কাঁপত। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্জয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। আজ সূর্যোদয় ভোর 5:06 হয়ে 40 সেকেন্ডে, সূর্যাস্ত সন্ধ্যা 6:18 হয়ে 56 সেকেন্ডে। স্টুডিওর ঘড়িতে এখন 5:57 হয়ে 29 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, আজ সোমবার, পাঁচই শ্রাবণ, 1948 শকাব্দ, 27 জুলাই, 2026 খ্রিস্টাব্দ, 10ই শ্রাবণ, 1433।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান, তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে ঝোড়ো আবহাওয়ার কারণে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে 27 জুলাই বাতাসের গতিবেগ ঘণ্টায় 55 থেকে 65 কিলোমিটার, সর্বোচ্চ 75 কিলোমিটার পর্যন্ত হতে পারে। 28 জুলাই বাতাসের গতিবেগ ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার, সর্বোচ্চ 55 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা। মৎস্যজীবীদের আগামী 28 জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল ও উত্তর বঙ্গোপসাগরে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আকাশবাণী কলকাতা, স্টুডিওর ঘড়িতে এখন 5:59 হয়ে 40 সেকেন্ড। একটু পরেই সকাল 6টায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গে দিল্লি কেন্দ্রের সংবাদ, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী ঘোষণা কিছুক্ষণের মধ্যেই। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ও ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর ও মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুভাশিত, এই অনুষ্ঠানে আজ শুনবেন বলেন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ।
1: সমারোহ সহকারে আমোদ প্রমোদ করায় আমাদের উৎসব কলা কিছুমাত্র চরিতার্থ হয় না, কিন্তু তাহার মধ্যে সর্বজনের আন্তরিক প্রসন্নতা ও শুভ ইচ্ছাটুকু না থাকিলেই নয়। উৎসব প্রাঙ্গণ হইতে সামান্য ভিক্ষুকও যদি ম্লান মুখে ফিরিয়া যায়, শুভ উৎসব যেন একান্ত ক্ষুণ্ণ হয়। যাত্রা হোক, কথা হোক, রামায়ণ গান হোক বা চণ্ডীপাঠি হোক, যখন যাহা হয় উন্মুক্ত গৃহ প্রাঙ্গণে আসিয়া সর্বসাধারণে তাহাতে অকাতরে যোগদান করে এবং সকলের সহিত একত্র হইয়া গৃহকর্তা তাহা উপভোগ করেন। যাহাতে আমার নিজের কিছুমাত্র আনন্দ আছে, সেই আনন্দটুকু যখন 10 জনের মধ্যে বিতরণ করিতে চাহি, তখন উপলক্ষের অভাব ঘটিবার কোনো কারণ দেখা যায় না। আমার আনন্দ সকলের আনন্দ হোক, আমার শুভে সকলের শুভ হোক, আমি যাহা পাই তাহা 5 জনের সহিত মিলিত হইয়া উপভোগ করি, এই কল্যাণী ইচ্ছাই উৎসবের প্রাণ। অনেক ছোটখাটো বিষয়েও আমি হয়তো একটুকু আনন্দ পাই, নিজের বাড়িখানি হইলে সুখী হই, পুষ্করিণীটি থাকিলে ভালো লাগে, গরুগুলির কল্যাণ কামনা করি, গৃহপ্রবেশ, জলাশয় প্রতিষ্ঠা, গোষ্ঠাষ্টমী, এইরূপ এক একটি উৎসব উপলক্ষে 5 জন ব্রাহ্মণ পণ্ডিত, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পোষ্য পরিজন, দিন দুঃখীকে আহ্বান করিয়া যথাসাধ্য সৎকারে আমার সুখের ভাগী করিতে চাহি। আমি যে আজ একজন গৃহহীনকে আশ্রয় দিতে পারি, তৃষ্ণার্তের পিপাসা নিবারণ করিতে পারি, অবলা জীবের কিছুমাত্র সুখ বিধান করিতে সমর্থ হই, আমার এ সৌভাগ্য যেন সকলের অন্তরে সঞ্চারিত করিয়া দিতে চাহে। সাবিত্রীব্রত, ভাতৃদ্বিতীয়া, জামাতৃষষ্ঠী উপলক্ষে আপন প্রিয়জন ও স্নেহাস্পদগণকে যথাযোগ্য সৎকার করিয়া নিজেকে ধন্য মনে হয়। বিধাতা আমাকে যে এত সৌভাগ্য সুখ দিয়াছেন, ইহা সকলের সহিত বণ্টন করিয়া না লইলে ইহা সফলতা কোথায়? উৎসব ইহারই উপলক্ষ। এই জন্য আমাদের উৎসবে ভাবেরই প্রাধান্য, বাহিরে সমারোহ তাহার প্রধান অঙ্গ নহে। পতিব্রতা স্ত্রীর হাতের সামান্য লোহা ও মাথার সিন্দুর যেমন আমাদের মনে একটি অনির্বচনীয় লক্ষ্মী স্ত্রী সূচিত করিয়া দেয়, নেত্র ঝলসানো অলঙ্কার রাজি তাহা পারে না। প্রীতি বিকশিত উৎসবের সামান্য মঙ্গল ঘট ও চ্যুত পল্লব গুচ্ছ সেইরূপ আমাদের অন্তরে একটি শিব সুন্দর ভাব সঞ্চারিত করিয়া তুলে। সহস্র তাড়িতালোক ও বিলাস উৎস সে শুভ কমনীয়তা সঞ্চার করিতে পারে না। বিলাসের মণিমুক্তা আমাদের বাহিরের ঐশ্বর্যের পরিচায়ক মাত্র, কিন্তু উৎসবের ধান্য দুর্বা মুষ্টি অন্তরের অকৃত্রিম শুভ কামনার বাহ্য চিহ্ন। ইহার সহিত ধনীর রত্নভাণ্ডারেরও তুলনা সম্ভব নহে।
0: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন বলেন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন সঙ্গীতাঞ্জলি। এই অনুষ্ঠানে আজকের প্রথম গানটির শিল্পী মাধুরী চট্টোপাধ্যায়।

প্রথমে মাধুরী চট্টোপাধ্যায়, পরে মঞ্জু বন্দ্যোপাধ্যায়ের গাওয়া গান শুনলেন। সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

এখন আজকের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে একটু পরেই সকাল 6:30 আজকের চাষবাস অনুষ্ঠানে শুনবেন কথিকা ফল চাষ ও ফল লাভ, বলবেন ডক্টর কল্যাণ চক্রবর্তী। 6:40 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে বাড়িতে শরীরচর্চার অভ্যাস, বলবেন ডাক্তার দেবজ্যোতি দত্ত। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় নিবেদিতা নাগ তহবিলদার ও অমরেশ মুখোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত তাপস মিত্রর কণ্ঠে। 8:00 বিজ্ঞানের খবর সংকলন বিপ্লব দাস। 8:05 নজরুলগীতি শ্রীনন্দী দাশগুপ্তর কণ্ঠে। 8:20 কথিকা বিদ্যাসাগর ও স্ত্রী শিক্ষা, বলবেন সোহিনী ঘোষ। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী অভিষেক মল্লিক। 9:00 গানে গানে ছায়াছবির গানের অনুষ্ঠান। 9:25 সমীক্ষা। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা উপস্থাপনে সঞ্চিতা মিত্র। 11:00 যুববাণীর অনুষ্ঠান যুবমঞ্চ উপস্থাপনায় পৌলমী বাগু দেবজিৎ অধিকারী। 12:00 রজনীকান্তের গান শাওনি মল্লিকের কণ্ঠে। 12:15 লোকগীতি শিল্পী অভিজিৎ দাস। 12:35 উনজমির দুন ফসল উপস্থাপনায় সুব্রত চক্রবর্তী। 1:00 নির্বাচিত লোকগীতি। 1:45 মহিলা মহল অন্দর সংবাদ উপস্থাপনায় ব্রততী দাস। 2:30 ছায়াছবির গান। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় শুভজিৎ সরকার। 5:30 বিদ্যার্থীদের জন্য নবম শ্রেণীর জীবন বিজ্ঞান।

বিষয়ে প্রশ্নোত্তরে পড়াশোনা, পাঠদানে কুলপি কালিকা বিদ্যাপীঠের শিক্ষক তন্ময় দলোদার সঙ্গে তিনজন বিদ্যার্থী। সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি ইতি মুর্মু সহশিল্পীবৃন্দের পরিবেশনায়, 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশে সাঁওতালিদের মধ্যে ফুটবলের জনপ্রিয়তা, এ বিষয়ে বলবেন বৈদ্যনাথ হাঁসদা। এরপর লোকগীতি বিশ্বম্বৎসরেণ বিজয় টুডু ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। সন্ধ্যে 6:40 কৃষি কথার আসর। প্রথমে প্রথাগত কৃষি নাকি নার্সারি, কোনটি লাভজনক, এই বিষয়ে সুব্রত বৈদ্যর সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। এরপর লাভজনকভাবে পাতা সবজির চাষ, এই বিষয়ে ডক্টর বরুণ কৃষ্ণ কুণ্ডুর সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। সন্ধ্যে 7:30 সমীক্ষা, 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা, বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে অনুষ্ঠান, অতিথি ডাক্তার কিংসুক দাস, সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী অভিষেক মল্লিক। 9:30 অনুরোধের আসর, 10:00 ছায়াছবির গান, 10:30 রবীন্দ্রসঙ্গীত তাপস মিত্রর কণ্ঠে, 10:45 নজরুল গীতি শিল্পী শ্রীনন্দী দাশগুপ্ত, 11:00 পুরাতনী শিল্পী শাওনী মল্লিক, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত সন্দীপন সমাজপতি। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:25 শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী তাপস মিত্র, 6:35 রামচরিত মানস, 6:45 ভজন শিল্পী শ্রীনন্দী দাশগুপ্ত, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় অন্বেষা চট্টোপাধ্যায়, 8:30 রাগ প্রধান শিল্পী টুকটুক ভট্টাচার্য, 8:45 রজনীকান্তের গান শাওনী মল্লিকের কণ্ঠে, 9:00 লোকগীতি শিল্পী অভিজিৎ দাস, 9:10 রসধারা উপস্থাপনায় পূজা মিশ্র, 10:15 অঞ্জুমান উপস্থাপনায় সুফিয়া সিরিন, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় প্রজ্ঞাশ্রী ভৌমিক, 12:00 সুরভি উপস্থাপনায় পূজা মিশ্র, 12:20 এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় প্রজ্ঞাশ্রী ভৌমিক, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত সন্দীপন সমাজপতি। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 5:10 রবীন্দ্রসঙ্গীত তাপস মিত্রর কণ্ঠে, 5:20 উর্বশী উপস্থাপনায় সবিতা পোদ্দার, 6:10 হিন্দি বার্তা, 6:30 গুল গুলশান উপস্থাপনায় সবিতা পোদ্দার, 7:10 শিল্প সংলাপ, দ্রোণ প্রযুক্তি ও শিল্পক্ষেত্রে এর ভবিষ্যৎ, এ বিষয়ে সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান, অতিথি রুবি রায়, সাক্ষাৎকার গ্রহণে সময়িতা দাস, 6:30 দর্পণ, 8:00 ছায়াছবির গান, 8:15 সংসদ পর্যালোচনা, 8:30 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অঙ্কিতা সেন, 11:00 হিন্দি ছবির গান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

0: আকাশবাণী কলকাতা, এখন খবর।
1: আকাশবাণী কলকাতা খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপ নিয়ে কেন্দ্রীয় সরকার আজ লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষা ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে বিশিষ্ট প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলেকানির নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্স গঠনের কথা বলেছেন। প্রতিরক্ষা বাহিনীতে ভেষজ প্রযুক্তির ব্যবহার ভারতকে শক্তিশালী করে তুলেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল আকাশবাণীর 136তম মন কি বাত অনুষ্ঠানে জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাকিস্তানের সঙ্গে শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীর নিয়েই আলোচনা হবে। গতকাল তিনি 27তম কার্গিল বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান পরপর দুদিন একে অপরের বিরুদ্ধে আক্রমণ না করায় পরবর্তী পর্যায়ে অস্ত্রবিরতির আলোচনার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। ভারত জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-20 সিরিজ 3-0 ম্যাচে জিতে নিয়েছে। আসছি বিস্তারিত খবরে। দেশে প্রশ্ন ফাঁস রোধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। আজ লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করবেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। তিনি পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যাক্ট 2024-এর সংশোধনের জন্য এই বিলটি পেশ করবেন। নতুন এই খসড়া বিলে দোষী ব্যক্তিদের ন্যূনতম সাজা 5 বছরের থেকে সর্বোচ্চ 10 বছর করার প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে 50 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক জরিমানার প্রস্তাবও রাখা হয়েছে। পরীক্ষা সংস্কার বিষয়ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পরীক্ষা সংস্কারের লক্ষ্যে বিশিষ্ট প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলেকানির নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্স গঠনের কথা ঘোষণা করেছেন। এক ভিডিও বার্তায় তিনি জানান যে এই টাস্ক ফোর্সটি পরীক্ষা সংস্কারের বিষয়টির উপর বিশেষ গুরুত্ব দেবে এবং তাদের প্রতিবেদনের ভিত্তিতে আসন্ন পরীক্ষাগুলির বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি উল্লেখ করেন যে দেশের পরীক্ষা ব্যবস্থাকে অবশ্যই বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ হতে হবে এবং এতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।
2: हम पार्लियामेंट के अंदर कठोर कानूनों के प्रावधान के साथ नया कानून बनाने की दिशा में भी आगे बढ़ रहे हैं, लेकिन हमें भविष्य के लिए सोचना है। हमारी परीक्षा पद्धति ट्रांसपेरेंट हो, हमारी परीक्षा पद्धति में सबसे ज्यादा टेक्नोलॉजी का उपयोग हो, इन सारी बातों को ध्यान में रखते हुए विश्व प्रसिद्ध टेक्नोलॉजी एक्सपर्ट श्रीमान नंदन नीलेकणी जी के नेतृत्व में एक हाई पावर टास्क फोर्स बनाने का निर्णय किया है, जो एग्जामिनेशन रिफॉर्म की तरफ फोकस करेगा और जल्द से जल्द आने वाली परीक्षाओं की विश्वसनीयता को सुनिश्चित करने का काम इसके रिपोर्ट के आधार पर कर दिया जाएगा।
1: এই টাস্কফোর্সে থাকবেন আইবির প্রাক্তন অধিকর্তা তপন ডেকা, ইসরোর প্রাক্তন চেয়ারম্যান এস সোমনাথ এবং আইআইটি চেন্নাইয়ের অধিকর্তা ভি কামাকোটি, এছাড়াও প্রাক্তন শিক্ষা সচিব অনিতা কারওয়াল এবং লজিস্টিক্স বিশেষজ্ঞ অমৃতলাল মিনাও এই টাস্কফোর্সের সদস্য হিসেবে থাকবেন। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর তাকে এই পদের দায়িত্ব দেওয়া হয়েছিল। উল্লেখ্য, প্রহ্লাদ যোশী ইতিমধ্যেই ক্রেতা সুরক্ষা, খাদ্য, গণবণ্টন এবং নতুন পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি এখন থেকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন। দায়িত্ব গ্রহণের পর তিনি শিক্ষা মন্ত্রকের বিভিন্ন প্রকল্প ও গুরুত্বপূর্ণ উদ্যোগের সম্পর্কে বিস্তারিত পরিস্থিতি পর্যালোচনা করতে একটি বৈঠকে সভাপতিত্ব করেন। শিক্ষা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী এবং মন্ত্রকের কয়েকজন ঊর্ধ্বতন আধিকারিক এই বৈঠকে উপস্থিত ছিলেন। প্রতিরক্ষা বাহিনীতে ভেষজ প্রযুক্তির ব্যবহার ভারতকে শক্তিশালী করে তুলেছে। আকাশবাণীর 136তম মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্গিল দিবস উপলক্ষে দেশে বীর যোদ্ধাদের অবিস্মরণীয় সাহসের কথা স্মরণ করেন। 4 জুলাই থেকে দেশজুড়ে বৃষ্টির জল সংরক্ষণে এক বিশেষ অভিযান শুরু হয়েছে। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বৃষ্টির জল সঞ্চয় দেশের জল সংরক্ষণে এবং বৃক্ষরোপণের এক নতুন মাত্রা সংরক্ষণ সংযোজিত করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এক পের মাকে নাম অভিযানে দেশজুড়ে বিপুল সাড়া পাওয়া গেছে। বিজ্ঞানে ভারতীয় যুবাদের সাফল্যের কথা প্রধানমন্ত্রী তার মন কি বাতে তুলে ধরেন। তিনি বলেন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথামেটিক্সের অলিম্পিয়াডে দেশের ছাত্রছাত্রীরা অসাধারণ সাফল্য প্রদর্শন করেছেন। প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন ডক্টর এপিজে আব্দুল কালামের প্রয়াণ দিবস আজ 27 জুলাই। তার ব্যক্তিত্ব গোটা দেশের কাছে প্রেরণা স্বরূপ। শিক্ষকের ভূমিকায় ডক্টর কালাম শিশু ও যুব শক্তির কাছে আদর্শ হয়ে আছেন বলে তিনি জানান।
2: 27 জুলাই কো ভারত রত্ন ডক্টর এপিজে আব্দুল কালাম জি কি পুণ্যতিথি হ্যায়। ডক্টর কালাম কে ব্যক্তিত্ব মে কই প্রেরক রূপ থে, লেকিন উনকে হৃদয় কে সবসে করিব এক শিক্ষক কি ভূমিকা থি। বে বচ্চো অর যুবাও কো বড়ে সপনে দেখনে কে লিয়ে প্রেরিত করতে থে। সংযোগ সে ইসি হফতে হম গুরু পূর্ণিমা কা পাবন পর্ব মনায়েঙ্গে। হামারে মাতা পিতা হামারে পহলে গুরু হোতে হ্যায়। স্কুল কে শিক্ষক হমে অক্ষর জ্ঞান দেতে হ্যায়। গুরু পূর্ণিমা এসে সবই গুরু কে প্রতি কৃতজ্ঞতা জতানে কা অবসর হ্যায়।
1: আর কিছুদিনের মধ্যেই দেশ স্বাধীনতার মহোৎসবে যোগ দেবে। তেলঙ্গায় রয়েছে দেশের সংবিধানের আদর্শ। এবছরও হর ঘর তিরঙ্গা অভিযান বাস্তবায়িত করতে সার্বিক প্রয়াস চালানো হবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
2: 15 আগস্ট হর ভারতীয় কে লিয়ে গর্ব কা দিন হ্যায়। উন অসংখ্য বীরোঁ কো ইয়াদ করনে কা দিন হ্যায় জিনহোনে ভারত মাতা কি স্বতন্ত্রতা কে লিয়ে আপনা সব কুছ সমর্পিত কর দিয়া। উনকে ত্যাগ অর তপস্যা কি ওজহ সে আজ হামারে হাত মে তিরঙ্গা হ্যায়। ইস তিরঙ্গা মে হামারে সংবিধান কে আদর্শ হ্যায়। সাথিও পিছলে কুছ বর্ষোঁ মে হর ঘর তিরঙ্গা অভিযান নে পুরে দেশ কো এক অদ্ভুত ভাবনা সে জোড়া হ্যায়। হর
1: প্রধানমন্ত্রী এ ব্যাপারে দেশবাসীর কাছে পরামর্শ চেয়েছেন। তিনি মাইগভ পোর্টালের মাধ্যমে দেশবাসী

0: বিশ্বাসীর মতামত আহ্বান করেছেন। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাকিস্তানের সঙ্গে যদি কোনো আলোচনা আদৌ হয় তবে তা কেবল পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর নিয়েই হবে। শ্রী সিং গতকাল ব্রাসে আয়োজিত 27তম কার্গিল বিজয় দিবসের অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় বলেন, এই অঞ্চলে ভারত অবিচ্ছেদ্য অংশ এবং পাকিস্তানের দ্বারা অবৈধভাবে দখল করা হয়েছে। তিনি আরও বলেন, ভারতের সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো অপপ্রয়াস দৃঢ়তার সঙ্গে দমন করা হবে। ভারতীয় প্রতিরক্ষা বাহিনী অসামান্য সাহসিকতার পরিচয় দিয়ে অপারেশন সিন্দুরের সময় ঠিক এই কাজই করেছিল। প্রতিরক্ষা মন্ত্রী বলেন, অপারেশন সিন্দুরের সাফল্যই প্রমাণ করে পাকিস্তানের যে কোনো দুঃসাহসিক পদক্ষেপের বিরুদ্ধে এমন কঠোর জবাব দেওয়ার সক্ষমতা ভারতের রয়েছে যা তাদের কল্পনারও অতীত।
1: ভারত পাকিস্তান কে হর মিস অ্যাডভেঞ্চার কা জবাব উসকি কল্পনা সে কহিন অধিক কঠোর তরিকে সে দেনে কি ক্ষমতা রাখতা হয়। और मैं इस मंच से यह साफ संदेश देना चाहता हूं, भारत की संप्रभुता की ओर बढ़ने वाला हर नापाक कदम का यही अंजाम होगा। साथियों, हमारा इंटेंशन साफ है कि अब पाकिस्तान से कोई बात नहीं होगी, और अगर बात होगी तो सिर्फ पीओके पर ही बात होगी, जो कि भारत का हिस्सा है, जिस पर पाकिस्तान ने अवैध तरीके से कब्जा किया था।
0: মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান পরপর দুদিন একে অপরের বিরুদ্ধে আক্রমণ না করায় পরবর্তী পর্যায়ে অস্ত্রবিরতির আলোচনার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। রাষ্ট্রসংঘে মার্কিন প্রতিনিধি মাইক ওয়ালস জানিয়েছেন, রাষ্ট্রপতি ট্রাম্প কূটনৈতিক আলোচনার বিষয়ে আগ্রহী। ওমান, ইরান এবং অন্যান্য মধ্যস্থতাকারী দেশগুলি একাধিক পর্যায়ে আলোচনা চালাচ্ছে। তিনি আরও জানান, ইরানের আক্রমণের বিরুদ্ধে মার্কিন প্রতিরোধী ক্ষেপণাস্ত্র অপ্রতুল, এই তথ্য তিনি খারিজ করে দিয়েছেন। ইরান সেনা বাহিনীর মুখপাত্র জানিয়েছে, তেহরান এই অঞ্চলে আক্রমণ বন্ধ রেখেছে। তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ না করায় গত দুদিন ইরানও কোনো হামলা চালায়নি। উল্লেখ্য, জুন মাসে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল তা অমান্য করে ইরান হলমুজ প্রণালীতে জাহাজগুলির ওপরে আক্রমণ চালালে ফের উত্তেজনা বাড়ে। সম্প্রতি ইরানের আক্রমণে জর্ডনে 3 মার্কিন সেনার মৃত্যু হয়, অপর এক সেনা প্রাণ হারান ইরাকে। ইতিমধ্যে ইরান এবং ওমানের মধ্যে তেহরানে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ব্যবস্থাপনার বিষয়ে কথাবার্তা হয়েছে। অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগামীকাল মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। ভারত হারারেতে তৃতীয় ও শেষ টি-20 ক্রিকেট ম্যাচে জিম্বাবুয়েকে 35 রানে পরাজিত করে ভারত 3-0 ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে। জয়ের জন্য 193 রানের লক্ষ্য তাড়া করে জিম্বাবুয়ে নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে হারিয়ে 157 রান সংগ্রহ করতে সক্ষম হয়। ভারতের হয়ে মায়াঙ্ক যাদব 3টি এবং যশ ঠাকুর 2 উইকেট নেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপ নিয়ে কেন্দ্রীয় সরকার আজ লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষা ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে বিশিষ্ট প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলেকানির নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের কথা জানিয়েছেন। খবর এখনকার মতো শেষ হলে পরের খবর 7:25।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

0: শুরু হচ্ছে আজকের চাষবাস।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন ফল চাষ ও ফল লাভ। এ বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ফল বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং সর্বভারতীয় সমন্বিত ফল গবেষণা প্রকল্পের উদ্যানবিদ ডক্টর কল্যাণ চক্রবর্তী।
2: রবীন্দ্রনাথের ছড়ার একটি লাইন এই রকম, ফুল কহে ফুকারিয়া ফল ওরে ফল, কোথা হতে এসেছিস বল মোরে বল। ফল কহে মহাশয় কেন হাঁকাহাঁকি, তোমারই অন্তরে আমি নিরন্তর থাকি। অর্থাৎ ফুলই পরিণত হয় ফল হিসাবে, এই ফলই আমরা গ্রহণ করি আমাদের ক্ষুধা মেটাই। বাংলায় আরেকটি প্রবাদ আছে, ফুরলো বাগানের আম কি খাবি রে হনুমান। ফল কেবলমাত্র মনুষ্য আহার নয়, প্রকৃতির অন্যান্য যে জৈব বৈচিত্র্য জীব বৈচিত্র্য আছে তাদেরও খাদ্য হিসাবে গ্রহণীয় এই ফল। এই ফলের অনেক বৈচিত্র্য রয়েছে, কিছু ফল আমাদের দেশীয় ফল, অর্থাৎ যে সমস্ত ফল আমাদের দেশেই উৎপত্তি তার বিকাশ লাভ এবং চাষাবাদ। কিছু ফল আছে যেগুলো অন্যান্য দেশ থেকে আমদানি করা হয়েছে, যেমন আনারস, পেয়ারা, সবেদা, কাজু বাদাম। ঔপনিবেশিক শাসনে বিশ্বের দূরবর্তী প্রান্ত থেকে এই ধরনের ফল ভারতবর্ষে এসেছে, পরবর্তী ক্ষেত্রে ভারতের কৃষি জলবায়ুতে আত্মীকরণ করে নিয়েছে, মানিয়ে নিয়েছে, সেই ফলের কমার্শিয়াল কাল্টিভেশন হয়েছে, অর্থাৎ অর্থকরী ফল চাষ হিসাবে সেটি কিন্তু যুক্ত হয়েছে। কিছু দেশীয় ফলও আছে যাকে আমরা কমার্শিয়ালি কাল্টিভেট করতে পারি এবং সেই চাষ করে কৃষকের আয় দ্বিগুণ করা সম্ভব। ফল চাষ আমরা সেভাবেই করি, তা থেকে কিছুটা আমরা আশা করি, ফল লাভ করবার চেষ্টা করি। আমাদের যে শাস্ত্র বাক্য, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ কোনো কর্মফল না করে কর্ম করছি ফল চাষের ক্ষেত্রে এমনটি নয়। ফল চাষ কিন্তু তথাকথিত সংকল্প করেই আমাদের চাষাবাদের অঙ্গীভূত হয়েছে। তো এখন দেশীয় ফল নানান রকমের, অনেক ফল স্বল্প পরিচিত যাকে আমরা গৌণ ফল বলি, আবার কিছু কিছু ফল মুখ্য যেটি আমাদের খাদ্যের সিংহভাগ দখল করে আছে। রবীন্দ্রনাথের একটি ছড়ার মধ্যে আমরা পাচ্ছি, চীনে বাজার থেকে এনতো করম চা, কাঁকড়ার ডিম চাই, চাই যে গরম চা। আমরা আজকে আলোচনা করব কিভাবে ফল চাষের মাধ্যমে আমরা আমাদের কৃষিজীবীদের লাভজনক একটি দিশা দেখিয়ে দিতে পারি। বাংলায় একটি প্রবাদ আছে, বারো মাসে বারো ফল, না খেলে যায় রসাতল। আমাদের এই দেশে নিয়মিত ফল চাষ করে সেই ফল গ্রহণ করবার একটি যে প্রাচীন ঐতিহ্য ছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি যে মাথাপিছু জমির হ্রাসের কারণে তা থেকে আমরা বঞ্চিত হলাম। আমাদের দৈনিক 85 থেকে 130 গ্রাম ফল গ্রহণ করতে হয়, অর্থাৎ যত জনসংখ্যা প্রত্যেকের খাদ্য তালিকায় যদি ফলকে সংযুক্ত করতে হয় তাহলে ফল চাষের পরিমাণ বাড়াতে হবে। ফল চাষ এমনই একটি উদ্যোগ যেখানে কৃষক অধিক পরিমাণ পুঁজি বিনিয়োগ করে আরও অধিক পরিমাণ লাভ করতে পারে। তাই ফল চাষকে বিজ্ঞানসম্মতভাবে উচ্চ ঘনত্বে উন্নত জাত পরিবেশন করে, তার সার সেচ বন্দোবস্ত করে, তার কীট পতঙ্গ রোগ বালাই দূর করে যদি সমন্বিত উপায়ে, সমন্বিত পুষ্টি ব্যবস্থাপনার মাধ্যমে, সমন্বিত কীট এবং পতঙ্গ দমন করার মাধ্যমে, রোগ দমন করার মাধ্যমে তার উৎপাদন যদি আমরা বাড়াতে পারি তাহলে কৃষক যে কেবল লাভবান হবে তাই নয়, ভারতবর্ষের জাতীয় গড়ে মাথাপিছু ফলের পরিমাণ খাদ্য তালিকায় সংযোগ করে ফুড সিকিউরিটির পাশাপাশি নিউট্রিশনাল সিকিউরিটি সেটিও কিন্তু সম্ভব হবে। তাই কৃষক বন্ধু, আপনারা বিজ্ঞানসম্মত ফল চাষে অংশগ্রহণ করুন, আপনাদের আয় বাড়িয়ে তুলুন এবং ভারতবর্ষে যে ফলের সমারোহ তাকেও বাড়িয়ে তুলুন, প্রকৃতি বিক্ষণ করুন, প্রকৃতি সংরক্ষণ করুন। আমরা কেবলমাত্র মুখ্য ফলই চাষ করব তা নয়, অনেক ফলই আছে, পরিচিতিতে তা গৌণ অর্থাৎ মাইনর। এই গৌণ ফলের যে পুষ্টিমূল্য, তার যে সৌকর্য অসাধারণ, তাকে কিভাবে মুখ্য ফলের পাশাপাশি চাষের অঙ্গীভূত করতে পারি, সেটাও কিন্তু আগামী দিনের চ্যালেঞ্জ। গৌণ ফলের মাধ্যমেই কিন্তু ফলের দুনিয়ায় বিশ্ব জয় সম্ভব হবে বলে কৃষিজীবী মানুষের এবং কৃষি বিজ্ঞানীদের বিশ্বাস।
1: শুনলেন ফল চাষ ও ফল লাভ, এই বিষয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ফল বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং সর্বভারতীয় সমন্বিত ফল গবেষণা প্রকল্পের উদ্যানবিদ ডক্টর কল্যাণ চক্রবর্তী।
0: এখন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে

0: জানানো হয়েছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার দু এক জায়গায় 7 থেকে 20 সেন্টিমিটার পরিমাপে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 7 থেকে 11 সেন্টিমিটার পরিমাপে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার দু এক জায়গায়। ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দু এক জায়গায়। ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে। আরও জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলির ক্ষেত্রেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলির ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আজকের চাষবাস অনুষ্ঠানটি এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন বাড়িতে শরীর চর্চার অভ্যাস। বলবেন পেইন ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ ডাক্তার দেবজ্যোতি দত্ত।
2: এটা বলতে গেলে প্রথমে আমাদের একটা কথা মনে রাখতে হবে যে আমাদের উদ্দেশ্যটা কি, কেন আমরা ওয়ার্কআউট করব এবং কত রকম ওয়ার্কআউট করা যায়। খুব সহজে বলতে গেলে একটা পার্ট অফ ওয়ার্কআউট হচ্ছে আমাদের মাসেলের পাওয়ার বাড়ানো, বা সহজভাবে আমরা বলি স্ট্রেংথ ট্রেনিং। দু নম্বর হচ্ছে কার্ডিও এক্সারসাইজ, বা আমাদের হার্টের ক্ষমতা, এন্ডিওরেন্স, অর্থাৎ দীর্ঘ সময় দৌড়ানোর ক্ষমতা, দীর্ঘ সময় অ্যাক্টিভিটি করার ক্ষমতা, এইগুলোকে বাড়ানো। তিন নম্বরে হচ্ছে আমাদের ফ্লেক্সিবিলিটি বজায় রাখা, অর্থাৎ আমরা যোগা, প্রাণায়াম এগুলোর মাধ্যমে আমরা ফ্লেক্সিবিলিটি বজায় রাখতে চাই এবং আমরা কিন্তু ওভারঅল শারীরিক ফিটনেস এটাকেও একটা বজায় রাখতে চাই। তো ঘরে ওয়ার্কআউট করতে গেলে সব থেকে আগে যেটা দরকার সেটা হচ্ছে মোটিভেশন, অর্থাৎ আপনার ইচ্ছা, এবং এটা শুধুমাত্র স্বল্প সময়ের জন্য নয়, দীর্ঘস্থায়ীভাবে। তো আমাদের একটা নির্দিষ্ট টাইম চুজ করতে হবে, আইদার সকাল বা বিকেল, যেটা আপনার পক্ষে কনভেনিয়েন্ট, এবং কতগুলো বিশেষ দিন চুজ করতে পারেন। যদি আপনি সপ্তাহে ছ দিন করতে পারেন সেটা তো সব থেকে ভালো, এবং একদিন রেস্ট দেওয়া, আর না হলে অন্তত তিন থেকে চার দিন, অন্তত একটা দিন গ্যাপ দিয়ে দিয়ে আপনারা কিন্তু এই ওয়ার্কআউটের শিডিউলটা ফিক্স করতে পারেন। ইউজুয়ালি অ্যাট এ স্ট্রেচ আমরা বলি এক ঘন্টা, মোটামুটি আইডিয়াল। এই এক ঘন্টার ভেতরে কিছুটা টাইমকে ভাগ করে নিতে হবে। একদম প্রাথমিক পর্যায়ে থাকবে জয়েন্ট মুভমেন্ট, অর্থাৎ আপনি যদি সকালের দিকে করছেন জয়েন্টগুলো আড়ষ্ট থাকে সেটাকে একটু ছাড়িয়ে নেওয়া। দু নম্বরে অবশ্যই থাকবে কিছুটা কার্ডিও এক্সারসাইজ, এটা হতে পারে ঘরে ট্রেডমিলে দৌড়ানো, বা ট্রেডমিল যদি নাও থাকে একটা জায়গায় জগিং করা বা স্কিপিং করা। এর পরবর্তীতে আসতে পারে একটুখানি সাইক্লিং, যদি ফিক্স সাইকেল থাকে ভালো, তা না হলে সিমিলার কোনো কার্ডিয়াক এক্সারসাইজ করা। এবং এরপরে আসবে কিন্তু একটু স্ট্রেংথ ট্রেনিং। এর জন্য ঘরে কিছু ছোটো ছোটো ইকুইপমেন্ট, যেমন ধরুন ডাম্বেল, বারবেল বা রেজিস্ট্যান্স ব্যান্ড, এগুলো যেগুলো পাওয়া যায়, এগুলোর সাহায্যে কিন্তু আপনি একটা শিডিউল মেনটেন করে, যেমন রোজ সব এক্সারসাইজ করা সম্ভব হয় না, সেটা সম্ভবও নয়, কারণ অতটা সময় পাওয়া যায় না। সুতরাং অন্তত আপনাকে এটা মনে রাখতে হবে যে আপনি কিছুটা সময় এর মধ্যে থেকে বার করে আপনি একদিন ধরুন শোল্ডার করলেন, একদিন ব্যাক মাসেলস করলেন, একদিন লেগ মাসেলস করলেন। এবং এর সাথে খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে একটা ব্যালেন্স রুটিন মেনটেন করা, অর্থাৎ আজকে কী করব, কালকে কী করব, পরের দিন কী করব, এর একটা মিক্স মেনটেন করা। এরপরেও আছে আপনার নিজের গোল, অর্থাৎ আপনি যদি ওয়েট কমানোর কথা ভাবেন সেক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হবে আপনার কার্ডিয়াক এক্সারসাইজটা বাড়াতে হবে। এবং এক্ষেত্রে আমরা অনেক সময় বলি হাই ইন্টেন্সিটি ইন্টারভ্যাল ট্রেনিং, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কিছুটা সময় খুব জোরে দৌড়াবো, তারপরে আবার একটু আস্তে করব। এতে যেমন আমাদের স্বল্প সময়ে বেশি এনার্জি বার্ন করা সম্ভব হবে। এবং সর্বার শেষে আমাদের খুব গুরুত্বপূর্ণ হচ্ছে স্ট্রেচিং এবং মেডিটেশন। ইউজুয়ালি আমরা এই ফেজে একটু কুল ডাউন করে আনবো শরীরকে। তো এছাড়াও একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রোগ্রেস মেনটেন্স। দেখুন, রোজ রোজ অনেকে ওয়েট করে কিন্তু তার কোনো ভূমিকা নেই। আপনি অন্তত সপ্তাহে একবার নিজের ওয়েটটা দেখুন, ওয়েট কীরকম থাকছে। যদি আপনার ওয়েট রিডাকশান এম হয় বা গোল হয়, সেক্ষেত্রে ওয়েটটা পর্যাপ্তভাবে কমছে কি না সেটা ভালোভাবে প্রোগ্রেস করুন। এবং খুব ইম্পর্ট্যান্ট, আমি আগেও শুরু করেছিলাম, ইম্পর্ট্যান্ট হচ্ছে মোটিভেশান। তো মোটিভেশনের জন্য বেশ কিছু এখন তো ইউটিউব রয়েছে যেখানে আপনি অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন, এবং আস্তে আস্তে নিজেকে এটা কন্টিনিউ করতে হবে, এটাই সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। মানে অনেক মানুষ আছে যারা হয়তো এক্সারসাইজ শুরু করে কিন্তু পরে কন্টিনিউ করতে পারে না, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই বেনিফিটটা কন্টিনিউড হয় না। সেই কারণে কিন্তু রেগুলার মোটিভেটেড থাকতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে, তবেই কিন্তু একটা সুস্থ শরীর এবং দীর্ঘ জীবন পাওয়া সম্ভব।
1: এতক্ষণ শুনলেন আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে বাড়িতে শরীর চর্চার অভ্যাস। বললেন পেইন ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ ডাক্তার দেবজ্যোতি দত্ত।

রথের আয়োজন শেষ, প্রভু জগন্নাথ নিজের মন্দিরে চলে এসেছেন। আর তারপর এই যে বৃষ্টির প্রহর, সেই বৃষ্টিতে যে শীতলতা, যে হিম হিম ভাব, সেখান থেকে ডাক আসে মা দুর্গার। হাতে গোনা আর কয়েকটা দিন, সকালগুলো এখন শিশির ঝরা, একদম অন্যরকম। সাবধানে থাকতে হয় তার মধ্যে যদিও। আর সকলের জন্য সপ্তাহের প্রথম দিনের শুভেচ্ছা জানিয়ে নমস্কার।

0: নিয়ে এবং সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের প্রাত্যহিকী।
1: আর আজকের দিনের কথা দিয়েই শুরু হোক। আজ 27 জুলাই, স্মরণ করি নির্মলেন্দু চৌধুরীকে।

বাংলা লোকসঙ্গীতের জাদুতে আপামর বাঙালিকে যিনি ডুবিয়েছেন, ভাসিয়েছেন, মাতিয়েছেন, সেই শিল্পী নির্মলেন্দু চৌধুরীর জন্ম 1922 সালের আজকের দিনে শ্রীহট্টের বেহেলি গ্রামে। 1955-তে বঙ্গ সংস্কৃতি সম্মেলনে শ্রীহট্টের লোকসঙ্গীত পরিবেশন করে খ্যাতি লাভ করেন তিনি। ওই বছরই ওয়ারশোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক লোকসংস্কৃতি উৎসবে স্বর্ণপদক লাভ করেন। 1956-তে সোভিয়েত রাশিয়া সফর করেন। পরবর্তীকালে বাংলা লোকসঙ্গীত পরিবেশন করার জন্য পৃথিবীর বহু দেশ সফর করেছেন। এই সঙ্গে নির্মলেন্দু চৌধুরী সংগ্রহ করেছিলেন পৃথিবীর অন্যান্য দেশের লোকসঙ্গীত, এছাড়া দেশের অন্য প্রদেশের লোকসঙ্গীতের ও লোকনৃত্যের সংগ্রহ ও চর্চাকেও তিনি এগিয়ে নিয়ে গেছেন। প্রায় শতাধিক গানের রেকর্ড রয়েছে নির্মলেন্দু চৌধুরীর। চলচ্চিত্রের নেপথ্য গায়ক, অভিনেতা ও সুরকার হিসেবেও খ্যাতিমান নির্মলেন্দু চৌধুরী রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রিডার হিসেবেও কাজ করেছেন বেশ কিছুদিন। আজ নির্মলেন্দু চৌধুরীর জন্মদিনে তাকে জানাই শ্রদ্ধা।

মেদিনীপুরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পেডিকে হত্যার ব্যাপারে পুলিশ তখন হন্যে হয়ে খুঁজছে বিমল গুপ্তকে। পুলিশের জাল পাতা হয়েছে সর্বত্র, তার থেকে বেরোনো দুষ্কর। অথচ বিমল গুপ্তের মতো একজন গুরুত্বপূর্ণ বিপ্লবীকে কিছুতেই তুলে দেওয়া যায় না পুলিশের হাতে। তাহলে উপায় একটাই, বিমল গুপ্ত ছদ্মনাম নিয়ে অন্য কেউ যদি পুলিশকে বোকা বানাতে পারে, কিন্তু কে? নিজের জীবন উৎসর্গ করে কে নেবে এই দুরূহ কাজের ভার? এগিয়ে এলেন বাংলার এক অগ্নি সন্তান, আর অপেক্ষায় রইলেন সঠিক সময় ও সুযোগের। একদিন এসেও গেল সেই সুযোগ, 1931-এর 7ই জুলাই দীনেশ গুপ্তের, আর 4ঠা আগস্ট রামকৃষ্ণ বিশ্বাসের ফাঁসি হল। এই দুটি ফাঁসির দণ্ডাদেশই দেন বিচারক গার্লিক। অতএব গার্লিকই তখন সেই অগ্নি তরুণটির লক্ষ্য। প্রকাশ্য বিচারালয়ে গার্লিককে গুলি করে হত্যাও করলেন তরুণটি, কিন্তু সঙ্গে সঙ্গে একজন সার্জেন্টের গুলিতে প্রাণ হারালেন নিজে। তরুণের দেহ তল্লাশি করে মিলল একটুকরো কাগজ, যাতে লেখা, ধ্বংস হও, দীনেশ গুপ্তকে ফাঁসি দেওয়ার পুরস্কার লও, বিমল গুপ্ত। এই তরুণটি ছিলেন কানাইলাল ভট্টাচার্য, নিজের জীবনের বিনিময়ে যিনি বহুদিন আড়াল করেছিলেন বিপ্লবী বিমল গুপ্তকে। কানাইলাল ভট্টাচার্যের আত্মোৎসর্গের দিনটি ছিল 1931-এর 27শে জুলাই, আজকের দিনে। আমাদের সেই অগ্নি সন্তানদের আমরা স্মরণ করি প্রাত্যহিকীতে প্রতিদিন, আজও তার অন্যথা হবে না। দেশবন্দনা।

দেশবন্দনা শুনলাম সমবেত কণ্ঠে। 45 সেকেন্ডের ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি আপনাদের

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম। জানিয়ে দিই আজকের অনুষ্ঠানের খবর। বাচিক শিল্পী সংস্থা আয়োজিত আলোচনা তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা, আজ সন্ধ্যা 6টায় মহাজাতি সদনের অ্যানেক্স হলে।
2: এবারে কিন্তু আমাদের চিঠিপত্রের ঝাঁপি খুলতেই হবে। হ্যাঁ, চাঁদের মায়া, এই বিষয় নিয়েই এই পর্বে আপনারা চিঠি লিখছেন, আর আমরাও চাঁদের মায়াতে মোহিত হয়ে আছি। আজকের প্রথম চিঠি শিউলি জানা প্রামাণিকের, লিখেছেন কালীপুর গৌরাঙ্গতলা বজবজ থেকে। প্রিয় প্রাত্যহিকী, ও চাঁদ সামলে রাখো জোছনাকে, মান্নাদের এমন আকুল সাবধানবাণীতেও চাঁদ তার জোছনাকে কখনো সামলে রাখেনি। তাই তো ভাঙা চালের ফুটো দিয়ে জোছনা ঢুকে পড়ে গেছে ছেঁড়া কাঁথা ভরা বিছানায়। অট্টালিকার ছাদে গড়াগাড়ি গড়াগুড়ি খায় আপন ছন্দে। দিগন্ত বিস্তৃত সবুজ বনভূমির প্রতিটি সম্পদ চাঁদ তার নির্মল জোছনায় ধুইয়ে দিয়ে যায়। অজপাড়া গায়ে নিশুতি রজনীতে আমি দেখেছি দোল পূর্ণিমার রাতের জ্যোৎস্না মাখা চরাচর চাঁদের মায়াকে আরও মায়াবী করে তোলে। ঘুমপাড়ানি গানে শিশুর কপালে চাঁদমামার টিপ আর চরকা কাটা বুড়ির গল্প কোনো দিন মলিন হয় না। শৈশবের কিলচড়হীন মামাবাড়ির কথা কারো অজানা নয়। চাঁদের মায়াবী আলোর জ্যোৎস্না সামলে এই ছোট্ট ছোট্ট পায়ে একসময় আমরা পৌঁছে গেছি সেই চাঁদমামার বাড়িতে চাঁদের পাহাড় দেখতে। কি আশ্চর্য, কোথায় চরকা কাটা বুড়ি, কোথায় এত মায়াবী আলোর ঘনঘটা। চাঁদের বুক জুড়ে রয়েছে এবড়ো খেবড়ো গর্ত, উঁচু পর্বত, বিস্তীর্ণ সমতল ভূমি, পাথুরে প্রান্তর আর বায়ুশূন্য বিশাল এলাকা। যে এত আলো দিয়ে ভুবন ভরিয়ে রাখে, সেই চাঁদও সূর্যের আলোয় আলোকিত। তার নিজের কোনো আলো নেই যে। সূর্যের আলোয় চাঁদের পর্বতশ্রেণী ঝলমল করে ওঠে, আর গভীর গর্তগুলো দীর্ঘ ছায়া ফেলে এক রহস্যময় চাঁদের কলঙ্ক তৈরি করে। কলঙ্ক মাখা সেই চাঁদ আজও কবির কল্পনা শক্তিকে ত্বরান্বিত করে, লেখকের লেখার শব্দকে সাজিয়ে তোলে। চাঁদের নির্মল আলো মায়ের কোলে সন্তানের চোখে ঘুম আনে, পথের পথিক আজও সেই চাঁদেই ঝলসানো রুটি খোঁজে। এত কিছুর মাঝেও চাঁদ যেন নীরব প্রহরী রাতের আকাশে ভয়ঙ্কর একাকিত্ব অনুভব করে চাঁদের দিকে তাকালে সাহস মেলে অফুরান। যেন চাঁদ বলে ওঠে, আমিও একা, তবু পথ চলি অনন্তকাল, হেরে যাইনি কখনো, আমার একাকিত্বে কাউকে সঙ্গী করিনি। এসো, আমার একাকিত্বকে অনুভব করে ফিরে এসো জীবন পথে। কলঙ্ক আমারও আছে, তা বলে ব্যক্তিত্ব হারিয়ে যায় না। মায়াবী চাঁদ মায়াময় করে তোলে প্রতিটি প্রাণ, প্রতিটি স্পন্দন। শিউলি জানা প্রামাণিক, কালীপুর গৌরাঙ্গতলা বজবজ থেকে।

0: পঁচিশ সেকেন্ডের ছোট্ট একটি বিরতি, তারপর আসছি আরো চিঠি নিয়ে।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: ফিল্ম বিজ্ঞাপন বিরতির পর আর ফিরে এবারে যার চিঠি হাতে তুলে নিলাম, তিনি সুখময় মিশ্র, লিখেছেন রঘুরামপুর কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। চাঁদের মায়া নিয়ে ছন্দে গাঁথা চিঠি, পড়ি তাহলে। যুগ যুগ ধরে চাঁদের মায়ায় মাতে মানবের মন, মাতে শৈশব কিশোর বৃদ্ধ উদ্ধত যৌবন, কল্পনালোক প্রাণময় করে মোহময় নিশাকর, দূর আকাশের চন্দ্রমাতায় শিশুদের অন্তর। মানুষ তো নয় তবু সে মাতুল আত্মীয় সকলের, জোয়ার ভাটায় জগৎ মাতায় সে কি সখা সাগরের। পূর্ণিমা চাঁদ ঝলসানো রুটি পেটে ভাত নেই যার, কিশোর কবির এ চরম কথা নয় তো উপেক্ষার। শশাঙ্কতার কলায় কলায় আলো করে ধরাতল, রজনীকে তাই ঘিরতে পারে না হেথা আঁধারের দল। সুন্দর মুখ চাঁদের সঙ্গে তুলনীয় চিরকাল, বিধুমুখী তাই প্রিয়জন তরে সাজায় চিকন গাল। চরকায় সুতো কাতার বুড়িটা ছিল আগে শশধরে, কল্পনা জবে রেখেছিল ঘিরে সুদূরের সুধা করে। চাঁদ আমাদের নিকটের জন তাই আদরের ধনে, প্রীতি ভরে বলি সোনার চাঁদটি স্নেহের সম্বোধনে। স্থানুর ললাটে নীল নীলিমায় যে বিধু বিরাজ করে, সেই কি এসেছে নররূপ নিয়ে নদিয়ার এই ঘরে। এ যুগের চাঁদ কাস্তে হয়েছে কৃষকের হাতে হাতে, বিরহী প্রেমিক চঞ্চল হয় মাতাল চাঁদের রাতে। ওই মৃগাঙ্ক নীরবে ছড়ায় ঘুম পাড়ানোর গান, জানার নেশায় বিজ্ঞানী চাঁদে পাঠায় চন্দ্রযান। বাসন্তী চাঁদ তরুণ পরাণে কটাক্ষ হেনে যায়, যৌবন তাই অস্থির হয় মিলনের বাসনায়। বর্ষার চাঁদ মেঘেদের সাথে করে লুকোচুরি খেলা, কোজাগরি চাঁদ যতনে সাজায় লক্ষ্মী পূজার ডালা। কিভাবে হেথায় বড় হতে হয় নীরবে শেখায় শশী, প্রতিপদ হতে পূর্ণিমা পথে মুখে নিয়ে মধু হাসি। চাঁদের আলোয় রয়েছে মমতা শান্তির চন্দন, সুধাংশু তাই ব্যথাহত প্রাণে করে সুধা বিতরণ। চাঁদের মায়ায় স্নিগ্ধতা আছে অফুরান ভালোবাসা, যোছনায় তার আছে আনন্দ বেঁচে থাকবার আশা। সুখময় মিশ্র ছন্দে গাঁথা এই চিঠি পাঠালেন রঘুরামপুর কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে।

ঝিমলি নন্দীর চিঠি পড়ব, ইছাপুর রোড হাওড়া থেকে লিখেছেন। সেই নেই চাঁদের রাত থেকে সিন্ধু পারের পাখির মতো আমি তাকে খুঁজে খুঁজে ফিরি। নক্ষত্রের আসরে মন বসে না, মুখ ফেরাই, মুখ ব্যথায় নীল হয়ে যায় ধ্রুবতারা। আহা, বিনা মেঘে বর্ষায় দুটি আঁখি ভরে যায়, তবু আমি শবরীর মতো বিনি সুতোয় মালা গাঁথি, গুনতে থাকি প্রতীক্ষার প্রহর। প্রথমার চাঁদটি কখন অন্ধকার

কে মথিত করে নখের আঁচড় কাটে, দ্বিতীয়া তৃতীয়া চতুর্থীতে অভিসার, আকাশ গাঙে দুলে ওঠে নৌকো, মাকুরসার জালের মতো পাতলা ফিনফিনে আলোর বলয় লেগে থাকে তার গায়ে। কিছুতেই বোঝা যায় না ও কি মায়া, কি স্বপ্ন ছায়া, নাকি ছলনা। নষ্টচন্দ্র দেখেছ প্রাত্যহিকি? ভাদ্র মাসের চতুর্থীতে নষ্টচন্দ্র, শুক্ল কৃষ্ণ যে পক্ষেই দেখো, ভাদ্র মাসের চতুর্থীর চাঁদ কিন্তু নষ্ট। দেখলে কলঙ্ক হয়। গল্পটা শোনো। কুবেরের বাড়িতে নিমন্ত্রণ খেয়ে গণেশ কৈলাসে ফিরছে। চাঁদের আলোয় সাপ দেখে ভয় পেয়ে গণেশের বাহন ইঁদুর লাফিয়ে ওঠে। গণেশ পড়ে যান। বেসামাল গজাননকে দেখে হেসে ওঠে চাঁদ। তার ছিল রূপের দেমাক। গজেন্দ্র অভিশাপ দেন, তোর রূপ যাবে। দেবতারা হায় হায় করে ওঠে। তখন গণেশ চাঁদের রূপ ফিরিয়ে দেন বটে, তবে পক্ষ জুড়ে তার হ্রাস বৃদ্ধির নিদান দেন। নিশিরাত বাঁকা চাঁদ মুচকি হাসে, হায় রে দেবতা, সূর্যের মতো যদি প্রতি রাতে তার পূর্ণ প্রকাশ হতো হয়তোবা ক্লান্তি আসত, আকর্ষণ কিছু কমত, কিন্তু এই হ্রাস বৃদ্ধি তাকে অমুখ করে তুলল। যাকে ধরতে গেলে পিছলে যায় তারই জন্য চরাচর পাগল। আর নষ্টচন্দ্র কবেই যে নিষিদ্ধ ফলটি খেয়ে ফেলেছিল আদম, ভাদ্র মাসের চতুর্থীতে সে চাঁদ দেখবেই। তারপর চতুর্দশী পেরিয়ে একদিন ষোলকলা পূর্ণ হয়। চাঁদের মায়ায় তোলপাড় হয় সমুদ্র, প্রতিটি ঢেউ জ্যোৎস্না মেখে উত্তাল। ঝিমলি নন্দী লিখলেন ইছাপুর রোড হাওড়া থেকে।

চাঁদের মায়া, এই বিষয়ে এবারের চিঠি পাঠিয়েছেন অতনু সামন্ত, সদরচক সবং, পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় প্রাত্যহিকী, নিরালা রাতের ব্যালকনিতে বসে তোমায় হাবিজাবি লিখতে বসেছি। চাঁদের মায়া, দুটো মাত্র শব্দ, অথচ এই দুটো শব্দের ভেতরেই যেন লুকিয়ে আছে মানুষের হাজার বছরের বিস্ময়, ভালোবাসা, অপেক্ষা আর স্মৃতির এক অনন্ত উপাখ্যান। দিনের সমস্ত শব্দ যখন ক্লান্ত হয়ে নীরবতার কাছে আত্মসমর্পণ করে, তখন আকাশের বুকে ভেসে ওঠে এক টুকরো রূপলী নীরবতা। সেই নীরবতারই নাম চাঁদ, আর তার চারদিকে ছড়িয়ে থাকা অদৃশ্য স্নেহের নাম চাঁদের মায়া। হাজারো আলো জ্বলে, শহরের নিয়ন, উৎসবের প্রদীপ, আতশবাজির রোশনাই সবই চোখকে বিস্মিত করে, অথচ চাঁদের মোম জোছনা চুপি সারে নেমে আসে, অনেকটা মায়ের হাতের ছোঁয়ার মতো, যে হাত কোনো শব্দ না করেও কপালের সমস্ত অস্থিরতা মুছে দেয়। আমি ভাবি, চাঁদ কি সত্যি আকাশে থাকে নাকি স্মৃতিতে? যে শিশুটি প্রথম মায়ের আঙুল ধরে আকাশে চাঁদ খুঁজেছিল, যে তরুণ প্রথম ভালোবাসার কথা বলতে না পেরে চাঁদের দিকে তাকিয়েছিল, কিংবা যে বৃদ্ধ হারিয়ে যাওয়া মুখগুলোর কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলেন, তাদের সবার বুকেই তো একই চাঁদ জেগে থাকে। চাঁদের সবচেয়ে বড় সৌন্দর্য তার পূর্ণতায় নয়, তার অপূর্ণতায়। তার ক্ষয় হয়, আবার ফিরে আসে। তাই জীবন যখন ভেঙে যায়, মনে হয় সব শেষ হয়ে যায় না, কিছু আলো শুধু অপেক্ষা করে। সেই অপেক্ষারই আর এক নাম চাঁদের মায়া। আজ আকাশের চেয়ে মোবাইলে স্ক্রিনের দিকে বেশি তাকাই, অথচ একবার যদি রাতের আকাশের দিকে তাকাই, বুঝব চাঁদ দূরের উপগ্রহ নয়, সে আমাদের ভেতরে বেঁচে থাকা নরম মানুষটিরই প্রতিবিম্ব। হয়তো সময়ের ধুলোই সব চাপা পড়ে যাবে, কিন্তু কোনো মায়ের ঘুম পাড়ানি গানে, প্রেমিকের নীরব অপেক্ষায়, পথিকের একাকী রাতের সঙ্গী হয়ে চাঁদের মায়া আবার জন্ম নেবে। এই মায়া ফুরোবার নয়, সে মনের ঘরে জমে থাকা অন্ধকারের পাশে নীরবে বসে থাকে। অতনু সামন্ত, সদরচক সবং, পশ্চিম মেদিনীপুর থেকে।

0: কুন্তলা ঘোষের চিঠি, বিরাটি, কলকাতা 751 থেকে লিখেছেন প্রিয় প্রাত্যহিকী। প্রাত্যহিক জীবনে ঘরে বাইরে সমান দায়িত্ব পালন করতে করতে মাঝে মাঝে মনে হয় দিনটা 48 ঘন্টায় হলে ভালো হতো। জানো বন্ধু প্রাত্যহিকী, তোমায় শোনানোর কত কাহিনী থাকে কিন্তু সময় হয় কই। দায়িত্ব কর্তব্যের বন্ধনে আমার পুতুল নাচের কথা আজ না হয় এখানে ইতি হোক, সে আর একদিন শুনো। চলো আজ তোমায় আর এক গল্প শোনাই। প্রতি বছর গুরু পূর্ণিমায় মামা বাড়িতে যেতাম বিশেষ অনুষ্ঠানে। মামাদের 51 পরিবারে ভাই বোন মিলে আমরা 7-8 জন হতাম। নিকোনো মাটির ঘরের উঁচু বারান্দায় বিছানা পেতে শোয়ার আয়োজন হতো। সম্পূর্ণ খোলা বারান্দায় ভয়ে আমার ঘুম আসত না। শ্রাবণের বৃষ্টিস্নাত আকাশেও থাকত কালো মেঘের ভ্রুকুটি, তা উপেক্ষা করে উঠত চাঁদ। সেই ম্লান পূর্ণ ইন্দুমতিকে কেমন বিরহিণী বেদনাতুর লাগত। দোল বা কোজাগরি পূর্ণিমার সদ্য বিকশিত পূর্ণ যৌবনা ইন্দুমতি সে নয়। শ্রাবণ পূর্ণিমায় প্রতিভাত মায়াবিনী ইন্দু আমার নৈশ যাপনকে সুদীর্ঘ করে তুলত। শ্রাবণের মেঘরাশি আরব্য রজনীর জাদুকরী দস্যুর মতো আচ্ছন্ন করত ইন্দুমতিকে। তার ব্যথায় আমিও তখন সমব্যথী। শৈশবের সকালে আমার কল্পনা বিলাসী মন সুরাসুরের এক যুদ্ধ কল্পনা করত সুদূর গগনে। তখন যদি পক্ষীরাজের একটা বাচ্চা ঘোড়া আমার থাকতো, তক্ষণই ইন্দুমতিকে উড়িয়ে নিয়ে যেতাম কপাট লাগানো কোনো এক অচিন পুরীর রাজপ্রাসাদে। এর ফাঁকে কখন যে ইন্দুমতি আমার চোখে মায়াঞ্জন লাগিয়ে দিত, আমি পাড়ি দিতাম ঘুমের দেশে। সুদূর মেয়েবেলার সেই দেশ ছেড়ে আজ আমি মধ্য গগনে। আরব্য রজনী দৈত্যরা এসে আমার ইন্দুমতিকে আজ আর হরণ করে না। এখন পশ্চিম আকাশে ঢলে পড়া মায়াময় অক্লান্ত ইন্দুমতি আমায় উপহার দেয় এক ক্লান্তিহীন নিরবিচ্ছিন্ন স্নিগ্ধ ও মধুরভাবে লক্ষ্যে অবিচল থাকার মন্ত্র। রাত ভোরে মন বলে ওঠে, ক্লান্ত রাতের ইন্দুমতি মায়ার কাব্যকাঁথা, তুমি যেন পরশ পাথর ভোলাও যত ব্যথা। নমস্কার জানিয়ে শেষ করেছেন কুন্তলা ঘোষ, বিরাটি, কলকাতা 751 থেকে।
1: খুলনা বাংলাদেশ থেকে লিখেছেন মুকুল সর্দার। সখা প্রাত্যহিকী, পৃথিবীর সঙ্গে চাঁদের সম্পর্ক যেন এক চিরন্তন ভালোবাসার নীরব গল্প। দূরত্ব আছে, তবুও চাঁদের মায়াবী আলো নিঃশব্দে এসে আলোকিত করে তোলে আমাদের মনের আঙিনা। দশমীর একফালি বাঁকা চাঁদ কিংবা ভরা পূর্ণিমার ফিনকি ফোটানো জ্যোৎস্না, দুটোই ক্লান্ত মনকে ডেকে নেয় এক নিবিড় শান্তির আশ্রয়ে। বেশ মনে আছে 2003 সালের নভেম্বরের সেই দিনগুলোর কথা। বাবার ঐকান্তিক ইচ্ছার টানেই পৌঁছেছিলাম সুন্দরবনের কিনারায় এক অজপাড়া গাঁয়ের প্রাথমিক বিদ্যালয়ে। কর্মজীবন তো শুরু হল, কিন্তু চারপাশে ঘিরে থাকত এক অদ্ভুত নিস্তব্ধ।

আধুনিকতার ছোঁয়া ছিল না সেখানে বিন্দুমাত্র। রবি ঠাকুরের পোস্টমাস্টারের চেয়ে আমার অবস্থা সেখানে বিশেষ কিছু ভালো ছিল না বলেই মন বারবার ফিরে যেতে চাইত আপন ঠিকানায়। দিনের শেষে নিঃসঙ্গতা আরও গাঢ় হয়ে উঠত, ঘুম ছিল দূরের কোনো অধরা স্বপ্ন। সেই সব নির্ঘুম রাতে খোলা জানালায় বসে দেখতাম মেঘের আড়ালে চাঁদের লুকোচুরি, কখনো নিঃশব্দে বেরিয়ে পড়তাম নদীর পাড়ে, শিবসার বুকে ছলাৎ ছলাৎ শব্দ তুলে সাগর পানে ছুটে চলা বিশাল জলরাশির বুকে ঝরে পড়ত রুপোলি চাঁদের মখমলি আলো। মনে হতো প্রকৃতি যেন তার সমস্ত সৌন্দর্য ঢেলে দিয়েছে সেই মুহূর্তে। উতলা মাধবী রাতের সেই নির্জনতায় ওই জ্যোৎস্নালোকে স্নান করে মন বলে উঠত, চাঁদের এত মায়া আগে কখনো বুঝতে পারিনি ঠিক এমন করে। চাঁদের সেই মায়াবী আলোয়ে দুঃখগুলো যেন নরম হয়ে আসত, একাকিত্ব আপন হয়ে উঠত, জীবনকে উপলব্ধি করতাম গভীর অনুভবে। পূর্ণ চাঁদের আলোয় স্নান করে ঘরে ফিরতাম কবিগুরুকে সঙ্গী করে। নীল গগনে ললাট খানি, চন্দনে আজ মাখা। বাণীবনের হংসমিথুন তখন সত্যিই পাখা মেলে ধরত। চাঁদ শুধু আকাশের অলংকার নয়, সে মানব মনের একান্ত ভালোবাসা, নিঃসঙ্গ রাতের নীরব সান্ত্বনা। নমস্কার ও শুভেচ্ছান্তে, মুকুল সর্দার, খুলনা।

0: শিপ্রা মৈত্র নিউ দিল্লি থেকে লিখেছেন। ভাই প্রাত্যহিকী, চাঁদের আলো সমস্ত রুক্ষতার ওপরে মায়ার মলম লাগিয়ে দেয়। জ্যোৎস্না রাতে ইচ্ছা নদীর কূলে কূলে ভেসে থাকে নিঃশব্দ সৌন্দর্য, সমস্ত কদর্যতার ওপর কোমলতার আস্তরণ। সেদিন নিজের পুরনো শহরে গিয়েছিলাম ছোটবেলার খোঁজে। জরাজীর্ণ পুরনো বাড়িটার গেটের ভেতরে পুঞ্জীভূত অবহেলা, ক্ষয়ে যাওয়া ইঁট, হারিয়ে যাওয়া রং, গেটের দুপাশে জঙ্গল দেখে বিশ্বাসই হচ্ছিল না এই বাড়িটা 50 বছর আগে প্রতিদিনের যাতায়াতের অঙ্গ ছিল। কৈশোর জুড়ে থাকা মমতাময়ী এই বাড়ি, কাকা কাকিমার অফুরন্ত আদর আজ জরাজীর্ণ বার্ধক্যে বিলীন। কাকা কাকিমা গত হবার পর এই বাড়িটায় আসাই হয়নি। এতদিন সকালবেলায় জঙ্গলে ভরা বাড়িটা একই সঙ্গে দুঃখ, ভয়, বিরাগ জাগিয়ে তুলেছিল। সন্ধেবেলা পূর্ণিমার আলোয় সেই বাড়িটার চেহারা পাল্টে গেল। খয়া ইঁটের ওপর পরম মমতায় জ্যোৎস্না হাত বুলিয়ে দিচ্ছে। জঙ্গলের রুক্ষ গাছগুলোকে পূর্ণিমা এক মায়াবী মাধুর্যে ভরিয়ে তুলেছে। সামান্য হাওয়ায় দুলে ওঠা পাতার হাতছানি এক মুহূর্তে 50 বছরের আবরণ সরিয়ে দিল। চাঁদের মায়ার সঙ্গে মিশে গেল স্নেহময়ী কাকিমার আদরের ডাক। সকালের রুক্ষ নির্মম ইঁটের গাঁথনি চাঁদের মায়ায় কোমল হয়ে উঠল। আমার ছোটবেলা পরম আনন্দে ভেসে উঠে দেওয়ালের গায়ে হাত বুলোতে লাগল। চারদিকের নিস্তব্ধতার মধ্যে চাঁদের মায়া অনুপরমাণুতে মিশে গেল। আকাশ নদীতে অবগাহন করতে করতে ভেসে গেলাম চরকা বুড়ির কাছে, যেখানে কাকিমা মায়ার আঁচল পেতে বসে আছেন। চাঁদের মায়া এক অপার্থিব সৌন্দর্যের ঝর্ণার জন্ম দেয়, যার ধারায় প্রাত্যহিক জীবন সাময়িকভাবে তুচ্ছ মনে হয়। ছেলেবেলার বাড়ি চাঁদের মায়ায় যে আবাহনের আঁচল পেতে দিল, তার ভালোবাসায় ভাসতে ভাসতে গুনগুন করে উঠলাম। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনীগন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। শিপ্রা মৈত্র লিখলেন নিউ দিল্লি থেকে। আর চিঠি পড়ার কিন্তু সময় নেই অমরেশ।
1: হ্যাঁ অবশ্যই,
0: আবহাওয়ার খবর বরং
1: আবহাওয়ার খবর জানিয়ে তো দিতেই হবে, কারণ মেঘের আড়ালে চাঁদ থাকবে নাকি সে ঝলমলিয়ে উঠবে সেটা তো জেনে নেওয়াটা অবশ্যই দরকার। তাই চোখ রাখি আকাশ বাতাসের খবরে। আলিপুর আবহাওয়া দপ্তর আমাদের জানাচ্ছেন আগামী 24 ঘন্টার পূর্বাভাস প্রধানত মেঘলা আকাশ, সঙ্গে দু এক পশলা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গত 24 ঘন্টায় দিনের তাপমাত্রা সবচেয়ে বেশি ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি ছিল 96%, সবচেয়ে কম 67%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 1.7 মিলিমিটার। মৎস্যজীবীদের জন্য একটি সতর্কবার্তায় জানানো হয়েছে যে ঝোড়ো আবহাওয়ার কারণে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে আজ অর্থাৎ 27 জুলাই বাতাসের গতিবেগ ঘন্টায় 55 থেকে 65 কিলোমিটার, সর্বোচ্চ 75 কিলোমিটার, এবং আগামীকাল অর্থাৎ 28 জুলাই বাতাসের গতিবেগ ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার এবং সর্বোচ্চ 55 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা। মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল ও উত্তর বঙ্গোপসাগরে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়ার খবর জানিয়ে দিলাম।
0: বেশ, আর তো সময় নেই, শুধু যেতে যেতে বলে দিই যে আপনারা পরের মাসেরও বা আগামীতেও যারা চিঠি লিখবেন তাদের জন্য ইমেল আইডি chithirjhapi.air@gmail.com chithirjhanpi chithirjhapi.air@gmail.com চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়। হাতে লিখে প্রাত্যহিকী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। তাহলে আজ চলি?
1: অবশ্যই।
0: সকলে খুব খুব ভালো থাকুন। আপনাদের সঙ্গে ছিলাম আমি নিবেদিতা নাগ তহবিলদার,
1: সঙ্গে অমরেশ মুখোপাধ্যায়।
0: নমস্কার।
1: নমস্কার।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপ নিয়ে কেন্দ্রীয় সরকার আজ লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষা ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে বিশিষ্ট প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলেকানির নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের কথা উল্লেখ করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাকিস্তানের সঙ্গে শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীর নিয়েই আলোচনা হবে। গতকাল তিনি 27তম কার্গিল বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন। নারীর অধিকার সুরক্ষা শক্তিশালী করতে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণ ও তাদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে দিল্লি সরকার দিল্লি মহিলা কমিশন এবং দিল্লি সংখ্যালঘু কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান পরপর দুদিন একে অপরের বিরুদ্ধে আক্রমণ না করায় পরবর্তী পর্যায়ে অস্ত্রবিরতির আলোচনার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। ভারত জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-20 সিরিজ 3-0 ম্যাচে জিতে নিয়েছে। আসি বিস্তারিত খবরে। প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপ নিতে কেন্দ্রীয় সরকার আজ লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করবে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2024 সংশোধনের জন্য এই বিলটি সংসদের নিম্নকক্ষে পেশ করবেন। নতুন এই খসড়া বিলে দোষী ব্যক্তিদের ন্যূনতম সাজা 5 বছরের থেকে সর্বোচ্চ 10 বছর করার প্রস্তাব রয়েছে। একই সঙ্গে 50 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক জরিমানার প্রস্তাবও রাখা হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই বিলটির খসড়া, ফাস্ট্রাক কোর্ট গঠন এবং কঠোর সাজা প্রদানের বিষয়গুলি অনুমোদন করা হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সংসদের সকল সদস্যদের কাছে পরীক্ষা ব্যবস্থা সংশোধনী বিল নিয়ে আলোচনার আবেদন রেখেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী রিজিজু বলেন, দেশের যুব সমাজের স্বার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। শ্রী মোদী ছাত্রদের ভবিষ্যতের কথা চিন্তা করে এই সংশোধনী বিলটি আনার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সমস্ত সাংসদদের এতে আলোচনার জন্য আবেদন জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষা সংস্কারের লক্ষ্যে বিশিষ্ট প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলেকানির নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের কথা ঘোষণা করেছেন। এক ভিডিও বার্তায় তিনি জানান যে এই টাস্কফোর্সটি পরীক্ষা সংস্কারের বিষয়টির ওপর বিশেষ গুরুত্ব দেবে এবং তাদের প্রতিবেদনের ভিত্তিতে আসন্ন পরীক্ষাগুলির বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি উল্লেখ করেন যে দেশের পরীক্ষা ব্যবস্থাকে অবশ্যই বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ হতে হবে এবং এতে প্রযুক্তি সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।
1: হম পার্লামেন্ট কে অন্দর কঠোর কানুন কে প্রাবধান কে সাথ নয়া কানুন বানানে কি দিশা মে ভি আগে বড় রহে হ্যায়। লেকিন হমে ভবিষ্য কে লিয়ে সোচনা হ্যায়। হমারি পরীক্ষা পদ্ধতি ট্রান্সপারেন্ট হো, হমারি পরীক্ষা পদ্ধতি মে সবসে জ্যাদা টেকনোলজি কা উপয়োগ হো। ইন সারি বাতোঁ কো ধ্যান মে রাখতে হুয়ে বিশ্ব প্রসিদ্ধ টেকনোলজি এক্সপার্ট শ্রীমান নন্দন নীলেকানি জি কে নেতৃত্ব মে এক হাই পাওয়ার টাস্ক ফোর্স বানানে কা নির্ণয় কিয়া হ্যায়, জো এক্সামিনেশন রিফর্ম কি তরফ ফোকাস করেগা অর জল্দ সে জল্দ আনে ওয়ালি পরীক্ষাও কে বিশ্বসনীয়তা কো সুনিশ্চিত করনে কা কাম ইসকে রিপোর্ট কে আধার পর কর দিয়া জায়েগা।
0: এই টাস্কফোর্স থাকবেন আইবির প্রাক্তন অধিকর্তা তপন ডেখা, ইসরোর প্রাক্তন চেয়ারম্যান এস সোমনাথ এবং আইআইটি চেন্নাইয়ের অধিকর্তা ভি কামাকোটি। এছাড়া প্রাক্তন শিক্ষাসচিব অনিতা কারওয়াল এবং লজিস্টিক বিশেষজ্ঞ অমৃতলাল মিনা এই টাস্কফোর্সের সদস্য হিসেবে থাকবেন। প্রধানমন্ত্রী আরও জানান যে সরকার আগামীকাল আজ সংসদে পরীক্ষা সংক্রান্ত কঠোর আইন বিধান সম্বলিত একটি নতুন আইন পেশ করার পথেও এগিয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষা, স্বচ্ছতা, অখণ্ডতা বজায় রাখা এবং লক্ষ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ সুরক্ষিত করার বিষয়ে সরকারের দৃঢ় প্রতিশ্রুতির কথাও শ্রী মোদী জানান। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাকিস্তানের সঙ্গে যদি কোনো আলোচনা আদৌ হয় তবে তা কেবল পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীর নিয়ে হবে। শ্রী সিং গতকাল দ্রাসে আয়োজিত 27তম কার্গিল বিজয় দিবসের অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় বলেন, এই অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং পাকিস্তানে তারা অবৈধভাবে দখল করা হয়েছে।
2: ভারত পাকিস্তান কে হর মিস অ্যাডভেঞ্চার কা জবাব উসকি কল্পনা সে কহিঁ অধিক কঠোর তরিকে সে দেনে কি ক্ষমতা রাখতা হয়। আর মে ইস মঞ্চ সে ইয়ে সাফ সন্দেশ দেনা চাহতা হুঁ, भारत की संप्रभुता की ओर बढ़ने वाला हर नापाक कदम का यही अंजाम होगा। साथियों, हमारा इंटेंशन साफ है कि अब पाकिस्तान से कोई बात नहीं होगी, और अगर बात होगी तो सिर्फ पीओके पर ही बात होगी, जो कि भारत का हिस्सा है, जिस पर पाकिस्तान ने अवैध तरीके से कब्जा किया था।
0: দিল্লি সরকার দিল্লি মহিলা কমিশন এবং দিল্লি সংখ্যালঘু কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। দিল্লি মহিলা কমিশনের চেয়ারপারসন হিসেবে লতা গুপ্তার নাম ঘোষণা করা হয়েছে। শ্যাম বালা, মালতী ভার্মা, লতা সৌদি, সন্দ্রিকা শর্মা ঝা এবং রেণু ভাল্লাকে এই কমিশনের সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে নির্মল জৈন দিল্লি সংখ্যালঘু কমিশনের চেয়ারপারসন নিযুক্ত হয়েছেন। কুলদীপ সিং ও মোহাম্মদ হারুন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন। মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত জানিয়েছেন, এই দুটি কমিশন গঠনের লক্ষ্য হল নারীর অধিকার, সুরক্ষা এবং ক্ষমতাকে শক্তিশালী করা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণ ও তাদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা। প্রতিরক্ষা বাহিনীতে দেশজ প্রযুক্তির ব্যবহার ভারতকে শক্তিশালী করে তুলেছে। আকাশবাণীর 136তম মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্গিল দিবস উপলক্ষে দেশে বীর যোদ্ধাদের অবিস্মরণীয় সাহসের কথা স্মরণ করেন। এ প্রসঙ্গে তিনি শৌর্য যাত্রার কথাও উল্লেখ করেন।
3: আজ কার্গিল বিজয় দিবস হ্যাঁ, ये दिन हमें गर्व से भर देता है। ये दिन हमें अपने वीर जवानों के अद्भुत साहस की याद दिलाता है। कारगिल की ऊंची ऊंची चोटियां, कठिन मौसम, दुश्मन की चुनौती, हर परिस्थिति हमारे सैनिकों के सामने थी, लेकिन उनका हौसला हर चुनौती से बड़ा था। उन्होंने मां भारती की रक्षा के लिए अपना सर्वस्व अर्पित कर दिया। आज कारगिल विजय दिवस पर मैं सभी वीर शहीदों और वीर सैनिकों को श्रद्धापूर्वक नमन करता हूँ।
0: এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান পরপর দুদিনে একে অপরের বিরুদ্ধে আক্রমণ না করায় পরবর্তী পর্যায়ে অস্ত্রবিরতির আলোচনার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। রাষ্ট্রসংঘে মার্কিন প্রতিনিধি মাইক ওয়ালস জানিয়েছেন, রাষ্ট্রপতি ট্রাম্প কূটনৈতিক আলোচনার বিষয়ে আগ্রহী। ওমান, ইরান এবং অন্যান্য মধ্যস্থতাকারী দেশগুলি একাধিক পর্যায়ে আলোচনা চালাচ্ছে। তিনি আরও জানান, ইরানের আক্রমণের বিরুদ্ধে মার্কিন প্রতিরোধী ক্ষেপণাস্ত্র অপ্রতুল এই তত্ত্বও তিনি খারিজ করে দিয়েছেন। ইরান সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, তেহরান এই অঞ্চলে আক্রমণ বন্ধ রেখেছে। সম্প্রতি ইরানের আক্রমণে জর্ডনে 3 মার্কিন সেনার মৃত্যু হয়, অপর এক সেনা প্রাণ হারান ইরাকে। ইতিমধ্যে ইরান ও ওমানের মধ্যে তেহরানে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ব্যবস্থাপনার বিষয়ে কথাবার্তা হয়েছে। অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগামীকাল মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। বার্লিনে প্রাইড উৎসব চলাকালীন প্রাণঘাতী হামলায় জড়িত এক সন্দেহভাজনের মৃত্যু হয়েছে। পুলিশের গুলিতে মৃতের নাম আব্দুল বাল্লুত, একজন লেবানিজ বংশোদ্ভূত জার্মান নাগরিক। ঘটনার পর বার্লিন শহর জুড়ে তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে উপকূলের ওপর অবস্থিত গভীর নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর ও উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। সেটি আজ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে উড়িষ্যার চাঁদপালি এবং রাজ্যের ক্যানিংয়ের মধ্যে দিয়ে দুপুর নাগাদ স্থলভাগে প্রবেশ করবে। অন্যদিকে এর প্রভাবে উড়িষ্যার একাধিক জেলায় লাল, কমলা এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। হারারেতে তৃতীয় শেষ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে জিম্বাবুয়েকে 35 রানে পরাজিত করে ভারত 3-0 ম্যাচে সিরিজ জিতে নিয়েছে। জয়ের জন্য 193 রানের লক্ষ্য তাড়া করে জিম্বাবুয়ে নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে হারিয়ে 157 রান সংগ্রহ করতে সক্ষম হয়। গ্লাসগোতে আয়োজিত 2026 কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম স্বর্ণপদক জয় করেছেন মীরাবাই চানু। তিনি মহিলাদের 48 কেজি বিভাগে মোট 190 কেজি ওজন তুলে বিশ্ব রেকর্ড করেছেন। ভারোত্তোলনে স্ন্যাচ বিভাগে 85 কেজি এবং ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে 105 কেজি ওজন তোলেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মীরাবাই চানুকে তার এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপ নিয়ে কেন্দ্রীয় সরকার আজ লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষা ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে বিশিষ্ট প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলেকানির নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের কথা বলেছেন। খবর এখনকার মতো শেষ হলে এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। পরীক্ষায় সমস্ত ধরনের কারচুপি রোধে আজ লোকসভায় পেশ হচ্ছে সংশোধনী বিল। দেশের পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে। নিট পরীক্ষায় রাজ্যের মেধা তালিকার শীর্ষে থাকা পরীক্ষার্থীদের আজ সংবর্ধনা দেবে রাজ্য সরকার। স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে আগামী 9 থেকে 17 আগস্ট রাজ্য জুড়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালিত হবে। অতি গভীর নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজ রাজ্যের দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। মৎস্যজীবীদের সুরক্ষায় জিপিএস, আধুনিক ওয়্যারলেস এবং স্যাটেলাইট ভিত্তিক আবহাওয়ার আগাম সতর্কবার্তা ব্যবস্থা চালু করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কলকাতা মেট্রোর ব্লু গ্রিন লাইনে পরিষেবা আজ থেকে সকাল 6টায় শুরু হল। আসছে বিস্তারিত সংবাদে। পরীক্ষার প্রশ্নভাস রুখতে কেন্দ্রীয় সরকার আজ লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অব আনফেয়ার মিন্স সংশোধনী বিল পেশ করতে চলেছে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বিলটি সভায় উত্থাপন করবেন। পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অব আনফেয়ার মিন্স অ্যাক্ট 2024 সংশোধনের সংস্থান রয়েছে এই বিলে। নতুন এই খসড়া বিলে দোষীদের ন্যূনতম সাজা 5 বছর থেকে সর্বোচ্চ 10 বছর করার প্রস্তাব রয়েছে। একই সঙ্গে 50 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক জরিমানারও সংস্থান রাখা হয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিল প্রসঙ্গে বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদা এই বিষয়ে জিরো টলারেন্স নীতি নিয়েছেন। নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনকারী পড়ুয়া তথা সমগ্র দেশবাসী তাঁর ওপর আস্থা রয়েছে। দেশের পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের লক্ষ্যে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। উচ্চ ক্ষমতা সম্পন্ন এই টাস্কফোর্সের নেতৃত্বে থাকছেন প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলেখানি। গতকাল সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, এই টাস্কফোর্স পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের বিষয়টিকেই অগ্রাধিকার দেবে। কোথায় সংস্কার প্রয়োজন তা জানিয়ে সরকারের কাছে তারা দ্রুত প্রস্তাব পাঠাবে।
1: हम पार्लियामेंट के अंदर कठोर कानूनों के प्रावधान के साथ नया कानून बनाने की दिशा में भी आगे बढ़ रहे हैं, लेकिन हमें भविष्य के लिए सोचना है। हमारी परीक्षा पद्धति ट्रांसपेरेंट हो, हमारी परीक्षा पद्धति में सबसे ज्यादा टेक्नोलॉजी का उपयोग हो, इन सारी बातों को ध्यान में रखते हुए विश्व प्रसिद्ध टेक्नोलॉजी एक्सपर्ट श्रीमान नंदन नीलेकनी जी के नेतृत्व में एक हाई पावर टास्क फोर्स बनाने का निर्णय किया है, जो एग्जामिनेशन रिफॉर्म की तरफ फोकस करेगा और जल्द से जल्द आने वाली परीक्षाओं की विश्वसनीयता को सुनिश्चित करने का काम इसके रिपोर्ट के आधार पर कर दिया जाएगा।
0: টাস্কফোর্সের অন্যান্য সদস্যরা হলেন মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রাক্তন চেয়ারম্যান এস সোমনাথ, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবির প্রাক্তন অধিকর্তা তপন ডেকা, আইআইটি মাদ্রাসের অধিকর্তা ভি কামাকোটি, প্রাক্তন শিক্ষা সচিব অনিতা কারবাল এবং প্রযুক্তি বিশেষজ্ঞ অমৃতলাল মৃণা। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটে রাজ্যে মেধা তালিকার শীর্ষে থাকা পরীক্ষার্থীদের সংবর্ধনা দেবে রাজ্য সরকার। আজ নবান্ন সভাঘরে মেধা তালিকার শীর্ষে থাকা 100 জন পরীক্ষার্থী উপস্থিত থাকবেন। তাদের হাতে ল্যাপটপ সহ উপহার সামগ্রী তুলে দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত 17 জুলাই নিটের ফল প্রকাশিত হয়। 11,21,000 পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পশ্চিমবঙ্গ থেকে সফল হয়েছেন 52,746 জন। ধর্মতলায় ছাত্র বিক্ষোভে অশান্তি সৃষ্টির অভিযোগে ধৃত 14 জনের 2 দিনের পুলিশ হেফাজত হয়েছে। গতকাল আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়। সরকারি আইনজীবী আদালতে জানান, সিপিআইএম, এআইডিএসও সহ আরও কয়েকটি সংগঠনের ব্যানারে অনুমতি না থাকা সত্ত্বেও জমায়েত করায় আইন ভঙ্গ হয়েছে। এদিকে নিটকাণ্ডের প্রতিবাদে ধর্মতলার মিছিলে বিশৃঙ্খলার ঘটনার সঙ্গে প্রকৃত আন্দোলনকারীদের কেউ জড়িত ছিলেন না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের জানিয়েছেন। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সাংবাদিকদের উপর আক্রমণ ও অশান্তি সৃষ্টির ঘটনায় কাউকে রেয়াত করা হবে না।
2: আইনের শাসনের মধ্য দিয়ে গুন্ডাদের দমন আমরা করব, আর বাক স্বাধীনতা, গণতান্ত্রিক স্বাধীনতা প্রত্যেকের থাকবে। যে কেউ তার স্বাধীন মত প্রকাশ করতে পারে, সরকারি সব স্তরে কথাবার্তা বলা, আলোচনা করার সুযোগ আছে। কিন্তু এই যে শক্তি যারা সাংবাদিকদের বেছে বেছে পিটিয়েছে, নির্দয় ভাবে পিটিয়েছে, খুন করার জন্য পিটিয়েছে, এদেরকে গুন্ডা দমন আইনে সাজা দেওয়ার ব্যবস্থা হবে।
0: ধর্মতলায় বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নিগ্রহের ঘটনায় কয়েকজন কংগ্রেস কর্মীকে মিথ্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার অভিযোগ করেছেন। গতকাল এক বিবৃতিতে শুভঙ্কর বাবু বলেন, রাজনৈতিক প্রতিহিংসার বশে তাঁদের কর্মীদের ফাঁসানো হয়েছে। কংগ্রেস সবসময় অহিংস আন্দোলনে বিশ্বাসী বলেও মন্তব্য করেছেন তিনি। এদিকে নির্বিক্ষোভে প্রধানমন্ত্রীর কুরুচিপূর্ণ ছবি প্রদর্শনের অভিযোগে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে গতকাল বারুইপুর থানায় এফআইআর দায়ের হয়েছে। অভিযোগকারী মৌ মান্নার দাবি, প্রধানমন্ত্রীর ছবি যেভাবে প্রকাশ করা হয়েছে তা আপত্তিকর ও জনমানুষে বিরূপ প্রভাব সৃষ্টি করতে পারে। উল্লেখ্য, একই অভিযোগে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ওই অভিনেত্রীর বিরুদ্ধে একাধিক মামলা রুজু হয়েছে। বেশ কিছু কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ উত্তরবঙ্গ যাচ্ছেন। সকালে তিনি শিলিগুড়ির বর্ধমান রোডে নবনির্মিত উড়াল পুলের উদ্বোধন করবেন। এরপর ময়নাগুড়িতে জলপেশ মন্দিরে শ্রাবণী মেলা পরিদর্শন করবেন তিনি। সেখানে মুখ্যমন্ত্রীর পুজো দেওয়ার কথা রয়েছে। সিকিমের নামচিতে তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে নির্মীয়মান টানেলে বিস্ফোরণে নিহত শ্রমিকদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে মুখ্যমন্ত্রী তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দিতে পারেন। স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে পশ্চিমবঙ্গ সরকার আগামী 9-17 আগস্ট রাজ্য জুড়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচির আয়োজন করছে। এর আওতায় জেলা থেকে ব্লক স্তর পর্যন্ত তিরঙ্গা মিছিল, প্রভাত ফেরি, সাইকেল র্যালি, দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ, প্রবন্ধ, চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে। পাশাপাশি সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানে সমবেতভাবে বন্দে মাতরম গাওয়া এবং সাধারণ মানুষকে জাতীয় পতাকা উত্তোলনে উৎসাহিত করার কথাও বলা হয়েছে। ছোট শিল্পোদ্যোগ সফল হলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং অর্থনীতিও মজবুত হবে বলে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মত ব্যক্ত করেছেন। কলকাতায় গতকাল নীতি আয়োগের এবং অটল ইনোভেশন মিশনের সহায়তায় রাজ্যের প্রথম অটল ইনকিউবেশন সেন্টার উদ্বোধন করেন তিনি। অর্থমন্ত্রী বলেন, নতুন উদ্যোক্তাদের স্বপ্ন পূরণে যে সমস্ত সংস্থা প্রশিক্ষণ ও পরামর্শ দানে এগিয়ে আসবে তাদের রাজ্য সরকার সব ধরনের সহযোগিতা করবে। অনুষ্ঠানে উপস্থিত নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ডক্টর অশোক লাহিড়ি বলেন, নতুন স্টার্ট আপ তৈরির ক্ষেত্রে কেন্দ্র রাজ্যের মিলিত উদ্যোগ উন্নয়নের নতুন দিশা দেখাবে।
3: ভারতবর্ষে এমন কোন জায়গা নেই যেখানে কেউ কোনো রাজ্যের মঙ্গল হোক, উন্নতি হোক চায় না। তো সারা ভারতবর্ষের লোক চায় পশ্চিমবঙ্গ সার্থক, কারণ স্টেটসগুলো না এগুলো ভারতবর্ষ এগোবে না। বিকশিত ভারত যদি করতে হয় তাহলে বিকশিত রাজ্য করতে হবে, এবং বিকশিত রাজ্য করতে গেলে পশ্চিমবঙ্গের একটা মহান কন্ট্রিবিউশন সবাই এক্সপেক্ট, তো এটা আশা করবো এটা হবে।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের অবস্থিত গভীর নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। সেটি আজ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশার চাঁদবালি এবং রাজ্যের ক্যানিংয়ের মধ্যে দিয়ে দুপুর নাগাদ স্থলভাগে প্রবেশ করবে। এদিকে মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকায় দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ বাড়বে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা। মৎস্যজীবীদের সুরক্ষায় জিপিএস, আধুনিক ওয়্যারলেস এবং স্যাটেলাইট ভিত্তিক আবহাওয়ার আগাম সতর্কবার্তা ব্যবস্থা চালু করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। পূর্ব মেদিনীপুরের রামনগরে গতকাল তিনি শঙ্করপুর থেকে সমুদ্রে মাছ ধরতে গিয়ে প্রাণ হারানো নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারের হাতে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন।
4: আমরা মৎস্যজীবীদেরকে সুরক্ষা প্রদান, নিরাপত্তা দেওয়া এবং তাদেরকে যতটা সম্ভব সরকারের পক্ষ থেকে আধুনিক ব্যবস্থার মধ্য দিয়ে আগামী দিনে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে তার জন্য ব্যবস্থা করব।
0: কলকাতা মেট্রোর ব্লু ও গ্রিন লাইনে পরিষেবা আজ থেকে সকাল 6টায় শুরু হল। মেট্রোর তরফ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম শেষ পরিষেবা রাত 10:03, দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমারের শেষ ট্রেন পাওয়া যাবে 10:18, দমদম থেকে মহানায়ক উত্তম কুমারের পর্যন্ত শেষ পরিষেবা মিলবে রাত 10:30। অন্যদিকে গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত রুটে শেষ পরিষেবা রাত 10:30 এবং সিটি সেন্টার থেকে হাওড়া ময়দান শেষ ট্রেন 10:36 পাওয়া যাবে। সোম থেকে শনিবার পর্যন্ত এই পরিষেবা মিলবে। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া বৃদ্ধির সহ একাদ্র দফা দাবিতে কলকাতা অ্যাপ ক্যাব চালকদের সংগঠন আজ সন্ধ্যে 6টা পর্যন্ত 12 ঘন্টার পরিষেবা বন্ধ রেখেছে। এরপরে কলকাতার বিস্তীর্ণ এলাকার মানুষ সমস্যার সম্মুখীন হবেন বলে মনে করা হচ্ছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পরীক্ষায় সমস্ত ধরনের কারচুপি রোধে আজ লোকসভায় পেশ হচ্ছে সংশোধনী বিল। নিট পরীক্ষায় রাজ্যের মেধা তালিকার শীর্ষে থাকা পরীক্ষার্থীদের আজ সম্বর্ধনা দেবে রাজ্য সরকার। স্থানীয় সংবাদ শেষ হল।
5: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী তাপস মিত্র।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন তাপস মিত্রর কণ্ঠে, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: এখন শুনবেন বিজ্ঞানের খবর, সংকলন বিপ্লব দাস। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন হচ্ছে, বাড়ছে উষ্ণায়ন, মানুষ ছাড়াও এর প্রভাব পড়ছে গবাদি পশুর ওপর। সম্প্রতি ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা একটি সমীক্ষা করেছেন। তাঁরা দেখেছেন যে পরিবেশের পরিবর্তন গবাদি পশুর দুগ্ধ উৎপাদনের ক্ষমতাকে প্রভাবিত করে, বিশেষ করে তাপমাত্রা বৃদ্ধি এবং বাতাসে আর্দ্রতার বৃদ্ধি দুগ্ধ উৎপাদনকে কমিয়ে দেয়। এই ধরনের ঘটনা বেশি ঘটে জুলাই এবং অগস্ট মাসের মধ্যে। এর দ্বারা বেশি প্রভাবিত হয় মহিষ এবং এক ধরনের সংকর জাতের গরু। তাপপ্রবাহে বেশি ক্ষতি হয় মহিষের। এদের ঘন কালো ত্বকের জন্য এরা কম বেশি সূর্যালোক শোষণ করে, কিন্তু কম ঘর্মগ্রন্থি থাকায় শরীরকে তাপমুক্ত করে ঠান্ডা করতে পারে না, ফলে এদের দুগ্ধ উৎপাদনের ক্ষমতা অনেকাংশেই হ্রাস পায়। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পরিবেশ দূষণ, কিন্তু দূষণ সবাইকে সমানভাবে প্রভাবিত করে না। দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির বিজ্ঞানীরা দেখেছেন যে দরিদ্র এবং অল্প শিক্ষিত মানুষ বেশি করে দূষণের শিকার। এর অন্যতম কারণ বাতাসে ভাসমান সূক্ষ্ম ধূলিকণা, এর ফলে বাড়ছে অসংক্রামক রোগ যেমন ক্যান্সার এবং শ্বাসকষ্টজনিত রোগ। রোগ যেমন বাড়ছে, তার সঙ্গে গবেষণায় মিলছে এমন কোনো সূত্র যা থেকে বেরোতে পারে রোগ মুক্তির উপায়। সম্প্রতি কানপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং নভি মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল সেন্টারের বিজ্ঞানীরা গবেষণা চালিয়েছেন মলদ্বারের ক্যান্সার কোষ নিয়ে। এই কোষগুলো ক্যান্সারের ওষুধকে প্রতিরোধ করে। বিজ্ঞানীরা দেখেছেন এর মূলে রয়েছে একটি প্রোটিন যা ক্যান্সার কোষের বৃদ্ধিতে সাহায্য করে। এই প্রোটিনটি ফ্যাট বিপাকে অন্যতম ভূমিকা পালন করে। প্রোটিনটির ঘাটতি হলে ক্যান্সার কোষের বৃদ্ধি ব্যাহত হয়। বিজ্ঞানীদের মতে এই গবেষণাটি রোগ নিরাময়ের নতুন কোনো দিশা দেখাতে পারে। ক্যান্সারের পাশাপাশি বাড়ছে স্নায়ুজনিত রোগ। প্রতিটি স্নায়ু কোষ খুবই সূক্ষ্ম, রোগ বা সামান্য আঘাতে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিজ্ঞানীদের মতে স্নায়ু কোষেরা নিজেদের আঘাত সারিয়ে তুলতে পারে, এমনটাই দাবি করেছেন মানেসারের ন্যাশনাল ব্রেন রিসার্চ সেন্টারের বিজ্ঞানীরা। সম্প্রতি তাঁরা গবেষণা করেছেন এক ধরনের গোল ক্রিমির স্নায়ু কোষ নিয়ে। বিশেষ পদ্ধতিতে এর স্নায়ু কোষে আঘাত দেয়া হয়। প্রত্যেক স্নায়ু কোষের একদিকে থাকে লম্বা নলের মতো তন্তু, আর অন্যদিকে থাকে গাছের মতো শাখা প্রশাখাযুক্ত তন্তু। তারা এই শাখা প্রশাখাযুক্ত তন্তুতে আঘাত করে দেখেন যে ওটি নষ্ট হওয়ার পর আবার গজিয়ে উঠছে কিনা। একটা শাখার পরিবর্তে তন্তুটির একাধিক শাখা প্রশাখা তৈরি হয়েছে। তারা দেখেছেন এই বৃদ্ধির পিছনে রয়েছে কতগুলো জিন। তাদের মতে এই আবিষ্কার থেকে মিলতে পারে স্নায়ু রোগ নিরাময়ের কোনো উপায়। সম্প্রতি গবেষকরা তেঁতুলের পুরো জিন নকশা সফলভাবে চিহ্নিত করেছেন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ ভোপালের বিজ্ঞানীরা এই গবেষণাটি করেছেন। তারা এই গাছের ১২টি ক্রোমোজোমে প্রায় 49,000 জিনকে খুঁজে পেয়েছেন যা বিভিন্ন ধরনের প্রোটিন তৈরিতে সাহায্য করে। এই জিনগুলো লক্ষ লক্ষ বছর ধরে সংখ্যা বৃদ্ধি করেছে, যা এই গাছের জিনোমকে দ্বিগুণ করেছে। বিজ্ঞানীরা এমন জিনকে চিহ্নিত করেছেন যা তেঁতুলের টক স্বাদের জন্য দায়ী। এছাড়াও তাঁরা খুঁজে পেয়েছেন এমন সব জিন যারা এই গাছকে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করে। বিজ্ঞানীরা মনে করেন এই আবিষ্কারের মাধ্যমে ভালো মানের ফলন, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং পুষ্টি ও ওষুধ শিল্পে তেঁতুলের ব্যবহার আরও বাড়ানো সম্ভব। ভারতে স্নায়ু রোগের প্রকোপ ক্রমশ বাড়ছে। সম্প্রতি বেঙ্গালুরুর একদল বিজ্ঞানী 7 ধরনের রোগ সৃষ্টিকারী জিনোমের সন্ধান পেয়েছেন। তারা পরীক্ষাটি করেছেন 119 জন রোগীর জিন নিয়ে এবং দেখেছেন পার্কিনসন্স রোগ কম বয়সে হলে জিনের ত্রুটি বেশি হয়, আর বেশি বয়সে হলে কম হয়। বিজ্ঞানের খবর আজ এ পর্যন্তই। সংকলন বিপ্লব দাস,
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন নজরুল গীতি, শিল্পী শ্রীনন্দী দাশগুপ্ত।

0: পরপর তিনখানি নজরুল গীতি শুনলেন শ্রীনন্দী দাশগুপ্তর কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন কথিকা, বিদ্যাসাগর ও স্ত্রী শিক্ষা, বলছেন সোহিনী ঘোষ।
2: চন্দ্রমুখী বসু, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মেয়েদের মধ্যে প্রথম এমএ পাস করলেন। অনতিবিলম্বেই তার কাছে একটা চিঠি এসে পৌঁছয়, সেটা এরকম: শ্রী হরি শরণম, বৎশ্রী চন্দ্রমুখী, সেদিন তোমায় দেখিয়া ও তোমার সহিত কিয়ৎক্ষণ কথোপকথন করিয়া আমি যার পর নাই আহ্লাদিত হইয়াছি। তুমি সুস্থ শরীরে দীর্ঘজীবিনী হইয়া সুখে কাল হরণ করো এবং স্বজনবর্গের আনন্দদায়িনী ও সজ্জন সমাজে প্রতিষ্ঠা ভাজন হও, এই আমার আন্তরিক অভিলাষ ও ঐকান্তিক প্রার্থনা। এই সমভিব্যাহারে যৎকিঞ্চিত উপহার প্রেরিত হইতেছে, পরিগৃহীত হইলে নিরতিশয় পরিতোষ প্রাপ্ত হইব। কিমধিকমিতি 10 অগ্রহায়ণ 1291 সাল, শুভাকাঙ্ক্ষিন শ্রী ঈশ্বরচন্দ্র শর্মণ। চিঠির সঙ্গে উপহারও এসেছিল, শেক্সপিয়ারের গ্রন্থাবলী। তার ভিতরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজের হাতে লিখে দিয়েছিলেন, কুমারী চন্দ্রমুখী বাসু, দ্য ফার্স্ট বেঙ্গলি লেডি হু ওয়াজ অবটেইন দ্য ডিগ্রি অফ মাস্টার অফ আর্টস অফ দ্য ক্যালকাটা ইউনিভার্সিটি, ফ্রম হার সিনসিয়ার ওয়েলউইশার ঈশ্বরচন্দ্র শর্মা। 1893 সালের সেপ্টেম্বর মাসে বামাবোধিনী পত্রিকায় একটা লেখা প্রকাশিত হয়। সেখানে লেখা ছিল, স্বর্গীয় বিদ্যাসাগর মহাশয় তার দেহত্যাগের কিছুদিন পূর্বে বেথুন কলেজ দেখিয়া আসিয়া সমস্ত দিন কাঁদিয়াছিলেন। কোনো বন্ধু ইহার কারণ জিজ্ঞাসা করাতে বলিয়াছিলেন, মেয়েরা এত উন্নতি করিয়াছে যে তাহা স্বপ্নেরও অতীত, কিন্তু যে বেথুন এত পরিশ্রম ও অর্থ ব্যয় করিয়া স্কুল স্থাপন করিল,

0: সে ইহা দেখিতে পাইল না, এই দুঃখে হৃদয় ফাটিয়া যাইতেছে। বেথুন স্কুল, মেয়েদের স্বপ্নের উড়ান। 1850-এর 6ই নভেম্বর বেথুনের বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। ওই বছর ডিসেম্বর মাসে বিদ্যালয়ের অনারারি সেক্রেটারি নিযুক্ত হয়েছিলেন বিদ্যাসাগর। 1851 সালের অক্টোবর মাস থেকে এই বিদ্যালয়ের সমস্ত খরচ চালাতেন লর্ড ডালহাউসি। 1856 সালের মার্চে ডালহাউসি বিদায় নেওয়ার পর বিদ্যালয়ের সমস্ত ব্যয় বহন করতে লাগল সরকার। সিসিল বিডনের তত্ত্বাবধানে এই বিদ্যালয় চলতে লাগল। সিসিল তত্ত্বাবধায়ক হবার পরে সরকারকে একটি চিঠি দিলেন। সেই চিঠিতে একটি কমিটির কথা বলা হয়েছিল, আর সেই কমিটির সেক্রেটারি হিসেবে পণ্ডিত ঈশ্বরচন্দ্র শর্মার নাম প্রস্তাবিত হয়েছিল। সরকার প্রস্তাব মঞ্জুর করলেন। বালিকা বিদ্যালয়ের স্থাপনে বিদ্যাসাগরের আগ্রহ ছিল সীমাহীন। বর্ধমান জেলার জৌগ্রামে একটি নবপ্রতিষ্ঠিত বালিকা বিদ্যালয়ের জন্য সরকারি অর্থ সাহায্যের ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি। বিদ্যাসাগর মশাইয়ের ধারণা হয়েছিল যে বালিকা বিদ্যালয় স্থাপনে সরকারের সমর্থন আছে। এই ধারণার বশবর্তী হয়ে তিনি 1857 সালের 24শে নভেম্বর থেকে 1858 সালের 15ই মে পর্যন্ত সময়কালের মধ্যে হুগলি, বর্ধমান, মেদিনীপুর, নদিয়া জেলায় মোট 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। ওই 35টি বালিকা বিদ্যালয়ের জন্য মাসিক খরচ ছিল 845 টাকা। বিদ্যাসাগর সরকারের কাছে সাহায্যের জন্য আবেদন করলেন, আবেদন কিন্তু নামঞ্জুর হল। সরকার জানালেন, বিদ্যাসাগর বিদ্যালয়গুলি স্থাপন করার আগে কোনো অনুমতি নেননি। কথাটা ঠিক, কিন্তু সরকার স্ত্রী শিক্ষা প্রসারের বিষয়ে আগ্রহী এবং সেখান থেকে অর্থ সাহায্য পাওয়া যাবে এই ধারণার বশবর্তী হয়েই তিনি এতগুলি বিদ্যালয় স্থাপন করেছিলেন। বিদ্যাসাগর পড়লেন মহা আতান্তরে। বহু আবেদনের পর সরকার বকেয়া টাকা এককালীন সাহায্য হিসেবে দিতে রাজি হলেন, কিন্তু বিদ্যালয়গুলির নিয়মিত ব্যয় বহনে আপত্তি জানালেন। বিদ্যাসাগর নিরস্ত হলেন না। এই বালিকা বিদ্যালয়গুলির ব্যয় বহনের জন্য তিনি নারী শিক্ষা প্রতিষ্ঠান ভাণ্ডার খুললেন। অনেক বড় মানুষ সেখানে চাঁদা দিতে লাগলেন, কিন্তু বিদ্যাসাগর সরকারকে এত সহজে ছাড়লেনও না, এবং রোজকার আবেদন নিবেদনের ফল হিসেবে বীরসিংহ, রসুলপুর, গোবিন্দপুর, কুরান, উদয়গঞ্জ, উদয়রাজপুর এবং রিষড়ায় প্রতিষ্ঠিত বালিকা বিদ্যালয়গুলি শেষ পর্যন্ত সরকারি অর্থ সাহায্য লাভ করে। 1866 সাল, মেরি কার্পেন্টার কলকাতায় এলেন। মেরি কার্পেন্টার এদেশে স্ত্রী শিক্ষার ব্যাপক প্রসারের একজন প্রধান উদ্যোগী ছিলেন। কার্পেন্টার প্রস্তাব রাখলেন এদেশে ভালো শিক্ষয়িত্রী তৈরি করার জন্য বেথুন স্কুলে একটি মহিলা নর্মাল স্কুল খোলা হোক। সরকার অবশ্য মেরির প্রস্তাবকেই মেনে নিলেন। বিদ্যাসাগর ক্ষুণ্ণ হলেন। শেষ পর্যন্ত বিদ্যাসাগরের আশঙ্কাই ফলে গেল। 1872 সালে নর্মাল স্কুলটিকে সরকার বন্ধ করে দিতে বাধ্য হলেন। স্ত্রী শিক্ষা প্রসারের উদ্যোগী পুরুষ ঈশ্বরচন্দ্র বাংলাদেশের নানা জায়গায় ছড়িয়ে দিয়েছিলেন ছোট ছোট প্রাইমারি স্কুল, এগুলো আমরা সকলেই জানি। এবার তাহলে একটু অন্য কথা। বিদ্যাসাগর মশাই চেয়েছিলেন নিজের স্ত্রীকেও শিক্ষিত করে তুলতে। ঈশ্বরচন্দ্রের মাতা ভগবতী দেবী এ বিষয়ে কখনো বিরক্তি প্রকাশ করেছেন বলে শোনা যায়। মাতৃভক্ত ঈশ্বর স্ত্রীর লেখাপড়ার পাঠকে দিনের পরিবর্তে নিয়ে এলেন রাতে। সারাদিন পরিশ্রমের পর রাতে প্রদীপের আলোয় লেখাপড়া করার ধকল নিতে পারেননি দিনময়ী। শেষ পর্যন্ত অক্ষর পরিচয় হয়তো হয়েছিল, কিন্তু বেথুনের বালিকা বিদ্যালয়ের মেয়েদের মতো শিক্ষিত হয়ে উঠতে পারেননি তিনি। শিক্ষা বিস্তারের জন্য ঈশ্বরচন্দ্র বিশেষত প্রাথমিক শিক্ষাদানের উদ্দেশ্যে শিশুপাঠ তৈরি করেছিলেন। 19 শতক থেকে 20 শতকের 70-এর দশক পর্যন্ত যার জনপ্রিয়তা ছিল অবিসংবাদিত। স্ত্রী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের প্রবল উৎসাহ থাকা সত্ত্বেও বর্ণপরিচয়ের কোনো অংশে মেয়েদের কথা কিন্তু নেই। বর্ণপরিচয়ের বিভিন্ন ভাগের পাঠগুলি পড়লে মনে হতে থাকে শিক্ষা নিতান্তই বালককেন্দ্রিক, বালিকারা যেন অনধিকার চর্চা করছে। বাংলাদেশের বালিকাদের জীবনযাপনের বৈচিত্র্য বিদ্যাসাগরের শিশুপাঠে রূপায়িত হয়নি, গোপাল রাখালের দ্বন্দ্বই সেখানে প্রধান হয়ে উঠেছে। যে বিদ্যাসাগর 19 শতকে নারী মুক্তি আন্দোলনের প্রায় পুরোধা পুরুষ, তাঁর শিশুপাঠে মেয়েদের জন্য এই উদাসীনতা আমাদের কিছুটা বিস্মিত করে। ঈশ্বরচন্দ্র প্রণীত শিশুপাঠ অনায়াসে হয়ে উঠতে পারত কিছুটা ব্যতিক্রমী যদি এই পাঠের মধ্যে ফুটে উঠত শিশুকন্যাদের অকাল বৈধব্যের কথা, যে বিষয়ে বিদ্যাসাগরের আগ্রহ ছিল সীমাহীন এবং যে বিষয়টি নিয়ে তিনি সমাজের সঙ্গে সরাসরি সংঘাতে গিয়েছিলেন। ভাবতে ইচ্ছে করে একথা যে ঈশ্বরচন্দ্র বিধবা বিবাহের পক্ষে সহজ করে পাঠ তৈরি করছেন আর সেই পাঠে সচেতন হয়ে উঠছে ছাত্ররা, কিন্তু এ ঘটনা ঘটেনি। এমনকি হাতাবেড়ি খুন্তির দুনিয়ায় বা ব্রত উদযাপনের চৌহদ্দিতে কেমন করে বেঁচে থাকে অর্ধেক আকাশ, তার কোনো চিহ্নমাত্র ছিল না এই সব পাঠে। হয়তো সমকালীন সমাজে তার সেসব উদ্যোগ গুরুত্ব পাবে না বলেই ভেবেছিলেন তিনি। আজকে 21 শতকে দাঁড়িয়ে ভাবতে ইচ্ছে করে আবার শিশুপাঠ লিখছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নতুন করে, যে শিশুপাঠে কোনো লিঙ্গ বৈষম্য নেই।
1: শুনলেন কথিকা বিদ্যাসাগর ও স্ত্রী শিক্ষা, বললেন সোহিনী ঘোষ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ শুনবেন বসন্ত মুখার্জির রাগে সেতার, শিল্পী অভিষেক মল্লিক। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অনির্বাণ দাশগুপ্ত। বসন্ত মুখার্জির রাগে সেতার।

এতক্ষণ বসন্ত মুখারি রাগে সেতার বাজিয়ে শোনালেন অভিষেক মল্লিক। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অনির্বাণ দাশগুপ্ত। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.9 মেগাহার্টজে, 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন

0: গানে গানে প্রথম পর্ব এই পর্যন্ত, গানে গানে আরও একবার 9:30। এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছে সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, পরীক্ষায় সমস্ত রকমের কার্য বিরোধে আজ লোকসভায় পেশ হচ্ছে সংশোধনী বিল। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু পরীক্ষা সংক্রান্ত সংশোধনী বিলে আলোচনায় অংশগ্রহণের জন্য সব সাংসদদের প্রতি আহ্বান জানিয়েছেন। দেশের পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের লক্ষ্যে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স গঠন করছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী দেশের সীমান্তবর্তী গ্রামগুলির সঙ্গে যুব সমাজকে আরও নিবিড় যোগাযোগ রক্ষার আহ্বান জানিয়েছেন। অতিগভীর নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজ পশ্চিমবঙ্গ, ওড়িশা ও ছত্তিশগড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। সংঘর্ষ বিরতির সম্ভাবনা বৃদ্ধি করে আমেরিকা ও ইরান টানা দুদিন একে অপরের উপর হামলা বন্ধ রেখেছে। গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে ভারত তুলনে ভারতের মীরাবাই চানু দেশকে প্রথম স্বর্ণপদক এনে দিয়েছেন। টানা তিনটি গেমসে সোনা জয়ের রেকর্ড গড়লেন তিনি। রূপো পেয়েছেন ঋষিকান্ত সিং। আসছি বিস্তারিত খবরে। পরীক্ষায় প্রশ্ন ফাঁস রুখতে কেন্দ্রীয় সরকার আজ লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অব আনফেয়ার মিন্স সংশোধনী বিল পেশ করতে চলেছে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বিলটি সভায় উত্থাপন করবেন। পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অব আনফেয়ার মিন্স অ্যাক্ট 2024 সংশোধনের সংস্থান রয়েছে এই বিলে। নতুন এই খসড়া বিলে দোষীদের ন্যূনতম সাজা 5 বছর থেকে সর্বোচ্চ 10 বছর করার প্রস্তাব রয়েছে। একই সঙ্গে 50 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক জরিমানারও সংস্থান রাখা হয়েছে। দেশের পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের লক্ষ্যে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। উচ্চ ক্ষমতা সম্পন্ন এই টাস্ক ফোর্সের নেতৃত্বে থাকছেন প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলেকানি। গতকাল সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একথা জানিয়েছেন।
2: हम पार्लियामेंट के अंदर कठोर कानूनों के प्रावधान के साथ नया कानून बनाने की दिशा में भी आगे बढ़ रहे हैं, लेकिन हमें भविष्य के लिए सोचना है। हमारी परीक्षा पद्धति ट्रांसपेरेंट हो, हमारी परीक्षा पद्धति में सबसे ज्यादा टेक्नोलॉजी का उपयोग हो, इन सारी बातों को ध्यान में रखते हुए विश्व प्रसिद्ध टेक्नोलॉजी एक्सपर्ट श्रीमान नंदन नीलेकनी जी के नेतृत्व में एक हाई पावर टास्क फोर्स बनाने का निर्णय किया है, जो एग्जामिनेशन रिफॉर्म की तरफ फोकस करेगा और जल्द से जल्द आने वाली परीक्षाओं की विश्वसनीयता को सुनिश्चित करने का काम इसके रिपोर्ट के आधार पर कर दिया जाएगा।
1: टास्क ফোর্সের অন্য সদস্যরা হলেন মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রাক্তন চেয়ারম্যান এস সোমনাথ, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইপির প্রাক্তন অধিকর্তা তপন ডেকা, আইআইটি মাদ্রাসের অধিকর্তা ভি কামাকুটি, প্রাক্তন শিক্ষা সচিব অনিতা কারওয়াল এবং প্রযুক্তি বিশেষজ্ঞ অমৃতলাল মিনা। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সংসদের সকল সদস্যদের কাছে পরীক্ষা ব্যবস্থা সংশোধনী বিল নিয়ে আলোচনার আবেদন রেখেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী রিজিজু বলেন, দেশের যুব সমাজের স্বার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। শ্রী মোদী ছাত্রদের ভবিষ্যতের কথা চিন্তা করে এই সংশোধনী বিলটি আনার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সমস্ত সাংসদদের এতে আলোচনার জন্য আহ্বান জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের সীমান্তবর্তী গ্রামগুলির সঙ্গে দেশের যুব সমাজকে আরও নিবিড় যোগাযোগ রক্ষার আহ্বান জানিয়েছেন। গতকাল বিকশিত ভারত ভিলেজ কর্মসূচির অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে শ্রী মোদী বলেন, উন্নত গ্রাম বিকশিত ভারত গঠনের ভিত্তি।
3: বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ কি ইয়ে যাত্রা সবকো জোড়নে আর সবসে

0: जुड़ने का ही एक सशक्त माध्यम है और अब आप सभी की जिम्मेदारी और भी अधिक बढ़ गई है। आपकी ये यात्रा यूनिटी थ्रू पार्टिसिपेशन की यात्रा है। भारत का युवा जितना ज्यादा भारत के सीमावर्ती गांवों को जानेगा उतना ही वो भारत को सरलता से जानेगा, वो भारत के कोने कोने के साथ सरलता से जुड़ेगा और ये प्रयास नई मजबूती का कारण बनेंगे।
1: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাহিনীর সকল জওয়ান, আধিকারিক ও তাদের পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, প্রতিষ্ঠার পর থেকে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সিআরপিএফ অসংখ্য মাইল ফলক স্থাপন করেছে। নকশালবাদ দমন হোক কিংবা ভারতের শান্তি রক্ষায় আধাসামরিক বাহিনী সর্বদা অদম্য সাহসিকতার সঙ্গে দেশের প্রত্যাশা পূরণ করেছে। প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর এপিজে আব্দুল কালামের মৃত্যুবার্ষিকীতে দেশ তাকে স্মরণ করছে। তিনি ভারতের মহাকাশ ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ডক্টর আব্দুল কালাম মিসাইল ম্যান অব ইন্ডিয়া হিসেবে পরিচিত। 2015 সালে আজকের দিনে তাঁর মৃত্যু হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডক্টর আব্দুল কালামের মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের উপর অবস্থিত গভীর নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। সেটি আজ অতিগভীর নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশার চাঁদবালি এবং পশ্চিমবঙ্গের ক্যানিং এর মধ্যে দিয়ে দুপুর নাগাদ স্থলভাগে প্রবেশ করবে। এদিকে মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘূর্ণাবর্তের প্রভাবে ওড়িশার একাধিক জেলায় লাল, কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। ছত্তিশগড়েও আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দিল্লি সরকার দিল্লি মহিলা কমিশন ও দিল্লি সংখ্যালঘু কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। দিল্লি মহিলা কমিশনের চেয়ারপারসন হিসেবে লতা গুপ্তার নাম ঘোষণা করা হয়েছে। শ্যামবালা, মালতি বর্মা, লতা সোধী, সান্দ্রিকা শর্মা ঝা এবং রেণু ভাল্লাকে এই কমিশনের সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান পরপর দুদিন একে অপরের বিরুদ্ধে আক্রমণ না করায় পরবর্তী পর্যায়ে অস্ত্রবিরতির আলোচনার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। রাষ্ট্রসংঘে মার্কিন প্রতিনিধি মাইক ওয়াল্টস জানিয়েছেন, রাষ্ট্রপতি ট্রাম্প কূটনৈতিক আলোচনার বিষয়ে আগ্রহী। ওমান, ইরান এবং অন্যান্য মধ্যস্থতাকারী দেশগুলি একাধিক পর্যায়ে আলোচনা চালাচ্ছে। তিনি আরও জানান, ইরানের আক্রমণের বিরুদ্ধে মার্কিন প্রতিরোধী ক্ষেপণাস্ত্র অপ্রতুল, এই তত্ত্ব আমেরিকা খারিজ করেছে। ইরান সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, তেহরানও এই অঞ্চল আক্রমণ বন্ধ রেখেছে। তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ না করায় গত দুদিন ইরান কোনো হামলা চালায়নি। কাস্পিয়ান সাগরে ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে চরম হুঁশিয়ারি দিয়েছে ইরান। এই হামলায় উপযুক্ত জবাব তারা দেবেন বলে ইরানি সংসদের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে আজিজি বলেন, ইরানের ওপর যে কোনো আক্রমণেরই উপযুক্ত জবাব পাবে ইউক্রেন। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘাচি কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলার জন্য ইউক্রেনকে অভিযুক্ত করেছেন। ফ্রান্স এবং স্পেনে ভয়াবহ দাবানলের কারণে প্রায় 3 লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দমকল কর্মীরা দ্রুত ছড়িয়ে পড়ায় দাবানল নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। ফ্রান্সের ঐতিহাসিক শহর বোর্দোর দিকে আগুন অগ্রসর হওয়ায় প্রায় 2,20,000 মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আটলান্টিক উপকূলের ক্যাপ ফেরিট দ্বীপ আগুনে ব্যাপক ক্ষতিগ্রস্ত। অন্যদিকে দাবানলের কারণে প্রতিবেশী দেশ স্পেনে 75,000-এর বেশি মানুষকে স্থানান্তরিত করা হয়েছে। এছাড়া 30,000 মানুষকে বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ আভিলার দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। এবার কমনওয়েলথ গেমসের খবর। গ্লাসগোতে আয়োজিত 2026 কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম স্বর্ণপদক জয় করেছেন মীরাবাই চানু। তিনি ভারোত্তোলনে মহিলাদের 48 কেজি বিভাগে মোট 190 কেজি ওজন তুলে বিশ্ব রেকর্ড করেছেন। চানু স্ন্যাচ বিভাগে 85 কেজি এবং ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে 105 কেজি ওজন তোলেন। 2018 ও 2022 সালের জয়ের পর 2026 জিতে

0: তিনি টানা তৃতীয়বার কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়ের কৃতিত্ব অর্জন করলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মীরাবাই চানুকে তার এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। উপরাষ্ট্রপতি তাঁর নিষ্ঠা, অদম্য মনোবল এবং ধারাবাহিক সাফল্যের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী এই জয়কে ভারতের ভারোত্তোলন ইতিহাসে আরও একটি গৌরবজ্বল অধ্যায় হিসেবে অভিহিত করেছেন। এদিকে ভারোত্তোলনে ভারত দুটি রূপপদকও পেয়েছে। পুরুষদের 60 কেজি বিভাগে চানাম্বাম ঋষিকান্ত সিং মোট 264 কেজি ওজন তুলে রূপ জিতেছেন। 65 কেজি বিভাগে রাজা মুথুপান্ডি মোট 286 কেজি ওজন তুলে রূপ পান। বর্তমানে ভারতের মোট পদক সংখ্যা দাঁড়িয়েছে 4, এর মধ্যে 1টি সোনা, 2টি রূপ এবং 1টি ব্রোঞ্জ পদক। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পরীক্ষায় সমস্ত ধরনের কারচুপি রোধে আজ লোকসভায় পেশ হচ্ছে সংশোধনী বিল। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু পরীক্ষা সংক্রান্ত সংশোধনী বিল আলোচনায় অংশ নেওয়ার জন্য সব সাংসদদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী দেশের সীমান্তবর্তী গ্রামগুলির সঙ্গে যুব সমাজকে আরও নিবিড় যোগাযোগ রক্ষার আহ্বান জানিয়েছেন। অতিগভীর নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে আজ পশ্চিমবঙ্গ, ওড়িশা ও ছত্তিশগড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। খবর এখনকার মতো এ পর্যন্তই।
1: আকাশবাণী কলকাতা সমীক্ষা, শিরোনাম মৃত্যুঞ্জয়ী স্যার গ্যারি সোবার্স, লিখেছেন অরিজিৎ দত্ত। 6 বলে 6 ছক্কা, এই টি টোয়েন্টি আবহে বেড়ে ওঠা প্রজন্মের কাছে এটা আর কোনো বিস্ময় নয়। কিন্তু এই কৃতিত্ব প্রথম কার? এক কথায় উঠে আসবে স্যার গ্যারি সোবার্সের নাম। সর্বকালের সেরা অলরাউন্ডার কে? তিনি গ্যারি সোবার্স। টেস্ট ক্রিকেটে সর্বাধিক রানের মালিক কে? এখন উত্তরটা হবে ব্রায়ান লারা। কিন্তু 36 বছর ধরে এই রেকর্ডের মালিক ছিলেন গ্যারি সোবার্স। এ তো গেল ব্যাটিংয়ের কথা। সেই সময় দাঁড়িয়ে তাঁর উইকেট সংখ্যা 235। বোলার হিসেবে তাঁর পরিচয় লিখতে গেলে 3 রকম পরিচয় দিতে হয়। বাঁ হাতি জোরে বোলার, বাঁ হাতি অফ স্পিনার, বাঁ হাতি লেগ স্পিনার। তাঁর সময় দাঁড়িয়ে তিনি সবথেকে লম্বা সময়ের অধিনায়ক। একটানা 39 টেস্টে দেশকে নেতৃত্ব দিয়েছেন। আসলে স্যার গ্যারি সোবার্স এমন একটা নাম, পরিসংখ্যান বা রেকর্ড দিয়ে তাঁকে মাপা যাবে না। ক্রিকেট মানেই একটা সময় ছিল অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের লড়াই। একটা সময় রাজ্যপাঠ ছিল ডন ব্র্যাডম্যানের হাতে। 5-এর দশকের মাঝামাঝি উঠে এলেন আরও একজন। তাঁর জন্ম, বেড়ে ওঠা বার্বাডোসে। ব্র্যাডম্যান পরবর্তী সময় তিনি যেন ব্র্যাডম্যানের সার্থক উত্তরসূরি। গারফিল্ড সোবার্স হয়ে উঠলেন স্যার গ্যারি। জন্ম 1936 সালে। 1954-তে টেস্টে অভিষেক, অর্থাৎ মাত্র 18 বছর বয়সে। প্রথমবার 50 রানের গণ্ডি পেরন নিজের 10 নম্বর ইনিংসে। প্রথম 16টি টেস্টে কোনো 100 রান ছিল না, কিন্তু প্রথম যে 100 রানটা এলো সেই ইনিংস 100 রানে থেমে থাকেনি। ডাবল সেঞ্চুরি ছাপিয়ে এলো ট্রিপল সেঞ্চুরি। যখন থামলেন নামের পাশে অপরাজিত 365, পেরিয়ে গেলেন লেন হাটনের 364 রানের রেকর্ড। যখন এমন বিরল কীর্তি স্থাপন করলেন তখন সোবার্সের বয়স মাত্র 21। তিনি ছিলেন ক্যারিবিয়ান ক্রিকেটের মুক্তির সূর্য। কিংবদন্তি ফ্র্যাঙ্ক ওরেলের পর নেতৃত্বের ব্যাটন আসে সোবার্সের হাতে। শ্রেষ্ঠত্বের অভিমুখে ক্যারিবিয়ানদের যাত্রা শুরু। একেবারেই সামনে থেকে নেতৃত্ব দিলেন। যখন ক্রিকেটের ব্যাট তুলে রাখলেন নামের পাশে 93 টেস্ট, 8,032 রান, 26টি শতরান, আর সর্বাধিক সেই অপরাজিত 365 তো আছেই। এরই ফাঁকে কাউন্টি ক্রিকেটে ম্যালকম ন্যাশের 6টি বলে হাঁকালেন 6টি ছক্কা। কাউন্টিতে দীর্ঘদিন খেলেছেন নটিংহ্যাম শায়ারের হয়ে। কলকাতার ইডেন গার্ডেন্সেও তিনি 2টি টেস্ট খেলে গেছেন। 1958 টেস্টে করেছিলেন দুরন্ত 100 রান। আরও একবার খেলেছেন 1966-তে, সেই টেস্টেও করেছিলেন 70 রান। কলকাতা সম্পর্কে বরাবরই ছিল বাড়তি একটা দুর্বলতা। খেলা ছাড়ার পরেও এসেছেন ইডেনে। 2 দশকের ক্রিকেট জীবনে ইতি টেনেছিলেন 1974 সালে। পরের বছরই পেয়েছে

0: ছিলেন নাইটহুড উপাধি। বর্ণ বৈষম্য যখন অভিশাপ হয়ে দেখা দিয়েছে, তখন কৃষ্ণাঙ্গদের লড়াই ও আত্মমর্যাদার পতাকাকে তিনি গর্বের সঙ্গে তুলে ধরেছেন। ফুটবল মাঠে পেলে, ক্রিকেট মাঠে গ্যারি সোবার্স, দুই কৃষ্ণাঙ্গ ক্রীড়াবিদ নিজের নিজের খেলায় শাসন করেছেন পৃথিবীকে। তখন তা শুধু খেলার মাঠে সীমাবদ্ধ থাকে না, সমাজ বিবর্তনের ইতিহাসকেও যেন নতুন করে লিখেছেন এই দুই কিংবদন্তি। নতুন প্রজন্মের কাছে তিনি ছিলেন জীবন্ত এক কিংবদন্তি। ক্লাইভ লয়েড থেকে ব্রায়ান লারা, সুনীল গাভাস্কার থেকে সচিন তেন্দুলকর, প্রত্যেকেই তাঁর স্নেহ ও পরামর্শ পেয়েছেন। কয়েকদিন পরেই ছিল তাঁর 90তম জন্মদিন। তার ঠিক কয়েকদিন আগেই থেমে গেল তাঁর জীবনের ইনিংস। ঠিক 4 বছর আগে বিশ্বকাপ ফাইনালের কয়েকদিন পরেই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন ফুটবল সম্রাট পেলে। এবারও ছিল ফুটবল বিশ্বকাপের আবহ। ফাইনালের ঠিক আগেই চির ঘুমের দেশে স্যার গ্যারি। দুই খেলার দুই কিংবদন্তির কি অদ্ভুত মিল! দুজনকেই অদ্ভুতভাবে মিলিয়ে দিয়ে গেল বিশ্বকাপ। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন অরিজিৎ দত্ত।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরেই গানে গানে দ্বিতীয় পর্ব।
2: কম সময়ে বেশি না, কেবল একটাই ক্লিকে অমর কাণ্ড।
3: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন। কম সময়ে বেশি না।
1: গানে গানে দ্বিতীয় পর্বে প্রথমে শুনুন অমর বন্ধন ছবির গান আশা ভোঁসলের কণ্ঠে।

শুনছেন গানে গানের দ্বিতীয় পর্ব। অমর প্রেম ছবির গান শুনবেন শিল্পী অমিত কুমার এবং চন্দ্রাণী মুখোপাধ্যায়।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন গানে গানের দ্বিতীয় পর্বে অদ্বিতীয় ছবির গান শুনবেন শিল্পী লতা মঙ্গেশকর।

গানিগানির দ্বিতীয় পর্বে শুনলেন ইন্দিরা ছায়াছবির গান, শিল্পী আরতি মুখোপাধ্যায়। এর আগে শুনলেন অদ্বিতীয় ছবির গান, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুরু হচ্ছে গানের ভেলা।

আজ সোমবার, গানের ভেলায় আমরা শুনব কীর্তনাঙ্গের এবং ভক্তিগীতি। আর থাকবে কিছু কথা। কীর্তন শব্দটি সংস্কৃত শব্দ থেকে এসেছে, যার অর্থ গল্পের বর্ণনা করা বা আবৃত্তি করা। মূলত কোনো দেবদেবীর নাম, গুণাবলী বা কীর্তি কাহিনী সমন্বিত আবৃত্তি বা সুর সহযোগে সেগুলো পরিবেশন করা। শোনা যায় প্রখ্যাত সংস্কৃত পণ্ডিত জয়দীপ রচিত গীত গোবিন্দম কীর্তন গানের প্রকৃত উৎস। কিন্তু উৎস যাই হোক, বাংলা মায়ের মুখে স্নেহভরা প্রচ্ছন্ন হাসি নিয়ে যখন নেমে আসে প্রসন্ন প্রভাত, প্রকৃতির অভিনব রূপের শিল্প সুষমা নিয়ে, তা যেন অপার্থিব। একদিকে পাখিদের কলকাকলি, অন্যদিকে কুসুম সৌরভ। প্রভাতের চমৎকারিতা প্রণয়ীর বিচ্ছেদজাত বিরহ বেদনাকেও স্তিমিত করতে পারে। তাই তো মানুষ সুখশয্যাকে ত্যাগ করেও প্রভাতকে আলিঙ্গন করে। ভোর হলেই আঁধার কেটে যায়, দূর থেকে ভেসে আসে কাংশ করতালের লোহচধ্বনি, আর পেছনে ক্ষীণ কণ্ঠের সুর।

কীর্তন নানাঙ্গের এই গানটি শুনলেন শিল্পী কমলা ছুরিয়ার কণ্ঠে। কানের কাজ শোনা, কিন্তু এক্ষেত্রে মনে হয় যেন চোখ দিয়েও শোনা যায়। অর্থাৎ এই ধ্বনির সঙ্গে চোখের এমন একটা যোগ আছে যে এই ধ্বনি শোনা মাত্রই যেন চোখ খুলে গেল। প্রভাতী সঙ্গীতে সুরে আর বর্ণের বিন্যাসে একটা জৈবিক ঐক্য ফুটে ওঠে। মনে হয় ওই সুর ছাড়া ওই কথাকটির আর অন্য কোথাও যেন স্থান নেই। দিনমানের এক একটি প্রহর অতিক্রান্ত হয়, ঘরের দুয়ারে সমাগত এক ভিখারী বা বৈষ্ণব বাউল, সত্য স্নাত বিন্যস্ত সুদীর্ঘ কেশ, ললাটে তিলক, বক্ষে কয়েক লহর নানা রঙের কাষ্ঠ বা বীজের মালা, ডান হাতে হয়তো একটি একতারা, দোতারা বা সারিন্দা। এসব নিয়ে সে দাওয়ায় বসে নির্বিকার চিত্তে শুরু করল যন্ত্রের ঝংকার। অনুমতি নেওয়া বা দেওয়ার কোনো প্রয়োজন নেই। গৃহস্থের কাছে হয়তো অবাঞ্ছিত হতে পারে, অবাঞ্ছিত দু একটি কটুক্তিও শুনতে হতে পারে, তবু সে উদাসীন, তার চোখে মুখে যেন অপার শান্তি। তবে সুরের ঝংকার তোলার সাথে সাথে তার সমর্থকের দলও জুটে যায়। শিশু থেকে সদ্য বিয়ে হওয়া গ্রাম্য বধূ কিংবা গৃহস্থের বরিষ্ঠ সদস্য, সবাই এসে সেই কীর্তনিয়াকে ঘিরে ধরে আর বয়ে চলে সুরের ধারা। গোষ্ঠলীলা প্রসঙ্গের হতে পারে, গৌর প্রসঙ্গের হতে পারে, বা হতে পারে অন্য কোনো লীলা কীর্তন। এ যেন নিজেকে সমর্পণ করা সুরে সুরে ঈশ্বরের কাছে। ছবি বন্দ্যোপাধ্যায়, পরের শিল্পী।

রাধারানী বললেন, প্রাণ গোবিন্দ, তোমার শ্রীমুখে সকল তত্ত্ব শ্রবণ করে বুঝলাম আমার এ স্বপ্ন একদিন সত্য হবে, কিন্তু আমার এ ভাবকান্তি ধারণ করে তোমার ওই কালো বরণ কিভাবে আবৃত করবে?

পরম দয়াল শ্রী গোবিন্দ আমার রাধা প্রেমের ঋণ শোধিতে কলিজীবে তরাইতে প্রেম ধন বিলাইতে নদিয়ায় শচী মাতার গৃহে।

শশিকলার মতো দিনে দিনে গৌরচন্দ্র বড় হতে লাগলেন। যথাসময়ে বিবাহাদি লৌকিক কর্ম জগাই মাধাই ও কাজী উদ্ধার করে চাপাল গোপাল নামে মহাপাপীকে উদ্ধার করলেন। একদিন নিজ গৃহে বসে গৌর সুন্দর ভাবছেন, আমি কি জন্য ভাবে এলাম, আর কি বা করলাম

ঠিক সেই সময়ে সন্ন্যাসী প্রবর কেশব ভারতী এসে সচিমার নিকটে জানালেন, তিনি উপবাসী আছেন, অবিলম্বে সেবার যেন ব্যবস্থা হয়। সচিমাতা কিছুতেই সন্ন্যাসীকে গৃহে স্থান দিতে রাজি নন। এমন সময় গৌর সুন্দর এসে মধুর বচনে মাকে বললেন,

না বাবা, এ বিষয়ে আমাকে অনুরোধ করিস না। তোর পিতা স্বর্গে গেছে, বিশ্বরূপ চলে গেছে, তুই যদি ফাঁকি দিয়ে চলে যাস তাহলে আমি কেমন করে বাঁচব বল? তবে হ্যাঁ, তোর কথা রাখতে পারি।

তাই হবে মা। নিমাই সেদিন রাত্রি শ্রীবাসের গৃহে কাটালেন। প্রভাতে কেশব ভারতী যখন নিজ আশ্রমে ফিরে যাচ্ছেন, তখন নিমাই পথে কেশব ভারতীর দর্শন পেয়ে

বৎস, সংসারে থেকে তো সন্ন্যাসী হওয়া যায় না। গুরুজনের আদেশ নিয়ে সংসার ত্যাগ করে যদি কাটোয়া কাঞ্চন নগরে আমার আশ্রমে আসতে পারো, তাহলে আমি তোমাকে সন্ন্যাস মন্ত্র দীক্ষা দিতে

श्री विष्णुप्रिया देवी के प्रभु अनेक प्रकारे सांत्वना दिलेन। प्रभुर गृह त्यागर दिन आगत हईल। 24 বছর বয়সে মাঘ মাসের শুক্লপক্ষের গভীর রজনীতে বিষ্ণুপ্রিয়াকে মায়া নিদ্রায় আচ্ছন্ন করে ধীরে ধীরে গৃহত্যাগ করলেন।

বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে শচীমার গৃহের দ্বারে এসে দরজায় প্রণাম করে বললেন, মা গো, মা আমায় বিদায় দাও মা।

মায়া নিদ্রায় অভিভূতা সচিমা স্বপ্নের মাঝে যেন কোকিলের কুহুতান শুনলেন, ঘুমের ঘরে বললেন,

এইভাবে নিমাই মায়ের অনুমতি পেয়ে কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রমে উপনীত হলেন।

এদিকে নিমাই চাঁদ কেশব ভারতীর আদেশে কেশমুণ্ডন করবার জন্য মধু নাপিতের বাড়িতে গেলেন। দ্বারে দাঁড়িয়ে ডাকছেন।

বছরে কে আমায় ডাকাডাকি করে, দ্বার খুলে বোধ নাপিতে প্রভুর সেই রূপমাধুরী দেখে চমকে উঠলেন, বলছেন, ঠাকুর আমার বাড়িতে কি মনে করে আমায়।

দেখো ঠাকুর, যে কোনো কাজের দক্ষিণা আছে, কিন্তু আজ তোমার থেকে করি নিলাম না, কিন্তু কথা দাও সেই দিন তুমি আমার নিকট হতে করি নেবে না। কি বলছিস মধু, কথা বুঝতে পারছি না ঠাকুর হে।

খালি গৌরীকে বসন ও ডোর কৌপিন গৌর সুন্দরের হাতে দিলেন। ভক্তি ভরে প্রভু মস্তকে স্পর্শ করে সন্ন্যাসীর বেশ পরিধান করলেন। কেশব ভারতী কর্ণে মন্ত্র প্রদান করে প্রভুর নাম দিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য।

কীর্তন গান ঠিকই, কিন্তু তার সাথে জুড়ে আছে নাটকীয় উপস্থাপনা। সুরের সঙ্গে কীর্তনিয়ার সংযোজন শ্রোতার মনেও প্রত্যাশা তৈরি করে, তাই এই ধরনের গানের আকর্ষণ বেশি। গানের সঙ্গে গায়ক, বাদক ও শ্রোতার একটা মাটির সম্পর্ক তৈরি হয়। শুধু গায়কই নন, এই গানে শ্রোতারাও অনেকে দক্ষ হন। আমাদের সঙ্গেও চলে এসেছেন এক শ্রোতা বন্ধু, কথা বলে নিই।

हरी बल हमारा घर हरी बल हमारा घर सजन पाठ बोले चूड़ा हरी बल।

0: হ্যাঁ, একজন শ্রোতা বন্ধু রয়েছেন। নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ, কি বলছেন? না বন্ধু, আছেন হয়তো। যেটা বলছিলাম,

কীর্তনাঙ্গের এবং ভক্তিগীতির মধ্যে এসব গানের মধ্যে এমন একটা সমর্পণের ভাব থাকে যেটা গায়কের সঙ্গে সঙ্গে শ্রোতার মনেও জারিত হয়। এখন বর্ষাকাল, শ্রাবণ মাস, বর্ষার সঙ্গে কীর্তন গানের এক গভীর ও আবেগপূর্ণ সম্পর্ক রয়েছে, যা মূলত বৈষ্ণব পদাবলী এবং রাধাকৃষ্ণের বিরহ অনুভূতির মাধ্যমে প্রকাশিত হয়। বর্ষার মেঘের গঠন ও ঝরঝর বারিধারা কীর্তনের সুর ও মানবমনের বেদনাকে আরও তীব্র করে তোলে। আষাঢ় শ্রাবণের বর্ষণমুখর রাতে রাধার অভিসার বা কৃষ্ণের জন্য আকুলতা কীর্তনের পদে অপূর্বভাবে ফুটে ওঠে। দ্বিজচণ্ডীদাসের মতো পদকর্তারা বর্ষার বাদল রাতে রাধার মনের অবস্থা সুনিপুণভাবে তুলে ধরেছেন। আবার গীতগোবিন্দে বর্ষার কীর্তন বলতে কবি জয়দেবের সেই অংশকে বোঝায় যেখানে বর্ষা ঋতুর প্রকৃতি মেঘ, বিদ্যুৎ ও বৃষ্টি এবং সজীব পরিবেশের মাধ্যমে রাধাকৃষ্ণের প্রেম বিরহের অনুভূতি গভীরভাবে প্রকাশিত হয়েছে। সেই রকমই শ্যাম অভিসারে, শিল্পী আরতি ঘোষ দস্তিদার।

কীর্তন স্থান কাল পাত্র নির্বিশেষে সকলেই করতে পারে, কোনো বাধা নেই। তুকারাম বলছেন, কীর্তন করিবে মনের আনন্দে, এমনভাবে গান করিবে যে শুনিলে শ্রোতার মন বিগলিত হয়। ভক্তিধর্মের দিক দিয়ে কথাটা খুব দরকার।

ভক্তির ভাবও কিন্তু সংক্রামক, কীর্তন হল তার বাহন। অনেকে বলেন নামকানের সাংগীতিক দিকটা গৌণ, ওদিকে নজর দেওয়ার তেমন প্রয়োজন নেই, মনে ভক্তি থাকলেই হবে, যে গানে আন্তরিকতা আছে শ্রোতার চিত্ত তা স্পর্শ করবেই। সকলে অবশ্য এই মত মানেন না, ভিন্ন মত হল ভক্তি তো ভক্তর মনে থাকবেই, তাই সে প্রশ্ন ওঠে না, আসলে গানটা ভালো করে করতে হবে। গান হবে মৃদঙ্গ করতাল সহযোগে বিভিন্ন রাগ রাগিণীয় তাল অনুসারে। গানে ভগবানের উপাসনা হয়, অতএব তা যথারীতি হওয়াই সঙ্গত। তবে মত যত রকমই থাক, এই ধরনের গানে যে একটা আত্মিক ভাব রয়েছে, আধ্যাত্মিক ভাব রয়েছে, সমর্পণের ভাব রয়েছে, সেটা অস্বীকার করার উপায় নেই। রাধাকৃষ্ণের অভিসারের একটি গান শুনলাম, আমরা এবারে পূর্বরাগের একটি গান শুনব, কীর্তনাঙ্গের, শিল্পী ছবি বন্দ্যোপাধ্যায়।

0: শ্রোতা বন্ধু রয়েছেন কথা বলিনি।
1: হ্যাঁ, আমি মহাতানার বাউসর গ্রাম থেকে অরবিন্দ নস্কর বলছি।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: নমস্কার নমস্কার। আমি এই যে কীর্তাঙ্গের গান, মানে আমাদের হিন্দুদের একটা পবিত্র গান, শুধু একটা কথা আমরা জানি যে একবার জপিলে নাম কৃষ্ণ পা, মানে শত পা ভরে, একবার কৃষ্ণ নাম পণ্যে শুনিলে শত পা ভরে, সেই জন্য আমরা অধীর আগ্রহে এই গানটা শুনি। আপনার এই অনুষ্ঠান অত্যন্ত অত্যন্ত ভালো লাগছে সকালবেলা।
0: ধন্যবাদ
1: ধন্যবাদ।
0: হ্যাঁ, আসলে এই গানগুলোর এমনই একটা আবেদন আছে, যেটা বলছিলাম, যেটা ভীষণভাবে শ্রোতার মনকে জারিত করে। রাধাকৃষ্ণের প্রেমলীলা বিষয়ক পদগুলোর মূল বৈশিষ্ট্যই হল বর্ষার মেঘ, বিদ্যুৎ, বৃষ্টিধারা ও শ্যামল প্রকৃতির সঙ্গে অপূর্ব চিত্রণ। প্রকৃতির সঙ্গে মানুষের হৃদয়ের আবেগের যে মিলন, সেটাই তুলে ধরা হয়েছে। কৃষ্ণের প্রতি রাধার বিরহ, আকুলতা, মিলনের আকাঙ্ক্ষা, শৃঙ্গার রসের সঙ্গে ভক্তিরসের এক অপূর্ব সমন্বয়। গীতগোবিন্দে বর্ষা কেবল একটা ঋতু নয়, এটি প্রেম, অপেক্ষা ও ঈশ্বর প্রেমের প্রতীক। বর্ষার সৌন্দর্য যেমন প্রকৃতিকে পূর্ণতা দেয়, তেমনি রাধা কৃষ্ণের প্রেমকেও আরও গভীর ও মাধুর্যময় করে তোলে। সেই রকমই আরেকটি কীর্তনাঙ্গের গান, শিল্পী ছবি বন্দ্যোপাধ্যায়।

বর্ষা এসে গেছে। রাধা সুখীকে বলছেন যে ঘোর বাদল দিনে কৃষ্ণ ছাড়া তিনি কেমন করে থাকবেন, তার মন কোনোভাবেই মানতে চাইছে না। এটা বিরহের তীব্রতা এবং কৃষ্ণের জন্য রাধার ব্যাকুলতা প্রকাশ করে। আবার কোথাও বর্ষার ভয়াবহ রূপ তুলে ধরা হয়েছে। এইভাবেই বিভিন্ন পদ গাঁথা হয়েছে আর রাধা কৃষ্ণের এই প্রেমলীলা, এই অভিসার, বিরহ, পূর্বরাগ এই বর্ষার প্রকৃতিতে আরও যেন বেশি করে মাধুর্যময় হয়ে উঠেছে। সেরকমই আরেকটি কীর্তনাঙ্গের গান, শিল্পী আরতি ঘোষ দস্তিদার।

গানের পালা আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে ছিলাম আমি সঞ্জিতা মিত্র, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: দেখতে দেখতে পৌলমী জুলাই মাসের শেষটাও চলে এলো, বুঝতে পারলে? আর আমার মনে হচ্ছে এই যখন একদম জুলাই মাসের শেষে এসে আমরা দাঁড়িয়ে, তাই আর এবং আজকে যখন যুবমঞ্চের আড্ডা, তাহলে আজকে তো আমরা বেশি কথা বলবো না।
1: না সেটা তো বটেই, কিন্তু গোটা এই যে জুলাই মাসটা একটা বৃষ্টি ভেজা মাস কেটেছে, এবং সেখানে মানে সবাই বলছে যে এই যে একটা বৃষ্টির সপ্তাহ, তার মধ্যে একটা ওই তোমার
0: তার মধ্যে ওয়ার্ল্ড কাপ
1: এক্স্যাক্টলি, এবং তার মধ্যে আবার ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ, মানে সব নিয়ে যুববাণী জমজমাট ছিল আর কি এই মাসটা। তো সেক্ষেত্রে এই মাসের যা যা তোমাদের বক্তব্য সেই সমস্ত কিছু তো রয়েছে আমাদের সঙ্গে, এবং তার সঙ্গে তোমরা যদি আরো কিছু বলতে চাও তার জন্য সেই উপায়ও আছে, তোমরা চলে আসতে পারো
0: 0332131342 নম্বরে, তোমরা আমাদের সঙ্গে ডিরেক্টলি কল করে কথা বলতে পারো। আর তাছাড়াও আজকে যুবমঞ্চের পোস্টার আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ যুববাণী কলকাতা YUVAVANIKOLKATA, সেখানে গিয়ে কিন্তু আজকে পোস্টারের নিচে তোমরা কমেন্ট করতে পারো। আর আমরা কিন্তু আজকে অ্যাকচুয়ালি স্টুডিওতে এসেছি, আড্ডা দিচ্ছি, তোমাদের কথা শুনবো বলে, তোমাদের মুখে শুনবো বলে, সুতরাং কল করো বেশি বেশি করে, তোমাদের ফিডব্যাকগুলো আমাদের খুব দরকার, তো তোমরা জানাও।
1: একেবারেই। আর আজকে আমাদের এই আড্ডায় আমরা দুজন তো নেই, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রোগ্রাম এক্সিকিউটিভ শাহনাজ আব্দুর রফ ম্যাম। হ্যালো ম্যাম।
2: হ্যালো। যেরকম পৌলমী বলল, এটা বৃষ্টি ভেজা একটা দিন, তো এই বৃষ্টি ভেজা দিনে আজকের এই সকালে আমি শাহনাজ আব্দুর রফ আপনাদের সবাইকে যুবমঞ্চের আরও একটা নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। মাসের এই একটা দিন আমরা সবাই তোমাদের কথা মতোই ওয়েট করে থাকি, তোমাদের ভালো লাগা খারাপ লাগাগুলো অবশ্যই অনুষ্ঠান সংক্রান্ত ভালো লাগা খারাপ লাগাগুলো শুনবো বলে। তাহলে আর বেশি দেরি না করে আমরা আজকে শুরু করি।
1: একেবারেই একেবারেই। আর তার এই যে শুরু, সেই শুরুতেই তোমাদের জন্য রয়েছে একটা চমক, তো সেই চমক দিয়েই বরং আজকের পর্ব শুরু করা যাক। ফিরছি একটা ছোট্ট বিজ্ঞাপনের পর।
3: রেডিও শুনতে ভালোবাসো? মাইক্রোফোনের এপাশের এই হট সিটটায় খুব বসতে ইচ্ছে হয়, তাই না?
4: যুববাণী তোমাকে দেবে সেই সুযোগ, মনের সেই ইচ্ছেটাকে একবারের জন্য ছুঁয়ে দেখতে।
3: নিজের বাড়িতে বসে ক্যাপচার করো যুববাণীর 56তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান হোস্ট করার ভিডিও।

0: মনে রেখো ভিডিও ডিউরেশন হবে অনধিক 2 মিনিট।
1: আর ভিডিওতে নিজের নাম ছাড়া অন্য কারোর নাম বা কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা চলবে না। তারপর সেই ভিডিও পোস্ট করো তোমার ফেসবুক প্রোফাইল বা পেজে,
2: কিংবা যদি তোমার হাতের কাজ হয় ভালো, ডিজিটাল পোস্টার অথবা অন্য কোনো ভিজুয়াল আর্ট ফর্মে যুববাণী 56তম জন্মদিন বিষয়ের উপর বানিয়ে ফেলো তোমার আর্টওয়ার্ক আর করে দাও পোস্ট।
3: পোস্ট করার ভিডিও অথবা তোমার আর্টওয়ার্কের ছবি, দুটো ক্ষেত্রেই যুববাণী কলকাতার অফিশিয়াল ফেসবুক পেজকে মেনশন বা ট্যাগ করতে ভুলো না।
4: আর হ্যাঁ, ক্যাপশনে লিখতে হবে #YV56।
1: তোমার বানানো ভিডিও কিংবা আর্টওয়ার্ক পোস্ট করার শেষ তারিখ আগামী 12ই অগস্ট।
3: তাহলে পোস্ট করে ফেলো আর তারপর এই কনটেস্টের উইনার হিসেবে সুযোগ পেয়ে যাও কনসোলের এবারে বসে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার।
0: তাহলে বিজ্ঞাপনী বিরতি যেটা ছিল সেটা শুধুমাত্র বিজ্ঞাপনী বিরতি তা নয়, তার সঙ্গে এটা তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট যুববাণীর পক্ষ থেকে। তো সেই যে অ্যানাউন্সমেন্টে এটা পুরোপুরি যে হিসেবে বানানো হয়েছে, তোমরা তো একটা ছোট প্রোমো শুনেইছো, এবং গোটা গল্পটা যেটা তোমাদের যেটা করতে হবে সেটা আমাদেরকে এবার ম্যাম বলবেন।
5: তো আমরা এক্ষুনি যে প্রোমোটা শুনলাম, 55 বছর পেরিয়ে আমাদের যুববাণীর জন্মদিন 56 বছরে পড়তে চলেছে এবং জন্মদিন আসন্ন। তো সেই উপলক্ষে আমরা আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের জন্য একটা ছোট্ট প্রতিযোগিতা আয়োজন করছি। তো সেখানে আমরা দুটো ক্যাটাগরি রেখেছি, একটা হচ্ছে ভিডিও বানাতে হবে আর একটা হচ্ছে আপনাদের হাতে বানানো আর্টওয়ার্ক। তো যেরকম শুনলেন, তো ভিডিওটা হতে হবে অনধিক 2 মিনিটের। আর সেখানে আপনারা যে একটা আমাদের উপস্থাপক উপস্থাপিক স্থাপিকারা যেভাবে অনুষ্ঠান প্রেজেন্ট করেন, সেইভাবেই আপনাদেরকে একটা 2 মিনিটের ভিডিও বানিয়ে প্রেজেন্ট করতে হবে একটা প্রোগ্রাম যেটা 2 মিনিটের হবে। এবং সেই যে প্রেজেন্টেশনটা সেটার ভাষা অবশ্যই মার্জিত এবং রুচিশীল হতে হবে। সেখানে কোনো ব্র্যান্ডের নাম, কোনো বিখ্যাত ব্যক্তিত্বের নাম বা কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা যাবে না। এবং বিষয় তো বললাম, যুববাণী কলকাতার 56তম জন্মদিন, এই উপলক্ষেই একটা অনুষ্ঠান আপনাদেরকে প্রেজেন্ট করতে হবে এই ভিডিওতে। এবং অবশ্যই এই যে ভিডিওটা সেটা পোস্ট করবেন যুববাণী কলকাতার ফেসবুক পেজে, সেখানে আপনারা ক্যাপশনে মেনশন করবেন #YV56 এবং যুববাণী কলকাতাকে ট্যাগ বা মেনশন করতে ভুলবেন না। দ্বিতীয় ক্যাটাগরি যেটা সেটা হচ্ছে আর্টওয়ার্ক। আর্টওয়ার্কের ক্ষেত্রে আপনারা আপনাদের হাতে বানানো কোনো ক্রাফট বা কোনো আর্ট, সেটা আপনারা ছবি তুলে পোস্ট করবেন সেম প্রসেসে, অর্থাৎ আমাদের পেজে যুববাণী কলকাতার ফেসবুক পেজে। এবং এই দুটো বিভাগ থেকেই আমরা যে শর্তগুলো আমরা দিলাম সেই শর্ত সাপেক্ষে আমরা বেছে নেব 2 জন বিজেতাকে। সেই 2 জন বিজেতা আমাদের আকাশবাণীর স্টুডিওতে চলে আসবেন এবং তাদেরকে আমরা সুযোগ করে দেব আকাশবাণীর যুববাণী কলকাতার জন্মদিনের দিন অর্থাৎ 16ই অগস্ট আকাশবাণীতে আমাদের যুববাণীর উপস্থাপক উপস্থাপিকাদের সঙ্গে একটা প্রোগ্রাম শেয়ার করার।
6: ওয়াও, ভাবা যায় মানে যুববাণীর 56 বছরের জন্মদিনের জন্য কিন্তু আমাদের কাছে তোমাদের জন্য উপহার রয়েছে প্রচুর, তাই তোমরাও আর দেরি করো না। আমরা যেগুলো বললাম মানে আর্টওয়ার্ক হোক কিংবা ক্রিয়েটিভ ভিডিও হোক, সেগুলো কিন্তু আমাদেরকে খুব চটজলদি পাঠিয়ে দাও যাতে আমরা খুব তাড়াতাড়ি করে এই বিজেতাদেরকে পেয়ে যেতে পারি। তো সেই জায়গাটা কিন্তু যেন কোনোভাবেই দেরি না হয় খেয়াল রেখো।
0: হ্যাঁ, আর সেটাই শুধু নয়, তোমাদেরকে যে ডেটের মধ্যে পাঠাতে হবে সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে ওই যে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয় বলা হয় না, সেই রকমই একটা ব্যাপার আর কি। মানে একেবারে এক্সপায়ার হওয়ার আগে আমাদেরকে ভিডিওগুলো পাঠাতে হবে। তো 12ই অগস্টের আগে অবশ্যই কিন্তু তোমরা তোমাদের প্রোফাইল থেকে পোস্ট করবে এবং যুববাণী কলকাতাকে ট্যাগ করবে, এইটা করতে কিন্তু ভুলো না। আমাদের সঙ্গে বন্ধু রয়েছে ফোন লাইনে, দেখেনি বন্ধু কি বলছে এবার, মানে তার কথা তো না শুনলে একেবারেই অন্যায় হবে। হ্যালো, কে বলছো কোথা থেকে? নমস্কার।
7: হ্যাঁ, আমি সৌভিক সরকার বলছিলাম কসবা থেকে। প্রথমত আপনাদের অনুষ্ঠান খুবই সুন্দর হয়। যেমন একটা সাজেশন আছে, মানে একটা জিনিস বলছি, সেটা হলো আপনার বিশ্বকাপ নিয়ে খুব সুন্দর নানারকম ইনফরমেশন আমরা পেয়েছিলাম। এই মুহূর্তে যেটা এখন চলছে সেটা হলো কমনওয়েলথ গেমস। আমি চাই যে এইটা নিয়ে যদি ওরকমই যদি 11টার সময় বা যে সময়টা হতো আর কি, ওই 11:12 কাছাকাছি, ওই সম্পর্কে কোনো ইনফরমেশন যদি আমরা যদি জানতে যদি পারি, কমনওয়েলথ গেমস আমাদের ভারতীয়রা যেহেতু খেলছে, এটা এটা যদি কোনো অনুষ্ঠান যদি হয়। আর একটা জিনিস লাস্ট একটা, সেটা হলো গোয়েন্দা নিয়ে যদি কোনো নাটক যদি হয় তাহলে খুব ভালো।
0: আমাদের অনুষ্ঠান খুব ভালো হয়, কিন্তু তাও ওর দুটো সাজেশন আছে। তো দুটো সাজেশনের একটা হচ্ছে যে আমরা যেরকম ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ করছিলাম সেটা

0: ওদের খুব ভালো লেগেছে। এবং সেই ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের মতো এখন যে কমনওয়েলথ চলছে সেইটা নিয়ে যদি আমরা করতে পারি এরকমই একটা করে পর্ব, তাহলে রাউন্ড আপ পর্ব, সেটা ওদেরকে খুব ভালো লাগবে। আর দ্বিতীয় হচ্ছে আমরা অরিজিনালসে যদি এবার একটা গোয়েন্দা গল্প করতে পারি তাহলে সেটাও খুব ভালো হবে।
1: অলরেডি সৌভিক সেটা আমাদেরকে কমেন্ট করেও জানিয়েছে।
0: আচ্ছা,
2: এবং মানে ডিটেকটিভ গল্প থেকে আমার তরফ থেকে খুব ধন্যবাদ আপনার এই ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের এই ফিডব্যাকটা দেওয়ার জন্য। এবং আপনাকে জানাতে পেরে আমি খুব খুশি হচ্ছি যে আশা করছি এই মাসের মানে অগস্ট মাসের অরিজিনালসে আমরা একটা ডিটেকটিভ গল্প রাখার চেষ্টা করছি, আশা করি রাখতে পারবো। তো আশা করি আপনি সেটা শুনে খুব খুশি হবেন। আর যেটা বললেন কমনওয়েলথ গেমস নিয়ে, আমরা করতেই পারি, দেখা যাক আমরা কতদূর কী করতে পারি, চেষ্টায় আছি
0: একেবারেই। আর মানে এই যে গল্পটা মানে গোয়েন্দা গল্প, এটার ব্যাপারে শুনলেই মনটা কেমন একটা নেচে ওঠে না
1: ব্যাপারটা,
0: মানে ছোটবেলা থেকে ফেলুদা ব্যঙ্গেশ পড়ে পড়ে এরকম একটা অবস্থা আমাদের।
1: গোয়েন্দা গল্পের প্রতি একটা দুর্বলতা আলাদা করে তো থাকে
0: একেবারেই।
1: তবে ম্যাম জাস্ট মানে আমাদের নেক্সট কলারের কাছে বা গানে যাওয়ার আগে একটা কমেন্ট আমি একটুখানি পড়তে চাইবো, পড়ে শোনাবো আপনাকে। এস কে রানা, সে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ নিয়ে লিখেছে, অনুষ্ঠানটি আমার দারুণ লেগেছে, প্রতিটি পর্ব আপনাদের ম্যাচ বিশ্লেষণ, দলগুলোর পারফরমেন্স, খেলোয়াড়দের নিয়ে আলোচনা এবং পরিসংখ্যান উপস্থাপনা অসাধারণ ছিল। ভবিষ্যতে এরকম তথ্য সমৃদ্ধ ক্রীড়া অনুষ্ঠান নিয়মিত প্রচার করলে আমরা শ্রোতারা খুব আনন্দিত হব। তো অলরেডি সৌভিকের দাবিও এসেছে আমাদের কাছে এরকম
0: একটা, আর ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ নিয়ে কিন্তু আমাদের কাছে এখনো পর্যন্ত অনেক কমেন্ট এসেছে যে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ খুব ভালো লেগেছে। ইভেন লাস্ট টাইম আমরা যে লাইভটা করেছিলাম ফেসবুকে,
1: সেটাও কিন্তু
0: সবার খুব ভালো লেগেছে,
1: ভীষণ এনগেজিং ছিল
0: একেবারেই তাই। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে কে রয়েছে ফোন লাইনে দেখে নেব। হ্যালো, কে বলছো, কোথা থেকে?
3: হ্যাঁ, হুগলি আরামবাগ থেকে সীমন্ত সর্দার কথা বলছি।
1: বলো।
3: বলছিলাম যে সৌভিক দার সঙ্গে আমি দুটো বিষয়ে একমত আছি, আর আমার একটা নতুন জানাতে চাইছি যে আপনাদের তরুণের স্বপ্ন যে অনুষ্ঠানটা হচ্ছে সেই অনুষ্ঠানটা আমার খুবই ভালো লাগে।
1: আচ্ছা,
3: আর যুগবাণী কমন রুম যেটা আছে সেটা কি 11টার সময় 11টা থেকে 12টা পর্যন্ত হবে না, একটু ভেবে দেখলে ভালো হয় আর কি, বুঝলেন? ওইটা খুব ভালো লাগে।
2: আপাতত কোনো পরিকল্পনা নেই, যে সময় শুনছেন অর্থাৎ রবিবার বিকেল 5:30 গীতাঞ্জলিতে আধ ঘন্টার যে প্রোগ্রামটা হচ্ছে, আমরা মাসে দুটো দিন কমন রুম পেয়ে থাকি, আপাতত সেইটাই আছে। যদি ভবিষ্যতে আমরা কিছু পরিকল্পনা করে থাকি আপনাদেরকে অবশ্যই জানানো হবে।
0: বেশ বেশ বেশ, আর এই বলতে বলতে কিন্তু আবারও আমাদের সঙ্গে ফোন লাইনে বন্ধু দেখে নেব। হ্যালো, কে বলছো, কোথা থেকে?
4: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
4: আমি দেবশঙ্কর মাইতি বলছি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।
0: হ্যাঁ বলুন।
4: আপনাদের শিক্ষাঙ্গন অনুষ্ঠানটা খুব ভালো লাগে, চয়নিকা ধারা উনি যে উপস্থাপনা বা উনি যে রেকর্ড করে আনেন খুব সুন্দর লাগে। আর একজন আছে সুইটি কামানি, হ্যাঁ খুব সুন্দর লাগে। ওই এই শিক্ষাঙ্গন অনুষ্ঠানটা রবিবার হয়তো রাত 9টার সময়, তা ওইটা যদি আর একদিন সপ্তাহে বাড়ানো যায় তা খুব ভালো হয়, সেটা যদি একটু ভেবে দেখেন খুব ভালো হয়। একটা যেটা বললেন গোয়েন্দা বিভাগে গল্পটা, ওটা যদি ব্যোমকেশ বক্সীর যদি গল্পগুলো আনেন, দুর্গ রহস্য আর অনেক কিছু আছে যদি আনেন খুব ভালো লাগে আর কি। আমি নমস্কার
1: জানাই, সঙ্গে থাকো। ম্যাম এক্ষেত্রে আপনার কি বলার রয়েছে?
2: শিক্ষাঙ্গন থেকে মাসে 4টে দিন আমরা বোধহয় করে থাকি, তো এই প্রোগ্রামটা আর বেশি বাড়ানো আমাদের পক্ষে এই মুহূর্তে তো সম্ভব হচ্ছে না। তবে আমরা খুব আনন্দিত হলাম এটা জেনে যে আপনার এই প্রোগ্রামটা ভালো লাগছে, আপনি আপনার টাইম বের করে যেটা শোনেন সেটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর শুনতে থাকুন, আমরা চেষ্টা করছি, আর যদি কোনো ভবিষ্যৎ পরিকল্পনা থাকে অবশ্যই জানানো হবে।
1: একটা জিনিস পৌলমি, বুঝতে পারছো আমাদের যে কটা প্রোগ্রাম লিস্টেড হয়েছে সবকটাই বাড়াবার জন্য রিকোয়েস্ট আসছে,
0: সবকটাই বাড়াবার জন্য রিকোয়েস্ট আসছে,
1: প্রত্যেক মাসে নতুন নতুন রিকোয়েস্ট যে এই প্রোগ্রামটা বাড়িয়ে দিন
0: একেবারেই তাই। তো আমরা এই যে গল্প আড্ডা সেই সমস্ত কিছু তো চলছে এবং বন্ধুদের ফোনও আসছে, তোমরা কমেন্টও করতে থাকো, যারা একবার ফোন লাইনে চলে এসেছো তারা এবার কমেন্ট করতে পারো, যদি কিছু ভুলে গিয়ে থাকো বাই চান্স সেটা যদি আবার বলতে হয় অবশ্যই সেটার জন্য তোমাদেরকে স্বাগত। কিন্তু আপাতত তোমাদের জন্য রয়েছে অরিজিৎ সিং এবং কৌশিক চক্রবর্তীর কণ্ঠে এই গানটা, কারণ একটা বৃষ্টি ভেজা দিনে এই গানটা না শুনলে মনটা কেমন কাঁদে।
1: আচ্ছা চলো, তুমি আর কেঁদো না, গান চালো।

0: না না না, তোমাদেরকে কোনো নীরব চিঠি বহুদূর বাতাসে করে পাঠাতে হবে না, তোমরা তোমাদের একদম মানে জোর কণ্ঠে তোমাদের ফিডব্যাক আমাদেরকে জানাতে পারো। আমাদের ফোন লাইন কিন্তু খোলা আছে 0332213342 নাম্বারে। দেখে নিই নেক্সট কলার কে।
1: হ্যালো, কে বলছো, কোথা থেকে?
2: আমি মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে বলছি।
1: বলো।
2: প্রসেনজিৎ ঘোষ।
1: হ্যাঁ বলো।
2: গত বৃহস্পতিবার একটা প্রোগ্রাম হয়েছিল, সেটাতে মিষ্টি নিয়ে।
0: আচ্ছা।
2: এবং কি বলবো, অনুষ্ঠানটা তো আমার এত ভালো লেগেছিল বলার নেই।

0: তার মধ্যে একটা গান ছিল, সেটা হচ্ছে পান্নালাল ভট্টাচার্যের, ঠিক আছে, সেখানে লুচি এবং রুটি তাদের সম্পর্ক নিয়ে বলা হয়েছিল। আমি বোধ হয় এই গানটা রেডিও ছাড়া অন্য কোথাও পাইনি শুনতে। এই এই ধরনের অনুষ্ঠান যদি করা হয় আরো আমাদের বাংলার ঐতিহ্যকে নিয়ে, সেটা একটা মিষ্টিকে নিয়ে করা হয়েছে, আরো যদি এরকম তথ্য সম্বন্ধিত অনুষ্ঠান করা হয় তাহলে আমার খুবই ভালো লাগে এই ব্যাপারে। আর একটা কথা হচ্ছে যে ফেসবুকে আপনারা ভিডিও করতে বলছেন 2 মিনিটের, আমি যেহেতু একজন দৃষ্টি প্রতিবন্ধী সেক্ষেত্রে আমাদের জন্য কি অন্য কোন অপশন রয়েছে, যেহেতু আমি ফেসবুক করি না, কারণ আমি এই ব্যাপারে ইন্টারেস্টেড, যদি ম্যাম একটু বলেন এই ব্যাপারে।
1: ওকে, আপনি আপনি একটু কান রাখুন, আমরা শুনি। ম্যাম, একটা জিনিস কিন্তু মানতেই হবে, সেটা হচ্ছে যে মানে আমরা যুববাণীতে যেমন নতুন গানও বাজাই, তেমন পুরনো গানও কিন্তু এমন কিছু কিছু ফিরে আসে যেগুলো হয়তো সাধারণ অডিয়েন্সের কাছে খুব একটা পরিচিত নয়, যেটা উনি বললেন। যাই হোক, ওনার ম্যাম যদি কমেন্টের উত্তরটা দেন প্রশ্নের।
2: প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আমাদেরকে এইভাবে উৎসাহ দেওয়ার জন্য। আমরা চেষ্টা করব আরও এরকম নানা অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আর যেটা আপনি বললেন ভিডিওর ক্ষেত্রে, এই মুহূর্তে তো আমরা কিছু ভাবিনি, যদি আমরা কিছু ভেবে থাকি নিশ্চয়ই আমরা অনুষ্ঠানে জানিয়ে দেব।
3: বেশ, ঠিক আছে। আর আমাদের এখনো পর্যন্ত মানে ফোনের বন্যা, যাই হোক দেখেনি পরের বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছো কোথা থেকে? হ্যালো হ্যালো
1: হ্যাঁ বলো।
3: না, শোনা যাচ্ছে না, কারণ আমার মনে হয় যে ওই একই সমস্যা, রেডিও সেট থেকে একটু দূরে গিয়ে কথা বলতে হবে যাতে আমরা তোমার কথা শুনতে পাই। তো কোনো সমস্যা নেই, যদি ফোনে সমস্যা হয় তাহলে তোমরা চলে আসতে পারো আমাদের ফেসবুক পেজ যুববাণী কলকাতায়, সেখানে কমেন্ট করতে পারো। ফোন লাইনে বন্ধু, দেখে নেবো বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছো কোথা থেকে?
1: আপনাকে কমেন্ট করার জন্য এবং অর্ণবার ঋত্বিকের তরফ থেকে আমরা থ্যাংক ইউ বললাম।
3: একদমই তাই, আমাদের সঙ্গে বন্ধু রয়েছে ফোন লাইনে, বন্ধু আর ফোন একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। হ্যালো, কে বলছো কোথা থেকে? হ্যালো
4: হ্যালো
3: হ্যাঁ, কে বলছো কোথা থেকে?
4: আমি হচ্ছে কৃষ্ণনগর থেকে টিকা সার বলছি।
3: হ্যাঁ
4: বলছি, এখন লাভ জংশন হয় না কেন?
1: হ্যাঁ
3: হ্যাঁ
4: বলছি, এখন লাভ জংশন হয় না কেন?
3: আমার মনে হয় যে এইরকম কোন অনুষ্ঠান যুববাণীতে কি হতো বোধ হয় না।
1: ও কি মনপাড়া জাংশনের কথা বলতে চাইলো কোনো ভাবে? জাংশন কথাটা একটু শুনতে পেলাম আমি।
3: হ্যাঁ, কিন্তু জাংশনের আগেরটা বোধহয় অন্য কিছু ছিল, মনপাড়া তো ছিল না
1: বোধহয়। না, ছিল না।
3: যাকে তো হ্যাঁ, হতে পারে যে বন্ধুর কিছু একটা বুঝতে ভুল হয়েছে, তো সেক্ষেত্রে কমেন্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। আর আমাদের সঙ্গে কিন্তু বন্ধুরা এতদিন ধরে যে সমস্ত প্রশ্নগুলো পাঠিয়েছে সেগুলোর একটুখানি না হলে সে তারাও আবার বলবে জবাব চাই, জবাব দাও, এরকম
1: ব্যাপার,
3: সেগুলো একটু কাটাছোড়া করতে হবে। আচ্ছা, এখানে আমাদেরকে জানতে চেয়েছে কিশোর ব্যানার্জি পূর্ব বর্ধমান থেকে যে কমন রুমে কিভাবে যুক্ত হওয়া যায়।
2: কমন রুমে যুক্ত হতে গেলে আপনার কোনো একটা ভয়েস স্যাম্পল, সেটা আপনি কবিতা হতে পারে, আপনার কোনো গানের স্যাম্পল হতে পারে, বা আপনার কোনো ইনস্ট্রুমেন্ট যদি আপনি বাজান সেটার একটা স্যাম্পল আপনি আমাদের যুববাণী কলকাতার যে ইমেল আইডি সেখানে ইমেলে পাঠিয়ে দিতে পারেন। ইমেল আইডিটা একটু পলমি বলে দিক, আর হচ্ছে আপনার বয়সের প্রমাণপত্র সঙ্গে পাঠিয়ে দেবেন।
3: একেবারেই, তো তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের বয়সের প্রমাণপত্র, তার সঙ্গে তোমাদের যেটা তোমরা বাজাও বা যেটা তোমাদের ভয়েস স্যাম্পল যেটা করতে চাও, সেটা কবিতা হতে পারে, গান হতে পারে, বা অন্য কিছু কোনো ইনস্ট্রুমেন্ট হতে পারে, সেইটার একটা স্যাম্পল তোমাদেরকে পাঠাতে হবে আমাদের মেল আইডিতে। আমাদের মেল আইডি yuvavanikolkata@gmail.com, অর্থাৎ যুববাণী কলকাতা @gmail.com। তো সেখানে পাঠিয়ে দেবে, পাঠিয়ে দেওয়ার পরে আমরা সেখান থেকে দেখে নেব, এবং তোমার যে কন্ট্যাক্ট নাম্বার সেটা অবশ্যই সেখানে দেবে, সেইটা থ্রু দিয়ে কিন্তু আমরা তোমার সঙ্গে যোগাযোগ করব। আমাদের সঙ্গে বন্ধু রয়েছে ফোন লাইনে, দেখে নি বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছো কোথা থেকে?
4: হ্যালো
3: হ্যালো
1: হ্যাঁ
3: না, আমার মনে হচ্ছে যে এইটা এটা দুবার একজনই ফোন করেছেন এবং একই ভুল করেছে।
1: কোনোভাবে ওই রেডিও সেটটা থেকে একটুখানি দূরে এসে আমাদের সঙ্গে কথা বলতে হবে, যাতে আমরা তোমাদের সাথে

0: একদম সরাসরিভাবে ভালোভাবে কথা বলতে পারি। আচ্ছা ম্যাম, আর একটা প্রশ্ন এসেছে, যমুনা সিনহা কমেন্ট করেছেন আমাদের ফেসবুকে যে সাউন্ড রেকর্ডিস্ট হিসেবে কিভাবে যোগ দিতে পারি।
1: না, এই মুহূর্তে এরকম কোনো পজিশনের জন্য আমরা কাউকে নিচ্ছি না, তো এই মুহূর্তে কোনো সুযোগ নেই।
2: যাক, আচ্ছা এরপর আমাদের কাছে প্রশ্ন এসেছে যে পোস্ট বক্স বা বলতে চাইতে লেখা পাঠাতে গেলে বয়সের প্রমাণপত্র হিসেবে কি পাঠানো সম্ভব, আর ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ, এইটা বলার জন্যই আমরা একেবারে খুশি হয়ে গেছি। এবার খুশি খুশি তোমার জবাব উত্তর দিয়ে দেবো।
0: এত উচ্ছ্বসিত মানুষ এই ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ নিয়ে, আমরাও খুব আনন্দিত। যাই হোক,
1: বয়সের প্রমাণপত্র হিসেবে আপনারা দিতে পারেন আপনার জন্মের যে শংসাপত্র সেটা, বা কোনো সরকারি পরিচয়পত্রটাও আমরা গণ্য করতে পারি
2: একেবারেই। আর আমাদের সঙ্গে কিন্তু দেখতে দেখতে আবারও বন্ধু ফোন লাইনে, দেখে নি বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছো, কোথা থেকে? হ্যালো, না শোনা যাচ্ছে না। ঠিক আছে, অসুবিধা নেই, তোমরা আসতে থাকো ফোন লাইনে। আর আমাদেরকে
0: এখন যদি ফোন লাইনে কোনোভাবে তোমরা কানেক্ট করতে না পারো আমাদের সাথে, তাহলে কিন্তু আমাদের ফেসবুক কমেন্ট পেজ কিন্তু খোলা রয়েছে এবং আমরা সবসময় তোমাদের উত্তর দিচ্ছি।
2: হ্যাঁ, আর বন্ধু কিন্তু আবারও ফোন লাইনে, দেখে নি। হ্যালো, কে বলছো, কোথা থেকে? হ্যালো,
3: নমস্কার।
2: হ্যাঁ নমস্কার,
0: বলো। হ্যাঁ বলুন।
3: নমস্কার, আমি খাদিম মাধবনগর থেকে অমিত বর কথা বলছি।
2: হ্যাঁ বলুন।
3: আমার একটা অনুষ্ঠান আপনাদের খুবই ভালো লাগে, সেটা এটিএম গোল্ডে হতো, এখন বর্তমানে হয় কিনা জানি, এখন পাচ্ছি না। অনুষ্ঠানটা হচ্ছে গল্প স্বল্প বলে একটা অনুষ্ঠান হতো রবিবার। অনুষ্ঠানটা অত্যন্ত ভালো লাগতো।
2: বেশ বেশ, ঠিক আছে। আমার উনি কোন অনুষ্ঠানের কথা বলছেন? যুববাণীতে কি এরকম কোন অনুষ্ঠান হয়?
1: যুববাণীতে গল্প স্বল্প অনুষ্ঠানটি হয় না, এফএম গোল্ডে এখনো আপনারা শুনতে পাবেন, সেটা এফএম গোল্ডেরই অনুষ্ঠান, যুববাণীর অনুষ্ঠান নয়।
2: বেশ,
1: আর আমাদের একটা অনুষ্ঠান হয় গল্প বলি শোনো, সেটা আপনারা শুনতে পারেন মৈত্রী প্রচার তরঙ্গে, যেটা হয়।
0: গল্প চাইলে আমাদের কাছে গল্প আছে,
2: গল্প অনেক আছে।
0: যাই হোক ম্যাম, তবে আর একটা জিনিস আমাদের একটুখানি মানে জানানো উচিত শ্রোতা বন্ধুদেরও, সেটা হচ্ছে যে এই মাসেতে কিন্তু আমাদের ফেসবুক পেজে আমরা পেয়ে গেছি মোস্ট কমেন্টেড ভিডিও,
2: কিন্তু সেইগুলো আমরা এখন বলবো না, সেগুলো আমরা শেষে বলবো না, একেবারেই না, এখন বলবো না। এইটা হচ্ছে এই তো মোমেন্টাম, সবচেয়ে মজার বিষয় এটা। এতক্ষণ ধরে
0: আমরা শ্রোতাদের জন্য একটা ইয়ে থাকবে যে লাস্টে আমরা জানাবো,
2: লাস্টে আমরা জানাবো এগুলো
0: মোস্ট ওয়াচড, মোস্ট ভিউড ভিডিওস কোনগুলো, মোস্ট কমেন্টেড ভিডিওস কোনগুলো, সেগুলো আমরা সব লাস্টে জানাচ্ছি,
2: একেবারেই তাই। আর ভালো করেছো তুমি এখন থেকে এটা বলে দিয়েছো, এবার শ্রোতা বন্ধুরা বসে থাকবে ওটা শোনার জন্য। ওয়াও,
0: না না, ওরা কল করার জন্য বসে আছে, তুমি তাড়াতাড়ি গানটা চালাও তো দেখি, তারপরে আবার একটা কলে ফিরবো।
2: বেশ, ঠিক আছে, তাহলে এখন দেবজিতের কথা মতো অনুপম রায়ের কণ্ঠে এই গানটা রইল তোমাদের জন্য। ফিরছি গানের পর, সঙ্গে থেকো, সঙ্গে রয়েছি যুব মঞ্চ নিয়ে তোমাদের সঙ্গে পৌলমী এবং দেবজিৎ।

0: কাকে আবার? আমাদেরকে,
1: আমাদেরকে, একদমই তাই। তোমার কথা তুমি আমাদেরকে বলবে।
0: হ্যাঁ নিশ্চয়ই, কোনো অসুবিধা নেই, আমরা শোনার জন্য একেবারে প্রস্তুত। তো তার জন্য আমাদের ফোন লাইনে চলে আসতে হবে। ও বাবা, ফোন লাইনে চলে আসতে হবে মানে বন্ধু তো এসেই যাচ্ছে, সেটা তো ঠিকই আছে। কিন্তু আপাতত একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমাদের কাছে একটা কমেন্ট এসেছিল যে কন্ট্রাকচুয়াল উপস্থাপক উপস্থাপিকাদের যে সিলেকশন প্রসেস সেটা কবে থেকে শুরু হবে সেটা জানতে পারলে ভালো হতো। আমাদের কাছে কমেন্ট এসেছে পাহাড়ি নদী, যাই হোক নামটা তো প্রপার লেখা নেই। তো সেক্ষেত্রে
1: এই কমেন্টটা আমাদের কাছে আরো অনেকেই করেছে।
0: হ্যাঁ, এই কমেন্ট আমাদের কাছে অনেকেই করেছেন যে অডিশন কবে শুরু হবে।
2: একদম, এটা সবারই জিজ্ঞাসা। তো এটা ফাইনালি আমি খুব আনন্দের সঙ্গে বলি যে খুব শীঘ্রই আমরা শুরু করতে চলেছি। আশা করছি আগামী মাসে আমরা সবাইকেই হচ্ছে, যারা যারা ফর্ম ফিল আপ করেছিলেন সমস্ত শর্ত মেনে, তাদের সবাইকে আমরা ইমেল করে এবং ফোন করে জানিয়ে দেবো কবে তাদের অডিশন হবে। তো আপনাদের ইমেল যে ইনবক্সটা সেটাকে খালি রাখবেন যাতে আমাদের মেলটা ঢুকতে পারে, কারণ অনেক সময় দেখা গেছে যে আপনাদের ইনবক্স ভর্তি থাকার কারণে অনেক সময় আমাদের মেলটা পৌঁছয় না। তো সেক্ষেত্রে আপনাদের ইনবক্সটা রেডি রাখবেন এবং ফোনে আমরা যোগাযোগ করব অবশ্যই, দুভাবেই যোগাযোগ করা হবে। তো সেজন্য ভয় পাওয়ার কিছু নেই, আর খুব শীঘ্রই এই প্রসেসটা শেষ হয়ে গেলে আমাদের অডিশন শুরু হয়ে যাবে।
0: বেশ বেশ, এইটা তো হয়েই গেল। এবং তার সঙ্গে মানে এতদিন ধরে সবাই যে প্রশ্ন করছিল যে আমাদের তো হয়ে গেল, আমরা তো দিয়ে দিলাম, এবার কবে হবে অডিশন, এই যে কবে হবে কবে হবে ব্যাপারটা, মোটামুটি এবার ইতি যে সামনে মাস থেকেই কিন্তু মোটামুটি শুরু হয়ে যাবে।
2: এবং যারা যারা ভেবেছিলেন যে অডিশন হয়ে গেছে তাদেরকেও বলে দিই অডিশন হয়নি, হতে চলেছে।
0: একদম একদম, ডারনে কানে
1: নিশ্চিন্তে থাকো তোমরা, যারা যারা তোমরা অ্যাপ্লাই করেছো তাদের কাছে কল তো যাবেই। একদম।
0: আচ্ছা, আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছে শিউলি শাসমল যে আমি যুববাণী কমন রুমের জন্য ভয়েস পাঠিয়েছি, ওটা সিলেক্ট হয়েছে কিনা প্লিজ একটু বলবেন। এ মা, এটা এখানে কিভাবে বলবো?
1: সেটাই, কারণ দেখো মানে যুববাণীর মানে না, ম্যামই বলুক বরং এটার এটার উত্তরটাও।
2: না, কমন রুমে আমরা অনেকেরই ভয়েস স্যাম্পল পাই, তবে আমরা সেখান থেকে বেছে নিই। সবাইকেই তো আমরা সুযোগ করে দিতে পারি না, যে যাদেরকে আমরা দিতে পারবো তাদেরকে আমরা যোগাযোগ করে নিই। তাই যদি আপনার ভয়েস স্যাম্পল আমাদের ভালো লেগে থাকে আমরা অবশ্যই আপনাকে যোগাযোগ করে নেব।
0: একদম,
1: কোনো কনফিউশন নেই ব্যাপারটাতে।
0: তাহলে না, কোনো কনফিউশন নেই। বন্ধু চলে এসেছে ফোন লাইনে, দেখে নি বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছো, কোথা থেকে?
3: নমস্কার দিদি।
0: নমস্কার,
3: আমি মোহাম্মদ।
1: আপনি আপনি রেডিও সেটটা থেকে একটু দূরে আসুন।
3: আমি মোহাম্মদ।
0: হ্যাঁ বলুন।
3: ব্যাপারটা হচ্ছে আমি জীবনে শুনি সময় দিয়ে শুনি, যেটুকু সময় পাই শুনি, মন দিয়ে শুনি, প্রাণ দিয়ে শুনি।
0: হ্যাঁ।

0: প্রশ্ন করেছে যে, নমস্কার, আমি সোনালী রায়, হুগলি উত্তরপাড়ার বাসিন্দা। আমার মেয়ে 19 বছর বয়স, 2012 সাল থেকে শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিচ্ছে, যুববাণী কলকাতা কেন্দ্রে গান পরিবেশন করতে প্রচন্ড আগ্রহী। কিভাবে সেটা সম্ভব, যদি পদ্ধতিটা একটু জানান।
1: দুরকম হয়, একটা হচ্ছে আমাদের কমন রুমে পার্টিসিপেট করা যায়, সেখানে সেক্ষেত্রে আমি একটু আগেও বললাম পদ্ধতিটা, যে আপনার মেয়েকে বলবেন একটা ভয়েস স্যাম্পল রেকর্ড করে আমাদের মেল আইডি, যেটা jubani@gmail.com, এই মেল আইডিতে ভয়েস স্যাম্পলটা পাঠাতে হবে তার বয়সের প্রমাণপত্র সহ। আর যেটা আরেকটা পদ্ধতি, সেটা যদিও বর্তমানে মানে নেই, এখন ওপেনিংটা নেই, যেটা আমাদের অডিশন প্রসেস, সেইটা হয়ে গেছে, সেটা আবার যদি ভবিষ্যতে শুরু করা হয় সেখানেও অ্যাপ্লাই করতে পারে অডিশনের জন্য।
0: বেশ বেশ, তো তাহলে তোমরা মোটামুটি উত্তর পেয়ে গেছো। আমাদের সঙ্গে বন্ধু রয়েছে ফোন লাইনে, দেখিনি বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছো, কোথা থেকে?
2: নমস্কার।
0: নমস্কার,
3: বলো।
0: বেশ, এই মগজমিটা শুনে আমার মনে পড়লো যে মগজমিটা নিয়ে আরো একটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আরো আছে মগজমিটা নিয়ে প্রত্যেক যুব মঞ্চতেই প্রশ্ন থাকে, সেটা হচ্ছে পেটেন্ট নেওয়া প্রশ্ন একটা, যে মগজমিটার কি আরো কিছু দিন বাড়ানো যায়
1: না। যেটা আগেও বলা হয়েছে, আমার সেই উত্তরটা এখনো থাকবে, যে এই মুহূর্তে আমাদের বাড়ানোর কোনো পরিকল্পনা নেই, যে কটা দিন আমরা করছি সেই কটা দিনই এখনো থাকবে।
0: আচ্ছা, তো যাই হোক,
3: এরকম ভাবে যদি প্রতিটা অনুষ্ঠানের কথাই তোমরা বলো যে একটু করে যদি বাড়ানো যায় তাহলে আমরা কোথায় দিন পাই বলো তো,
0: খুব সমস্যা। কিন্তু মগজ মিটারেরই আরেকটা ভার্সন তোমরা শুনতে পাবে, সেটা হচ্ছে যুবাণীর অনুষ্ঠান মজারু, তার জন্য তোমাদেরকে কিন্তু কোথায় শুনতে হবে বলো?
3: রেইনবোতে, অবভিয়াসলি, 9টা থেকে 10টা
0: একেবারে। তো সেখানে কিন্তু তোমরা মগজ মিটারের আরেকটা ছোট এক্সটেন্ডেড ভার্সন
3: অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের ফেসবুক পেজটা সেখানে দেখে নিতে হবে কবে কবে থাকছে মজারু, তো সেটাও তোমরা দেখে নিতে পারো, মানে শুনে নিতে পারো। তবে চলো দেখে নি আবার নেক্সট কলার কেউ রয়েছে কিনা।
0: একদম। হ্যালো, কে বলছো, কোথা থেকে? হ্যালো,
4: নমস্কার, আমি ডোমকল, মুর্শিদাবাদ জেলার ডোমকল থেকে মিঠুন হালদার কথা।
0: হ্যাঁ বলুন,
3: বলুন।
4: দেখুন, যুববাণী সত্যি আমাদেরকে অনেক মানে প্রচুর ভাবে মানে প্রচুর দিক থেকে মানে উপকার মানে ছাত্রছাত্রীদের এনে দেয় বা যুব সমাজকে এনে দেয়।
0: একদম।
4: তো মানে যুববাণীর মানে যেমন আপনার খুব ভালো লাগে ঐতিহ্য অনুষ্ঠানটি, তরুণী স্বপ্ন অনুষ্ঠানটি, আর মাঝে মাঝে আপনাদের বৃহস্পতিবার করে মনে হয় অনুষ্ঠানটা লোককথা, যে অনুষ্ঠানটা মাসে মনে সম্ভবত একটা হয়, খুব ভালো লাগে লোককথা অনুষ্ঠানটা। যদি লোককথা অনুষ্ঠানটা মানে সপ্তাহে মাসে দুটো করা যায় আমার মনে হয় খুব ভালো লাগবে, কারণ অনেক অনেক কিছু জানা যায়। আর ঐতিহ্য অনুষ্ঠানকে যদি আর একটু বেশি করে মানে নিয়ে আসা যায়, মানে হয়তো মাসে দুটো, তাহলে খুব ভালো হয়।
1: আমারও সেই একই ব্যাপার, যে প্রত্যেকটা অনুষ্ঠানে একটা আলাদা মাহাত্ম আছে, সেক্ষেত্রে সব কিছুকে মানে কিছু কিছু জিনিস কমই ভালো মনে হয়, বেশি হলে সেটার মাহাত্মটা কমে যায়। তো এই যে আপনারা শুনছেন মাসে একটা করে দিন, সেই দিনটার জন্য আপনারা অপেক্ষায় বসে থাকেন কবে ঐতিহ্য হবে বা কবে লোকগাথা হবে, তো আমার মনে হয় সেই অপেক্ষাটা থাকাটাই ভালো। খুব বেশি পরিমাণে যদি আমরা করতে থাকি সেক্ষেত্রে হয়তো সেই আগ্রহটা সেই মাহাত্মটা কমে যাবে। তো শুনতে থাকুন, ভালো লাগলো আপনার এই মতামতের জন্য।
0: বেশ, আচ্ছা, আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ দুটো ব্যাপার আর কি আমি দেখতে পাচ্ছি, সেটা আমাদের কমেন্ট বক্সে এসেছিল আগে।
3: গুরুত্বপূর্ণ ছিল না, তুমি বলতে চাইছো?
0: না, এটা এটা অনেক গুরুত্বপূর্ণ, এটাতে আমি খুব খুশি হয়েছি।
3: ওকে,
0: চমকটা
3: থাকবে না তবু ম্যাম, যদি একটু বলেন।
1: হ্যাঁ, চমক অবশ্যই থাকবে, এটা আপনারা সবাই জানেন, চমক থাকবে। তবে কি থাকবে সেটা ক্রমশ প্রকাশ্য, এক্ষুনি আমরা রিভিল করব না। তবে এটুকু বলতে পারি যে জন্মদিনের যে সপ্তাহটা 10 থেকে 14, সেই 5টা দিন আমরা কিছু না

0: কিছু নতুন নতুন মানে বিষয় রাখার চেষ্টা করব, বিশেষ কিছু অতিথি থাকবেন। আর জন্মদিনের দিন মানে 16 তারিখ রবিবার, সেদিনটাও আপনারা বিশেষ কিছু অনুষ্ঠান পেতে চলেছেন, তাই অবশ্যই চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে আর কানে রাখুন যুবাণীতে।
1: একেবারেই, আর কনটেস্টের কথা তো বলাই হয়েছে, তো সেই কনটেস্টে একেবারে লেগে পড়ো এখন থেকে ভাবনা চিন্তা করে। আমাদের সঙ্গে বন্ধু কিন্তু রয়েছে ফোন লাইনে, দেখেনি কি বলছে। হ্যালো, কে বলছো কোথা থেকে?
2: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
2: যদি মাসে একবার সম্ভব হয় ওই ফোনের নাটক, একটা নাটক চলাকালীন শেষের মুহূর্তে বন্ধ করে দেওয়া হবে, তারপর শ্রোতাদের কাছ থেকে জানতে চাওয়া হবে সম্ভাব্য পরিণতি কি, এরকম যদি নাটক একটা সম্ভব হয় মাসে একবার হলেও ঠিক আছে।
0: লাইভ তো আমরা অনেক অনুষ্ঠানেরই করে থাকি, নাটকের করা হবে কিনা এই মুহূর্তে আমাদের কিছু ভাবা হয়নি, তবে আপনি যে ধরনের অনুষ্ঠানটার কথা বললেন সেটা অলরেডি আমাদের আকাশবাণী কলকাতার যে নাটক বিভাগ তারা একটা প্রোডাকশন করে থাকে, সেখানে আপনারা শুনতেই পারেন, তবে যুবাণীতে হবে কিনা এক্ষুনি বলা সম্ভব হচ্ছে না।
3: আমরা যেহেতু মানে নতুন প্রেজেন্টারদের অডিশন নিয়ে কথা বললাম, গান পাঠানো নিয়ে কথা বললাম, তো একজন কমেন্ট করেছে বিভাস মণ্ডল, বয়স কত থেকে কত পর্যন্ত?
0: অবশ্যই বয়স আমাদের যুবাণীতে 16 থেকে 30, এই বয়সের প্রার্থীদেরই আমরা আবেদন গ্রাহ্য করি।
1: নিশ্চয়ই, আর তার সঙ্গে তোমাদের এখনো পর্যন্ত ফোন লাইনে আসতে থাকো, কমেন্ট করতে থাকো, সেই সমস্ত কিছু নিয়ে আমরা থাকবো। কিন্তু আপাতত তোমাদের জন্য অরিন্দম আর প্রশ্মিতার পালের কণ্ঠে আমরা কি শুনবো বলতো? ওই যে হতে পারে না,
3: হতে পারে না।

0: হতেই পারে না,
1: হ্যাঁ তোমাদেরকে ছাড়া আমাদের কোনোভাবেই চলতে পারে না। আর আজকের যুববাণী মানে যুববাণীর যে অনুষ্ঠান যুব মঞ্চ, সেটা অবভিয়াসলি তোমাদের জন্যই, তোমাদের কথা শুনবার জন্যই।
0: আর সেই বলতে বলতেই কিন্তু বন্ধু ফোন লাইনে, দেখেন বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছো, কোথা থেকে?
2: হ্যালো
0: হ্যালো,
2: আমি অঙ্কিতা সরকারি বালুরঘাট থেকে বলছি।
0: হ্যাঁ বল।
2: আপনাদের এই অনুষ্ঠান আমার এত ভালো লাগে, এত ভালো লাগে যে মানে আপনি যে এত সুন্দর গান বাজান, তারপরে আধুনিক বলতে পারেন বা পুরনো গান, এত সুন্দর লাগে যে কোনো কোনো গান আছে যে অনেক পুরোনো গানগুলো শুনিনি কোনো, বা আপনাদের রেডিওতে এতবার শুনছি, খুবই সুন্দর আপনাদের অনুষ্ঠানগুলো, খুব সুন্দর, আমার খুব ভালো লাগে। বিশেষ করে আপনাদের, আপনাকে, আপনার সাথে যে আছে, তারপর অনেকজনকে, খুবই সুন্দর লাগে। থ্যাংক ইউ সো মাচ।
1: আচ্ছা ওকে
0: ওকে ওকে,
1: কি বলছো পৌলমি? তোমার তো ফ্যান বেস রয়েছেই, কারণ আমি দেখতে পাচ্ছি সন্তু বসাক আমাদেরকে কমেন্ট এর আগেও করেছিল, বাট আরো একটা কমেন্ট দেখতে পাচ্ছি, ওনার মগজ মিটার খুব ভালো লেগেছে এবং তার সঙ্গে পৌলমীর গলার আওয়াজ ভীষণ ভালো লেগেছে সন্তু বসাকের। পৌলমি কিছু বলতে চাই?
0: না, অনেক ধন্যবাদ, ধন্যবাদ।
1: না তবে শুধুমাত্র তোমার নয়, আমি দেখতে পাচ্ছি অর্ণব আর ঋত্বিকেরও বিশাল ফ্যান বেস।
0: ওটা কিছু করার নেই,
1: তার সঙ্গে ব্রতর।
0: ও বাবা, হ্যাঁ আমাদের কাছে কিন্তু কমেন্ট এসেছে ব্রতর গল্প বলি শোনোতে, যে এত সুন্দর করে গল্প বলেন দাদা, শুধুই শুনি, আজকে বেশ ভয়ের গল্প, গা ছমছমে, শুধু শুনতে হয় তাই মন দিয়ে শুনছি, দারুণ লাগছে ব্রতদীপ। বাহ, দারুণ দারুণ, খুব ভালো। আর হ্যাঁ মানে এই যে কমেন্টগুলো, এগুলোই তো আমাদেরকে আর কি এনার্জি দেয়।
1: একদম, এইটুকুই আমাদের প্রাপ্তি, আর এই জন্যই আমরা তোমাদের সঙ্গে আড্ডা দিতে আসি
0: এবং শুধুমাত্র ব্রতদীপ
1: ভরে ভরে কমেন্ট করতে থাকো।
0: একেবারে আমাদের কাছে কমেন্ট এসেছে, সৌমিতা রায় কমেন্ট করেছে ইয়েতে, অল্প অল্প গল্প কথাতে, আখির ছিল যে দারুণ লাগলো আখি দিদি কি মিষ্টি করে বললে, শুনতে খুব ভালো লেগেছে। বাহ ভালো, তো আমাদের কাছে কিন্তু অনেকগুলো কমেন্ট এসেছে। আর এখন আমাদের সঙ্গে কি কেউ রয়েছে ফোন লাইনে? হ্যাঁ রয়েছে বন্ধু। হ্যালো, কে বলছো, কোথা থেকে?
3: হ্যালো
0: হ্যালো, হ্যাঁ বলুন। না শোনা যাচ্ছে না কোনো কারণে, ঠিক আছে অসুবিধে নেই, আপনি কমেন্ট করতে পারেন, কোনো অসুবিধে নেই। আমাদের ফেসবুক পেজ কিন্তু খোলা রয়েছে, এখনো রয়েছে খুব কম সময়, আর বেশিক্ষণ নেই আমরা, কিন্তু আপনি চাইলে এখন কিন্তু কমেন্ট করতে পারেন আমাদেরকে। আচ্ছা বন্ধু কিন্তু আবারও রয়েছে আমাদের সঙ্গে ফোন লাইনে, দেখে নি বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছো, কোথা থেকে?
3: আমি সাতগেছিয়া মেমারি থেকে মাধব পাল বলছি।
0: হ্যাঁ বলুন।
3: বলছি আমার মগজ মিটার অনুষ্ঠান শুনতে খুব ভালো লাগে।
0: বেশ
1: বেশ,
3: কিন্তু ওই অনুষ্ঠানে দেখছি একই প্রশ্ন মানে ঘুরে ফিরে বিভিন্ন উপস্থাপিকা করে ফেলছেন, মানে মানে ইয়েগুলো তো পাল্টে যায় উপস্থাপিকা।
0: হ্যাঁ
3: মানে আমি নতুন নতুন প্রশ্ন চাইছি আর কি।
0: বেশ বেশ বেশ, আচ্ছা উনি বলছেন যে প্রশ্ন হয়তো রিপিট হচ্ছে, কারণ যেহেতু অনেকজন উপস্থাপক উপস্থাপিকা অনুষ্ঠান করছেন, তো একজন আরেকজনের প্রশ্ন হয়তো জানতে পাচ্ছেন না, কোনোভাবে একটা দুটো প্রশ্ন রিপিট হয়ে যাচ্ছে,
4: হতে পারে একটা দুটো হয়ে যেতে পারে, তার জন্য আমাদের, আমরা ক্ষমা প্রার্থী, আশা করি ভবিষ্যতে এই ভুলটা আর হবে না।
0: বেশ, আর তারই সঙ্গে আমাদের দেবজিৎ এইবারের যুবমঞ্চে খুব দারুণ একটা জিনিস আর কি আবিষ্কার করেছে, এবং ও সেটা বলার জন্য শোয়ের শুরু থেকে শেষ পর্যন্ত উৎসুক হয়ে রয়েছে, তো ওকে একটুখানি বা সুযোগ দিতে হবে। হ্যাঁ বলো, তুমি কি জানতে পেরেছো বলো।
1: না কিছুই নয়, সেটা হচ্ছে যে এই যে সারা মাস ধরে যে আমাদের ফেসবুক ফ্রেন্ডসরাও যে আমাদের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, তারা যে আমাদেরকে এতটা ভালোবাসা দিয়েছে, সেটারই ছোট্ট করে একটা প্রকাশ ঘটেছে মগজ মিটার। অর্ণব এবং ঋত্বিকের যে প্রোগ্রামটা ছিল সেখানে, সেই লাইভটাতে সব থেকে বেশি কমেন্ট এসেছে এই মাসে, এবং সৈকত এবং পৌলমীর যে প্রোগ্রামটা হয়েছে সেই প্রোগ্রামেতে কিন্তু লাইভে সব থেকে বেশি ভিউজ এসেছে।
0: ও আচ্ছা, আমাদের নাম বলতে কি তুমি হাসলে কেন? আমি সৈকতকে বলছি
1: কারণ তুমি আমার পাশে বসে রয়েছে, কি তোমাকে সামনে পাচ্ছি, তোমাকে দেখছি, আমি একটু হাসবো না এটা বলার সময়তে?
0: তারপর
1: আচ্ছা আর একটা ব্যাপার, এই মাসের বলতে চাই এর বিষয়তে, যেমন আমরা ডেফিনেটলি প্রচুর লেটারও পেয়েছি, তেমনি কিন্তু আমাদের বলতে চাই যে প্রোমোটা যেটা আমরা ফেসবুকে পোস্ট করেছিলাম

0: ইনস্টাগ্রামে পোস্ট করেছিলাম, ফেসবুকে কিন্তু সেখানে সব থেকে বেশি ভিউজ এসছে। সুতরাং হ্যাঁ, এইভাবেই তোমরা সারা মাস কেন সব সময় আমাদের সঙ্গে জুড়ে থাকো, সারা বছর, সারা মাস, সারা দিন আমরা কিন্তু তোমাদের জন্যই অনুষ্ঠানগুলো করি। সুতরাং মানে এই এক্সপেকটেশনটা আমাদের সব সময় থাকে, এভাবেই ভালোবাসা দিয়ে যাও আমাদের।
1: একেবারেই তাই। আর গোটা তোমাদের এই পর্বে আমরা শুনেছি যে তোমাদের কি কি আবদার আছে, কি কি তোমরা বলতে চাও, কি কি নিয়ে অভিযোগ আছে সেগুলো, এবং সমস্ত কিছুর উত্তর কিন্তু ম্যাম দিয়েছেন। আর হাতে আমাদের বেশি সময় নেই, তো শেষ মুহূর্তে ম্যাম যাওয়ার আগে যদি আপনি শ্রোতা বন্ধুদের জন্য কিছু বলতে চান।
2: হ্যাঁ, এতক্ষণ ধরে আমরা জানলাম যে আপনারা আমাদের প্রোগ্রাম কতটা মন দিয়ে শুনছেন, আমাদের ভুল ভ্রান্তিগুলো আপনারা বললেন, খুবই ভালো লাগলো। আশা করি আপনাদেরকে ভবিষ্যতভাবে পাবো, এবং আগামী মাসে, আমাদের জন্মদিনের মাসে আপনাদেরকে এভাবেই সাথে চাই। তো আপনাদের চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে, আর এবং আমাদের শুনতে থাকুন, আর এভাবেই আমাদের ভালোবাসা দিতে থাকুন।
1: ধন্যবাদ। বেশ বেশ। আর তোমাদেরকে আরও যেটা বলার সেটা হচ্ছে যে যখন তোমরা যে কোনো বিষয়ে আমাদেরকে পাঠাবে, কারণ এটা নিয়ে বারবার প্রশ্ন আসে যে ফোনে আমরা কিভাবে জানতে পারবো, তো সেই জন্য ফোন নাম্বারটা দেওয়া খুব জরুরি কমন রুমের জন্য যারা আর কি আবেদন করছো সেক্ষেত্রে। এবং তারপরে আমাদের এই সামনের মাসটা তো পুরোপুরি আর কি জন্মদিনের মাসই বলি আমরা সাধারণত, তো সেই জন্য অবশ্যই ম্যাম তো বলেইছেন যে অনেক চমক আছে, সেগুলো তো থাকছেই। তো তোমরা এই সামনের মাসটা যেভাবে এতদিন ধরে আমাদের সঙ্গে জুড়ে আছো, সামনের মাসটাও সেভাবেই জুড়ে থাকো, এবং সবাই মিলে আমরা যে কনটেস্টটার জন্য আর কি তোমাদেরকে আবেদন জানিয়েছি যে তোমরা আমাদেরকে পাঠাও ভিডিও, তো সেটার জন্য কিন্তু তোমরা সবাই লেগে পড়ো এবং ভিডিও পাঠাতে থাকো, কারণ সময় বেশি নেই, 12 আগস্টের মধ্যে কিন্তু পাঠাতে হবে আমাদেরকে।
0: একদমই, কারণ পরের মাসটা আমাদের কাছে খুব স্পেশাল, আর আশা করি আমরা তোমাদের জন্য সেই মাসটা খুব স্পেশাল করে তুলতে পারবো, আমাদের অনুষ্ঠান এবং আমাদের কনটেস্ট, বিভিন্ন অতিথি সবটা মিলিয়ে।
1: একেবারেই। তো আজকে তোমাদের সঙ্গে যুব মঞ্চ নিয়ে আড্ডায় ছিলাম আমি পৌলমি, আমার সঙ্গে দীপজিৎ, এবং আমাদের প্রোগ্রামের এক্সিকিউটিভ শাহনাজ আব্দুর রফ ম্যাম। আমরা সবাই মিলে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই,
0: অভিনন্দন জানাই আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।
1: নিশ্চয়ই। আর তোমাদের সঙ্গে আজকে আড্ডা দিয়ে তো খুব ভালো লাগলো, আবারও আড্ডা হবে অন্যদিন অন্য কোনো সময়, তোমাদের সঙ্গে আবারও অন্য অন্য সমস্ত গল্প নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে, এবং অবশ্যই আমরা চেষ্টা করবো তোমাদের যা যা অভিযোগ আছে যেগুলো তোমরা জানিয়েছো সেগুলোকে মোটামুটি একটা পর্যায়ে মেনে নিয়ে সেটা যাতে
0: পরামর্শ, অনুরোধ, অভিযোগ সবকিছুই আমরা কিন্তু সমানভাবে গুরুত্ব দিয়ে দেখি।
1: নিশ্চয়ই। তাহলে আপাতত টাটা, তোমাদের সঙ্গে যেতে যেতে, তোমাদের সঙ্গে এই যে আড্ডা সেই সমস্ত কিছু শেষ হওয়ার পর্বে তোমাদের জন্য রইল শ্রেয়া ঘোষালের কণ্ঠে এই গানটা, টাটা।

শুনলেন যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় পৌলমী বাগ এবং দীপজিৎ অধিকারী, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন রজনীকান্তের গান, শিল্পী শাওনি মল্লিক।

শুনলেন রজনীকান্তের গান, শিল্পী শাওনি মল্লিক, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: শুনছেন লোকগীতি শিল্পী অভিজিৎ দাস, গানের কথা প্রচলিত।
1: ভাঙে গেল

শুনলেন লোকগীতি শিল্পী অভিজিৎ দাস, গানের কথা প্রচলিত। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: এখন সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ, পড়ছি চন্দ্রচূড় সরকার। বেশ কিছু কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ উত্তরবঙ্গে যাচ্ছেন। আজ সকালে তিনি শিলিগুড়ির বর্ধমান রোডে নবনির্মিত উড়াল পুলের উদ্বোধন করবেন। এরপর ময়নাগুড়িতে জল্পেশ মন্দিরে শ্রাবণী মেলা পরিদর্শন করবেন তিনি এবং সেখানে মুখ্যমন্ত্রীর পুজো দেওয়ার কথা রয়েছে। সিকিমের নামচিতে তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে নির্মীয়মান টানেল বিস্ফোরণে নিহত শ্রমিকদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে মুখ্যমন্ত্রী তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দিতে পারেন বলে মনে করা হচ্ছে। মৎস্যজীবীদের সুরক্ষায় জিপিএস, আধুনিক ওয়্যারলেস ও স্যাটেলাইট ভিত্তিক আবহাওয়ার আগাম সতর্ক বার্তা ব্যবস্থা চালু করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু

অধিকারী জানিয়েছেন। পূর্ব মেদিনীপুরের রামনগরে গতকাল তিনি শঙ্করপুর থেকে সমুদ্রে মাছ ধরতে গিয়ে প্রাণ হারানো ও নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারের হাতে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন। পরিবারের একজন সদস্যকে রাজ্য পুলিশের হোমগার্ড কিংবা সিভিক ভলান্টিয়ারে চাকরির আশ্বাস দেন তিনি। শ্রী অধিকারী অভিযোগ করেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের কেন্দ্র থেকে পাওয়া রাজ্য বিপর্যয় তহবিলের প্রায় ৪-৫ হাজার কোটি টাকার সদ্ব্যবহার করেনি। বর্ষার মরশুমে রাসায়নিক সারের কালোবাজারি রুখতে রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল গতকাল বীরভূমের বিভিন্ন এলাকায় আকস্মিক পরিদর্শনে যান। অতিরিক্ত দামে ইউরিয়া ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অভিযোগ পেয়ে তিনি লাভপুর থেকে শিউড়ি পর্যন্ত একাধিক সারের দোকানে অভিযান চালান। ক্ষুব্ধমন্ত্রী কৃষি দপ্তরকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তোলাবাজি চক্রের বিরুদ্ধে কড়া অভিযানে নেমেছে রাজ্য সরকার। উত্তরবঙ্গের 12 নম্বর জাতীয় সড়ক জুড়ে সক্রিয় একটি অবৈধ তোলাবাজি চক্রের বিরুদ্ধে তারা কঠোর পদক্ষেপ গ্রহণ করছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে এই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং 3 পুলিশকর্মীকে সাসপেন্ড বা বরখাস্ত করা হয়েছে। ধৃত 5 জনকে আজ ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে 3 দিনের পুলিশ হেফাজত হয়েছে। লিগাল এইড সার্ভিসেস ওয়েস্ট বেঙ্গলের 2025-26 বর্ষের সমাবর্তন অনুষ্ঠিত হলো গতকাল। কলকাতার রোটারি সদনে এই অনুষ্ঠানে কাউন্সেলিংয়ের স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সের শংসাপত্র তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের হাতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়, কলকাতা হাইকোর্টের বিচারপতি অনিরুদ্ধ রায়, বিচারপতি চৈতালী চট্টোপাধ্যায় দাস প্রমুখ। পুলিশের হাত থেকে অপরাধীকে ছিনিয়ে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে গতকাল বীরভূমের সাঁইথিয়ার নোয়াপাড়া এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের ধস্তাধস্তি হয়। জানা গেছে, পুরনো একটি মামলায় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন অঞ্চল সভাপতি তাহেরুল শেখকে গ্রেপ্তার করতে পুলিশ গেলে স্থানীয়রা তাকে ছিনিয়ে নিয়ে যায়। এরপর বচসা শুরু হয়। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডের প্রতিবাদে কলকাতার ধর্মতলায় মিছিল থেকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার প্রেস কর্নারের উদ্যোগে আজ মিছিল ও পথসভার আয়োজন করা হয়। জেটিঘাট থেকে স্টেশন বাজার পর্যন্ত সাংবাদিক, চিত্র সাংবাদিক ও সংবাদ মাধ্যমের কর্মীরা এই মিছিলে অংশ নেন। অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। গ্রামীণ সংবাদ শেষ হলো। পরবর্তী খবর 12:50 মিনিটে।

আকাশবাণী কলকাতা। এখন কৃষকবন্ধুদের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহদপ্তর থেকে জানানো হচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই। আবহাওয়া সতর্কবার্তায় বলা হচ্ছে যে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার দু একটি জায়গায়। ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দু একটি জায়গায়। শুনলেন কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবর। এখন শুরু হচ্ছে উনো জমির দুনো ফসল উপস্থাপনায় সুব্রত চক্রবর্তী।

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। সোমবার দুপুর মানেই আপনাদের, বিশেষ করে আমাদের কৃষক বন্ধুদের অনুরোধ করা, গানের ডালি দিয়ে সাজানো আমাদের এই অনুষ্ঠান উনজমির দুনফসল। উনজমি দুনফসলে আজ প্রথম যে গানটি শুনতেছে আমাদের শ্রোতা বন্ধুরা অনুরোধ করে পাঠিয়েছেন, গ্রাম পোস্ট পান্না ঘাটাল পশ্চিম মেদিনীপুর থেকে সুদর্শন বেলারানী, রেখা ও গৌতম মণ্ডল এবং ববিতা চৌধুরী ও মিঠাই শঙ্কর ও নিতাই দলুই আপনাদের পছন্দের শিল্পী শ্যামল মিত্র।

চলে যাই পরের গানে। এবার গানটি শুনতে চেয়ে অনুরোধ করে পাঠিয়েছেন ডাকবাগলো পাড়া দুবরাজপুর বীরভূম থেকে অমিতাভ ঘোষ, হাওড়া বাগনান থেকে মৌসুমি হাজরা গুড়িয়া এবং পাথর প্রতিমা পদ্মের খাল মোড় থেকে সন্ন্যাসী সুজিত হালদার, সৌমিত্র সিনহা, সৌমেন, অখিল পোদ্দার ও বিশ্বরঞ্জন চৌধুরী। আপনাদের পছন্দের শিল্পী লতা মঙ্গেশকর।

পরের শিল্পী পিন্টু ভট্টাচার্য, গানটি শুনতে চেয়ে অনুরোধ করে পাঠিয়েছেন ছোট বৈনান মাধবডিহি পূর্ব বর্ধমান থেকে টিঙ্কু, নিতায়, রিয়া, শিবু, পুতুল, শঙ্কর ও অলকা অধিকারী। এর পাশাপাশি এই গানটি শুনতে চেয়েছেন কুলতলি নলগোড়া তিন নম্বর অশোকপল্লী থেকে সৌমিত্র, নন্দরানী, সুস্মিতা, সুমন ও নরেন্দ্রনাথ চক্রবর্তী।

যে সমস্ত শ্রোতা বন্ধুরা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা তো জানেন অনুরোধের আসরে কিভাবে আপনার পছন্দের শিল্পী বা গান লিখে পাঠাবেন শুনতে চেয়ে। তবুও যারা নতুন তাদেরকে জানাই, আপনারা চিঠি লিখে জানাতে পারেন আপনার পছন্দের শিল্পী কিংবা গানের অনুরোধ। চিঠি লিখুন উনজমির দুনো ফসল প্রযত্ন কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। অথবা মেলও করতে পারেন, মেল করুন aircoalagri@gmail.com। চলে যাই পরের গানে, এবারের শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। গানটি শুনতে চেয়ে অনুরোধ করে পাঠিয়েছেন জয়নগর তিলিপাড়া থেকে আজগর গাজী, ডাক্তার রাজীব বিশ্বাস, জয়দেব নস্কর, কার্তিক হালদার, আরিফুল্লাহ বাগানী এবং মাসুমা খাতুন। আপনাদের পছন্দের শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

এবারে শিল্পী সনত সিংহ, গানটি শুনতে চেয়ে অনুরোধ করে পাঠিয়েছেন হুগলি রাজবলহার থেকে আশিস ভর। এই সঙ্গে মন্দিরবাজার দক্ষিণ চব্বিশ পরগনা সরকারপাড়া থেকে মিতা সরকার, অঙ্কিতা মারিক, নিশা ও মধুমিতা প্রামাণিক, ইরফানা, সোহানা, জয়নাব ও রুকাইয়া এবং জাসমিনা গাজী।

রুনা লাইলার কণ্ঠে এই গানটি শুনতে শুনতে বিদায় নেব আজকের অনুজমি তুরা ফসল থেকে। এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করে পাঠিয়েছিলেন জামতলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু হাসান লস্কর, প্রবীর মিশ্র, মিঠুন হালদার এবং দক্ষিণ বারাসাত পঞ্চাননতলা থেকে অধীর নিভা, রাখি মিনু, দিয়া ও মিঠুন বিশ্বাস।

শুনলেন উনু জমির দুনো ফসল, উপস্থাপনায় সুব্রত চক্রবর্তী। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

শুরু হচ্ছে নির্বাচিত লোকগীতি। প্রথম গানের শিল্পী আব্বাসউদ্দিন আহমেদ।

ঢেউয়ের তালে পাওয়ের ফালে নাবের গলই কাঁপে ছয়া রোজ তুফান মাপে মাপে রোজ তুফান মাপে শিরলি।

কালী ধানের শ্যামলা বনে হলদা পঙ্কি ডাকে সোনালী রূপালী রঙে রাঙা হইল নদী আরে সোনালী।

নির্বাচিত লোকগীতি এই অনুষ্ঠানে এবার শুনবেন শিল্পী ইমন চক্রবর্তীর কণ্ঠে এই গানটি।

চিঠি, টিকেট চায়ে চিঠি, পুলিশ ঘরে হাতে নিয়ে হুলি আরে চিঠি, চাচা আমার চাচা রে আপন প্রাণ বাঁচা রে, আরে চাচা।

0: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রশ্নপত্র ফাঁস রোধে কেন্দ্রীয় সরকার আজ লোকসভায় পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যামেন্ডমেন্ট বিল পেশ করেছে। সংসদের উভয় কক্ষই বেলা দুটো অবধি মুলতুবি। সুপ্রিম কোর্ট জানিয়েছে, নিট ইস্যুতে ছাত্র আন্দোলনের সময় পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ সংক্রান্ত একাধিক আবেদনের আগামীকাল শোনা হবে। প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর APJ আব্দুল কালামের প্রয়াণবার্ষিকীতে দেশ তাঁকে স্মরণ করছে। ইরানের একটি বাণিজ্যিক জাহাজের ওপর ইউক্রেনের হামলার উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। গ্লাসগোতে কমনওয়েলথ গেমস ভারোত্তোলনে ভারতের মীরাবাই চানু দেশকে প্রথম স্বর্ণপদক এনে দিয়েছেন। টানা তিনটি গেমসে সোনা জয়ের রেকর্ড গড়লেন তিনি। রূপো পেয়েছেন ঋষিকান্ত সিং। আসছি বিস্তারিত খবরে। নিট ইস্যুতে ছাত্রদের আন্দোলনের সময় পুলিশের পদক্ষেপকে কেন্দ্র করে বিরোধীদের প্রবল হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের কাজ আজ প্রথমে বেলা ১২টা এবং পরে দুপুর ২টো পর্যন্ত মুলতবি করা হয়েছে। এর আগে বেলা ১১টায় লোকসভার অধিবেশন শুরু হলে স্পিকার ওম বিড়লা, ভারোত্তোলক মীরাবাই চানু, চানাম্বম ঋষিকান্ত সিং, রাজা মুথুপান্ডি এবং প্যারা পাওয়ার লিফটার ঝান্ডু কুমারকে গ্লাসগোতে অনুষ্ঠিত ২৩তম কমনওয়েলথ গেমসে দেশের হয়ে পদক জয়ের জন্য অভিনন্দন জানান।
1: भारत की सुश्री मीराबाई चानू ने वेट लिफ्टिंग की 48 किलोग्राम वर्ग की प्रतियोगिता में स्वर्ण पदक जीता है। इस प्रतियोगिता में श्री ऋषिकांत सिंह चनम्बम तथा श्री राजा मुथु पांडी ने उत्कृष्ट प्रदर्शन करते हुए रजत पदक जीता है। मैं सदन की ओर से जीतने वाले सभी खिलाड़ियों को इस ऐतिहासिक उपलब्धि पर हार्दिक बधाई तथा भविष्य के लिए शुभकामनाएं देता हूँ।
0: এরপর প্রশ্নোত্তর পর্ব শুরু করতে গেলে বিরোধীরা ছাত্রদের ওপর পুলিশি পদক্ষেপের প্রসঙ্গ তুললে অধ্যক্ষ প্রশ্নোত্তর পর্ব চলাকালীন অন্য কোনো প্রসঙ্গে কথা না বলতে অনুরোধ করেন এবং বিরোধীদের সহযোগিতা কামনা করেন। শ্রী বিড়লা সতর্ক করে বলেন, সদস্যদের আচরণ সংসদের মর্যাদা ও শালীনতার পরিপন্থী হলে তিনি কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবেন।
1: कुछ दिनों से माननीय सदस्यों के विहार आचरण को देख रहा हूं, ये सदन की मर्यादाओं के आचरण के अनुरूप नहीं है। मैं फिर आपसे आग्रह कर रहा हूं, ऐसे माननीय सदस्यों के खिलाफ मुझे कार्रवाई करनी पड़ेगी जो सदन की मर्यादाओं परंपराओं को समाप्त करने का प्रयास कर रहे हैं। ये सदन है, सदन की मर्यादा बनाना रखना आपकी जिम्मेदारी है।
0: দুপুর ১২টায় প্রথম মুলতবির পর অধিবেশন শুরু হলে কর্মী ও জন অভিযোগ মন্ত্রকের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল ২০২৬ পেশ করেন।
2: আই রাইজ টু মুভ ফর লিভ টু ইন্ট্রোডিউস দি পাবলিক এক্সামিনেশন ব্র্যাকেট প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬ টু অ্যামেন্ড দি পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স বিল
0: বিল পেশের সময় বিরোধী সদস্যরা নিট ইস্যুতে ছাত্র আন্দোলনের সময় পুলিশের পদক্ষেপ নিয়ে পুনরায় আলোচনার দাবি জানান। অধ্যক্ষ ওম বিড়লা বলেন, বিলটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বিস্তৃত আলোচনার প্রয়োজন, কিন্তু বিরোধী সদস্যরা নিজেদের দাবিতে অনড় থাকলে লোকসভার অধিবেশন দুপুর ২টো পর্যন্ত স্থগিত করা হয়। অন্যদিকে রাজ্যসভাতেও একই পরিস্থিতি পরিলক্ষিত হয়। বেলা ১১টায় অধিবেশন শুরু হলে কেন্দ্রীয় মন্ত্রীরা বিভিন্ন নথি পেশ করেন। কেমিক্যাল ও সার বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট পেশ করা হয়। এরপর বিরোধী নেতা মল্লিকার্জুন খাড়গে নিট ইস্যুতে ছাত্রদের আন্দোলনের সময় পুলিশের পদক্ষেপ নিয়ে আলোচনার দাবি জানান এবং বিরোধীদের হৈহট্টগোলের জেরে অধিবেশন প্রথমে দুপুর ১২টা এবং পরে দুপুর ২টো পর্যন্ত মুলতবি করা হয়। জেডিইউ নেতা রাজ্যসভার সাংসদ সঞ্জয় ঝা বলেছেন, পরীক্ষা ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সটি মানুষের হস্তক্ষেপ কমাবে এবং প্রযুক্তির সমন্বয় ঘটাবে। সংসদ চত্বরে আকাশবাণী সংবাদকে তিনি জানান, ভবিষ্যতে ত্রুটিমুক্ত পরীক্ষা নিশ্চিত করার জন্য এই কমিটি একটি সুনির্দিষ্ট কর্মপদ্ধতি প্রদান করবে।
3: ह्यूमन इंटरवेंशन कम होना चाहिए। लॉन्ग टर्म सॉल्यूशन क्या है, ये तो अभी का हो गया, लेकिन परमानेंट ये फुल प्रूफ एग्जाम हो तो जितना टेक्नोलॉजी यूज होगा और ह्यूमन इंटरवेंशन कम होगा उसी से आप फुल प्रूफ एग्जाम की तरफ जाएंगे। प्रधानमंत्री जी ने डे वन से बच्चों के कंसर्न को एड्रेस किया और ये जो टास्क फोर्स बनाया है, ये टास्क फोर्स आपको जो भी मैकेनिज्म देगा वो फुल प्रूफ एग्जाम की तरफ जाएगी।
0: বিজেপি সাধারণ সম্পাদক রাজ্যসভার সাংসদ তরুণ চুগ বলেছেন, পরীক্ষার অনিয়ম রোধে প্রস্তাবিত বিলটি দেশের যুব সমাজ ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবিচল অঙ্গীকারের প্রতিফলন। সুপ্রিম কোর্ট জানিয়েছে, নিট ইস্যুতে ছাত্র আন্দোলনের সময় পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ সংক্রান্ত একাধিক আবেদনের আগামীকাল শোনা হবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহনার বেঞ্চ এই আবেদনগুলির শুনানির সম্মতি দিয়েছেন। একই সঙ্গে আন্দোলনের সময় আক্রান্ত পুলিশকর্মীদের পরিবারের পক্ষ থেকে দায়ের করা পৃথক আবেদনও অন্যান্য তালিকাভুক্ত মামলার সঙ্গে নেওয়া হবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত আজ বলেন, সংবিধান দেশের সমস্ত নাগরিকদের শান্তিপূর্ণ আইনসম্মত প্রতিবাদের অধিকার দিয়েছে। প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর এপিজে আব্দুল কালামের প্রয়াণবার্ষিকীতে দেশ তাঁকে স্মরণ করছে। তিনি ভারতের মহাকাশ এবং ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ডক্টর আব্দুল কালাম মিসাইল ম্যান অফ ইন্ডিয়া হিসেবেও পরিচিত। ভারতের প্রথম নিজস্ব কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ যান তৈরির প্রকল্প পরিচালক হিসেবে তাঁর অসামান্য অবদান ছিল। 2015 সালে আজকের দিনে তিনি মৃত্যুবরণ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডক্টর আব্দুল কালামের প্রয়াণবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজমাধ্যমে এক বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ভারতের মহাকাশ ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির রূপকার হিসেবে অভিহিত করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কাস্পিয়ান সাগরে ইরানের একটি বাণিজ্যিক জাহাজের ওপর যে হামলার খবর পাওয়া গেছে তার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিশনের প্রধান এব্রাহিম আজিজি।

সমাজ মাধ্যমে এক বার্তায় আজিজি বলেন, ইরানের ওপর যে কোনো হামলার জন্য ইউক্রেনকে চড়া মূল্য দিতে হবে। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি ইউক্রেনের বিরুদ্ধে ওই জাহাজে হামলার অভিযোগ তোলার পর আজিজি এই মন্তব্য করেন। ওই হামলায় একজন নাবিক নিহত এবং আরেকজন আহত হয়েছিলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার নির্দেশ দিয়েছিলেন বলে সমাজ মাধ্যমে আরাকচি অভিযোগ করেন। ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানলের কারণে প্রায় 3 লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দমকলকর্মীরা দ্রুত ছড়িয়ে পড়া এই দাবানল নিয়ন্ত্রণে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফ্রান্সের ঐতিহাসিক শহর বোর্দোর দিকে আগুন অগ্রসর হওয়ায় প্রায় 2,20,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। আটলান্টিক উপকূলের ক্যাপ ফেভিট দ্বীপ আগুনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে দাবানলের কারণে প্রতিবেশী দেশে স্পেনে 75,000-এরও বেশি মানুষকে স্থানান্তরিত করা হয়েছে। এছাড়া 30,000 মানুষকে বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। সিকিম সরকার রাজ্যের ফরেস্ট গার্ড বা বনরক্ষী পদে নিয়োগের ক্ষেত্রে অগ্নিবীরদের জন্য 20% সংরক্ষণের ঘোষণা করেছে। গ্যাংটকে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং গোলে জানান, সশস্ত্র বাহিনীকে নিজেদের মেয়াদ পূর্ণ করার পর অগ্নিবীরদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া এই সিদ্ধান্তের লক্ষ্য। গ্লাসগোতে আয়োজিত 2026 কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম স্বর্ণপদক জয় করেছেন মীরাবাই চানু। তিনি ভারোত্তোলনে মহিলাদের 48 কেজি বিভাগে মোট 190 কেজি ওজন তুলে বিশ্ব রেকর্ড করেছেন। চানু স্ন্যাচ বিভাগে 85 কেজি এবং ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে 105 কেজি ওজন তোলেন। 2018 এবং 2022 সালের জয়ের পর 2026 জিতে তিনি টানা তৃতীয়বার কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়ের কৃতিত্ব অর্জন করলেন। এদিকে ভারোত্তোলনে ভারত 2টি রৌপ্য পদকও জয় করেছে। পুরুষদের 60 কেজি বিভাগে চানম্বম ঋষিকান্ত সিং মোট 264 কেজি ওজন তুলে রূপ জিতেছেন এবং 65 কেজি বিভাগে রাজা মুথুপান্ডি মোট 286 কেজি ওজন তুলে রূপ জয় করেন। বর্তমানে ভারতের মোট পদক সংখ্যা দাঁড়িয়েছে 4, যার মধ্যে 1টি সোনা, 2টি রূপ এবং 1টি ব্রোঞ্জ। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের উপর অবস্থিত গভীর নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। সেটি আজ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশার বালাসোর এবং রাজ্যের ক্যানিংয়ের মধ্য দিয়ে বিকেলে স্থলভাগে প্রবেশ করার কথা। এটি সাগরদ্বীপ থেকে 30 কিলোমিটার দক্ষিণে, দীঘা থেকে 70 কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্বে এবং ক্যানিং থেকে 110 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। এদিকে মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রশ্নপত্র ফাঁস রোধে কেন্দ্রীয় সরকার আজ লোকসভায় পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যামেন্ডমেন্ট বিল পেশ করেছে। সংসদের উভয় কক্ষই বেলা 2 অবধি মুলতুবি। সুপ্রিম কোর্ট জানিয়েছে, নিট ইস্যুতে ছাত্র আন্দোলনের সময় পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ সংক্রান্ত একাধিক আবেদন আগামীকাল শোনা হবে। প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর APJ আব্দুল কালামের প্রয়াণবার্ষিকীতে দেশ তাকে স্মরণ করছে। ইরানের একটি বাণিজ্যিক জাহাজের ওপর ইউক্রেনের হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে ইরান হুঁশিয়ারি দিয়েছে। গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে ভারতের মীরাবাই চানু দেশকে প্রথম স্বর্ণপদক এনে দিয়েছেন। টানা 3টি গেমসে সোনা জয়ের রেকর্ড গড়লেন তিনি। রূপ পেয়েছেন ঋষিকান্ত সিং। খবর শেষ হলো, এখন শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নবামী বসু রুদ্র। প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অব আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করেছে সরকার। এই বিলে 2024 সংশ্লিষ্ট আইনটির বেশ কিছু সংশোধন করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ড জিতেন্দ্র সিং সভায় বিলটি পেশ করেন।
1: Amendment Bill 2026 to amend the Public Examination Prevention of Unfair Means Bill 2024. Thank you, Speaker, sir.
0: উল্লেখ্য, পরীক্ষায় দুর্নীতি এবং প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনায় কঠোরতম সাজা সুনিশ্চিত করা এবং এর তদন্তে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করতে গত শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি খসড়া বিলে অনুমোদন দেয়। আজ নিটিশুতে বিক্ষোভ আন্দোলন চলাকালীন পড়ুয়াদের ওপর পুলিশি তৎপরতার অভিযোগে বিরোধীদের হৈহট্টগোলের মধ্যেই বিলটি পেশ করা হয়েছে। এরপরই দুপুর দুটো পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতবি হয়ে গেছে। নিট আন্দোলনের নামে কলকাতায় বিশৃঙ্খলার ঘটনায় জড়িত অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হল ওয়াকার আজম এবং মোহাম্মদ জাভেদ আক।

0: গ্রেপ্তার। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬। ঘটনার পরদিনই ১১ জনকে এবং গতকাল আরও ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে আজ সকালে ধৃত ৫ জনকে ধর্মতলা চত্বরে নিয়ে যাওয়া হয়। তাদেরকে দিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছে। বেশ কিছু কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কিছুক্ষণ আগে উত্তরবঙ্গ পৌঁছন। জলপাইগুড়ির জেলাশাসকের কার্যালয়ে সিকিমের নামচিতে তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের নির্মীয়মান টানেলে বিস্ফোরণে নিহত শ্রমিকদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তাদের হাতে তুলে দেওয়া হয় আর্থিক সহায়তাও। শিলিগুড়ির বর্ধমান রোডে নবনির্মিত উড়াল পুল উদ্বোধনের কথা রয়েছে তাঁর। এরপর ময়নাগুড়িতে জল্পেশ মন্দিরে শ্রাবণী মেলা পরিদর্শন করবেন তিনি। সেখানে মুখ্যমন্ত্রীর পুজো দেওয়ার কথা রয়েছে। এদিকে উত্তরকন্যায় গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সেখানে পৌঁছেছেন। আগামীকাল বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে বৈঠক করবেন তিনি। বিমানবন্দরে নামার পর সাংবাদিকদের তিনি বলেন, আমফানের ত্রাণ বণ্টনে দুর্নীতি নিয়ে বিধানসভায় আলোচনা হবে। আয়ুর্বেদিক চিকিৎসা সম্প্রসারণে রাজ্য সরকার পশ্চিমবঙ্গে আরও 4টি নতুন সুসংহত আয়ুষ হাসপাতাল চালু করার সিদ্ধান্ত নিয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী শারদদত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন, এর পাশাপাশি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব আয়ুষ নামে একটি প্রতিষ্ঠান চালু করা হবে। উল্লেখ্য, রাজ্য সরকার আয়ুষ বিভাগকে নিয়ে একটি আলাদা দপ্তর তৈরি করেছে। বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যের ৯৬তম আত্মবলিদান দিবসটি আজ রাজ্যজুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। এই উপলক্ষে রাজ্য সরকারের তরফে আলিপুর জজকোর্ট চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে বিপ্লবীর ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। অন্যদিকে বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মজিলপুরে বিপ্লবীর জন্মভিটা সংলগ্ন দত্তবাজার এলাকায় বিভিন্ন ক্লাব, স্কুল, গণসংগঠন ও প্রতিষ্ঠানের তরফে তাঁর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। উল্লেখ্য, ১৯৩১ সালে আজকের দিনে বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য আলিপুর দায়রা আদালতের কুখ্যাত বিচারক গার্লিককে গুলি করে হত্যা করে নিজে পটাশিয়াম সায়ানাইড খেয়ে জীবন বিসর্জন করেন। কোচবিহার সদর মহকুমা শাসক গোবিন্দ নন্দীকে প্রশাসক হিসেবে কোচবিহার পৌরসভায় নিয়োগ করা হয়েছে। পৌরসভা চেয়ারম্যান সহ ১৫ জন কাউন্সিলর পদত্যাগের পর কাজকর্ম যাতে সঠিকভাবে পরিচালিত হয় সেই নিয়ে নবনিযুক্ত প্রশাসক ও আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন জেলাশাসক জিতেন যাদব। একাধিক দাবিতে অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন এবিটি আগামী ৩০শে জুলাই সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করে আইনজীবী ফিরদৌস শামীম মামলার দ্রুত শুনানির আবেদন জানালে তা গৃহীত হয়। আগামীকাল এর শুনানি হতে পারে। মুর্শিদাবাদের সাগরদিঘির বটতলায় ভেজাল মশলার কারখানার সন্ধান মিলেছে। গতকাল সাগরদিঘি থানার পুলিশি অভিযানে প্রায় ৬৫ কেজি ক্ষতিকারক রাসায়নিক রং উদ্ধার হয়। গ্রেপ্তার করা হয়েছে সামায়ুন শেখ নামে একজনকে। মাকুড়ার খাতড়ার কেশিয়া গ্রামে শৌচাগারে নির্মীয়মান চেম্বারে মৃত্যু হয়েছে শামীম শেখ নামে এক রাজমিস্ত্রির। মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার মঙ্গলজান গ্রামের বাসিন্দা শামীম গতকাল চেম্বারে নামার পর অচৈতন্য হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আলিপুরদুয়ার জেলার বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে আগামী ২রা অক্টোবর প্রথম দফায় একটি বাঘিনী আনার আগে নজরদারির জন্য জলদাপাড়া থেকে তিন কুনকি হাতি, সারথি, ভরত ও ভিট্টালাকে বক্সায় আনা হয়েছে। বনমন্ত্রী মনোজ কুমার ওরাও জানিয়েছেন, বক্সা ব্যাঘ্র প্রকল্পে আগামী দিনে আরও বাঘ আনা হবে। দুর্গম এলাকায় নজরদারির দায়িত্ব সামলাবে এই তিন কুনকি হাতি। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও পশ্চিম উপকূলের ওপর অবস্থিত গভীর নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। সেটি আজ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশার বালাসোর এবং রাজ্যের ক্যানিং এর মধ্য দিয়ে বিকেলে স্থলভাগে প্রবেশ করার কথা। এদিকে মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে একটানা বৃষ্টিতে জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি ব্লকের বিভিন্ন এলাকা, খড়গপুর কেশিয়ারি রাজ্য সড়ক এই মুহূর্তে জলের তলায়। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর বিকেল ৫:১০।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: কম সুদে লোন চাও তাও অ্যাপ থেকে, বা
3: অচেনা অজানা অ্যাপ থেকে দূরে থাকুন।
4: আরবিআই এ কথা বলে,
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।
6: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

0: লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগির বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, শুরু হচ্ছে মহিলা মহল, উপস্থাপনায় ব্রততী দাশ।

নমস্কার, মহিলা মহল নিয়ে সঙ্গে মৃততি। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়। সত্যি তাই, আজকে কাছের মানুষটিকে যেন অনেক কিছু বলতে ইচ্ছে করছে। বাইরের আকাশ তাই বলছে, শ্রাবণ মাস ঘন বরিশন, যদিও বরিশনটা নিম্নচাপের, তবুও বর্ষা তো। বর্ষা দিয়ে যখন কথা শুরু করলাম, একটা গান বর্ষার আপনাদের জন্য বেছে রেখেছি, দেখুন তো কেমন লাগে।

0: আজ আমার অন্দর সংবাদ অনুষ্ঠানে অন্দরের কথা বলবো, রান্নাঘরের নানা রকম অন্দরের কথা, যার হাতে নানা রান্না সেজে ওঠে, নানা সাজে এবং নানা স্বাদে গন্ধে, তেমন একজন মানুষকে আজ অতিথি হিসেবে আমার অনুষ্ঠানে পেয়েছি। তিনি হচ্ছেন একজন ফুড কন্টেন্ট ক্রিয়েটর, তন্বী শিখা মুখোপাধ্যায়। নমস্কার দিদি, আজকে আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: আপনি নিশ্চয়ই খুব আনন্দই পাবেন নিজের এই রান্না বান্নার কথা বলতে, কেননা আপনি তো ভালোবেসেই এই কাজটি করেন।
1: অবশ্যই, আমি ভীষণ আনন্দিত। আর সত্যি সবসময় তো ভালোবাসা দিয়েই রান্না করি, তো সেই রান্না সংক্রান্ত কোনো কথা বলতে গেলে আমি ভীষণই খুশি হই এবং আনন্দ পাই।
0: বেশ, ভালোবাসা দিয়েই যখন শুরু হলো, আমি তাহলে প্রথমে জিজ্ঞেসই করে ফেলি যে আপনার এই রান্নাকে ভালোবাসার রহস্যটা কি?
1: প্রথমেই বলি, রান্নাটাও কিন্তু একটা শিল্প, আর সেই শিল্পটাকে ভালোবাসলে তবেই সমস্ত নিপুণতা প্রকাশ পায়। আর আমার এই শিল্প সত্তাটা শুরু হয়েছে আমার মা ও মাসিদের থেকে। আমার মা ও মাসিরা মানে ভীষণ ভালো রান্না করেন, এবং তাদের বিভিন্ন রকম ঘরোয়া সুস্বাদু ও নিপুণ রান্নাই কিন্তু আমাকে রান্নার প্রতি ভালোবাসাটা বাড়িয়ে তুলেছে।
0: আচ্ছা, রান্না করাকে কখনোই আপনার তাহলে খারাপ লাগেনি?
1: না, রান্না করাতে আমার কখনোই খারাপ লাগেনি। রান্না করতে আমার সব থেকে ভালো লাগে, সব থেকে আমি আনন্দ পাই রান্না করতে। আর সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে ঠাকুরের ভোগ রান্না করতে, সে গণপতি বাপ্পার ভোগ রান্না হোক, বা বাসন্তী পুজোর ভোগ রান্না, বা আমাদের কালী পুজোর ভোগ রান্না, বা দুর্গা পুজোর ভোগ রান্না, যে কোনো ঠাকুরের ভোগ রান্না করতে আমি ভীষণ আনন্দ পাই। এবং অনেকটা পরিমাণে ভোগ রান্না করতেও আমার কখনো কোনো ক্লান্তি ভাব আসে না, আমার ভীষণ ভালো লাগে। সে সকাল 7টা থেকে আমার ভোগ রান্না শুরু হয় এবং রাত্রির হয়তো 8টা 9টা 10টা পর্যন্ত আবার আমার ভোগ রান্না চলে, তো আমি কখনোই কোনো ক্লান্তি অনুভব করি না। আর এছাড়াও বাড়িতে যখন আমার 50 জন 100 জন বা 150 জন অতিথি আসেন, আমি তাদেরকে যখন নিমন্ত্রণ করি, সমস্ত রান্নাই আমি নিজে হাতে করে তাদেরকে খাওয়াই। আর তাদের সেই রান্না খেয়ে যে একটা সুন্দর অনুভূতি, তাদের যে মুখে হাসি, সেটা দেখে আমার আরো বেশি আনন্দ উপভোগ আমি করি, এবং তার সাথে একটা আমার আলাদা তৃপ্তি অনুভব হয়।
0: এবং তো সেই জন্য মনে হয় আপনাকে আবার পরের বারে রান্না করাতে উৎসাহ দেয়।
1: অবশ্যই অবশ্যই,
0: একদম একদম। আপনাকে রান্না করতে গেলে বা এই যে বলছেন ভোগ রান্না, বেশ অনেকক্ষণ রান্নাঘরে থাকতে হয়।
1: অবশ্যই।
0: আর এই যে আপনি যে ভিডিওটা রেকর্ডিং করছেন, সেটার জন্য আপনাকে রান্নাঘরে বেশ খানিকক্ষণ থাকতে হয়, তাহলে এমন কিছু কি রান্নাঘরে রয়েছে যেটা আপনাকে ভীষণ আকর্ষিত করে বা ভালো লাগা তৈরি করে রান্নাঘরে অনেকক্ষণ থাকতে?
1: অবশ্যই,
0: বা ধরুন আরামে কাজটা করার জন্য সেই পরিবেশ।
1: হ্যাঁ, সেইভাবে আমি আমার সেই স্টুডিও কিচেনটা হোক, বা আমি যে ঘরে প্রত্যেক দিন রান্না করি, মানে আমাদের যে প্রত্যেক দিনের রান্না ঘর, সেইটাকে আমি সেই রকম ভাবে গুছিয়ে রেখেছি যাতে আমার রান্না করতে সুবিধা হয়। এই যেমন মশলার কৌটো গুলো, ছোট ছোট মশলা গুলো, সে তেল, নুন, হলুদ, বা নুন, লঙ্কা, বিভিন্ন রকম গরম মশলা, গোটা গরম মশলা, গোটা মশলা, জিরে, শুকনো লঙ্কা, এগুলো সব

এক জায়গায় সুন্দর করে সাজিয়ে রাখা, তার উপরে লেবেলিং করে রাখা, এতে কি হবে যে চটজলদি আমাদের যদি রান্না করতে করতে হলুদের দরকার পড়লো বা শাহি গরম মশলার দরকার পড়লো বা জিরের দরকার পড়লো, ঝটপট আমি সেটাকে উঠিয়ে নিতে পারি। এমনকি ডালগুলো আমি এক জায়গায় রাখি, বিভিন্ন রকম চাল, সে গোবিন্দভোগ চাল হোক, সেদ্ধ চাল হোক, চাইনিজ ফ্রাইড রাইস বানানোর জন্য যে মেনে

0: আমার সুবিধা হয়। আমার মিক্সার গ্রাইন্ডার, তারপরে ইলেকট্রিক যে চপার বা ছুরি, চাকু, চপিং বোর্ড, এগুলো সমস্ত কিছু এমন ভাবে আমি সাজিয়ে গুছিয়ে রাখি যাতে আমার সেই রান্নাটা করতে অনেকটা সহজ হয় এবং আমি গুছিয়ে চটজলদি করতে পারি।
1: আচ্ছা, এই তো বললেন আপনি যা তালিকা বললেন সেটা তো
0: হুম
1: মনে হচ্ছে একটা বড় সড়ো রান্নাঘরের প্রয়োজন, কিন্তু আজকালকার ফ্ল্যাটে তো ভীষণই একটা ছোট্ট রান্নাঘর থাকে, তো সেই রকম রান্নাঘরেও কি এইভাবে গুছিয়ে রাখা সম্ভব?
0: অবশ্যই অবশ্যই, যদি আমরা নিজেরা চাই যে সেই জিনিসগুলোকে সুন্দরভাবে আমরা অর্গানাইজ করে রাখবো, তাহলে সেই রকম ভাবে আমরা মশলাগুলোকে একটা দিকে রাখলাম, আমাদের মিক্সিটাকে একটা সাইডে রাখলাম, মিক্সির পাশে যদি কোনো একটা ছোট র্যাক বানিয়ে রাখা যায় তাহলে সেই জায়গাটাকে আমরা একটা চপিং এরিয়া যদি করতে পারি, সেই জায়গাটাতে হয়তো আমি চপিং বোর্ডটা রাখলাম, সেখানেই আমি আমার যে নাইফটা রাখলাম, ওয়ালে একটা নাইফের যদি ম্যাগনেট করে রাখা হয় নাইফ গুলো তার সাথে একসঙ্গে পরপর যদি সাজিয়ে রাখা হয় তাহলে চটজলদি আমরা হাতের কাছে সেগুলোকে পাবো। তো এইভাবে যদি আমরা একটু ছোট রান্নাঘরকেও একদম সুন্দর করে গুছিয়ে একটা প্ল্যান করে আমরা যদি নিজেরা তৈরি করি নিজেদের মতন করে, কারণ এটা সকলের পক্ষে বোঝা সম্ভব নয় যে আমার ডান দিকে চপিং বোর্ড থাকবে, না ডান দিকে আমার চপার থাকবে, নাকি ডান দিকে আমার মিক্সি থাকবে, এটা সম্পূর্ণটা কিন্তু নির্ভর করবে নিজেদের উপর।
1: একদমই, যে রান্নাঘরটায়
0: হ্যাঁ
1: কাজ করবেন
0: হ্যাঁ
1: তিনি দেখবেন যে তার সুবিধে অনুযায়ী কোথায় কি
0: একদম,
1: রাখলে সুবিধে
0: সে
1: হয়।
0: আমার চাকি বেলনিটাও কোথায় থাকবে সেটাও
1: ঠিক
0: কিন্তু
1: তাই,
0: আমি আমার নিজের সুবিধা অনুযায়ী রাখবো।
1: একদম একদম। আচ্ছা বলুন তো, এই যে এত রান্না করেন, এত রান্না ভালোবাসেন, নানা দেশের প্রদেশের রান্না আপনি করেন,
0: হুম হুম
1: কিন্তু কোন মশলাটা আপনার সব থেকে প্রিয়, যেটা রান্নায় দিতে পারলে আপনার মনটা একদম ভালো হয়ে যায়?
0: আমার নিজের ঘরে তৈরি করা মশলাটা আমার সব থেকে প্রিয়। আমি আমার মাকে দেখে শিখেছি, ছোট থেকেই আমার মাকে দেখতাম, মা বাড়িতে সমস্ত মশলা নিজে বানাতো, গোটা হলুদ,
1: আচ্ছা,
0: হলুদটাও কিন্তু প্যাকেটের কেনা হলুদ ব্যবহার করতো না, গোটা হলুদ যেগুলো পাওয়া যায় শুকনো সেই
1: হুম
0: হলুদ
1: হুম
0: মা কিনে আনতো, বাবা কিনে আনতো, কিনে এনে হামাল দিস্তিতে সেটাকে বাবা গুঁড়ো করে রাখতো এবং যখন রান্না করতো তার আধ ঘন্টা আগে মা অল্প একটু ওই গুঁড়ো করা হলুদ গরম জলে ভিজিয়ে রেখে তারপরে সেটাকে শিলে বাটতো, বেটে সেটা রান্নায় ব্যবহার করতো। বর্তমানে আমরা অত কিছু করি না, কিন্তু আমি এখনো মায়ের ওই জিনিসগুলো পদ্ধতি, মায়ের রান্নার এই যে মানে যে মশলা আলাদা ধরনের, তার স্বাদ এবং গন্ধ যেহেতু আলাদা হয় আমিও সেটাই অনুকরণ করে চলছি,
1: বাহ,
0: এমন
1: মানে
0: কি
1: মায়ের
0: জিরের
1: পদাঙ্ক
0: প্রতিটি সব
1: অনুসরণ করেই আজকে
0: একদম
1: তন্বী শিখা আজকে ফুড কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে।
0: একদম একদম
1: একদম, এটা খুব ভালো লাগা যে মায়ের থেকে কিছু ইন্সপায়ার হয়ে করার মধ্যে কিন্তু আমাদের খুব আনন্দ হয়, ভীষণই ভালো লাগা তৈরি হয়। আচ্ছা, এই ভিডিও করা কেন শুরু করলেন? মানে দেখুন, রান্না ভালো লাগতেই পারে, কিন্তু ভিডিও কেন হলো, হঠাৎ কেন মনে হলো?
0: এই ভিডিও করার অনুপ্রেরণা জাগিয়েছে কিন্তু আমাকে আমার ছেলে,
1: বাহ,
0: ছেলে বরাবরই খাবার দাবার খেতে ভীষণ ভালোবাসে এবং আমিও নানান রকম রান্না বান্না করতে ভীষণ ভালোবাসি। আমার হাজবেন্ডের চাকরি সূত্রে তো আমি বিভিন্ন জায়গায় গেছি এবং বিভিন্ন মানুষজনের সঙ্গে আমার ভাষাভাষীর মানুষজনের সঙ্গে আমার পরিচয় হয়েছে, তো ছেলেকে আমি সেই সমস্ত রান্না বান্না করে বাড়িতে খাওয়াতাম। তো ও তখন একদিন আমাকে বলে যে মা তুমি তো আমাকে এরকম ভালো ভালো খাবার দাবার বানিয়ে খাওয়াও, তো এই তোমার এই এত সুন্দর রান্নার পদ্ধতি, এত সুন্দর সুন্দর রান্না, এগুলো তো আমাদের ঘরের মধ্যেই সীমাবদ্ধ, যদি এটা ভিডিও করে সকলের মধ্যে প্রচার করা যায় তাহলে সকলে তোমার এই পদ্ধতিটাও জানতে পারবে, সকলে তোমার হাতের রান্নার স্বাদ গ্রহণ না করতে পারুক, তুমি যেভাবে রান্না করো সেই টেকনিকটা তারা দেখতে পারবে, বুঝতে পারবে এবং সহজভাবে তারা নিজেরা রান্না করে নিজেদের বাড়ির মানুষজনদের খাওয়াবে। তো ওর উৎসাহে আমার এই ভিডিওটা করা, ভিডিও গুলো করা আর কি রান্নার।
1: আমাদের ছেলে মেয়ে কিন্তু আজকাল খুব উৎসাহী হয়েছে, মায়েদেরকে অনেক কিছুতে সাহায্য করে কিন্তু। আচ্ছা,
0: অবশ্যই
1: এই রান্নাটা যেরকম করতে গেলে বিভিন্ন মশলা লাগে, আগুন লাগে, ঠিক সেরকমই ভিডিও করার জন্য কিন্তু এডিটিং, রেকর্ডিং, পোস্ট এডিটিং, এই সমস্ত কিছু থাকে। রেকর্ডিংটা
0: অবশ্যই
1: তো আগে থাকে, তো
0: একদম
1: এই সবটা কি করে সামলান, নিজে একাই নাকি কেউ আছে যে সাহায্য

0: করে?
1: প্রথম দিকে কিন্তু আমাকে আমার ছেলে উৎসাহ যেমন দিয়েছে, তার সঙ্গে ভিডিও কিভাবে করতে হয় সেটা ওই শিখিয়েছে, আমি
0: বেশ
1: কিছু জানতাম না,
0: বেশ
1: এবং কিভাবে এডিট করতে হয় সেটাও আমি জানতাম না, আমি অনেক পরে শিখেছি, ও আমাকে আমার ভিডিওগুলো এডিট করে দিত। তো
0: আচ্ছা
1: এবারে ওর কলেজ, ওর অফিস, ওর সমস্ত কাজে একটু বেশি যখন ও যুক্ত হয়ে যায়, তখন আস্তে আস্তে আমাকে নিজেকেই আবার বিভিন্ন রকম ভিডিও শুট করতে হয়, এবং তার সাথে এডিটিংটাও আস্তে আস্তে আমাকে একটু শিখতে হয়। ওর থেকেই আমি সমস্ত কিছু শিখেছি এবং আস্তে আস্তে নিজেও করা শুরু করেছি, এবং তারপরেও আমাকে আমার অনেক ভিডিওগ্রাফার আছেন আমাকে হেল্প করে, এবং তার সাথে আমার ছেলে তো আমাকে অবশ্যই হেল্প করে, যখন আমি অত্যন্ত নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ি তো তখন আমাকে এডিট করতেও হেল্প করে এবং অবশ্যই ভিডিও করতেও সাহায্য করে।
0: সারাদিনের মধ্যে তো অনেক ব্যস্ততা থাকে, তার মধ্যে এই ভিডিও করা, তারপরে এডিট করা, নানা রকম রান্না করা, মূল তো আপনার রান্না, তো সেটা তো
1: একদম,
0: করতেই হবে। তার সঙ্গে ধরুন আমরা মেয়েরা তো একটু সাজতে গুজতে ভালোবাসি,
1: অবশ্যই,
0: তারপরে একটু নিজেদের ঘর দোর সাজাতে ভালোবাসি,
1: একদম,
0: রূপচর্চা, ত্বক চর্চা, কেশ চর্চা, সব কিছুতেই আমাদের কিন্তু প্রবল উৎসাহ থাকে।
1: অবশ্যই,
0: তো
1: অবশ্যই,
0: নিজেকে ভালো রাখার জন্য আপনি আর কি করেন? ভিডিওটা তো আপনার ভালো রাখার 1 নম্বর বিষয়বস্তু, তার সঙ্গে আর কিভাবে নিজেকে ভালো রাখার চেষ্টা করেন?
1: নিজেকে ভালো রাখার চেষ্টা হচ্ছে আমার ঘর গোছানোটা, আমার ভীষণ একটা আলাদা রকমের একটা ভালো রাখার জায়গা নিজেকে। তার সাথে আমি আমার কিছু পশু পাখি আছে, পাখি আমার আছে, তাদের সাথে আমি অনেকটা সময় কাটাই, তাদেরকে খেতে দেওয়া, তাদের সাথে খেলা, তারা আমার সঙ্গে, আমার সাথে ঘুমায়, আমার সাথেই কিন্তু তারা অনেকটা সময় কাটায়, তাদেরকে আমি সব সময় খাঁচায় রাখি না বন্দি পাখির মতন, তারা আমার সাথে সময় কাটায়। এছাড়াও আমার মাঝে মধ্যে যদি কখনো সময় হয় তখন একটু আধটু গান করি, কারণ একটা সময় ক্লাসিক্যাল শিখতাম, তো এখন সমস্ত কিছু আস্তে আস্তে কমে আসছে, তো কখনো কখনো যদি সময় পাই একটু গান করি বা বিভিন্ন রকম কিছু বই পড়ি, রান্না সংক্রান্ত বই পড়ি। ছেলের সাথে অবশ্যই সময় কাটানোর চেষ্টা করি যখন একটু বাইরে যাই, এই রকম ভাবে বিভিন্ন রকম ভাবে আমি নিজেকে একটু যুক্ত রাখি অন্যান্য কাজে। এছাড়াও থাকে আমার ওই যে বললাম যে আমার একটু পশু পাখিদের ওপর একটু ভালোবাসা আছে, তো কখনো এদিক ওদিক গিয়ে একটু কোনো পাখিদের যে বার্ডস এভিয়ারি যেগুলো, সেখানে আমি
0: আচ্ছা
1: একটু
0: আচ্ছা
1: মাঝে মধ্যে যাই, এটা আমার খুব ভালো লাগার একটা জায়গা। আবার কখনো কখনো হচ্ছে ইন্টেরিয়ারের একটু কাজকর্ম করতে আমার খুব ভালো লাগে, সেটা মাঝে সাঝে, যেমন আমার আত্মীয় স্বজন বা পাড়ার প্রতিবেশী বন্ধু বান্ধবরা যখন একটু বলে যে ডিজাইন করে দিতে, তো সেই সময় আমি একটু আধটু তাদের জন্য ডিজাইন করি, বিশেষ করে রান্নাঘর সংক্রান্ত যদি কোনো কেউ ডিজাইন করতে বলে আমি সেগুলোকে একটু করি সেইভাবে
0: মানে
1: অবশ্যই।
0: পাশাপাশি আপনার কিন্তু আরেকটি কাজের জায়গাও খুলে যাচ্ছে, রান্নাঘর ডেকোরেশন, মানে
1: হ্যাঁ
0: রান্নাঘরের
1: হ্যাঁ হ্যাঁ
0: অন্দরসজ্জার নানা রকম খুঁটিনাটি, সেটা
1: একদম,
0: কিন্তু আরো একটা আপনার দিক খুলে দেবে। এই যে ধরুন আপনি রান্না নিয়ে কাজ করছেন, রান্নার ভিডিও করছেন, রান্নার ঘর সাজানোর একটা ব্যবস্থা করছেন বা লোককেও সাহায্য করছেন, নিজের মধ্যে সন্তুষ্টি কতটা এই কাজটার জন্য?
1: ভীষণ ভালো লাগা, ভীষণ, যখন তাদের মুখে যে যখন আমি দেখতে পাই অসম্ভব সুন্দর একটা হাসি, সেটা আমাকে অনেকটা আনন্দ দেয় যে দিদি ভীষণ ভালো হয়েছে, আমার এটাতে ভীষণ ভালো লাগছে, এরকম যখন আমার এটাতে ভীষণ উপকার হয়েছে, এইটা যখন তাদের থেকে শুনি এবং তাদের পরিবারের মানুষজনদের থেকে শুনি, তখন আমার মনে হয় যে এর থেকে বড় আনন্দ আমার আর কিছু হতে পারে না, এর থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না, এটা
0: বেশ,
1: আমার কাছে একটা
0: আজকে তো আপনার
1: সোনালী
0: সঙ্গে কথা
1: জায়গা।
0: বলে যেটা মনে হলো যে রান্নাঘরটা আবার নতুন করে গিয়ে বাড়িতে সাজাতে হবে আপনার এই ছোট ছোট টিপস অনুযায়ী। সেটা তো সবারই, আমার মনে হয় শ্রোতা বন্ধু যারা আজকে রেডিওর ওপারে শুনছেন, কান পেতে রয়েছেন, তাদেরও কিন্তু এটা উপকারে আসবেই, কেননা রান্নাঘর নিয়ে আমরা কিন্তু সবসময় একটা নাজেহাল অবস্থায় থাকি,
1: একদম
0: কোথায় যে
1: একদম,
0: কি করি, রাখবো কি। আর সব থেকে বড় কথা, রান্নাঘরটা জিনিস প্রচুর থাকে কিন্তু জায়গাটা সব থেকে ছোট থাকে,
1: হ্যাঁ
0: এই
1: হ্যাঁ
0: একটা সমস্যা কিন্তু সবসময়ই
1: ঠিক
0: হয়।
1: ঠিক,
0: তো আপনার এই টিপস মেনে চললে মনে হয় ওই ছোট্ট জায়গা

0: তো বেশ সুন্দর করে গুছিয়ে
1: একদম
0: কাজটা
1: একদম
0: করা যাবে।
1: একদম, হুম
0: তো
1: নিশ্চয়ই,
0: আজকে নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা একটা কিছু রেসিপি শুনতে পাবো আশা করছি। আপনি
1: অবশ্যই,
0: কি আমাদের একটা রেসিপি শোনাবেন?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমি একটা রেসিপি শোনাবো।
0: বেশ,
1: আমাদের এখন তো বর্ষাকাল, মোটামুটি বৃষ্টি তো রোজই হচ্ছে, আর এই বৃষ্টির সময় আমাদের সকলেরই প্রিয়, আমরা বাঙালি তো মাছ প্রিয়, তো
0: একদম
1: ইলিশ মাছ আমাদের তো সকলেরই ভীষণ ফেভারিট। তো ইলিশ মাছেরই একটা রেসিপি আমি ভাবছি আপনাদের বলি সকলকে।
0: বেশ,
1: আমরা সকলেই ইলিশ মাছ খেতে ভালোবাসি, এবং ইলিশ মাছের পাতুরিটা ভীষণই আমাদের সকলের কাছে একটা পছন্দের ডিশ। তো সেই ইলিশ মাছের পাতুরিটা আমরা সকলেই করি হচ্ছে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল এগুলো দিয়ে। তো আমরা বর্তমানে সকলেই অবশ্যই স্বাস্থ্য সচেতন, এবং সর্ষে বাটাটা আমি আজকাল দেখি অনেকেই খুব একটা হজম করতে পারেন না,
0: হ্যাঁ
1: এবং
0: একদম,
1: আমি নিজেও সর্ষে বাটাটা খুব একটা খেতে পছন্দ করি না, এবং খেতে পারি না, খাওয়ার পর একটু সমস্যা হয়।
0: হুম
1: তো সেই সর্ষে বাটা ছাড়াও অত্যন্ত সুস্বাদু ইলিশের মখমলি পাতুরি খুব সহজে বানানো যায়। তো এমনি ইলিশ মাছ মুখে
0: শুনেই
1: ঢেলে
0: তো আমার
1: ভিজিয়ে
0: জিভে
1: যায়,
0: জল চলে এলো।
1: হ্যাঁ। তো খুব সহজ কিছু উপকরণ, তার মধ্যে থাকবে একটু নারকেল কোড়া, অল্প একটু থাকবে হচ্ছে ফ্রেশ ক্রিম, একটু থাকবে আমাদের মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ, তার সাথে কাঁচা লঙ্কা অল্প বাটা, অল্প লবণ, আর টক দই, সামান্য একটুখানি কাঁচা লঙ্কার স্লাইস একটা দুটো, এই দিয়ে সেটাকে ভালো করে মেখে, তেল তেল দিতে হবে না কিন্তু,
0: বেশ,
1: টক দই, নারকেল কোড়া, তারপরে যদি নারকেল কোড়া কেউ অপছন্দ করে তাহলে তারা নারকেল কোড়াটাকে অ্যাভয়েড করতে পারে, কিন্তু একটু নারকেল কোড়া দিলে ভালো হয়। আর তা না হলে আমাদের নারকেল কোড়ার যে একটা মিল্ক পাউডার পাওয়া যায়, সেই মিল্ক পাউডার একটুখানি ইউজ করা যায়, আর তার সাথে আমাদের গুঁড়ো দুধ, টক দই, লঙ্কা, এগুলো দিয়ে ভালো করে আর একটু ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে মেখে নিই ইলিশ মাছগুলোর সাথে, মাখিয়ে ওই মিনিট
0: ইলিশ
1: পাঁচ
0: মাছ
1: দশেক
0: নিশ্চয়ই
1: রেখে,
0: কাঁচাই থাকবে।
1: অবশ্যই কাঁচা ইলিশ
0: হুম
1: মাছ থাকবে,
0: হুম
1: অবশ্যই ভাজা নয়, 5 মিনিট একটু ম্যারিনেট করে রেখে দিয়ে কলা পাতায় মুড়ে ফ্রাই প্যানে অল্প অল্প করে, অল্প সর্ষের তেল দিয়ে জাস্ট 5 মিনিট 5 মিনিট করে এপিট ওপিট করে ভেজে নিলেই একদম মখমলি ইলিশ পাতুরি কিন্তু তৈরি।
0: বাহ, এটা তো একদম বর্ষার জন্য একদম উপযুক্ত রেসিপি।
1: একদম এর
0: মানে
1: মধ্যে কোনো
0: খিচুড়ি
1: সর্ষে বাটার
0: থাকলো,
1: দরকার নেই,
0: খিচুড়ির সঙ্গে ইলিশ মাছ ভাজা থাকলো, আবার
1: হ্যাঁ
0: যদি কখনো মনে হয় যে ভাজা খাবো না, একটু ইলিশ পাতুরি এভাবেও খেতে পারি।
1: হ্যাঁ হ্যাঁ একদম
0: একদম অন্য রকম
1: ভীষণ
0: লাগলো রান্নার
1: ভীষণ একদম মুখে
0: উপকরণ।
1: নিয়ে যায় এই ইলিশ মাছের পাতুরিটা খেতে,
0: বেশ,
1: কিন্তু অত্যন্ত সুস্বাদু, সম্পূর্ণ আমার এটা নিজস্ব রেসিপি, আমি এটা মাঝে মধ্যেই করি, খুব ভালো লাগে। এবং যদি কেউ ইলিশ মাছ খেতে না চায় বা না পারে, তাহলে তারা ভেটকি মাছ দিয়েও করতে পারে, আবার টাটকা যদি একদম জ্যান্ত কাতলা মাছ হয় সেটা দিয়েও করতে পারে, আর নিরামিষ যদি করতে চায় পনির দিয়েও কিন্তু
0: পনির
1: এটা।
0: দিয়েও করা যায়। বাহ বাহ বাহ, এ তো মানে ওই একই অঙ্গে অনেক রূপের মতো হলো, যে একটা রেসিপি দিয়ে আমরা অনেকগুলো করতে পারবো। মানে
1: একদম
0: আসলে কি, কিছুই না, রান্নাঘরের সমস্যার সমাধানের রাস্তা এগুলো। একটা
1: একদম
0: মশলা
1: একদম
0: থাকলো, তার সঙ্গে আমি দুটো তিনটে রান্না করে ফেলতে পারলাম, এটা একটা
1: একদম
0: আমাদের খুব ভাগ্য
1: একই
0: পাওনা।
1: মশলা দিয়ে আমরা 4-5টা করতে রকম করতে
0: একদম
1: পারি।
0: একদম একদম, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, আর রান্নাকে যে এরকম ভাবে ভালোবাসা যায় সেটা জেনে আরো বেশি ভালো লাগলো। কেননা রান্না তো একটা আমাদের রোজকার দায়িত্বের মধ্যেও পড়ে, আবার এটা একটা শিল্পও বটে। তো
1: হ্যাঁ
0: সেটাকে যত ভালোবাসা যাবে ততই সেটাতে আমরা আরো নিজেদের ভালোবাসা দিয়ে আরো ভালো ভালো রান্না তৈরি করতে পারবো।
1: একদম
0: আপনি
1: একদম
0: ভালো থাকবেন, আরো নতুন নতুন রান্না করুন, আমরা সেগুলো বাড়িতে চেষ্টা করব।
1: অবশ্যই
0: নমস্কার, আবার নিশ্চয়ই পরে কোনোদিন কথা হবে।
1: অবশ্যই, ধন্যবাদ ধন্যবাদ।
0: ধন্যবাদ। তো নিশিখা দি, ইলিশ মাছের যে রেসিপিটা বললেন শ্রোতা বন্ধুরা, বেশ লোভনীয় কিন্তু। আজকে বৃষ্টি পড়ছে, বাড়িতে বানিয়ে ফেলতেও পারেন, বেশি সময় লাগবে না। আর এই রান্নাবান্নার কথা শুনতে শুনতে একটা রান্নাবান্নার গানই আপনাদের জন্য থাকলো।

এবার আসি আপনাদের চিঠিপত্রের বিষয়ে। আমার কলম, জীবনের পেন্সিল, বিষয়। কিছু ঘটনা থাকে যেগুলো মনে হয় যদি মুছে ফেলা যেত জীবন থেকে, ভুল সিদ্ধান্ত, কথা না শোনা বা মনমর্জির কোনো ঘটনা, যা সেই সময় স্বাধীনতা মনে হয়েছিল, আজ যদি কোনো পেন্সিলে সেদিনের লেখা পাতায় ইরেজার দিয়ে আবার সাদা করে দিতে পারতে, মনে একটু অন্যরকম হতো জীবনের রোজনামচা। সেই পেন্সিলে লিখতে চাওয়া স্মৃতির গল্প আমাদের জানাতে লিখে পাঠান জীবনের পেন্সিল শিরোনামে 150 শব্দের মধ্যে। মেল করুন mahila.mahol.aircolkata@gmail.com এই মেল আইডিতে, বা আপনারা কাগজে কলমে চিঠিও লিখতে পারেন। আমার কলম মহিলা মহল প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 আগস্ট 2026। এবারে আসি এক কলমে দুই নারীর বিষয়। রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পের চন্দরা ও রাধা চরিত্র, দুই নারীর ও দুই পুরুষের দ্বন্দ্ব নিয়ে তাদের জীবনের আবর্ত ঘুরে চলে। একজনের অপরাধে আরেকজনের শাস্তি পাওয়ার এই গল্পে পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি, মনস্তাত্ত্বিক জটিলতা লিখে পাঠান 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করতে পারেন mahila.mahol.aircolkata@gmail.com mahila.mahol.aircolkata@gmail.com

kolkata@gmail.com এই মেল আইডিতে। আর চিঠি পাঠাতে হলে ঠিকানাটা একটু লিখে নিন, এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এক্ষেত্রেও কিন্তু চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 আগস্ট 2026। আপনাদের চিঠি বা মেলের প্রতীক্ষায় কিন্তু আমরা থাকব। জানি চিঠি লিখতে বা মেল করতে, আপনাদের মনের কথা আমাদের কাছে পৌঁছে দিতে আপনারা উন্মুখ হয়ে অপেক্ষা করেন, আর আমরাও অপেক্ষা করে থাকি আপনাদের সেই ভালো ভালো লেখা, ভালো ভালো কথা, সেইগুলো শোনার জন্য বা পড়ে শোনানোর জন্য। আপনারা কিন্তু তাড়াতাড়ি লিখে ফেলুন আপনাদের মনের কথা। জীবনের পেন্সিল, আমার কলম এবং শাস্তি গল্পের চন্দরা ও রাধা চরিত্র নিয়ে।

মহিলা মহল নিয়ে সঙ্গে ছিলাম ব্রততী। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আজ সকাল 8:30 পর্যন্ত পর্যবেক্ষণে জানানো হয়েছে, ওড়িশার দু একটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে, অতি হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হয়েছে ওড়িশার বেশিরভাগ জায়গায়, অতি হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বহু জায়গায়, অতি ভারী বৃষ্টি হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের দু একটি জায়গায়, অতি হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গাতে, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বিভিন্ন জায়গায়, ঝাড়খণ্ড ও বিহারের বিভিন্ন জায়গায়, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের দু একটি জায়গায় ঝোড়ো হাওয়ার প্রভাব পরিলক্ষিত হয়েছে। সকাল 8:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মায়াবন্দরে 6 সেন্টিমিটার, পুরুলিয়ার শিমুলায় 4 সেন্টিমিটার, বীরভূমের হেতামপুরে 3 সেন্টিমিটার, নলহাটি বীরভূম 3 সেন্টিমিটার, হরিদ্বার পুরুলিয়া 2 সেন্টিমিটার, বীরভূমের সিউড়িতে 2 সেন্টিমিটার, ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনায় 2 সেন্টিমিটার, বীরভূমের তিলপাড়া ব্যারেজে 1 সেন্টিমিটার, তোরসা চা বাগানে 1 সেন্টিমিটার, খুরদার যাতনিতে 10 সেন্টিমিটার, রাজনগর কেন্দারপাড়ায় 10 সেন্টিমিটার, কটকের মুন্দালিতে 8 সেন্টিমিটার, অন্যদিকে আবহাওয়ার পূর্বাভাসে আজকের জন্য জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে এবং ওড়িশার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলোয় এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, বিহার, ঝাড়খণ্ড এবং সিকিমের বেশিরভাগ জায়গাতেই হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে। আগামী 48 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে পাশাপাশি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, সিকিম, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলোতে, ঝাড়খণ্ড, ওড়িশায় এবং বিহারের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার সতর্কীকরণ বার্তায় জানানো হয়েছে, ওড়িশার দু একটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, বৃষ্টির পরিমাণ থাকবে 7 থেকে 20 সেন্টিমিটার, সমপরিমাণ বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ড, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়, ভারী বৃষ্টি হতে পারে বিহার, জলপাইগুড়ি, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার দু একটি জায়গায়, ওড়িশা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলার দু একটি জায়গায় ঝোড়ো হাওয়া বইতে পারে, গতিবেগ থাকবে ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার, 30 থেকে 40 কিলোমিটার বেগে বাতাস বইতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বিহার এবং ঝাড়খণ্ডের জেলাগুলোয়। আবহাওয়ার সতর্কীকরণ বার্তায় জানানো হয়েছে, আগামী 48

ঘন্টায় ওড়িশার দু একটি জায়গায় 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ড, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায়। পরিমাণ থাকবে 7 থেকে 11 সেন্টিমিটার। সমপরিমাণ বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়ার দু একটি জায়গায়। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার কোনো কোনো জায়গায় ঝোড়ো হাওয়া বইতে পারে। গতিবেগ থাকবে কোনো কোনো জায়গায় 40 থেকে 50 কিলোমিটার ঘণ্টায়, কোথাও 30 থেকে 40 কিলোমিটার ঘণ্টায়। কলকাতা এবং তার আশপাশের পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ মূলত মেঘলা থাকবে, কয়েকটি জায়গায় হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 27-30 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আগামী 48 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে, কলকাতা ও তার আশপাশের এলাকার আকাশ মূলত মেঘলা থাকবে, দু এক পশলা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। পশ্চিমবঙ্গ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নদী বা সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, 50 থেকে 65 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সে কারণে 28 তারিখ পর্যন্ত ওড়িশার সমুদ্র উপকূলে মাছ ধরতে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুনলেন পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

ইন্দিরা ছবির গান শুনলেন। শিল্পী মান্না দে, গানের কথা পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর মানবেন্দ্র মুখোপাধ্যায়, পরের গানের শিল্পী আরতি মুখোপাধ্যায়।

সঙ্গিনী ছবির গান শুনলেন। গানের কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর সুধীন দাশগুপ্ত। পরের গান শিল্পী শ্যামল মিত্র এবং পিন্টু ভট্টাচার্য।

পান্না হিরে চুন্নি, পান্না হিরে চুন্নি ছবি থেকে গানটি শুনলেন। ছবির গানটির গীতিকার জানা যায়নি, তবে সুরকার অজয় দাস। পরের গানের শিল্পী লতা মঙ্গেশকর।

মুকুল দত্তের কথায় এবং বাপি লাহিড়ীর সুরে গানটি শুনলেন প্রতীক ছবি থেকে। পরের গানের শিল্পীও লতা মঙ্গেশকর।

0: বাংলা ছায়াছবির গান শুনছেন, তুফান ছবির গান শুনলেন, গানের কথা স্বপন চক্রবর্তী, গানের কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর স্বপন চক্রবর্তী। পরের গানের শিল্পী কিশোর কুমার।
1: এক পলকের একটু দেখা আরো একটু বেশি হলে ক্ষতি কি?
2: এক পল

লোকচুরি ছবির গান শুনলেন। গানের কথা গৌরীপ্রসন্ন মজুমদার, সুর হেমন্ত মুখোপাধ্যায়, শেষ গানের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়।

বাংলা ছায়াছবির গান শুনলেন। শেষ গানের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়, ছবির নাম বর্ণচোরা, গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার, সুর হেমন্ত মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, এবং নিউজ অন এয়ার অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। ডিটিএইচ বাংলা পরিষেবার পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 3টে বেজে 29 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:12। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন এয়ার অ্যাপে। এখন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার।

0: Ek Nojuri. আসুন এক নজরে দেখে নিই এই মুহূর্তে খেলার দুনিয়া। গ্লাসগো কমনওয়েলথ গেমসে সোনা জয়ের হ্যাট্রিক করলেন মীরাবাই চানু। ভারোত্তোলনে মীরাবাইয়ের সোনা এবং ঋষিকান্ত সিং ও রাজা মুথু পান্ডির রূপো জয়। তৃতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিকে জিম্বাবুয়েকে 35 রানে হারিয়ে ভারতের 3-0 সিরিজ জয়, 49 বলে 41 রান বৈভব সূর্যবংশীর। ডুরান্ট কাপ ফুটবলে জামশেদপুর এফসি 5-0 হারালো ডিফেন্ডার্স এফসিকে। রেনিয়ার ফার্নান্ডেজের হ্যাট্রিক, ইন্ডিয়ান আর্মির 1-0 জয় সামলেশ্বরী এসসির বিরুদ্ধে। হাঙ্গেরিয়ান গ্রাপি ফর্মুলা ওয়ানে জয়ী বিশ্ব চ্যাম্পিয়ন ল্যান্ডো নরিস, মৌসুমের প্রথম জয়। ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের 311 রানের প্রত্যুত্তরে পাকিস্তানের 3 উইকেটে 199 রান। আইএসএসএফ বিশ্বকাপে মহিলাদের 25 মিটার পিস্তলে এসা সিং এর সোনা এবং মনু ভাকারের ব্রোঞ্জ পদক জয়। নমস্কার বন্ধুরা, ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে আমি শুভজিৎ। আজ মাসের শেষ সোমবার, আর মাসের শেষ সোমবার মানেই আপনাদের সঙ্গে কিছু কথাবার্তা। এবং এছাড়াও আজ আমাদের স্টুডিওতে রয়েছেন বিশেষ অতিথি। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন ক্রীড়া সাংবাদিক পার্থ দত্ত। পার্থদা, আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: আমরা পার্থদার সঙ্গে কথা বলবো, মূলত আজকে আমরা আলোচনা করব কমনওয়েলথ গেমস 2026। গ্লাসগো কমনওয়েলথ গেমস চলছে, কমনওয়েলথ গেমস নিয়ে তো আলোচনা করব।

0: তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে খেলার দুনিয়ার অন্যান্য যা সমস্ত ঘটনা ঘটে গেছে বা ঘটছে তা নিয়েও যদি আপনাদের কোনো মতামত থাকে, এবং তার ছাড়াও আমাদের ক্রীড়াঙ্গন অনুষ্ঠান সম্পর্কেও যদি আপনাদের কোনো বিশেষ মতামত থাকে সেটাও আমাদের জানাতে পারেন আমাদের সঙ্গে টেলিফোনে 2213-1342 অর্থাৎ 2213-1342-তে আপনারা কথা বলতে পারেন আপনাদের জিজ্ঞাসা বিষয়ে, আপনাদের মতামত নিয়ে। এছাড়াও আপনাদের জানিয়ে রাখি আমাদের ক্রীড়াঙ্গন অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে সে সম্পর্কে আপনাদের মতামত আপনারা জানান, আপনারা ইমেল করুন aircolkatasports@gmail.com এই ইমেল নাম্বারে আপনারা ইমেল করুন, আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত জানান, এবং অবশ্য চিঠিও লিখতে পারেন ক্রীড়াঙ্গন প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700-001 এই নাম্বারে। আসুন আমরা চলে আসি আমাদের আজকের আলোচনায়। পার্থদা, 2026 কমনওয়েলথ গেমসে প্রথম সোনাটি ভারতের ঘরে এনে দিলেন মীরাবাই চানু, একসঙ্গে হ্যাট্রিকও করলেন, সোনা জয়ের হ্যাট্রিক করলেন। আমি চট করে আজকে কমনওয়েলথ গেমসের পঞ্চম দিনে কি কি ঘটলো ছোট্ট করে একটু বলে দিই।
1: একদম,
0: পুরুষদের 200 মিটার বাটারফ্লাই সাঁতারে ফাইনালে উঠেছেন সজন প্রকাশ, পুরুষদের লং জাম্পে ফাইনালে উঠেছেন মুরলী শ্রীশঙ্কর, প্রথমবারই তিনি 8.01 মিটার লাফিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছেন, পুরুষদের 110 মিটার হার্ডলসের ফাইনালে উঠেছেন তেজাস সিটসে। আর যেটা একটু
1: অঘটন
0: হয়ে গেছে, যেটা পুরুষদের 100 মিটার হিটে দ্বিতীয় স্থান পেয়েছেন গুরিন্দর বীর সিং, তিনি 10.39 সেকেন্ড সময়, কিন্তু তিনি
1: যেটা করলে আশা করা গেছিল এবারে হয়তো আমরা এই শর্ট স্প্রিন্টে অর্থাৎ মানে 100 মিটারে আমরা একটা পদক আসবে, সেখান থেকে এটা আজকের দিনের পক্ষে আমাদের বড় ধাক্কা। আজকের দিনটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, মানে পঞ্চম দিনে অন্তত 10টা পদক মানে যারা হিসেব করছেন ধরা হয়েছিল আজকের দিনে 10টা পদক আসবে, মানে সেই হিসেবে কিন্তু একটা ধাক্কা খেললো 100 মিটার। অবশ্য 200 মিটারে এরপরে অনিমেষ কুজুর আছে, তার দিকেও আমাদের নজর থাকবে। শ্রীশঙ্কর তো বললেনই, শ্রীশঙ্কর খুব ভালো জায়গায় আছে, শ্রীশঙ্কর পাওয়া উচিত। মেয়েদের আজকে পারুল যার 3000 মিটার স্টেবল চেস, সেটা তেজস্বিন শঙ্কর আছে হাই জাম্প, অনেকগুলো মানে আজকে অ্যাথলেটিক্স শুরু হলো, তো আজ থেকেই অ্যাথলেটিক্স শুরু হলো। শোনো, প্রথম দিনে এই একটা ছাড়া এখনো পর্যন্ত ঠিকঠাক চলছে
0: আমাদের মোটামুটি। এইবারের যে কমনওয়েলথ গেমসের যা সূচি আর কি, মানে এবারে তো খেলাধুলা একটু কমই হচ্ছে,
1: অনেক অনেক অনেক কমে গেছে। এটা পেছনে একটু বলে নি, সেটা হচ্ছে কেন কম। এবারে আগের বছরে 19টা হয়েছিল বার্মিংহ্যামে, এবার সেখান থেকে নেবে সাধারণ বিভাগ, মানে একমাত্র কমনওয়েলথ গেমস যেখানে প্যারা এবং সাধারণ দুটো একসঙ্গে মিলিয়ে হয়। অন্য জায়গা আমরা অলিম্পিকে দেখি যে অলিম্পিক হয়ে যাওয়ার প্রায় এক মাস বাদে গিয়ে প্যারা হয়, কিন্তু কমনওয়েলথটা একসঙ্গে করা হয়, এবারেও তাই হচ্ছে, আগেও তাই হয়েছে। তা সেখানে আমাদের এমনি সাধারণ ইভেন্ট 10টায় নেমে গেছে, তার কারণ হচ্ছে যে এবারে যেখানে টুর্নামেন্টটা হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে, তারা শেষ সময় বলে আমরা করবো না, 2024 সালে গিয়ে তারা বলে আমরা করবো না। তখন স্বাভাবিকভাবেই মনে হয়েছিল যে তাহলে কি হবে না, মানে 2026 শিডিউল তাহলে কি পেছিয়ে যাবে, এবং কথা হয়েছিল 2027 সালে গিয়ে এটা হোক, কিন্তু এখন তো ঠাসা ক্যালেন্ডার, মানে একটা বছর পেছিয়ে যাওয়া করোনার জন্য আমরা দেখেছি টোকিও অলিম্পিক্স এক বছর পেছিয়েছিল এশিয়ান গেমস, কিন্তু সেটা তো ডিফারেন্স ব্যাপার ছিল, কিন্তু এই সময় যদি পেছিয়ে যেত তাহলে একটা বড় সমস্যায়
0: পড়তো,
1: অনিশ্চিত হয়ে পড়তো, এবং পুরো শিডিউলটা ঘেঁটে যেত। যে ইন্টারন্যাশনাল শিডিউল থাকে সবার একটা করে ইন্টারন্যাশনাল ন্যাশনাল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ থাকে, সব কিছু একটা ঘেঁটে যেত, যার জন্য তাড়াহুড়ো করতে হয়েছে। শেষ মুহূর্তে গ্লাসগো যারা 2014 করেছিল তারা দায়িত্ব নিতে রাজি হয়, স্কটল্যান্ড রাজি রাজি হয়।
0: স্কটল্যান্ড বোধহয় এই নিয়ে তিনবার করছে না?
1: হ্যাঁ, গ্লাসগো এই 14 সালে লাস্ট হয়েছিল, আবার আবার 12 বছরের মধ্যে তারাই দায়িত্ব নিয়েছে, কিন্তু তারা বলেছিল যে আমাদের ইভেন্ট কমাতে হবে। এবং সবথেকে বড় দিক হলো যে আর 4 বছর বাদেই কিন্তু আমাদের ভারতবর্ষের বুকে হবে আহমেদাবাদে আমাদের গেমস। সুতরাং এই গেমসটা আমাদের কাছে, ভারতীয়দের কাছে, সেটা সংগঠক হোক, সেটা কোচ হোক, সেটা আমরা দর্শক হই, সকলের কাছে কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং নজর থাকবে গ্লাসগোর দিকে, সকলেরই নজর রাখছেন, আমরাও সকলে নজর রাখছি। এখানে একটু বেশি পদক পাওয়া আমাদের দরকার ছিল, কিন্তু যেহেতু আমাদের মেন ইভেন্টগুলো যেমন বার্মিংহ্যামেই সরে গেছিল আমাদের শুটিং, যেখান থেকে আমরা গোছা গোছা মেডেল আমরা পদক আসি, সেটা চলে গেছিল। এবারে ধরুন ব্যাডমিন্টন, যেটা আমাদের, আমরা এখন এশিয়াতে রীতিমতো দাপট দেখাচ্ছি বলা যায়, সেটা নেই। টেবিল টেনিস নেই, আমাদের যে ইভেন্টগুলো আমরা পেয়ে থাকি, ফুটবল নেই, এই ফুটবল ছেড়ে নেই, হকি নেই, ক্রিকেট নেই, যেখানে গতবারে যে জায়গাগুলো পদক এসেছিল সেই জায়গাগুলো আমাদের কিন্তু এবার খামতি। সুতরাং গতবারে যে পদক এসেছিল, কুস্তি না, কুস্তিটা আছে, রেসলিং তো আছে, এই সরি ওয়েট লিফটিং আছে, আপনার কুস্তিটা নেই, বক্সিং আছে, বক্সিং তো নেবেও গেছে বক্সাররা, ওয়েট লিফটিংও চলছে, এবং ওয়েট লিফটিং সব থেকে সফল ইভেন্ট এখনো পর্যন্ত। তিনটে পদক আমাদের এসে গেছে ওয়েট লিফটিং থেকে, একটা সোনা দুটোর উপর। স্কোয়াশ নেই, যেখান থেকে আমাদের পদক আসে, আমাদের সৌরভ ঘোষাল নিয়ে আসে, বা আনাহাত বলে মেয়েটি গতকালই বিশ্ব যুবতে বা জুনিয়র বিভাগেও চ্যাম্পিয়ন হলো, মানে এগুলো যদি কমনওয়েলথে অ্যাড থাকতো আমরা নিশ্চিতভাবে বলতে পারতাম পদক আমাদের 50 ছাড়িয়ে যেত। কিন্তু এখনো পর্যন্ত যে হিসেব বলছে তাতে 25-30 মধ্যে এবারে পদক আমাদের থাকবে। হ্যাঁ, সুতরাং সেই লড়াইটা শুরু হয়েছে। ওয়েট লিফটিং আমাদের সাফল্য দিয়েছে, কিন্তু যেটা একটু ধাক্কা সেটা হচ্ছে লন বল। গতবারে আমাদের লন বলে সোনা এসেছিল, রূপো এসেছিল, ইতিহাস গড়েছিলাম আমরা। এবারে কিন্তু সেই লন বলটা একটু ধাক্কা হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু পদকের কাছাকাছি আমরা পৌঁছতে পারিনি বা পদক জিতবই এরকমটা বলা যাচ্ছে না।
0: মহিলাদের ওরা বোধ হয় তিনটে জিতেছে,
1: একটা হারলো লাস্ট ম্যাচটা, হারার ফলে একটু মানে আদৌ মানে পদক
0: সেমিফাইনালে উঠতে
1: পারবে কিনা একটু একটু সমস্যার মধ্যে রয়েছে, অন্য ম্যাচগুলোর দিকে একটু তাকাতে হবে। এইটা একটা বড় ধাক্কা আমাদের কাছে। বাকি মোটামুটি ওয়েট লিফটিং এর দিকে যা তাকানো হয়েছিল। এবং এবারে সবথেকে বেশি পদক আসা যেটা করা যায় সেটা হচ্ছে আপনার অ্যাথলেটিক্স, সেই অ্যাথলেটিক্স। এবং সবথেকে বড় কথা, নীরজ চোপড়া রয়েছে, মানে একটা ফোকাসের জায়গা, যে নীরজ শুরু করেছিল 2018।
0: আমরা একটু টেলিফোনে কথা বলি।
1: অবশ্যই অবশ্যই।
0: হ্যালো হ্যালো হ্যালো
2: হ্যালো
0: হ্যাঁ, কে বলছেন? হ্যালো না, হ্যাঁ
1: হ্যাঁ, যেটা বলছিলাম যে আমাদের নীরজ চোপড়া, মানে একটা ফোকাস থাকে তো যে আমরা কার দিকে কেন দেখবো, একটা বড় গেমস হলে তারকাদের দিকে তাকিয়ে থাকতে হয়, তো এইটা কিন্তু একটা তারকাদের দিকে তাকিয়ে থাকারই গেমস হচ্ছে। নীরজ চোপড়া, লাভলিনা বরগোহাঁই, মীরাবাঈ চানু অলরেডি সোনা জিতে
0: নিয়েছেন,
1: লাভলিনা আছে, সে অলরেডি সেমিফাইনালে উঠে গেছে, তার প্রতিদ্বন্দ্বীরা নেই, সুতরাং সে ব্রোঞ্জ তার নিশ্চিত হয়ে গেছে। এবার নীরজ চোপড়া, নীরজের সঙ্গে আসল লড়াই আরশাদ নাদিম, এবং ওই শ্রীলঙ্কার ছেলেটির দিকে নজর থাকবে আমাদের, পাথিরাঙ্গা, ওর দিকে নজর থাকবে, কারণ এরা দুজনেই 90 মিটারের বেশি বলে করছে। রিসেন্ট টাইমসে 90 মিটারের বেশি ছুঁড়েছে। কালকে নীরজ একটা সাক্ষাৎকারে দেখছিলাম যে 90 মিটার নয়, এটা সবসময় হয় না, স্কটল্যান্ডের ওয়েদারটা অন্যরকম, জোরে হাওয়া বইছে, সুতরাং এখানে কিন্তু ওই আমি 90।
0: হ্যালো হ্যাঁ বলুন, কে বলছেন? কে বলছেন আপনি? হ্যালো হ্যাঁ বলুন, আপনার বক্তব্য বলুন। না, সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে বারবার, উনি কি বলছেন বোঝা যাচ্ছে না।
1: হ্যাঁ, তা এবারে সেখানে আমাদের লাভলিনারও একটা পদক নিশ্চিত হয়েছে।
0: 2213134213342 চলে আসুন আমাদের অনুষ্ঠানে, আপনাদের কথা, আপনাদের মতামত, আপনাদের জিজ্ঞাসা নিয়ে চলে আসুন। হ্যাঁ
1: হ্যাঁ, সেখানে নীরজ চোপড়া, এরপরে লাভলিনা, লাভলিনার কাছে আমরা নিশ্চয়ই ব্রোঞ্জে আশা করব, আমরা চাইব লাভলিনা অবশ্যই সোনা জিতুন। হ্যাঁ, এবং নীরজ চোপড়া আমি বলছিলাম, এই এই যে সার্কিট, এটা দিকে নজর থাকবে,
0: এটা
1: আমাদের দিকে নজর থাকছে, আমরা তাকিয়ে থাকবো।
0: কেউ আছেন?
3: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
2: আমি সুব্রত মাল গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে।
0: হ্যাঁ বলুন সুব্রত বাবু।
2: আমার আমার মানে প্রোগ্রামের সাথে কথা বলি যে নিয়মিত ভাবে ডুরান কাপ যে খেলা হচ্ছে আর কলকাতা লিগ একটু আপডেটটা যদি প্রত্যেকদিন দেন খুব ভালো লাগবে। আর কমনওয়েলথ গেমস নিয়ে আমি প্রশ্ন দিতে চাই, যেমন এবছর অনেক তো খেলা কম, আমাদের মানে মেডেলটাও অনেকটা কম হচ্ছে, তো আমাদের এই কমনওয়েলথ 2022 যখন কমনওয়েলথ গেমস হয়েছিল তখন অচিন্ত শিউলি একটা সোনা পেয়েছিল ওয়েটলিফটিংয়ে, কিন্তু ওনার কি অবস্থা এখন আমরা জানতে পারছি না যদি বলেন।
1: শুধু মানে অচিন্ত শিউলি তো গতবারে বাংলাকে ভীষণভাবে গর্বিত করেছিলেন, সোনা জিতেছিলেন অচিন্ত ওয়েটলিফটিংয়ে। অচিন্ত কিন্তু গত বেশ কয়েক বছর ধরেই অফ ফর্মে, তার চোট তাকে ভোগাচ্ছে। অচিন্ত শিউলি কিন্তু এই মুহূর্তে জাতীয় টিমে নেই, তবে তার বয়স কম। আমরা এক্সপেক্ট করব যে আগামী 2 বছর বাদে যখন অলিম্পিক হবে আমরা অচিন্ত আবার ঘুরে আসুক, এটা তো আমরা চাইছি। কিন্তু আপনারা তো জানেন এই ধরনের খেলায় চোটটা একটা বড় প্রতিবন্ধকতা হয়, অচিন্তর ক্ষেত্রে চোট তাকে অনেকটা পিছিয়ে দিয়েছে আবার নতুন করে জাতীয় টিমে, এবং তার ক্যাটাগরিটাও চেঞ্জ হয়েছে, যে যে ক্যাটাগরিতে সে নেমেছিল সেই ক্যাটাগরি চেঞ্জ হয়েছে, মানে ওয়েট ক্যাটাগরি। সুতরাং তাকে অনেকটা লড়াই করতে হচ্ছে, সে ফিরেছে, ফিরছে, সে ন্যাশনাল মিটেও নেমেছিল। সুতরাং আশা করছি অচিন্ত শিউলি ফিরবে।
0: এবারে আমরা যেটা যে কথাটা বলছিলাম যে অ্যাথলেটিক্স থেকে আমাদের মূল,
1: আমাদের মূল, হ্যাঁ
0: হ্যাঁ, আমরা একটু মীরাবাইকে নিয়ে একটু আলোচনা করি। মীরাবাই একদম আমাদেরকে গর্বিত করেছে।
1: এটা এটা দেখুন, কালকে মীরাবাই যখন মানে হয়ে যাওয়ার পর ঠিক ঠিক সাংবাদিকরা যখন তার কাছে জিজ্ঞাসা করে, সে তখন খুব হাত জোর করে বলতে থাকে যে প্লিজ আমাকে এখন ছেড়ে দিন, আমি কথা বলতে পারবো না, আমি 2 দিন না খেয়ে রয়েছি। হ্যাঁ মানে এটা একটা, তারপরে তার ব্যাখ্যা পাওয়া গেল, কারণ এটা ওয়েট ক্যাটাগরির খেলা, 48 কেজি বিভাগে মীরা নামে, সামান্য জন্যে সামান্য ওয়েট বেড়ে যাওয়ায় গতবারে ভিনেশ ফোগটের আমরা হাল দেখেছিলাম একটা অলিম্পিকে, নিশ্চিত রূপ ফাইনালে উঠে যাওয়া একটা মেয়ে, সে নামতে পারলো না, সামান্য তার ওয়েট বেড়ে গেছিলো কি না ওই, এরপর সে কিছুটা খেয়ে ফেলেছিল। এই যে কৃচ্ছ সাধন, 2 দিন না খেয়ে থাকা মেয়েটা, সে হয়তো জানতো তার ওয়েট 48 কেজি ক্যাটাগরি মেনটেন করা ভেরি ডিফিকাল্ট, মানে ও আগে কিন্তু 49 কেজিতে নামতো, সেখানে এই যে মেনটেন করা এটা ডিফিকাল্ট, সে তখন মানে এই যে তার কৃচ্ছ সাধন। এবং আমার সঙ্গে কয়েক মাস আগে তার দেখা হয়েছিল, আমি রায়পুরে গেছিলাম, তখন ওই খেলো ইন্ডিয়া গেমস চলছিল, সেখানে দেখা হয়েছিল, ও বলেছিল যে আমার টার্গেট কিন্তু 3টে, মানে 26 সালে আমি কিন্তু নিজেকে খুব ছোট আঘাত তো রয়েছে, সেখান থেকে সামলে আমি কিন্তু কমনওয়েলথ, এরপরে এশিয়ান গেমস, তারপরে আমার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, 3টেতে আমি সোনা চাই। এবং তাই মোদিনগরে প্র্যাকটিস করছিল, খুব ধারাবাহিকভাবে প্র্যাকটিস চালিয়েছে, খুব কৃচ্ছ সাধন করেছে। মানে মীরাবাইয়ের এটা অসাধ্য সাধন, 3খানা কমনওয়েলথ গেমসে পরপর 3টে কমনওয়েলথ গেমসে 3টে সোনা, তার আগেরটাও রূপো পেয়েছিল, তারপরে সোনা। মীরাবাইকে এখন তুলনা যদি করতে হয়, একমাত্র তুলনা করা যেতে পারে যশপাল রানার সঙ্গে, কমনওয়েলথে তিনি আমাদের কিংবদন্তি, 15খানা পদক আছে যশপালের শ্যুটিংয়ে, পিস্তল শ্যুটার ছিলেন যশপাল, আমাদের দুর্ভাগ্য 50 বছর বয়স হওয়ার আগেই তিনি মারা গেলেন, এবং তিনি একজন অলিম্পিয়ান তৈরি করে গেছেন, 2টো পদকজয়ী মানি ভাকের তাকে তিনি তৈরি করেছেন। মীরাবাই কিন্তু এখন প্রায় সেই জায়গায় পৌঁছে গেল, 3খানা পদক, যদিও 3খানা পদক জেতার সুশীল কুমারের আছে, আছে ভিনেশ ফোগটের আছে।
0: হ্যালো,
3: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন?
3: হ্যাঁ নমস্কার, আপনাদের দুজনকে, আমি আটঘরা হুগলি থেকে মৃত্যুঞ্জয় দত্ত বলছি।
0: মৃত্যুঞ্জয় বাবু বলুন,
3: আমাদের রাজ্য থেকে কি কোনো মানে খেলোয়াড় অংশগ্রহণ করছে এই কমনওয়েলথ গেমসে, এইটি একটু আমার জানার বিষয় ছিল।
0: আমাদের রাজ্য থেকে কি কেউ কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করছে? মৃত্যুঞ্জয় বাবু,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই, 3জন আমাদের আছে, আমাদের আমরা যখন কথা বলছি ততক্ষণে গ্লাসগোর যে জিমনাসিয়াম সেখানে নেমে পড়েছে প্রস্তুতিতে, ফাইনালে উঠেছে আমাদের প্রতিষ্ঠা সামন্ত, হাওড়ার মেয়ে প্রতিষ্ঠা সামন্ত নেমে পড়েছে, সে একদম আমাদের বাংলার মেয়ে, ফাইনালে উঠেছে, এবং জিমন্যাস্টিক্সে একমাত্র ফাইনালে ওঠা বাঙালি মেয়ে, সে ভল্টের আজকে ফাইনালে নামছে, একটু বাদেই হয়তো তার ইভেন্ট, মানে আমরা যখন কথা বলছি তখন হয়তো সে তার প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রণতি নায়ক নেমেছিল জিমন্যাস্টিক্সে, প্রণতি নায়ক পারেনি, তার কারণ তার ইঞ্জুরিটা সারেনি, প্রণতি নায়ক অলরাউন্ডে নেমেছিল, কিন্তু সে ভল্টে আমরা তার দিকে তাকিয়েছিলাম যে ভল্টে সে কিছু করবে। আমরা এখনও পর্যন্ত কমনওয়েলথ গেমসে দীপা কর্মকার 2014 সালে তার একটা ব্রোঞ্জ রয়েছে, তারপরে আর আমাদের কমনওয়েলথ গেমসে জিমন্যাস্টিক্সে কোনো পদক নেই। আমরা অবশ্যই প্রতিষ্ঠার দিকে তাকিয়ে থাকবো, কিন্তু প্রতিষ্ঠারও হাঁটুতে চোট রয়েছে, প্র্যাকটিস করতে গিয়ে এখানে হাঁটুতে তার চোট রয়েছে, এবং তার সঙ্গে যে সাতজন লড়ছে আজকে সেই সাতজনই কিন্তু অলিম্পিয়ান। সুতরাং প্রতিষ্ঠা জুনিয়র মেয়ে, 22 বছর মতো বয়স তার, সে ফাইনালে উঠেছে, এটাই বড় প্রাপ্তি। আরেকজন ছিল আলী ইমাম বলেছিল, নেমেছিলেন, তিনি ছিলেন প্যারা সুইমার, তিনি কিন্তু নজর কাটতে পারেননি। এই তিনজন বাংলা থেকে নেমেছে।
0: বেশ, আমরা মীরাবাইকে নিয়ে আলোচনা করছিলাম, মীরাবাই তো আমাদের গর্বিত করেছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে ভারোত্তোলন থেকেই কিন্তু আমাদের
1: বাকি দুটো সিলভার এসেছে, এখনো পর্যন্ত
0: রৌপ্য পদক চলে এসেছে।

0: এদের কাছ থেকে পদক হয়তো খুব একটা আশা করা যায়নি, যেমন ঋষিকান্ত সিং,
1: ঋষিকান্ত সিং, হ্যাঁ
0: ঋষিকান্ত সিং একটি পদক জিতেছে
1: এবং ও কিন্তু রেকর্ড করে জিতেছে, মানে মীরাবাই যেমন রেকর্ড করেছে স্ন্যাচে 84 কেজি থেকে যেটা রেকর্ড সেটা ভেঙে 85 কেজি গেছে স্ন্যাচে, এবং হয়তো প্রথম যখন মীরা তুললো ফার্স্টটা খুব মানে ওকে কনফিডেন্ট লাগছিল না, ফার্স্টটা মিস করে, ফার্স্ট অ্যাটেম মিস করে, সেকেন্ড অ্যাটেমে গিয়ে ও তুলেছিল 82, তারপরে তুললো 85। বাকি দুজনের ক্ষেত্রেও আমি বলছি ঋষিকান্ত এবং এই মুথু
0: রাজা,
1: হ্যাঁ মুথু, এই ছেলেটিও কিন্তু নজর ছিল, কিন্তু সিলভার পাবে এটা একটু আনএক্সপেক্টেড, বরঞ্চ যাদের এখনও অনেকজন রয়েছে আমরা আশা করবো যে আরও ওয়েট লিফটিং থেকে পদক আসবে আমাদের।
0: তবে আমাদের প্রথম পদকটি নিয়ে এসেছে প্যারা
1: প্যারা, হ্যাঁ
0: পাওয়ার লিফটিং,
1: হ্যাঁ
0: ঝান্ডু কুমার,
1: ঝান্ডু কুমার। আমাদের প্যারা লিফটিং এ কিন্তু এর আগেও আমাদের বাংলার মেয়ে সাকিনা খাতুন, সে কিন্তু জিতেছিল, মানে প্যারা পাওয়ার লিফটিং থেকে কিন্তু আমরা পদক পাই, এবং ওই সাকিনার যে গুরু সেও পাওয়ার লিফটিং এ পদক জিতেছিল, তার আগে আমরা পাই এই বিভাগটা পাই এখনো পর্যন্ত, কিন্তু ঠিক আছে, মানে ঝান্ডু কুমারের পাওয়াটা কোনো অস্বাভাবিক কাণ্ড নয়।
0: ঠিক, আমরা দেখছি প্যারা পাওয়ার লিফটিং এ অশোক কুমার মালিকের একটুর জন্য ব্রোঞ্জ পদক,
1: ব্রোঞ্জ পদক, হ্যাঁ ফোর্থ হয়েছে, হ্যাঁ হ্যাঁ ফোর্থ হয়েছে, সে
0: ফোর্থ
1: হয়েছে, হ্যাঁ।
0: এছাড়া আমাদের এই মোটামুটি চারটে পদক নিয়ে আমরা এখন মোটামুটি অষ্টম স্থানে রয়েছি,
1: অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, স্কটল্যান্ড, নাইজেরিয়া, হ্যাঁ নাইজেরিয়া আছে, আমরা অষ্টম আছে, কিন্তু আজকের পরে এটা অবশ্যই উঠবে, মানে আশা করা যায় যে আমরা কিন্তু আজকের পরে একটু উঠে আসবো, এবং লাস্ট ইয়ারে আমরা ফোর্থ ছিলাম, এবং আমরা কিন্তু ফোর্থ ফিফথ এইরকমই বিলং করি ইন্ডিয়া, আমাদের তো ভারতবর্ষ 2010 হয়েছিল, তখন আমরা অনেকটা উপরে চলে এসেছিলাম, সেকেন্ড হয়েছিলাম, 101 পদক জিতেছিলাম আমরা ওই আমাদের যখন দিল্লির বুকে হয়েছিল।
0: হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন?
2: আমি রূপ বলছি রানাঘাট নদিয়া থেকে। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তো তিনজনা, কিন্তু আমাদের গিয়ে যেরকম মুর্শিদাবাদ আছে, নদিয়া আছে, যেরকম নদিয়াতে ছিল জ্যোতির্ময় শিকদার, এরা কি ওই অলিম্পিকে ওরা কি চান্স পানি না, ওদের বয়স হয়ে গেছে,
1: এরা তো অনেক দিনের, জ্যোতির্ময়ী তো এখন মানে জ্যোতির্ময়ীর ছেলে এখন ভালো শুটার, মানে এখন জ্যোতির্ময়ী আর নামার জায়গা নেই, জ্যোতির্ময়ী এখন ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট, উনি এখন মানে প্রশাসনে এসে গেছেন, অনেক সিনিয়র, বাংলা থেকে বহু, আপনার প্রশ্নটা জবাব দিই, বাংলা থেকে অনেকে পেয়েছে কমনওয়েলথে, আমাদের মেহুলি পেয়েছে, আমি একটু আগে সাকিনার নাম করছিলাম, সাকিনা পেয়েছে, সুতীর্থা মৌমারা পেয়েছে, আমাদের বাঙালিরা কিন্তু কমনওয়েলথ গেমসে প্রচুর পদক পায়, নতুন কিছু নয়।
0: হ্যাঁ, এখান থেকে পশ্চিমবঙ্গ থেকে প্রচুর অ্যাথলিট, মানে আমি অ্যাথলিটই বলছি,
1: একদম একদম একদম,
0: এরা কিন্তু প্রচুর পদক নিয়ে এসেছে,
1: নিয়ে এসেছেন, হ্যাঁ হ্যাঁ,
0: কমনওয়েলথ গেমস থেকে প্রচুর পদক নিয়ে এসেছে। আচ্ছা, লন বলে যেটা আমরা বলছিলাম, লন বলে গতবার ফোর্থ ইভেন্ট ছিল, যেখানে মহিলাদের ফোর্থ ইভেন্ট, যেখানে সোনা
1: এসেছিল,
0: এবার ফোর্থ ইভেন্টটা নেই,
1: না এবার পেয়ারে হচ্ছে,
0: পেয়ারটা
1: হচ্ছে, হ্যাঁ।
0: এটা কি কিছুটা অসুবিধা হচ্ছে?
1: হতেই পারে, নতুন নতুন ইভেন্ট, নতুন এতে একটু তো অ্যাডজাস্ট হতে অসুবিধা হবে, এবং মুশকিল কিন্তু আমাদের দেশে এই গেমসগুলো হয়ে যাওয়ার পরই আমরা দেখি যে পরবর্তী ইভেন্ট নিয়ে, পরবর্তী গেমস নিয়ে আমরা খুব একটা ভাবি না, কিন্তু অন্যান্য দেশগুলো যেদিন শেষ হয় তার পরের দিন থেকে ভাবতে শুরু করে যে নতুন ইভেন্ট ইনক্লুড হলে সেইভাবে তাদের প্রস্তুতি হয়। আমি জানি এখন কেন্দ্র সরকার প্রচুর অর্থ খরচ করছে এবারের এই কমনওয়েলথ গেমসের জন্য, প্রস্তুতির জন্য 53 কোটি টাকা খরচ করা হয়েছে, যেটা আনএক্সপেক্টেড, কিন্তু আমাদের ফেডারেশনদের আরও সহযোগিতা করতে হবে। এই যে এই প্রসঙ্গেই বলি যে ডোপ, ডোপ করার জন্য আমাদের তিনজন কিন্তু হঠাৎ করে বাদ, 125
0: মানে
1: হঠাৎ করে বাদ,
0: গেম শুরু
1: হওয়ার পর বাতিল হয়ে গেল, মানে তার মধ্যে জুডোকা তুলিকা মান নিশ্চিত, মানে গতবারে সিলভার পেয়েছিলেন তিনি, তার কাছে আমাদের একটা পদক হাতছাড়া হয়ে গেল। বক্তব্য যে ফেডারেশন বা প্লেয়াররা কি একটুও কনসার্ন হবেন না যে তারা তুলিকা মান কেন ডোপে কেলেন, মানে ডোপে বাদ হলেন না, তিনি 1 বছর ধরে কোনো হোয়ারাবাউটস দেননি, নিয়ম হচ্ছে আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, আপনি কতটা অসুস্থ হয়েছেন, অসুস্থতা হলে আপনাকে কি ওষুধ খেতে, কি ওষুধ খেয়েছেন, সবটাই মানে আমাদের নাড়াকে জানাতে হবে, সেটা ওনারা জানাননি। এটা এই যে সতর্ক না হওয়ার জন্য এটা কিন্তু ভারতবর্ষ এতে ক্ষতিগ্রস্ত হলো, এই কোটাটা নষ্ট হলো আমাদের। আমার বক্তব্য যে ফেডারেশন এবং সংশ্লিষ্ট খেলোয়াড়কেও কিন্তু এ ব্যাপারে নজরদারি করতে হবে, নইলে কিন্তু মুশকিল।
0: আরেকজন একটা খুব খারাপ লাগছিল, যেটা দিলবাগ সিং, দিলবাগ সিংকে বাদ দিতে হলো, কিন্তু দিলবাগ সিং এর কোনো দোষ ছিল না। দিলবাগ সিং বাদ পড়লেন হচ্ছে

0: এত বেশি ডোপের আওতায় ভারত পড়েছে,
1: কোটা থেকে কোটাটাই কোটাটা চলে গেল আমাদের,
0: কোটাটা চলে
1: কোটাটা ভারতবর্ষ এখন তো মানে ভারতবর্ষ ডোপিং এ টপ দেশদের মধ্যে একজন, মানে এত ধরা পড়ছে। আমি বলছি এটা কিন্তু একদম পুরোপুরি নিজেদের, আমাদের সতর্কতার অভাব, আমাদের জ্ঞানের অভাব, মানে এগুলো কিন্তু ঠিক নয়। প্লেয়ার যারা এত টাকা নিচ্ছে সরকার থেকে বছরে, তারা প্রস্তুতির জন্য কয়েক লক্ষ কোটি টাকা তারা নিচ্ছে, তারা নিজেরা কেন কনসার্ন হবে না এই ব্যাপারে? এবং এখন তো নারা ভীষণভাবে, এখন একটা ফোন, একটা মেল, একটা হোয়াটসঅ্যাপ, তাতেই যোগাযোগ করা যায়। এই নয় যে আমি কোনো একটা প্রত্যন্ত গ্রামে আছি বলে আমি যোগাযোগ করতে পারবো না। এই মানে এইসব প্লেয়ারদের দিকে কিন্তু ভাবনা চিন্তা করার সময় এসে গেছে যে এই প্লেয়ারদের কিন্তু আদৌ আর ইন্ডিয়া টিমে ঘুরিয়ে আনা উচিত কিনা, সে যত প্রতিভাবানই হোক, এটা একটা দৃষ্টান্ত স্থাপন করা উচিত তুলিকা মানদের ক্ষেত্রে। হ্যাঁ, যে এরা কেন,
0: তাতে ভবিষ্যতে অন্যান্য
1: সতর্ক হবেন।
0: আমি একটা চিঠি পড়ে দিই পার্থদা, গোপাল দত্ত উনি ইমেল করেছেন, চিঠি নয় ইমেল করেছেন। আমি এই অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা, ফুটবল বিশ্বকাপ বিষয়ে বিশ্বকাপের রঙ্গমঞ্চে অনুষ্ঠানটি খুব ভালো লাগলো। আমাদের একটা বিশ্বকাপের সময় একটা বিভাগ ছিল, ছোট্ট একটি বিভাগ বিশ্বকাপের রঙ্গমঞ্চে, এটা মূলত বিশ্বকাপের মাঠের বাইরের কিছু
1: ঘটনাবলী
0: যেটা বেশ কৌতূহল জাগায় আর কি। হ্যাঁ, সেই রকম ঘটনাবলী দিয়ে এই অনুষ্ঠানটা বিশ্বকাপ শুরুর দিন থেকে আমরা করেছি। এই অনুষ্ঠানটি ওনার ভালো লেগেছে, আমাদেরও ভালো লাগছে। ওনার বক্তব্য, সম্প্রতি ক্রিকেটে ভারতের ধারাবাহিকতার অভাব দেখা যাচ্ছে, এ বিষয়ে আলোচনা শুনতে চাই। এছাড়া এবছরে কলকাতা ফুটবল লীগের কিছু খেলার ধারা বিবরণী শুনতে চাই। এই অনুষ্ঠানে শ্রীবৃদ্ধি কামনা করি। গোপালবাবু খুব ভালো মেল করেছেন, অনুষ্ঠান নিয়ে লিখেছেন। হ্যাঁ, আমার সামনে তো পার্থদা বসে আছে, পার্থ দত্ত, বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক। ধারাবাহিকতার অভাব ভারতীয় ক্রিকেটে
1: অবশ্যই কিছুটা তো দেখা গেল। বিশ্বকাপ নিয়ে আমরা এতটাই বুঁদ হয়েছিলাম যে আয়ারল্যান্ডে ভারত সিরিজ হারলো, তারপরে ইংল্যান্ডের কাছে সিরিজ হারলো, এটা
0: হোয়াইট ওয়াশ।
1: হ্যাঁ, আমরা সকলেই একটু নজর এড়িয়ে গেলাম, কারণ আমরা সবাই বিশ্বকাপ জ্বরে একদম কাবু হয়েছিলাম। হ্যাঁ, এটা নিয়ে যদি এটা বিশ্বকাপ না হতো, হয়তো এতদিনের তুলোধনা হতে হতো ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটার এবং সংশ্লিষ্ট কোচিং স্টাফদের। যাই হোক, সেই জায়গাটা কিন্তু আমরা কাটিয়ে উঠেছি, মানে ধারাবাহিকতার অভাব বলতে আমরা জিম্বাবুয়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছি এবং আমরা বৈভব সূর্যবংশীকে পেয়েছি, একটা 15 বছরের ছেলে প্রথম সিরিজ খেলে সে সিরিজের সেরা হওয়া। হ্যাঁ, এটা একটা বিরাট ব্যাপার, একটা 15 বছরের ছেলে, এবং তাকে ঘিরে স্বপ্ন দেখা শুরু হয়ে গেছে। আজকেই দেখছিলাম অনেকে বলছেন যে ওকে তুলে এনে ওপেন করানো হোক, ওপর দিকে তুলে আনা হোক 15 বছর বয়স। আবার কেউ কেউ প্রস্তাব দিয়েছেন বৈভব সূর্যবংশী অত্যন্ত ভালো ক্রিকেটার, তার একটাই মাইনাস পয়েন্ট, তার একটু ফিটনেসের অভাব রয়েছে, ফিল্ডিংয়ে আরও তাকে উন্নতি করতে হবে। এই যে ব্যাপারগুলো আমাদের ভারত।
0: হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন?
2: আমি দক্ষিণ চব্বিশ পরগনা কুলতলির মৈপুর থেকে বুদ্ধদেব মাইতি বলছি।
0: বুদ্ধদেব মাইতি বলুন।
2: বলছি, ওই হঠাৎ করে ডুরান্ড কাপটা শুরু হয়ে গেল, এখন বুঝতেই পারলাম না কটা দল খেলছে, কিরকম গ্রুপে ভাগ হয়েছে কিনা, বা নকআউট কিরকম কিভাবে খেলা হবে, বা ফাইনাল কবে খেলা হবে, এটা সম্পর্কে যদি একটু আলোচনা করেন ভালো।
1: এই ব্যাপারটা মানে একদম, এই এটাও কিন্তু এই বিশ্বকাপের সঙ্গে জড়িয়ে গেছে, জানেন তো। মানে বিশ্বকাপ নিয়ে আমরা সবাই, ডুরান্ড কর্তৃপক্ষের কোনো দোষ নেই, ডুরান্ড কর্তৃপক্ষ সঠিকভাবেই প্রচার করেছেন, তারা জানিয়েছেন কবে খেলা, কটা গ্রুপ, কটা টিম উঠবে। এ তো 24টা টিম খেলছে, সেখান থেকে 6টা গ্রুপ আছে, 4, 6, 24, সেখান থেকে প্রথম 4টে টিম সরাসরি 6টা গ্রুপের 6টা টপ প্রথম তারা কোয়ার্টারে যাবে, এবং সেকেন্ড 6টা গ্রুপের সেকেন্ড বেস্ট তারা কোয়ার্টার ফাইনালে খেলবে, অর্থাৎ 8টা টিম কোয়ার্টার ফাইনালে খেলবে। এবারে আইএসএল এর অনেক টিম প্রস্তুতি নেওয়া শুরু করেনি বলে তারা খেলছে না, 7খানা নতুন টিম খেলছে। তবে মোহনবাগান ইস্টবেঙ্গল তো শুরুতে না খেললে একটা এই ধরনের টুর্নামেন্ট, মানে বিশ্বকাপ জ্বর গেছে আপনাকে একটা ধাক্কা মারার জন্যই হয়তো এই এটা করতে হয়েছে। হ্যাঁ, হয়তো প্রস্তুতির অভাব ছিল, বড় ম্যাচ না দিলে আপনি কিন্তু ডুরান্ডে ঠুকতে পারতেন। এই যে আপনি আজকে আলোচনা করলেন, এই যে আপনি আপনার আগ্রহ তৈরি হয়েছে যে ডুরান্ডে কি হচ্ছে আপনি ঠিক জানতে পারলেন না, এটা বোধহয় শুরুতে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ না হলে এটা হতো না। এটা যদি দুটো কোনো অন্য কোনো টিমের খেলা দিয়ে হতো, তাহলে হয়তো আপনি আরও পরে গিয়ে আপনার এই ধাক্কাটা লাগতো। সুতরাং ডুরান্ড কর্তৃপক্ষকে কোনোভাবেই দায়ী করা যাবে না, ঠিক সময় এবং এই সময়টাতেই ডুরান্ড কাপ হচ্ছে। গত 2019 সাল থেকে কলকাতা এই টুর্নামেন্ট কলকাতা এবং তার সারাউন্ডিংস স্টেটগুলোতে হচ্ছে, সুতরাং এটা ঠিকই আছে এবং সুন্দরভাবে ডুরান্ড হচ্ছে।
0: বেশ, হ্যাঁ, ডুরান্ড কাপ নিয়ে আমরা আর্থদার কাছ থেকে শুনে নিলাম, শুনে নিলাম ক্রিকেট সম্পর্কেও শ্রোতাবন্ধুদের মতামত। আজকে কমনওয়েলথ গেমস 2026 নিয়ে মূলত আমাদের আলোচনা ছিল, তবে কমনওয়েলথ গেমসে আজকের যে ঘটনাগুলি ঘটে গেছে আজকে পঞ্চম দিনে সেগুলি তো প্রথমেই বলেছি এবং পার্থদা বিস্তারিতভাবে আলোচনাও করলেন। এবারের কমনওয়েলথ গেমসের ভারতের সম্ভাবনা নিয়ে আমরা আলোচনা করেছি মোটামুটি। বন্ধুরা, আজ ক্রীড়াঙ্গনের সময় কিন্তু একেবারে শেষ, আগামীকাল আবার ঠিক একই সময়ে কান পাতুন আপনারা ক্রীড়াঙ্গনের আসরে। আজ আমাদের সঙ্গে ছিলেন ক্রীড়া সাংবাদিক পার্থ দত্ত। পার্থদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য।
1: ধন্যবাদ।

0: শুনলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন শুভজিৎ সরকার। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন বিদ্যার্থীদের জন্য।
1: বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজ শুনবেন নবম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ে প্রশ্নোত্তরে পড়াশোনা। সঙ্গে থাকবেন কুলপি কালিকা বিদ্যাপীঠের শিক্ষক তন্ময় দলবর ও তিন শিক্ষার্থী।
2: সোমাশ্রী নস্কর,
3: প্রীতি ব্যানার্জি,
4: নিশা মণ্ডল,
5: তোমাদের জন্য পরপর বেশ কিছু প্রশ্ন আছে। প্রশ্ন ও উত্তরের মাধ্যমে আমরা এগিয়ে নিয়ে যাব আজকের প্রশ্নোত্তরে পড়াশোনা অনুষ্ঠান। তোমাদের জন্য প্রতিটি পর্বের প্রতিটি প্রশ্নের যে উত্তর হবে সেই উত্তর ধরে শুরু হবে পরের প্রশ্ন। এবার নিয়মটা একটু বলে দিই। আমার ডান দিক থেকে শুরু হবে প্রশ্ন, অর্থাৎ প্রথমে বলবে সোমাশ্রী, তারপর প্রীতি, তারপর নিশা। পরের পর্ব শুরু হবে আমার বাম দিক থেকে। এইভাবে চলতে থাকবে। প্রতিটি পর্বে প্রত্যেককেই দুটি করে প্রশ্ন পাবে। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য বরাদ্দ নম্বর 10, আর না পারলে 0, আর পরের জন পারলে বোনাস পয়েন্ট হিসাবে পাবে 5। শুরু করা যাক আজকের প্রথম পর্বের প্রথম প্রশ্ন। আমার ডান দিকে সোমাশ্রী, তোমাকে দিয়েই শুরু হচ্ছে। সোমাশ্রী, তোমার প্রশ্ন বলতো, আজ আমরা কোথায় এসেছি?
2: আকাশবাণী ভবন।
5: একদম ঠিক বলেছো, এটা নম্বর দিতে পারছি না, কারণ এটা প্রশ্ন নয়। প্রশ্নটা হলো এই আকাশবাণী ভবন যেমন চারিদিকে সমস্ত খবর সংগ্রহ করে এবং ছড়িয়ে দেয়, তা আমাদের মানবদেহে ঠিক এরকম এক ধরনের কলা রয়েছে, অবিকল সে এই কাজটাই করে। অর্থাৎ দেহের সব খবর মাথায় পৌঁছায় এবং মাথার নির্দেশে সারা দেহে ছড়িয়ে দেয়। বলতো এই কলাটার নাম কি?
2: স্নায়ু কলা।
5: স্নায়ু কলা, একদম ঠিক বলেছো সমাজশ্রী, তুমি পেয়ে গেলে 10 নম্বর। পরের প্রশ্ন প্রীতি, তোমার জন্য। এই স্নায়ুকলা আমাদের দেহের সমস্ত বার্তা আদান প্রদান করার একটা বেশ বড় নেটওয়ার্ক বা বড় সড় অফিস। এই অফিসের আসল কর্মী বা VIP বলতে পারো সেই সদস্য কে, অর্থাৎ যাকে ছাড়া স্নায়ুকলার নিজের কোনো অস্তিত্ব নেই, এবং যে আমাদের দেহের দীর্ঘতম কোষ, সেই কোষটির নাম কি?
3: নিউরন।
5: নিউরন, বাংলাটা বলতে পারবে?
3: না স্যার।
5: না স্যার, ঠিক আছে, নম্বর পাবে, বাংলা হলো স্নায়ুকোষ। প্রীতি পেয়ে গেল 10 নম্বর। তৃতীয় প্রশ্ন নিশা, তোমাকে। একটি স্নায়ুকোষ বা নিউরনের প্রধান দুটি অংশের মধ্যে একটি হলো ডেনড্রন, কিন্তু নিউরনের অপর যে অংশটি দেখতে লম্বা লেজের মতো, যার গা বেয়ে উদ্দীপনা অন্য কোষে ছুটে চলে যায়। বলতো এই লম্বা অংশটির নাম কি? তোমাকে একটু ক্লু দিতে পারি, লাগবে?
3: হ্যাঁ স্যার।
5: একটু মজা করেই বলি, সিনেমা জগতের পরিচালক যারা, তারা এই শব্দটা ব্যবহার করলেই পরবর্তী কাজকর্ম শুরু হয়ে যায়।
3: অ্যাকশন।
5: অ্যাকশন, বানানটা বলো দেখি।
3: ACTION।
5: ওই অ্যাকশন, পরিচালকের অ্যাকশন। ঠিক আছে, তোমাকে নম্বরটা দিচ্ছি, ওটা অ্যাকশন, AXON। তোমাকে 10 নম্বর দেওয়া গেল। পরের প্রশ্ন, এই রাউন্ডের চতুর্থ প্রশ্ন, সোমাশ্রী, তোমার জন্য। আমরা জানি নিউরনের লম্বা লেজের মতো অংশটি হলো অ্যাকশন। এই অ্যাকশনের একেবারে শেষ প্রান্তে এসে যখন উদ্দীপনা

0: আটকে যায়, তখন সেই বার্তাটি এক লাফ দিয়ে পরের নিউরনে পৌঁছে দেওয়ার জন্য যে বিশেষ রাসায়নিক পদার্থটি আসল অ্যাকশন শুরু করে, অর্থাৎ কাজ করতে শুরু করে, তার নাম কি?
1: স্যার পাস।
0: একটু ভাবলে না? ঠিক আছে প্রীতি।
2: স্যার পারবো না।
0: পারবে না। আচ্ছা নিশা।
3: স্যার পাস।
0: পাস, তিনজনেই পাস। আচ্ছা এটার নাম হলো নিউরো ট্রান্সমিটার, অর্থাৎ একটা অ্যাকশন থেকে পরের অ্যাকশনে অর্থাৎ ডেনড্রনে যাওয়ার জন্য যে যোগাযোগটা করে সেটা হলো নিউরো ট্রান্সমিটার। পঞ্চম প্রশ্ন প্রীতি তোমার জন্য, নিউরো ট্রান্সমিটার যেমন আমাদের স্নায়ুতন্ত্রের ভেতরে রাসায়নিক বার্তা এক জায়গায় থেকে অন্য জায়গায় পাঠায়, তেমনি আমাদের রক্ত বা লসিকার মাধ্যমে বাহিত হয়ে দেহের দূরবর্তী অঙ্গগুলির মধ্যে সমন্বয় সাধন করে যে রাসায়নিক দূত, এবং কাজ শেষে নিজেই ধ্বংস হয়ে যায়, তাকে কি বলে?
2: স্যার পাস।
0: পাস। নিশা?
3: স্যার হরমোন।
0: হরমোন, একদম ঠিক বলেছ, তুমি বোনাস হিসাবে পেয়ে গেলে পাঁচ নাম্বার। ষষ্ঠ প্রশ্ন, অর্থাৎ এই রাউন্ডের শেষ প্রশ্ন নিশা তোমার জন্য, হরমোন যেমন আমাদের দেহে বিভিন্ন জৈবনিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে কিন্তু কাজ শেষে নিজেই ধ্বংস হয়ে যায়, আমাদের দেহের ভেতরে তৈরি হওয়া অপর কোন জৈব অনুঘটকটি অবিকল হরমোনের মতোই বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ায় বা কমায় কিন্তু বিক্রিয়ার শেষে নিজের কোনো পরিবর্তন বা ধ্বংস হয় না?
3: এনজাইম বা উৎসেচক।
0: এনজাইম বা উৎসেচক, একদম ঠিক বলেছ, তুমি পেয়ে গেলে দশ নাম্বার। প্রথম রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেওয়া যাক, আমার ডান দিকে আছে সোমাশ্রী, সোমাশ্রী পেয়েছে দশ, প্রীতি, প্রীতি পেয়েছে দশ, এবং নিশা, নিশা দুটি প্রশ্নেরই উত্তর ঠিক বলেছে এবং একটি বোনাস, অর্থাৎ পেয়েছে ২৫। এখানেই শেষ হলো আমাদের প্রথম রাউন্ড, শুরু হচ্ছে দ্বিতীয় রাউন্ড। দ্বিতীয় রাউন্ড শুরু হবে আমার বাম দিকে, অর্থাৎ নিশাকে দিয়ে শুরু হবে। নিশা তোমার জন্য, আচ্ছা ভাবো তো এরকম যদি একটা ব্যাপার হয়, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর বাঙালি রান্নাঘর থেকে ভেসে আসছে সর্ষে ইলিশ কিংবা ইলিশ ভাজার সুন্দর গন্ধ, এই ইলিশ মাছের একটা বিজ্ঞানসম্মত নাম আছে, সেটা হলো হিলসা ইলিশা, আছে বলবো না, এটা ছিল, এখন বলো তো বর্তমানে এই নামটা পাল্টে কি নাম হয়েছে?
3: টেনুয়ালোসা ইলিশা।
0: টেনুয়ালোসা ইলিশা, একদম ঠিক বলেছো, টেনুয়ালোসা ইলিশা। এটা নামটা কবে পাল্টেছে জানো? কোন বছর? ১৯৮৪ সাল। অর্থাৎ প্রথমে ভাবা হয়েছিল ইলিশ মাছ হিলসা গণের মতো, কিন্তু পরবর্তীতে দেখা গেল না, এটা টেনুয়ালোসা গণের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে, তখন থেকেই এর নাম হয়ে গেছে টেনুয়ালোসা ইলিশা। একদম ঠিক বলেছ। পরের প্রশ্ন, দু নম্বর প্রশ্ন প্রীতি তোমার জন্য, টেনুয়ালোসা ইলিশা এই দ্বিপদ নামকরণ একজন বিজ্ঞানী প্রবর্তন করেছিলেন, যিনি জীবনের শেষ দিন পর্যন্ত কার্ল ভন লিনে নামে পরিচিত ছিলেন, এনার একটি ল্যাটিন নাম আছে, এই নামেই তিনি বেশ প্রসিদ্ধ, নামটি কি?
2: ক্যারোলাস লিনিয়াস।
0: ক্যারোলাস লিনিয়াস, তুমি একজন জিনিয়াস, একদম ঠিক বলেছ, তুমি পেলে দশ। তৃতীয় প্রশ্ন, এই রাউন্ডের তৃতীয় প্রশ্ন, আচ্ছা বলো তো সমাশ্রী তোমার জন্য, ক্যারোলাস লিনিয়াস যখন কোনো জীবকে শ্রেণীবিন্যাস বা ক্যাটাগরিতে ভাগ করতে যান, তখন তার তৈরি করা সিঁড়ির একেবারে ওপরের ধাপে বা সর্বোচ্চ যে পদে জীবটিকে বসান, সেই সর্বোচ্চ ধাপটির নাম কি?
3: রাজ্য বা কিংডম।
0: রাজ্য বা কিংডম, একদম ঠিক বলেছ। পরের প্রশ্ন, এই পর্বের চতুর্থ প্রশ্ন নিশা তোমার জন্য, বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস এই যে দুটি রাজ্যতে ভাগ করেছিলেন, কিন্তু এই রাজ্য দুটিকে বাড়িয়ে পাঁচটি রাজ্যে রূপান্তর করে দিয়েছিলেন একজন বিজ্ঞানী, অর্থাৎ ধরা যেতে পারে ক্যারোলাসের রাজত্বকে ভেঙে পাঁচটি টুকরো করে দিয়েছিলেন, কে সেই বিখ্যাত বিজ্ঞানী?
3: আরেইস হুইটেকার।
0: তুমি কি প্রশ্ন করছো আমাকে না উত্তর দিচ্ছ?
3: না স্যার উত্তর দিচ্ছি।
0: উত্তর দিচ্ছ, একদম ঠিক উত্তর দিয়েছো, আরেইস হুইটেকার। পরের প্রশ্ন প্রীতি তোমার জন্য, আরেইস হুইটেকারের তৈরি করা এই যে পাঁচটি রাজ্যের মধ্যে কোনো এক রাজ্যের এমন সব অদ্ভুত জীব বসবাস করে যারা নিজেদের খাবার নিজেরা রাঁধতে পারে না, বরং মৃত পচা জিনিসের ওপর জন্মায়, এমনকি বর্ষাকালে আমাদের ঘরের দেওয়ালে পুরনো জুতো কিংবা পাউরুটির ওপর বিনা ভাড়ায় রাজ্যপাট বসিয়ে দেয়, তারা কোন রাজ্যের বাসিন্দা? ওই পাঁচটা রাজ্যের মধ্যে কোন রাজ্যের বাসিন্দা?
2: ছত্রাক।
0: ছত্রাক, একদম ঠিক বলেছ, ছত্রাক বা ফাঙ্গি। এই পর্বের শেষ প্রশ্ন সমাশ্রী তোমাকে, আচ্ছা সমাশ্রী বলো তো, এই ছত্রাক বা ফাঙ্গি রাজ্যের

0: সদস্যদের কোষপ্রাচীর উদ্ভিদের মতো সেলুলোজ দিয়ে তৈরি নয়, তার বদলে এক বিশেষ জটিল শর্করা দিয়ে তৈরি, যা আসলে পতঙ্গের বাহ্যিক কঙ্কাল কিংবা চিংড়ি ও কাঁকড়া এদের শক্ত খোলস তৈরি হয় বা ওতে পাওয়া যায়। এই উপাদানটির নাম কি?
1: কাইটিন।
0: বাহ, কাইটিন, নিমেষে উত্তর দিয়ে দিল, কাইটিন, খুব ভালো বলেছো। একটু স্কোরটা দেখে নেওয়া যাক। এই দ্বিতীয় পর্বের শেষে আমার ডান দিকে সোমাশ্রী পেয়েছে 20, প্রীতি পেয়েছে 20, নিশা পেয়েছে 20, অর্থাৎ প্রত্যেককেই দুটি করে কোশ্চেনের সঠিক উত্তর দিতে পেরেছে। খুব ভালো খেলেছো তোমরা। চলে যাচ্ছি আমাদের তৃতীয় রাউন্ড। তৃতীয় পর্বের প্রথম প্রশ্ন শুরু হবে আমার ডান দিকে অর্থাৎ সোমাশ্রীকে দিয়ে। সোমাশ্রী, তোমার প্রশ্ন, কোষের ভেতর কোনো অঙ্গাণু যদি ঠিকমতো কাজ না করে তবে শাস্তি হিসাবে সেই অকেজো অঙ্গাণুটিকে আস্ত গিলে খেয়ে ফেলে আরেকটি অঙ্গাণু। অর্থাৎ কোষের মধ্যে একটি অঙ্গাণু আছে যে এরকম কাজটি করে, যেটি আবার নিজেই বোমার মতন ফেটে পুরো কোষটাকেই ধ্বংস করে দিতে পারে, অথচ যার নিজের কোনো আলাদা অস্তিত্বই থাকতো না যদি না গলগি বডি তাকে তৈরি করত। এখন বলতো এই কোষীয় অঙ্গাণুটি কে?
1: লাইসোজোম।
0: লাইসোজোম, একদম সঠিক, লাইসোজোম, খুব সুন্দর উত্তর দিচ্ছ। এই রাউন্ডের দ্বিতীয় প্রশ্ন, প্রীতি, তোমাকে। লাইসোজোম কোষের ভেতর ময়লা আর জীবাণু পেলেই তা অ্যাসিড দিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়, কিন্তু কোষের ভেতরেই এমন এক বিশাল ডাস্টবিন বা গুদাম ঘর রয়েছে যেখানে ধ্বংস করার বদলে কোষের সমস্ত অপ্রয়োজনীয় জল, বর্জ্য পদার্থ, পুষ্টি জমিয়ে রাখা হয়। উদ্ভিদের কোষে এটি আকারে এত বড় হয় যে উদ্ভিদ কোষের বেচারা নিউক্লিয়াস এক কোনায় গিয়ে ঠাঁই নেয়। এই অঙ্গাণুটির নাম কি?
1: ভ্যাকুয়োল বা কোষ গহ্বর।
0: ভ্যাকুয়োল বা কোষ গহ্বর, একদম ঠিক বলেছ। তৃতীয় প্রশ্ন, নিশা, তোমার জন্য, এই ভ্যাকুয়োল বা কোষ গহ্বর নামক এই জল ভর্তি বেলুনটি যাতে অতিরিক্ত জল ও বর্জ্য গিলতে গিয়ে হুট করে ফেটে না যায় তার জন্য তার চারপাশে একটা বিশেষ পাতলা অথচ ভীষণ শক্তিশালী আস্তরণ থাকে, একটা পর্দার মতন থাকে, এই আস্তরণ বা পর্দাটির নাম কি? নিশা, তোমার জন্য।
1: টোনোপ্লাস্ট।
0: টোনোপ্লাস্ট, সন্দেহ আছে? একটু আছে।
1: হ্যাঁ স্যার,
0: টোনোপ্লাস্ট, একদম ঠিক বলেছো। পরের প্রশ্ন, সোমাশ্রী, তোমাকে। টোনোপ্লাস্ট যেমন ভ্যাকুয়োলকে ঘিরে রাখে তেমনি উদ্ভিদের ক্লোরোপ্লাস্টের ভেতরেও কিছু স্পেশাল পর্দা দিয়ে তৈরি থলি থাকে। এগুলো দেখতে অবিকল একের উপর এক সাজিয়ে রাখা চকচকে কয়েন বা টাকার কয়েনের স্তূপের মতো। রান্নার জন্য রোদ ধরার ফাঁক পেতে রাখা কোষের ভেতরের এই অদ্ভুত কয়েনগুলোর আসল নাম কি?
1: থাইলাকয়েড।
0: থাইলাকয়েড, তুমি তো ভাবছই না, তার আগেই উত্তর দিয়ে দিচ্ছ, খুব ভালো। বেশ, এই পর্বের পঞ্চম প্রশ্ন, প্রীতি, তোমার জন্য, এই থাইলাকয়েডের অনেকগুলো কয়েন একসাথে একের ওপর এক পিঠোপিঠি করে সাজিয়ে একটি পুরো কয়েনের টাওয়ার বা স্তূপ তৈরি করে, তখন সেই পুরো টাওয়ারটিকে বিজ্ঞানের ভাষায় কি বলা হয়?
1: গ্রানা।
0: গ্রানা, বলতে পারবে এটা এক বচন না বহু বচন?
1: বহু বচন।
0: বহু বচন, এক বচনে কি হবে? গ্রানাম, ঠিক বলেছ, তুমি পেয়ে গেলে 10 নম্বর। এই পর্বের শেষ প্রশ্ন, নিশা, তোমার জন্য, ক্লোরোপ্লাস্টের গ্রানা অংশে আলোর উপস্থিতিতে রান্নার প্রথম পর্ব হয় অর্থাৎ আলোক দশা, কিন্তু এরপর আলোর অনুপস্থিতিতে স্ট্রোমা অংশে কার্বন ডাই অক্সাইড দিয়ে আসল খাবার অর্থাৎ গ্লুকোজ তৈরির একটা চক্র চলতে থাকে এবং এটা একটা জটিল প্রক্রিয়া। এইটা খোঁজ পেয়েছিলেন এমন একজন বিজ্ঞানী যিনি ওইটার জন্যই নোবেল পুরস্কার পেয়েছিলেন। এখন বলতে হবে ওই চক্রটির নাম কি?
1: কেলভিন চক্র।
0: কেলভিন চক্র, একদম ঠিক বলেছো, তুমিও পেয়ে গেলে 10 নম্বর। তৃতীয় পর্বের পর একটু স্কোরটা দেখে নেওয়া যাক। এই পর্বে সবাই দুটি করে প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে অর্থাৎ সোমাশ্রী পেয়েছে 20, প্রীতি পেয়েছে 20, নিশা পেয়েছে 20, খুব ভালো বলছো তোমরা। শুরু করবো এবারে চতুর্থ পর্ব। চতুর্থ পর্বের প্রথম প্রশ্ন আমার বাম দিকে, নিশা, তোমার জন্য, কাঁচা আমে নুন মাখালে আমের গা থেকে টপ টপ করে জল বের হতে থাকে, কিংবা জোঁকের গায়ে নুন দিলে জোঁকটি শরীর থেকে জল হারিয়ে মারা যায়। নুন দেওয়ার ফলে আমের বা জোঁকের চারপাশের পরিবেশটি কোন ধরনের শক্তিশালী দ্রবণে পরিণত হয় যা ভেতরে সব জল টেনে বের করে আনে? অর্থাৎ আমি তোমার কাছ থেকে দ্রবণটির নাম জানতে চাইছি।
1: সোমাশ্রী,
0: ঠিক বলেছ, তুমি পেয়ে গেলে 5 নম্বর বোনাস। পরের

0: প্রশ্ন প্রীতি তোমার জন্য, এই হাইপারটনিক দ্রবণে রাখার ফলে কোষের ভেতরের জল সব বাইরে বেরিয়ে যায়, কিন্তু এর ফলে কোষের ভেতরের প্রোটোপ্লাজম শুকিয়ে দলা পাকিয়ে যায় এবং কোষ পর্দাটি কোষ প্রাচীর ছেড়ে মাঝখানে গুটিয়ে আসে। কোষের এই অসহায়ভাবে কুঁকড়ে যাওয়াটাকে বিজ্ঞানের ভাষায় কি বলে?
1: স্যার পারবো না।
0: পারবে না। সমাশ্রী, বোনাস নম্বরের জন্য চেষ্টা করবে। পাস। নিশা?
2: স্যার পাস।
0: পাস। তিনজনে কেউই পারলো না। উত্তর হবে প্লাজমোলাইসিস, এর জন্য কাউকে নম্বর দেওয়া গেল না। তৃতীয় প্রশ্ন সমাশ্রী তোমার জন্য, প্লাজমোলাইসিস প্রক্রিয়ায় কোষের ভেতরের জল দেওয়াল পার হয়ে বাইরে চলে গেল, কিন্তু কোষের চারপাশের এই পর্দাটি আসলে এক অদ্ভুত দারোয়ান। এ নিজের ইচ্ছা অনুযায়ী শুধুমাত্র জল বা দ্রাবককে যাতায়াত করতে দেয়, ভেতরের আসল জিনিসপত্র বা দ্রাবকে আটকে রাখে। জীববিজ্ঞানের এই অত্যন্ত বাছবিচার করা পাহারাদার পর্দাটির নাম কি?
1: অর্ধভেদ্য পর্দা।
0: অর্ধভেদ্য পর্দা, একদম ঠিক বলেছ, অর্ধভেদ্য পর্দা। চতুর্থ প্রশ্ন নিশা তোমার জন্য, কোষের এই অর্ধভেদ্য পর্দাটি আসলে কেমন দেখতে তা বোঝাতে গিয়ে দুই বিজ্ঞানী এক অদ্ভুত বুদ্ধি বের করেছিলেন। তারা বললেন কোষ পর্দাটি হলো লিপিড বা ফ্যাটের এক বিশাল সমুদ্র, আর তার উপর প্রোটিনগুলো ঠিক যেন আইসবার্গ বা বরফের টুকরোর মতো ভেসে আছে। জীববিজ্ঞানের এই বিখ্যাত সমুদ্র বরফের নকশা দেওয়া দুই বিজ্ঞানীর নাম কি?
2: বিজ্ঞানী সিঙ্গার এবং নিকোলসন।
0: বিজ্ঞানী সিঙ্গার এবং নিকোলসন, একদম ঠিক বলেছো, তুমি পেয়ে গেলে 10 নাম্বার। চতুর্থ পর্বের পঞ্চম প্রশ্ন প্রীতি তোমার জন্য, সিঙ্গার আর নিকোলসন তো বললেন কোষ পর্দায় প্রোটিনের আইসবার্গ ভেসে থাকে, কিন্তু কোষের এই প্রোটিনগুলো দিন রাত কে তৈরি করে, অর্থাৎ প্রোটিন তৈরির ফ্যাক্টরি?
1: রাইবোজোম।
0: রাইবোজোম, একদম ঠিক বলেছো, রাইবোজোম। এই পর্বের শেষ প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন সমাশ্রী তোমার জন্য, রাইবোজোম গুলো প্রোটিন তৈরি করে ফেলল, কিন্তু সেই প্রোটিন গুলোকে কোষের বিভিন্ন জায়গায় সাপ্লাই দেওয়ার জন্য তারা এক ধরনের নলাকার রাস্তার উপর গিয়ে ভিড় জমায়। রাইবোজোমের ওপর এই উপচে পড়া ভিড়ের কারণে মসৃণ বা প্লেন রাস্তাটি দেখতে একেবারে খসখসে বা উঁচু নিচু পিচ রাস্তার মতো হয়ে যায়। জীববিজ্ঞানের ভাষায় এই বিশেষ প্রোটিন পরিবহনের খসখসে রাস্তাটির নাম কি? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, একদম ঠিক বলেছো। আমাদের চতুর্থ রাউন্ডের পর স্কোরটা একটু দেখে নেওয়া যাক। সমাশ্রী পেয়েছে 20, প্রীতি পেয়েছে 10, নিশা পেয়েছে 10। এখানে শেষ হলো আমাদের চতুর্থ পর্ব, এখন শুরু পঞ্চম পর্বের প্রথম প্রশ্ন। আমার ডান দিকে সমাশ্রী। আচ্ছা সমাশ্রী, বলতো গাছের মূল বা শিকড় দিয়ে মাটির তলা থেকে শুষে নেওয়া জল আর খনিজ নুনকে কোনো লিফট ছাড়াই তরতরিয়ে ওপর দিকে পাতা রান্নাঘরে পৌঁছে দেওয়ার জন্য উদ্ভিদের দেহে চারজনের এক বিশেষ দল বা জটিল কলা অনবরত এই কাজটা করে যায়। উদ্ভিদের জল বয়ে নিয়ে যাওয়া এই অদ্ভুত দলটির আসল নাম কি? জাইলেম কলা, একদম ঠিক বলেছ, জাইলেম কলা। দ্বিতীয় প্রশ্ন প্রীতি তোমার জন্য, জাইলেম কলার চার সদস্যের দলে তিনজনই মৃত, এই মৃতদের ভিড়েও একজন সদস্য বহাল তবিয়তে বেঁচে আছে। জাইলেমকে বাঁচিয়ে রেখে খাবার জমিয়ে রাখার কাজ সে করে যায়। জাইলেম রাজত্বের এই একমাত্র জীবিত সৈনিকটির আসল নাম কি?
1: জাইলেম প্যারেনকাইমা।
0: জাইলেম প্যারেনকাইমা, একদম ঠিক বলেছ, তুমি পেয়ে গেলে 10 নাম্বার। তৃতীয় প্রশ্ন নিশা তোমার জন্য, জাইলেম প্যারেনকাইমা কোষের সাধারণ কাজ হলো খাবার জমিয়ে রাখা, কিন্তু যখনই তাদের শরীরে সবুজ ক্লোরোফিল যুক্ত হয় তখন তার নাম বদলে যায় এবং তারা সালোক সংশ্লেষ করতেও সক্ষম হয়। বলতো এই প্যারেনকাইমা আর ক্লোরোফিলের এই চমৎকার জুটিকে কি বলা হয়? নিশা তোমার জন্য, প্যারেনকাইমা আর ক্লোরোফিল একসাথে মিশে গেলে তাকে আমরা কি বলতে পারি? ক্লোরেনকাইমা, ঠিক বলেছো, ক্লোরেনকাইমা। এই পর্বের চতুর্থ প্রশ্ন সমাশ্রী তোমাকে, ক্লোরেনকাইমা পাতায় বসে মনের সুখে গরম গরম গ্লুকোজ রেঁধে ফেলল, কিন্তু সেই তৈরি হওয়া খাবার উদ্ভিদের মাথা থেকে পা পর্যন্ত, অর্থাৎ ডালপালা শিকড়ে এরা পাঠিয়ে দেয়। এখন বলতো কারা এই জিনিসগুলো বয়ে নিয়ে যায়, অর্থাৎ উদ্ভিদের কোন কলা বয়ে নিয়ে যায়?
2: ফ্লোয়েম কলা।
0: ফ্লোয়েম কলা, একদম ঠিক বলেছো, ফ্লোয়েম কলা। পরের প্রশ্ন প্রীতি তোমার জন্য, ফ্লোয়েম যখন জলের সাথে পাতা থেকে তৈরি মিষ্টি গ্লুকোজ বা সুক্রোজ মিশিয়ে কোল্ড ড্রিঙ্কস এর মতো করে সারা শরীরে চালান করে দেয়, তখন ফ্লোয়েমের এই স্পেশাল খাবার সাপ্লাই দেওয়ার মিশনটিকে কি বলা হয়? প্রীতি তোমার জন্য।
1: স্যার পাস।
0: পাস। নিশা?
2: খাদ্য স্থানান্তর।
0: খাদ্য স্থানান্তর, ঠিক বলেছ, খাদ্য স্থানান্তর বা ট্রান্সলোকেশন। এই পর্বের শেষ প্রশ্ন নিশা তোমার জন্য, খাদ্য স্থানান্তর ফ্লোয়েম কলার মাধ্যমে হয়, কিন্তু তার জন্য যে প্রধান লম্বা পাইপলাইনটি ব্যবহার করা হয় তার চালনির মতো ফুটো ফুটো দেওয়াল দিয়ে খাবার ছেঁকে ছেঁকে নিচে নামে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই নলটি জীবিত হলেও এর কোনো নিজস্ব মগজ অর্থাৎ নিউক্লিয়াস থাকে না। ফ্লোয়েম পরিবারের এই নিউক্লিয়াসবিহীন ফুটো থালার মতো প্রধান পাইপটির আসল নাম কি?
2: সিভনল।
0: সিভনল, একদম ঠিক বলেছ, সিভনল। পঞ্চম পর্বের শেষে স্কোরটা একটু দেখে নেওয়া যাক। সমাজটি পেয়েছে 20, প্রীতি পেয়েছে 10, নিশা পেয়েছে 25। খুব ভালো বলেছো তোমরা। শুরু করছি আমাদের ষষ্ঠ রাউন্ড। ষষ্ঠ রাউন্ডের প্রথম প্রশ্ন নিশা তোমার জন্য, সারাদিন স্কুলে পড়াশোনা, বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলা কিংবা রাতে মায়ের বকুনি খেয়ে ঘর গোছানোর কাজ যাই করি না কেন, কিছুক্ষণ পর আমাদের খুব খিদে পেয়ে যায় আর শরীর ক্লান্ত লাগে। তখন এক থালা ভাত বা দুটো মিষ্টি খেলেই মনে হয় শরীরে যেন ম্যাজিকের মতো নতুন শক্তি চলে এলো। আমাদের রোজকার খাওয়ার সেই খাবারকে ভেঙে শক্তি তৈরি করে, আমাদের আবার চাঙ্গা করে তোলে। কোন কোষীয় অঙ্গাণু এই কাজটা অনবরত করে?
2: মাইটোকন্ড্রিয়া।
0: মাইটোকন্ড্রিয়া, একদম ঠিক বলেছো, মাইটোকন্ড্রিয়া। এই পর্বের দ্বিতীয় প্রশ্ন প্রীতি তোমার জন্য, আমরা জানলাম মাইটোকন্ড্রিয়া হলো কোষের শক্তিঘর, এখান থেকে তৈরি হওয়া শক্তি ছোট ছোট জৈব ব্যাটারি বা শক্তির কয়েন হিসাবে কোষে জমা থাকে। আমাদের হাঁটা চলা বা কথা বলার সময় কোষ এই কয়েনগুলো খরচ করে। কোষের এই শক্তির কয়েনগুলিকে আমরা কি নামে জানি?
1: উত্তর জানা নেই।
0: তোর জানা নেই। সমাশ্রী?
2: পাস।
0: সমাশ্রী, পাস। নিশা?
2: শ্বেতসার।
0: শ্বেতসার নয়। আমি জানতে চেয়েছিলাম যে শক্তির কয়েন অর্থাৎ যে শক্তিটা বের করে মাইটোকন্ড্রিয়া তার এককটা কি? উত্তর হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট বা এটিপি। ঠিক আছে, কেউ পারলে না। তৃতীয় প্রশ্ন সমাশ্রী তোমার জন্য, অ্যাডিনোসিন ট্রাইফসফেট গ্লুকোজকে ভাঙতে শুরু করে, এই ঘটনা মাইটোকন্ড্রিয়ায় ঘটে না, ঘটে কোথায়? সাইটোপ্লাজমে। গ্লুকোজ ভাঙার এই ঘটনাকে বিজ্ঞানের ভাষায় কি বলে? পাস। নিশা?
2: গ্লাইকোলাইসিস।
0: গ্লাইকোলাইসিস, একদম ঠিক বলেছ, তুমি বোনাস হিসাবে পেয়ে গেলে 5 নম্বর। এই পর্বের চতুর্থ প্রশ্ন নিশা তোমার প্রশ্ন, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ ভাঙে, এটা ঘটে সাইটোপ্লাজমে। এই ভাঙচুরের ফলে অর্থাৎ যুদ্ধ শেষে গ্লুকোজের এক একটি অণু থেকে ঠিক 2টি সমান টুকরো বা যমজ সন্তান তৈরি হয়, যারা পরবর্তীতে মাইটোকন্ড্রিয়া প্রবেশ করে এবং ওই এটিপি তৈরি করে অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি করে। এই যমজ সন্তান দুটির নাম কি?
2: স্যার পাস।
0: এরা কিন্তু এক ধরনের অ্যাসিড। পাস দিয়েছে প্রীতি।
1: পাস।
0: পাস। সমাশ্রী?
2: চেষ্টা করব।
0: চেষ্টা করতে পারো।
2: পাইরুভিক অ্যাসিড।
0: পাইরুভিক অ্যাসিড, নিয়ম অনুযায়ী তোমাকে তো আর দিতে পারি না, কিন্তু ভালো বলেছ, এর জন্য অশেষ ধন্যবাদ তোমাকে। এই পর্বের পঞ্চম প্রশ্ন প্রীতি তোমার জন্য, অনেক সময় পাইরুভিক অ্যাসিড আমাদের শরীরে অক্সিজেনের অভাবে মাংসপেশিতে এক যন্ত্রণাদায়ক টক উপাদান জমা করতে শুরু করে। অত্যধিক দৈহিক পরিশ্রম করলে আমাদের দেহে অক্সিজেনের অভাব দেখা দেয়, তখন এই ঘটনা ঘটে। এখন বলতে হবে এই যন্ত্রণাদায়ক টক উপাদানটির নাম কি?
1: পাস।
0: পাস। সমাশ্রী?
1: ল্যাকটিক অ্যাসিড।
0: ল্যাকটিক অ্যাসিড, একদম ঠিক বলেছ, ল্যাকটিক অ্যাসিড, তুমি বোনাস হিসাবে পেলে 5 নম্বর। এই পর্বের শেষ প্রশ্ন 6 নম্বর প্রশ্ন সমাশ্রী তোমার জন্য, এই ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে গ্লুকোজ থেকে এবং এটা ঘটে অক্সিজেনের অনুপস্থিতিতে, এই জৈব প্রক্রিয়াটিকে আমরা কি বলি?
2: ল্যাকটিক অ্যাসিড সন্ধান।
0: ল্যাকটিক অ্যাসিড সন্ধান, একদম ঠিক বলেছ। এর সাথেই শেষ হলো আজকের আমাদের ষষ্ঠ রাউন্ড, শুরু হবে আমার ডান দিকে সমাশ্রী তোমাকে দিয়ে। সমাশ্রী তোমার প্রশ্ন, উদ্ভিদের বিপাক ক্রিয়ার ফলে তৈরি একটি রেচন পদার্থ হলো চা এবং কফির পাতায় বা বীজে এটি প্রচুর পরিমাণে পাওয়া যায়। মানব দেহে প্রবেশ করার পর এটি ক্লান্তি দূর করে এবং স্নায়ুতন্ত্রকে উদ্দীপ্ত করে সতেজ অনুভূতি এনে দেয়, বলতো এই বিশেষ পদার্থটি কি?
2: ক্যাফিন।
0: ক্যাফিন, একদম ঠিক বলেছ, তুমি পেয়ে গেলে 10 নম্বর। পরের প্রশ্ন প্রীতি তোমার জন্য, কফি বা চায়ের কাপে চুমুক দিলে আমরা ক্যাফিন পাই, কিন্তু তুমি কি জানো চায়ের পাতার মধ্যে এমন আরো এক নাইট্রোজেন বিহীন রেশন পদার্থ থাকে যার স্বাদ বেশ কষা অর্থাৎ তিত। এই যে তিত মতো যেটা, এটা কাঁচা চা পাতা চিবলে যে কষ ভাব লাগে তা এই উপাদানের জন্যই হয়। পশুর চামড়াকে পাকা করতে এবং লেখার কালি তৈরিতে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়, বলতো এই রেশন পদার্থটির নাম কি?
1: ট্যানিন।
0: ট্যানিন, একদম ঠিক বলেছ, তুমি পেয়ে গেলে 10 নম্বর। তৃতীয় প্রশ্ন নিশা তোমার জন্য, চা পাতায় ট্যানিন হচ্ছে একটা নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ, মানুষ যখন এই চা কফি বা অন্যান্য আরো কিছু যখন পান করে, তখন দেহের ভেতরে বিপাক ক্রিয়ার ফলে নাইট্রোজেন ঘটিত এক ক্ষতিকর বর্জ্য পদার্থ তৈরি হয়ে রক্তের সাহায্যে কিডনিতে পৌঁছায়

0: এবং মূত্রের মাধ্যমে দেহ থেকে বের হয়ে যায়। মজার ব্যাপার হলো, এটি আমাদের জমিতে বহুল ব্যবহৃত একটি রাসায়নিক সারেরও প্রধান উপাদান। বলতো, মানুষের মূত্রে থাকা এই প্রধান রেশন পদার্থটি কি? নিশা, তোমার জন্য
1: নাইট্রোজেন।
0: নাইট্রোজেন বলতেই পারো, ইউরিয়া। নম্বরটা তোমাকে দিচ্ছি। চতুর্থ প্রশ্ন, সমাশ্রী, তোমাকে। মানুষের মূত্রের প্রধান উপাদান ইউরিয়া, কিন্তু মানুষের শরীরে ঠিক কোন অঙ্গটি এই বিষাক্ত অ্যামোনিয়াকে ইউরিয়াতে বদলে দেওয়ার কেমিক্যাল ফ্যাক্টরি হিসাবে কাজ করে? ক্লু দিচ্ছি এবার, এটি আমাদের উদরগহ্বরের ডান দিকে অবস্থিত মানবদেহের বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি। এই গ্রন্থিটির নাম কি?
1: যকৃৎ।
0: একদম ঠিক বলেছো, তুমি পেলে 10 নম্বর। পরের প্রশ্ন, প্রীতি, তোমার জন্য। তাহলে যকৃৎ আমাদের দেহে ইউরিয়া তৈরি করে। যকৃতে তৈরি হওয়া এই বিষাক্ত ইউরিয়া রক্তের মাধ্যমে বয়ে এসে শরীরের কোন অঙ্গে পৌঁছয় ছাঁকার জন্য? অর্থাৎ এটা ছাঁকনির মতো কাজ করে কোন অঙ্গে?
1: বৃক্ক।
0: বৃক্ক, একদম ঠিক বলেছ, তুমি পেয়ে গেলে 10 নম্বর। এই পর্বের শেষ প্রশ্ন, বৃক্ক বা কিডনি আমাদের রক্তকে 24 ঘন্টা ছাঁকার কাজ করে, কিন্তু তুমি কি জানো প্রতিটা কিডনির ভেতর রক্ত ছাঁকার এই কঠিন কাজটা আসলে কিডনি নিজে একা করে না, কিডনির মধ্যে থাকা কেউ একজন করে, এবং এরা সংখ্যায় অনেক থাকে। তারা কারা?
1: নেফ্রন।
0: নেফ্রন, একদম ঠিক বলেছ, নেফ্রন, তুমি পেয়ে গেলে 10 নম্বর। সপ্তম রাউন্ডের পরে স্কোরটা একটু দেখে নেওয়া যাক। প্রত্যেককেই সঠিক উত্তর দিয়েছ, অর্থাৎ প্রত্যেকেই 20 করে নম্বর পেয়ে গেছো। শুরু হচ্ছে আমাদের অষ্টম রাউন্ড। অষ্টম রাউন্ডের প্রথম প্রশ্ন, নিশা, তোমার জন্য। গরমকালে আমরা যে দুধের তৈরি মালাই বা আইসক্রিম খাই, তাতে প্রচুর পরিমাণে ফ্যাট বা লিপিড থাকে। এই লিপিড মূলত কোন দুটি উপাদানের রাসায়নিক মিশ্রণ?
1: ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল।
0: একদম ঠিক, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। দ্বিতীয় প্রশ্ন, প্রীতি, তোমার জন্য। ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল দিয়ে তৈরি লিপিড আমাদের ত্বকের নিচে জমা হয়ে মেদ তৈরি করে। প্রাণীদের এই মেদ কলাকে ইংরেজিতে কি বলা হয়?
1: অ্যাডিপোজ কলা।
0: অ্যাডিপোজ কলা, একদম ঠিক বলেছো, অ্যাডিপোজ কলা। তৃতীয় প্রশ্ন, সমাশ্রী, তোমার জন্য। অ্যাডিপোজ কলা হলো এক ধরনের যোগ কলা। বলতো, আমাদের শরীরে আরো একটি যোগ কলা যেটি তরল, সেই যোগ কলার নাম, যে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ করে?
1: রক্ত।
0: রক্ত, একদম ঠিক, রক্ত। চতুর্থ প্রশ্ন, রক্তের লোহিত রক্তকণিকায় কোনো আয়রন বা লোহাযুক্ত প্রোটিন থাকার কারণে রক্তের রং লাল হয়?
1: হিমোগ্লোবিন।
0: হিমোগ্লোবিন, একদম ঠিক, হিমোগ্লোবিন। প্রীতি, তোমার জন্য পঞ্চম প্রশ্ন, হিমোগ্লোবিন ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে শরীরের কোষে কোষে যাওয়ার সময় একটা অস্থায়ী যৌগ গঠন করে, এই অস্থায়ী যৌগটির নাম কি? ভাবলেই পারবে, প্রশ্নের মধ্যেই উত্তর আছে। তোমাশ্রী, তোমার জন্য। অক্সিহিমোগ্লোবিন, একদম ঠিক বলেছ, হিমোগ্লোবিন এবং অক্সিজেন, অক্সিহিমোগ্লোবিন। পরের প্রশ্ন, অর্থাৎ এই পর্বের শেষ প্রশ্ন, সমাশ্রী, তোমার জন্য। অক্সিহিমোগ্লোবিনের মাধ্যমে কোষে অক্সিজেন পৌঁছানোর পর কোষ থেকে ক্ষতিকারক কার্বন ডাই অক্সাইড রক্তে মেশে, এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তের প্লাজমায় প্রধানত কি রূপে পরিবাহিত হয়?
1: বাইকার্বনেট আয়ন।
0: বাইকার্বনেট আয়ন, একদম ঠিক বলেছো, তুমি পেয়ে গেলে 10 নম্বর। সপ্তম রাউন্ডের শেষে দেখা যাচ্ছে, সমাশ্রী পেল 25, প্রীতি পেল 10 এবং নিশা পেল 20। এখানে শেষ হলো আমাদের সপ্তম রাউন্ড, শুরু হচ্ছে পরের রাউন্ড। এই রাউন্ডের প্রথম প্রশ্ন আমার ডান দিকে, সমাশ্রী, তোমাকে দিয়ে। মানুষের কোথাও কেটে গেলে রক্ত স্বাভাবিকভাবেই জমাট বাঁধে, রক্ত জমাট বাঁধতে বা তঞ্চনে সাহায্য করে কোন রক্ত কণিকা?
1: অণুচক্রিকা
0: বা আরেকটা নাম প্লেটলেট, একদম ঠিক বলেছ। দ্বিতীয় প্রশ্ন, প্রীতি, তোমার জন্য। অণুচক্রিকা ভাঙলে যে উপাদানটি নির্গত হয় যা রক্ত তঞ্চন প্রক্রিয়ার সূচনা করে, তার নাম কি?
1: পাস।
0: পাস, নিশা?
1: থ্রম্বোপ্লাস্টিন।
0: থ্রম্বোপ্লাস্টিন, একদম ঠিক বলেছ, তুমি বোনাস হিসাবে পেয়ে গেলে 5 নম্বর। এবার তৃতীয় প্রশ্ন, নিশা, তোমার জন্য। থ্রম্বোপ্লাস্টিন এবং ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে রক্তের প্রথম্বিন নামক নিষ্ক্রিয় উপাদানটি কোন সক্রিয় উৎসেচকে পরিণত হয়, অর্থাৎ যে এনজাইমটা তৈরি হয় বা উৎসেচক, তার নাম কি?
1: থ্রম্বিন।
0: থ্রম্বিন, একদম ঠিক বলেছ, থ্রম্বিন। এই পর্বের চতুর্থ প্রশ্ন, সমাশ্রী, তোমার জন্য। রক্তকে সারা শরীরে পাম্প করার মূল যন্ত্রটি বা হৃৎপিণ্ডটি মানুষের ক্ষেত্রে কয়টি প্রকোষ্ঠ যুক্ত?
1: চারটি।
0: পঞ্চম প্রশ্ন, প্রীতি, তোমার জন্য। মানুষের হৃৎপিণ্ডে কোন প্রকোষ্ঠ থেকে অক্সিজেন যুক্ত বিশুদ্ধ রক্ত মহাধমনীর মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে?
1: বাম নীলয়।
0: বাম নীলয়, একদম ঠিক বলেছ, বাম নীলয়। নিশা, তোমার জন্য। বাম নীলয় থেকে রক্ত বেরোনোর মুখে মহাধমনীর গোড়ায় যে কপাটিকা বা ভাল্ব থাকে যা রক্তকে উল্টো দিকে ফেরত পাঠায় না, তার নাম কি?
1: পাস।
0: পাস, সমাশ্রী।
1: স্যার, পাস।
0: পাস, প্রীতি।
1: পাস।
0: পাস, সঠিক উত্তর হলো।

বৃদ্ধ চন্দ্রাকৃতি কপাটিকা। শেষ হলো আমাদের রাউন্ড। রাউন্ডের শেষে স্কোরটা একটু দেখে নেওয়া যাক। সমাশ্রী পেয়েছে 20, প্রীতি পেয়েছে 10, নিশা পেয়েছে 10। আজকের এখানেই শেষ হলো আমাদের প্রশ্নোত্তরে পড়াশোনা অনুষ্ঠানটি, এবং সবশেষে স্কোরটা একটু দেখে নেওয়া যাক। আমার ডান দিকে আছে সমাশ্রী, সমাশ্রী পেয়েছে 165, প্রীতি পেয়েছে 110, এবং একদম বাঁদিকে আছে নিশা, নিশা পেয়েছে

0: এতক্ষণ শুনছিলেন বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে নবম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ে প্রশ্নোত্তরে পড়াশোনা। সঙ্গে ছিলেন কুলপি কালিকা বিদ্যাপীঠের শিক্ষক তন্ময় দলবর ও তিন শিক্ষার্থী।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে আকাশ মূলত মেঘলা থাকবে, দু এক পশলা ঝড় বৃষ্টি হতে পারে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 30 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গত 24 ঘন্টায় কলকাতা এবং তার আশপাশের এলাকার তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.2 ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 96%, সর্বনিম্ন 77%। সকাল 8:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 1.9 মিলিমিটার। ঘন্টায় 55 থেকে 75 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার কারণে সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের সমুদ্রে নামতে বারণ করা হয়েছে। শুনলেন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি।

এখন জানিয়ে দেব গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। 6:38 কৃষি কথার আসর। প্রথাগত কৃষি নাকি নার্সারি, কোনটি লাভজনক, এ নিয়ে সাক্ষাৎকার। পরবর্তীতে রয়েছে লাভজনকভাবে পাতা সবজির চাষ নিয়ে সাক্ষাৎকার। 7:30 সমীক্ষা। স্বাস্থ্য জিজ্ঞাসা। তারপরের অনুষ্ঠান, তাতে রয়েছে বিষয় বিশ্ব হেপাটাইটিস দিবস। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী অভিষেক মল্লিক। 9:30 অনুরোধের আসর। 10:00 বাংলা ছায়াছবির গান। 10:30 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী তাপস মিত্র। 10:45 নজরুল গীতি, শিল্পী শ্রীনন্তী দাশগুপ্ত। 11:00 পুরাতনী, শিল্পী শাওনী মল্লিক। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত সন্দীপন সমাজপতি। আর কিছুক্ষণ পরেই সাঁওতালি অনুষ্ঠান। শুনলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে।

অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা

0: দুশোর মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, এখন সাঁওতালি অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা খবর পাড়াবেদ জিতেন্দ্রনাথ টুডু। মারাং মন্ত্রী মানতান নরেন্দ্র মোদি বিনি সুধার দিশ আডি ক্ষমতাওয়ানা মিটং টাস্ক ফোর্স তেয়ার কথায় ছিটিয়ে রাখা। নোয়ারেন আয়ুরিয়া লেকাতে নুমরুম কারিগুলি গাখড়িয়ে নন্দন নিলেকানি হেনায়া। নোয়া টাস্ক ফোর্স দো বিনিট সুধার সাতাম চেতানরে নজর দহয়া সাথে বিনিট কো ইদিকাতে বিদেহী কোয়া পতিয়েও নিশ্চিত দিশ উসরা লাগতিয়ানা এ পাউড়িয়া। নিট ইস্যু নিয়ে পাঠুয়া কোয়া হুলসেল আড়ানা অক্তে পুলিশা পাউড়ি বাবদে বিরোধী কোয়া আডি খেচড়া গুলমাল দারাতে দরবারেনা বানার কাঁধাগে তেহেন পৈলুতে বেড়া গেলবার টাং হাবিজ আর তাইম তেদো তারাসিং বার টাং হাবিজ মুলতুবি তাহেকানা। বেড়া গেলমিট টাংরে দুপরুপ এতহব এন তাইম গালোচিয়ে ওম বিড়লা দো গ্লাসগোরে হয়োগ কান বারগেল পেয়ানা কমনওয়েলথ গেমসরে পদো হামেটাকাত কয় সারাহই চিরকেট কোয়া। ওনা তাইম দুপরুপ এতহব এন কান বিরোধী কোয়া আডি খেচড়া গুলমাল খাতির লোকসভা দুপরুপ দো থুকমেনা। অন্তে রাজ্যসভারে মিট চিতরগে নেলাকানা। দুপরুপ এহব এনরে কেন্দ্রীয় মন্ত্রী কো জুদা জুদা নথি কো সামাং কেনা। কেমিক্যাল আর সার সাতামানা সংসদীয় কমিটি রিয়া রিপোর্ট হো সামাংেনা। নোয়া তাইম বিরোধী দল লিডার মল্লিকার্জুন খাড়গে নিট ইস্যুতে পুলিশা পাউড়ি বাবদে গাপাল মারাওয়ে দাবি কেটরে আডি খেচড়া গোলমাল এহব এনা। ওনা তাইমগে রাজ্যসভারেন চারের সিপি রাধাকৃষ্ণন দুপরুপ এ মুলতুবি কানা। কুকলি সাকাম ফাঁসো কান বিরুদ্ধে কড়া পাউড়ি দিছে সরকার দো তেহেন লোকসভারে পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সুধরাওনি বিল 2022 সামাংকানা। নোয়া বিলসে বিধিরে 2025 হেনা আয়মা ইন রেয়া সুধরাও হুই আকানা। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং তেহেন নোয়া বিল লোকসভারে সামাং আকানা। মুখ্যমন্ত্রী মানতান শুভেন্দু অধিকারী আয়মা কামিহরা কই দিগাতে তেহেন উত্তরবঙ্গতে সেনাকানা। জলপাইগুড়ি জেলা শাসনীয় হা অফিসরে সিকিম রেয়া নামচিরে তিস্তা দা বিজলি কেন্দ্র পান্থা দিশে তেয়ারক কান টানেলরে ওটেজতে গজাকান খটলিরেন ঘারঞ্জিয়ে কো সাউ উনি নাপামর পড়েনা। মানতান অধিকারী দো শিলিগুড়ি রেয়া বর্ধমান রোডরে নাওয়া বেনা পহলে উঠো সাগুন কেনা। নোয়া তায়ম উনি দো ময়নাগুড়ি রেয়া জলপেশ মন্দিরে হয়োগ কান শ্রাবণী মেলা হয় নেল কেনা। আয়ুর্বেদিক চিকিৎসা বাড়াও দিছে পনত সরকার দো আরহ পুনিয়া নাওয়ান সোহাড় আয়ুষ হাসপাতাল চালু ইসায় বস্তু আকানা। নোয়া সাঁও সাঁওতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুষ নিতুমান মিটং কলেজ আর হাসপাতাল হো চালু আ। পনত হরম সাওয়ার আর ঘারঞ্জ ভালাই দপ্তর মন্ত্রী ডাক্তার শারদদত্ত মুখোপাধ্যায় নোয়া সদরে মেন তো রাখেনা যে পনত সরকার দো আয়ুষ বিভাগ ইদিকাতে মিটং জুদা দপ্তরে বেনাও আকানা। কাস্পিয়ান সামুদ্রে ইরানা মিটং জাহাজ চেতানরে হামলার যথাযথ জবাব এমগো আমেনতে ইরান পার্লামেন্টের জাতীয়ারি দূত দারাম সাতামানা কমিশন রেন সিরে ইব্রাহিম আজিজি হুঁশিয়ারি এমাকানা। ইরান চেতান হামলা খাতির ইউক্রেন দো আড়িবাড়তি গনং এমো হয়ো তাইয়া মেনতেহো ইব্রাহিম আজিজি দো মিটং সমাজ মাধ্যম রেয়া মিট বার্তেরে মেনাকানা। অন্তে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইরান পরপর বার্ষিং আকিন মুদ্রে লড়াই বাং হুই আকান্তে তাইম ধাপরে হাতিয়ার সিদু বাবদে গাপালমারাও আঁস নেলগ কানা। মার্কিন দিশম গমকে ডোনাল্ড ট্রাম্প হো গাপালমারাও সানায় সদর আকাত আমেনতে দেশমহালরে মার্কিন মারতে মাইক ওয়ালেজে মেনাকানা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর আর অনাজাপা উত্তর উড়িষ্যা সাথে পশ্চিম বাংলার সামুদ জাপা এলাকা চেতানরে উনওয়াকান দারমিল দো কেরমে উত্তর উত্তর পশ্চিম সেজ লাহাকানা। নতে মৌসুমী অক্ষরেখা জিয়ার হেনা খাতির পনত দুঃখী নাখারে হেনা আয়মা এলাকারে ঝমর জাড়ি রেনা আগাম আভাস হেনা। সামুদ জাপা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলারে ঝমর জাড়ি রেনা সাসাং সন্তর্বাতে জারি আকানা। পনত পশ্চিম নাখারে হেনা জেলা করে হো দাগ বাড়ি জাড়ি বাড়তি আ। সামুদ জাপা এলাকারে হাদার হয় রেয়া আঁস হেনা আমেনতে হো আলিপুর হয়সিদ দপ্তর ডগরে বাড়াই আকানা। অন্তে লেতার দাগ জাড়ি দারাতে পশ্চিম মেদিনীপুর জেলা কেশিয়াড়ি ব্লক রেয়া জুদা জুদা এলাকা দাগতে ডুবুজ আকানা। কেশিয়াড়ি খড়গপুর পনত সড়ক হো নিতো দাগতে ডুবুজ আকানা। ওনা সড়ক রেয়া লেঙ্গামারা পহল চেতানতে হো ঠিটিনা সমান দাগ লিঙ্গিন কানা। শাসন তারি দো যতম লেখা।

0: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি সুরিতা সাহা। আয়ুর্বেদিক চিকিৎসার সম্প্রসারণে রাজ্য সরকার পশ্চিমবঙ্গে আরও 4টি নতুন সুসংহত আয়ুষ হাসপাতাল চালু করার সিদ্ধান্ত নিয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী শরদ্দত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন, এর পাশাপাশি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব আয়ুষ নামে একটি প্রতিষ্ঠান চালু করা হবে। উল্লেখ্য, রাজ্য সরকার আয়ুষ বিভাগকে নিয়ে একটি আলাদা দপ্তর তৈরি করেছে। বেশ কিছু কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ উত্তরবঙ্গে। জলপাইগুড়ি জেলাশাসকের কার্যালয়ে সিকিমের নামচিতে তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের নির্মীয়মান টানেলে বিস্ফোরণে নিহত শ্রমিকদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে অর্থ সহায়তা তুলে দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রয়েছে। জোর করে জমি দখল বিরোধী নেতাকর্মীদের মারধর ও কাটমানি আদায়ের অভিযোগে হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের ব্লক ও পঞ্চায়েত সমিতি সভাপতি শহীদুল্লাহ গাজীকে ঘিরে ধরে আজ তীব্র বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভকারীরা বিডিও অফিসের গেট আটকে বসে পড়েন। 4 ঘন্টারও বেশি ওই ব্লক অফিসে আটকে রয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি। উল্লেখ্য, হিঙ্গলগঞ্জে সভাপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকায় তিনি দীর্ঘদিন গা ঢাকা দেন। অবশেষে আজ তিনি হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির দপ্তরে এসেছেন। এই খবর পেয়ে বিজেপি কর্মী সমর্থক ও সাধারণ মানুষ সেখানে চড়াও হন। তাকে গ্রেপ্তারের দাবিতে চলেছে বিক্ষোভ। উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম পাঁচবেড়িয়া এলাকায় স্থানীয় গ্রাহক পরিষেবা কেন্দ্রে মহিলাদের টাকা জমা না করার অভিযোগকে কেন্দ্র করে আজ তীব্র চাঞ্চল্য ছড়ায়। পরিষেবা কেন্দ্রের মালিক, প্রাণবন্ধু, ভক্ত সমস্ত টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ। শতাধিক মহিলা আজই টাকা ফেরতের দাবিতে তুমুল বিক্ষোভ দেখান। বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে চুরির ঘটনায় 13 দিনের মাথায় 2 অভিযুক্তকে গ্রেপ্তার করে বর্ধমান থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের নাম মোহাম্মদ আলমগীর সর্দার ও মনিরুল মণ্ডল। ধৃতদের আজ বর্ধমান আদালতে পেশ করা হয়। শ্রাবণ মাসের আজ দ্বিতীয় সোমবারে হুগলির তারকেশ্বর সহ প্রতিটি শৈব ক্ষেত্রে ভক্তদের ভিড় উপচে পড়ে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জলপাইগুড়ির জলপেশে পুজো দেন। তারই সফরকে ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। জলপেশ মন্দিরে শ্রাবণী মেলাও পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। এদিকে আলিপুরদুয়ারে ভুটান সীমান্ত সংলগ্ন জয়ন্তী মহাকাল মন্দিরে মুখ্যমন্ত্রী শ্রাবণ মাস উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা ঘোষণা করলেও প্রশাসনিক নিষেধাজ্ঞার জেরে সেখানে যেতে পারছেন না পুণ্যার্থীরা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের অবস্থিত গভীর নিম্নচাপটি আরও উত্তর উত্তর পশ্চিমে অগ্রসর হয়েছে। সেটি আজ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশার বালেশ্বর এবং এরাজ্যের ক্যানিং এর উপর দিয়ে স্থলভাগে প্রবেশ করার কথা। একই সঙ্গে মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকায় দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। একটানা বৃষ্টিপাতে জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি ব্লকের বিভিন্ন এলাকা। খড়গপুর কেশিয়ারি রাজ্য সড়ক বর্তমানে জলের তলায়। এই রাস্তার লেঙ্গামারা পোল এলাকায় হাঁটু সমান জল রাস্তার উপর দিয়ে বইছে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে জলের স্রোত। গ্রামীণ সংবাদ শেষ হলো। এর পরের খবর 7:35।
1: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং হিমালয়ের সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলোর বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দপ্তর সূত্রে এক সতর্কীকরণ বার্তায় জানানো হয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পূর্ব আর পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ চব্বিশ পরগনায়। পরিমাণ থাকবে 7-20 সেন্টিমিটার। ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার 2-1টি জায়গায়। বৃষ্টিপাতের পরিমাণ থাকবে 7-11 সেন্টিমিটার। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরের 2-1টি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইবে। গতিবেগ 50-60 কিলোমিটার প্রতি ঘণ্টা। অন্যদিকে উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঝোড়ো হাওয়া বইবে। গতিবেগ থাকবে 40-50 কিলোমিটার প্রতি ঘণ্টায়। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে কৃষি কথার আসর।

0: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে, যে বিষয়টি আমার মনে হয় আমার যে কৃষক বন্ধুরা বা চাষি ভাইরা এই অনুষ্ঠান নিয়মিত শোনেন তাদের ক্ষেত্রে একটি নবদিগন্ত তৈরি করতে পারে। আজকে আমরা কথা বলবো প্রথাগত কৃষি নাকি নার্সারি এই বিষয় নিয়ে। এবং এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমরা যাকে আমাদের সঙ্গে আজকে পেয়েছি, প্রথমেই তার পরিচয়টা আমরা সেরে ফেলি। আমাদের সঙ্গে রয়েছেন একজন প্রগতিশীল কৃষক বন্ধু, সেই সঙ্গে সঙ্গে এক নার্সারির মালিক এবং উদ্যোগপতি সুব্রত বৈদ্য আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন। সুব্রতবাবু, আপনাকে প্রথমেই আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই।
1: নমস্কার।
0: বন্ধুরা, আজকে যিনি আমাদের সঙ্গে রয়েছেন তাকে বোধহয় শুধুমাত্র প্রগতিশীল কৃষক বা নার্সারির মালিক এইটুকু স্বল্প পরিসরে বেঁধে রাখাটা একেবারেই ঠিক নয়, এবং কেন ঠিক নয় সেটাও যখন আমাদের আজকের পুরো আলোচনাটা আপনারা শুনবেন প্রত্যেকে আপনারা বুঝতে পারবেন। এবং সেই জন্যই কিন্তু তাকে আমি বললাম একজন উদ্যোগপতি। আমরা সাধারণত দেখি যে চাষি ভাইরা ধান চাষ, পাট চাষ, ডাল শস্য, তৈলবীজ এই সমস্ত চাষের দিকেই উদ্যোগী, উৎসাহী, এবং সেটাকে কিভাবে ভালো করে করা যায় সেইটাতেই তারা আগ্রহী। কিন্তু সুব্রতবাবু, আপনি আজকে আমাদের সঙ্গে রয়েছেন এবং আপনি বলছেন যে নার্সারিটা একটা নবদিগন্ত তৈরি করতে পারে, কেন নার্সারি, কেন কেন আপনি এই কাজটা বেছে নিলেন?
1: প্রথমেই বলি, এই নার্সারি টার্মটার মধ্যে দিয়েই আমরা বুঝতে পারি যার মানেটাই হচ্ছে শিশুশালা, মানে শিশুদের রাখার জায়গা। ঠিক তেমন নার্সারির মধ্যে আমরা ছোট ছোট বেবি প্লান্ট অর্থাৎ ছোট ছোট চারা গাছকে উৎপাদন করি। তাই বলি শুধুমাত্র একটি প্রথাগত চাষ না করে, যেমন ধান, পাট, তৈলবীজ জাতীয় শস্য না করে বিজ্ঞান ভিত্তিক উপায় এবং ব্যবসা ভিত্তিক একটি চাষ, এই চাষ পদ্ধতি যেখানে প্রান্তিক গ্রাম্য এলাকার প্রগতিশীল কৃষকদেরকে নিয়ে আসা হয় এবং কৃষকদের আয়কে কেবল দ্বিগুণ করাই নয়, কৃষকদের আয়কে 15-20 গুণ বৃদ্ধি করা যায়।
0: 15-20 গুণ। আচ্ছা, কিন্তু আমি জানতে চাইবো যে কিভাবে আপনি এলেন, আপনি আগে কি করতেন বা কোন জায়গা থেকে এসে আপনি নার্সারি করার কথা ভাবলেন সেটা একটু যদি বলেন।
1: আমার লাইফ জার্নি যদি বলা হয় তাহলে আমি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বালিগঞ্জ সায়েন্স কলেজ থেকে MSc পাশ করি 2016 সাল জিওগ্রাফিতে। তারপরে BEd কমপ্লিট করি, 2018 সালে কমপ্লিট হয়ে যায় BEd। 2020 সাল তখনও আমি হস্টেলে আছি, আস্টাইল ডেভিডিয়ার ট্রেনিং কলেজের হোস্টেলে, MEd পাঠরত তখন, MEd করছি BEd কমপ্লিটের পর। এবং সেই মুহূর্তে লকডাউন চলে আসে করোনা কালে, এবং আমার MEd এর টাইমিং আরো 6 মাস থাকে, বাধ্য হয়ে লকডাউনের জন্য আমাকে বাড়ি চলে যেতে হয়। এবং বাড়ি গিয়ে তখন কি করব, দিশাহীন হয়ে পড়ি। এবং আমাদের বাড়িতে পূর্ববর্তী সময়ে রোড সাইড প্লান্টের বিভিন্ন নার্সারির কাজ হতো, কিন্তু আমি বাড়ি গিয়ে দেখলাম যদি এই নার্সারির ব্যবস্থাটাকে যদি একটু উন্নততর করা যায়।
0: মানে এটা আপনাদের পারিবারিক ব্যবসা?
1: এটা আমাদের পারিবারিক ব্যবসা, মানে পারিবারিক চাষ এবং গর্বের ব্যবসা। সেজন্য ওই নার্সারির ব্যবসাটাকে উন্নত করার জন্য বিভিন্ন ফরেন ভ্যারাইটি, এবং আমার বিশেষ লক্ষ্য থাকে এক্সোটিক ভ্যারাইটির উপরে কাজ করা। এক্সোটিক ভ্যারাইটির বিভিন্ন আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, সবেদা, যত প্রকার ফ্রুট প্লান্ট হয় সমস্ত ফলের গাছকে তৈরি করা।
0: আমি একটু জানতে চাইবো যে এই 2020 সময় থেকে আপনি এই নার্সারির কাজের সঙ্গে যুক্ত হলেন, যেটা কিনা আপনার পরিবারের সঙ্গেই যুক্ত ছিল, আপনার বাবা কাকা হয়তো করতেন, সেখান থেকে আপনি এলেন, কিন্তু তারাও কি এই ফলের নার্সারি করতেন?
1: না, তারা শুধুমাত্র করতো রোড সাইড প্লান্ট, যেগুলোকে আমরা বলি হচ্ছে টিম্বার প্লান্ট, কাঠের গাছ।
0: আচ্ছা,
1: আমি আসার পরে এটাকে উন্নত করা হলো বিভিন্ন এক্সোটিক ভ্যারাইটির, বিশেষ করে আমরা, আমার লক্ষ্য থাকে ফলের গাছের উপর বিভিন্ন এক্সোটিক ভ্যারাইটির ফলের গাছ করা হয়।
0: হ্যাঁ, কিন্তু এইটাতে আপনি কিভাবে উৎসাহী হলেন?
1: অ্যাকচুয়ালি আমার ছোটবেলা থেকেই গাছের প্রতি ছিল প্রত্যন্ত ভালোবাসা। আমি প্রত্যন্ত গ্রাম অঞ্চলেই বড় হয়েছি ছোটবেলা থেকেই, এবং গাছের প্রতি ভালোবাসা থেকেই। এবং 2020 সালের লকডাউন কালে যখন রুটি রোজগারের তাগিদে মানুষ একটা হাহাকার অবস্থা, সেই অবস্থার মধ্যে দিয়ে সমস্ত ব্যবসা বন্ধ হয়ে গেছিল, কিন্তু নার্সারির ব্যবসা বন্ধ হয়নি। একটা গ্রামের মধ্যে থাকা সমস্ত

0: পরিবারের মায়েরা বোনেরা ভাইয়েরা নার্সারিতে এসে কাজ করতে পারছিল, কেননা তারা তো সোসাইটির মধ্যে স্প্রেড হচ্ছিল না, তারা ওই এক জায়গাতে এসেই কাজ করছিল, তাদেরও সংসার চলেছে, রুটি রোজগার চলেছে, বাড়ির কাছে ছিল এবং আমারও চলেছে, তাতে কোনো সমস্যা হয়নি।
1: ওইখান থেকেই আপনার ভাবনাটা শুরু?
0: ওইখান থেকেই আমার ভাবনাটা শুরু।
1: হ্যাঁ, তাহলে এখন আপনার নার্সারিতে কত রকমের বা কি কি চারা আছে?
0: এখন আমার নার্সারিতে যদি আমের ভ্যারাইটি বলা যায়, 80 উপরে এক্সোটিক ফরেন ভ্যারাইটির আম রয়েছে।
1: দু একটা নাম যদি,
0: ঠিক আছে, যদি আমি নামের মধ্যে চাই, জাপানি মিয়াজাকি, রেড আইভরি, কোহিতুর, তোতাপুরি, নামডাকমাই হোয়াইট, গোল্ড, পার্পেল, ব্রুনাই কিং, 4 কেজি, অ্যাপেল ম্যাঙ্গো, আমাদের ইন্ডিয়ানের ভ্যারাইটির মধ্যে যায়, এটা ইন্ডিয়ান ভ্যারাইটি, এগুলোকে আমি প্রেফার করি। পুসা, পুসার ভ্যারাইটি, পুসা, অরুণিমা, অরুণিকা, শ্রয়া, সৃষ্টা, ওদিকে আছে লালিমা, জিনহং, ইউএন, হ্যাঁ, মহাচানক, কোহিতু, তোতাপুরি। আম ছাড়াও রয়েছে এখন যেটা ভীষণ ট্রেন্ডিং এ চলছে, জ্যাকফ্রুটের ভ্যারাইটি কাঁঠাল, ভিয়েতনাম সুপার আর্লি কাঁঠাল এবং পিঙ্ক কাঁঠাল, যেটা এক বছরের গাছে ফল হচ্ছে, এই সমস্ত গাছের চারা, রেড কাঁঠাল, পিঙ্ক কাঁঠাল, ভিয়েতনাম সুপার আর্লি। এছাড়া আছে বিভিন্ন রকমের সবেদা, জাম, কেজিটেন জাম, বিভিন্ন রকমের পেয়ারা, পেয়ারার ভ্যারাইটির মধ্যে রয়েছে এলাহাবাদ সাফেদ গুয়াভা, L49 গুয়াভা, VNRV গুয়াভা, রেড ডায়মন্ড গুয়াভা, ব্ল্যাক ডায়মন্ড গুয়াভা, পিঙ্ক কিং গুয়াভা,
1: অনেক অনেক
0: অনেক ভ্যারাইটি, নাম বলে শেষ করা যাবে না।
1: তো আপনি তো এমএড করছিলেন,
0: হ্যাঁ,
1: তো এত দূর পড়াশুনো করে তারপরে আপনি এই কাজটার সঙ্গে যুক্ত হলেন, সেখানে দাঁড়িয়ে যখন আপনি নার্সারির ব্যবসা শুরু করেছিলেন, সেই সময়ের কথা এবং এখনকার সময়, এই যে সময় এতগুলো বছর, 6টা বছর চলে গেছে, কিরকম পরিবর্তন আপনার জীবনে এসেছে?
0: 6টা বছরে আমি বলবো আমি নিজে স্টেবল হয়ে গেছি, এবং আমি যে এই নার্সারিকে যদি একটা চাষ বলি, প্রথা বহির্ভূত চাষ, প্রথাগত নয়, এই প্রথা বহির্ভূত চাষের সঙ্গে সঙ্গে বিজনেসও বলা চলে,
1: ঠিক
0: তাই না? আমরা এই নার্সারিকে আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের সঙ্গে রেজিস্টার্ডকৃত ভাবে আমরা সমস্ত প্ল্যান্ট সাপ্লাই করি, সেক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে আমি নিজেকে খুব গর্ববোধ করি।
1: মানে তাহলে আজকে কখনো দুঃখ হয় না মনে, যে আমি তো একটা বড় শিক্ষাগত যোগ্যতা, একটা বড় চাকরি বাকরি করতে পারতাম, সেখান থেকে আমি শুধু এই নার্সারির কাজের মধ্যে বা ধরুন ব্যবসার মধ্যে সীমাবদ্ধ করে ফেললাম আমার জীবনটাকে, সেখানে কি কোথাও কোনো আক্ষেপ আসে?
0: না, যে কাজ করছি সেই কাজে দাঁড়িয়ে কোনো আক্ষেপ আসে না, কেননা এই কাজটাই এমন, এখানে একটা ছোট শিশুকে যেমন ভাবে বড় করতে হয়, এখানে একটা ছোট গাছকেও ঠিক তেমন ভাবে বড় করতে হয়। আমাদের বর্তমানে গ্লোবালাইজেশনের যুগে এত পরিমাণে গ্রিন হাউস এফেক্ট এবং টেম্পারেচার ক্রমশ বেড়েই চলেছে, যার জন্য সবুজায়নের দিকটাও যদি লক্ষ্য করা যায়, সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা একটা প্রমিস করি টু মেক এ গ্রিন ওয়ার্ল্ড, তাই না, তাহলে আমরা এই জায়গাটাই দাঁড়িয়ে আমার কাজটাকে আমি গর্ববোধ করি।
1: ঠিক একেবারেই সুব্রত বাবু যেটা বলছেন, যে সবুজায়নের জন্য যে বিপ্লব আমাদের করা উচিত তার দায়িত্বভার কিন্তু উনি নিয়ে নিয়েছেন নিজের কাঁধে, কিন্তু তবুও তো দিনের শেষে আর্থিক উন্নতি বা দিনের শেষে আয়টা খুব বড় একটা জায়গা, তাই না?
0: তাহলে
1: যখন আপনি শুরু করেছিলেন কতটা জমি আপনার কাছে ছিল, কি কিভাবে শুরু করেছিলেন, এবং এখন কত মানুষকে নিয়ে আপনি কাজ করছেন, কত আয় করছেন, সেটা যদি একটু বলেন।
0: আমি যখন প্রথম শুরু করেছিলাম আমার কাছে 3 বিঘা মতো জমি ছিল, বর্তমান সেটা আমার কাছে হয়ে দাঁড়িয়েছে প্রায় 6 বিঘা মতো, ডাবল হয়েছে। বর্তমানে 30 জন শ্রমিক আমার কাছে কাজ করেন, শ্রমিকের কাজ অনুযায়ী তাদের রোজগার অর্থাৎ পারিশ্রমিকও বিভেদ হয়, যে যেমন কাজ করে তার পরিশ্রম তেমন হয়। সাপোজ বাগানের মালিকেও জল দিচ্ছে, তার প্রতিদিনের ইনকাম 400 টাকা হয়
1: প্রতিদিন।
0: কেউ গ্রাফটিং করছে, কলম বাজছে, তার প্রতিদিনের ইনকাম 1,500 টাকা পর্যন্ত হয় পার ডে।
1: একদিনে কটা গ্রাফটিং করতে
0: পারে? একদিনে সে 800 থেকে 900 গ্রাফটিং করতে পারে।
1: আচ্ছা,
0: যদি VNRB গ্রাফটিং করে 800 থেকে 900 গ্রাফটিং করতে পারে, তার 1,500 টাকার উপরে ইনকাম হয়। এবার এছাড়াও আমাদের প্রান্তিক গ্রাম্য এলাকার মা বোনেরা সকলেই এই কাজের সঙ্গে যুক্ত,
1: নারী পুরুষ
0: নির্বিশেষে সকলে কাজ করছে। আমার গ্রাম্য এলাকায় বর্তমানে 300 পরিবার এই কাজের সঙ্গে যুক্ত আছে।
1: 300 পরিবার যুক্ত আছে, তারা কি মানে আপনি তো একটা নার্সারি চালাচ্ছেন, এরকম পাশাপাশি আরো অনেকে চালাচ্ছে?
0: এমন পাশাপাশি আরো অনেক নার্সারি হয়ে গেছে আছে। অ্যাকচুয়ালি আমাদের গ্রামটা বর্তমানে একটা মডিউলার গ্রামে পরিণত হয়ে গেছে। এখানে কোনো ব্যক্তি শুধুমাত্র সরকারি জবের উপরে নির্ভরশীল নয়, সবাই সেলফ এমপ্লয়েড,

0: নিজের মতো করে ইনকাম করছে।
1: তাহলে নার্সারির ক্ষেত্রে আপনাদের যে গ্রামটি সেটি একটি মডেল গ্রাম তৈরি হয়ে গেছে একেবারে, তাই তো?
0: একদম।
1: এবং 300টি পরিবার সেই কাজের সঙ্গে যুক্ত, এবং আপনি নিজে 30টি পরিবারের দায়িত্ব নিয়েছেন এবং আপনার সঙ্গে তারা কাজ করছে।
0: হ্যাঁ একদম।
1: তাদের রুজি রুটি চলছে?
0: তাদের রুজি রুটি চলছে
1: বেশ
0: প্রতিদিন,
1: এটা তো খুবই আশার কথা। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আপনার যে আয়, সেই আয়টা কিরকম হচ্ছে, বার্ষিক আয় বা মাসিক আয়?
0: যদি বলি আমাদের বার্ষিক টার্নওভার 15 লাখ এর উপরে চলে যায় মোটামুটি, সেই জায়গায় দাঁড়িয়ে বার্ষিক আয়ের কথা যদি বলা হয় 15 লাখ টাকা মতো মোটামুটি হয়। অ্যাকচুয়ালি আমাদের যে চাষটা, এটা শুধু চাষ নয়, আমাদের যে সমস্ত প্লান্ট গুলো উৎপাদন হয় সেগুলো ওভারঅল ইন্ডিয়াতে সাপ্লাই হয়। আমরা শুধু পশ্চিম বাংলার মধ্যেই সীমাবদ্ধ নেই।
1: আচ্ছা,
0: আমাদের ওখানে একটা গাড়িতেই, সাপোজ মনে করুন একটা 25 টন গাড়িতে 60,000 প্লান্ট লোড হচ্ছে, এবং সেটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। আমি যদি বলি অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, ওদিকে কেরালা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, বিভিন্ন ডিস্ট্রিক্ট, মহারাষ্ট্রের ঝালনা ডিস্ট্রিক্ট, অন্ধ্রপ্রদেশের রাজমন্ডি, কোডুর, কাডাপ্পা, সমস্ত ডিস্ট্রিক্টে আমাদের মাল যাচ্ছে।
1: এই যে ব্যবসাটা আপনাদের ক্রমশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে,
0: হ্যাঁ,
1: ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, সেই জায়গাটা তৈরি হলো কিভাবে? এই ব্যবসাটা আপনি কিভাবে কার সঙ্গে তৈরি করছেন?
0: প্রথম অবস্থায় আমাদের যখন ব্যবসাটা তৈরি হয় অনেকটাই অনলাইন নির্ভর ছিল। তার পরবর্তী সময়ে যখন আমাদের গ্রামটার মধ্যে এখন ফার্মার্স প্রডিউসার কোম্পানির মতন হয়ে গেছে। দেখবেন কোন একটা প্রোডাক্টকে যদি স্বল্প সংখ্যক উৎপাদন করা হয়, সেই স্বল্প সংখ্যক প্রোডাক্টকে বিক্রি করতে গেলে সমস্যা। যখন সেই উপাদানটা হিউজ অ্যামাউন্টে তৈরি হবে, তখন যিনি ক্রেতা তারও সুবিধা। এখন আমাদের এখানে সমস্ত ক্রেতারা চলে আসছে, এসে নিজের মতো করে পছন্দ করছে, অ্যাডভান্স করছে, নিয়ে যাচ্ছে গাড়ি বোঝাই করে, কোনো সমস্যা নেই। এবং সেটা গার্মেন্ট সেক্টর বলুন, নন গার্মেন্ট সেক্টর বলুন, সমস্ত সেক্টরে প্লান্টগুলো সরবরাহ করা হচ্ছে।
1: আপনি বলছিলেন বিভিন্ন রকম ভ্যারাইটির কথা বলছিলেন, সেখানে কাঁঠালের অনেকগুলো প্রজাতির কথা,
0: কাঁঠালে যেমন ভিয়েতনাম সুপার আর্লি জ্যাকফ্রুট যেটা আছে, ওটা এক বছর গাছেই ফল হচ্ছে, ওটা হিউজ অ্যামাউন্টের লাভজনক। থাইল্যান্ড অল টাইম রয়েছে, রেড কাঁঠাল রয়েছে,
1: সেটা কি,
0: কাঁঠালের বাইরের কালারটাই রেড,
1: আচ্ছা,
0: এতটাই সুন্দর দেখতে।
1: আর তার খাদ্যগুণের কি কোনো বৈচিত্র্য আছে, বিশেষ কোনো খাদ্য?
0: হ্যাঁ অবশ্যই বৈচিত্র্য রয়েছে। আমাদের একদম দেশি কাঁঠালটা সবজি অবস্থায় খাই, দেখবেন ওই কাঁঠালটা সিদ্ধর ক্ষেত্রেও অনেক
1: সময়
0: লাগে, তারপরে সুস্বাদু কম, কিন্তু এই কাঁঠালগুলো তুলনামূলক অনেক অনেক সুস্বাদু।
1: মানে এটাকে এচড় হিসেবেও খাওয়া যাবে?
0: এচড় হিসেবেই খাওয়া যাবে।
1: আচ্ছা,
0: অ্যাকচুয়ালি এটা হচ্ছে থাইল্যান্ডের আপডেটেড ভ্যারাইটি।
1: আচ্ছা, এবারে একটুখানি আমাদের এটা বলুন যে আপনি তো 6 বছর কাটিয়ে দিলেন,
0: হ্যাঁ,
1: কিন্তু কোনো ট্রেনিং নিয়েছেন কি বা কোনো সরকারি সহযোগিতা পাচ্ছেন কি?
0: হ্যাঁ, সরকারি সহযোগিতা অনেকটাই পেয়েছি। যেমন আমাদের এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিস হরিণঘাটা, এডিও সাহেবের সঙ্গে আমার সুপরিচিত। আমাদের যন্ত্রাংশের ক্ষেত্রে স্প্রিংক্লার ইরিগেশন সিস্টেম যেটা আমার নার্সারির মধ্যে ইনস্টল করা হচ্ছে আছে, যেটা এমপিতে চলে শুধুমাত্র মধ্যপ্রদেশে, সেটা আমার নার্সারিতে স্প্রিংক্লার ইরিগেশন সিস্টেমের মধ্য দিয়ে সমস্তটাই শেষ কার্য করা হয়, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের সম্মিলিত সহযোগিতায় আমি পেয়েছি। সেখানে শুধুমাত্র স্বল্প পরিমাণ জিএসটির টাকা আমাকে দিতে হয়েছিল, খুব স্বল্প পরিমাণ, 1,48,000 টাকার প্রজেক্টে আমাকে মাত্র 8,000 টাকা পে করতে হয়েছিল। এছাড়াও আমার হরিণঘাটার মোহনপুর আছে, মোহনপুরে আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, সেই কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিক্ষেত্রে বিভিন্ন বিজ্ঞানীরা সর্বদা আমাকে সর্বক্ষেত্রে সহযোগিতা করে গেছেন। ওখানে যে কোনো সমস্যা নিয়ে গেছি, ওনারা আমাকে আমার চলার পথে সহযোগিতা করেছেন। এবং আমাদের বর্তমান যে মন্ত্রী রয়েছে কল্যাণ চক্রবর্তী মহাশয়, উনিও আমাকে প্রচুর ভাবে সহযোগিতা করেছেন।
1: মানে সেক্ষেত্রে সরকারি সহযোগিতা, বিভিন্ন বিজ্ঞানীদের পরামর্শ এবং হাতে ট্রেনিং, সেটা কি পেয়েছেন?
0: না, হাতে ট্রেনিং সেটা আমার দরকার হয়নি। আমার বাড়িতে পূর্বপুরুষরা যেহেতু করত, পূর্বপুরুষদের কাছ থেকেই অভিজ্ঞতার বিষয়টা সব থেকে বেশি এসেছে আমার।
1: সেক্ষেত্রে আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, দেখুন সুব্রতবাবু, ধরুন আপনার পূর্বপুরুষদের কাছ থেকে আপনি অনেকটা অভিজ্ঞতা পেয়েছেন, কাজটা করতে পেরেছেন, কিন্তু ধরুন কেউ আসবেন নার্সারি সরকারি বিজনেস করতে আসবেন, তার ক্ষেত্রে সেই সুযোগ কি রয়েছে যে কোন জায়গায় সে সরকারি সহযোগিতা বা সরকারি ট্রেনিং সে নিয়ে কাজটা করতে পারবে?
0: বর্তমানে সমস্ত এডিও অফিসের এই নার্সারি বিষয়ের সঙ্গে সঙ্গে সমস্ত এগ্রিকালচার সেক্টরের, মৎস্য উৎপাদন বলুন, নার্সারি বলুন, গোট ফার্মিং বলুন,

0: সমস্ত ক্ষেত্রে সহযোগিতার জন্য ওরা ট্রেনিং দিচ্ছে। আমাদের পশ্চিমবাংলার যে কোনো প্রান্তে ব্লক ডেভেলপমেন্ট অফিসে গিয়ে যদি আমরা এডিও অফিসের সঙ্গে যোগাযোগ করি, সেখানে আমরা ট্রেনিং পাবো। এছাড়াও বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে গিয়ে যদি আমরা যোগাযোগ করি, সেখানে ট্রেনিং পাবো। তাছাড়াও যদি কোনো সহযোগিতা আমার থেকে লাগে, আমার নার্সারিতে বিনামূল্যে একদম হাতে ধরে সমস্ত কাজ শিখিয়ে দেওয়া হয়, এবং সে কাজ আমি নিজে হাতে ধরে শিখিয়ে দিই, নিজে তদারকির সঙ্গে, যেভাবে আমার নিজের লেবারদেরকে শেখায়।
1: একদমই। এবার একটু যদি আমার শ্রোতা বন্ধুদের বলে দেন যে কিভাবে যোগাযোগ করা যাবে আপনার সঙ্গে।
0: আচ্ছা, আমার নাম সুব্রত বৈদ্য, আমার গ্রাম কাষ্টডাঙ্গা, পুলিশ স্টেশন হরিণঘাটা, ডিস্ট্রিক্ট নদিয়া, পিন নাম্বার 741257, কন্ট্যাক্ট নাম্বার 6291616611। যে কোনো প্রয়োজনে, যে কোনো সহযোগিতায় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, নাম্বারটা 6291616611।
1: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা যদি আজকের এই অনুষ্ঠান শুনে মনে হয় যে আমরাও এই কাজে এগিয়ে যেতে পারি বা কাজটা সম্পর্কে আরো বেশি জানতে চাই, সেক্ষেত্রে কিন্তু সুব্রত বাবু রয়েছেন আপনাদের পাশে এবং আপনারা ওনাকে যোগাযোগ করতে পারেন 6291616611 এই নম্বরে। এরপরে আমি আসবো যে ধরুন এখন তো জলবায়ুর একটা টালমাটাল অবস্থা রয়েছে, জলবায়ু সহনশীল জাতের কথা বিজ্ঞানীরা বলছেন, সহনশীল কৃষির দিকে আমাদের ঝুঁকতে হবে বলছেন ক্রমশ, সেক্ষেত্রে এই নার্সারির ব্যবসা কতটা লাভজনক?
0: প্রথাগত কৃষির বাইরে বেরিয়ে এসে যদি এই নার্সারির করা যায়, তাহলে বলবো নার্সারির ব্যবসা শুধুমাত্র দ্বিগুণ নয়, এটি 15-20 গুণ বেশি লাভজনক। যদি আমরা একটা ছোট্ট পরিসংখ্যান দেখি, এক বিঘা জমিতে যদি আমরা নার্সারির ক্ষেত্রে প্রথম স্টেজে গ্রাফটিংও করছি না, শুধুমাত্র সিডলিং প্লান্ট তৈরি করি, এক বিঘে জমির জায়গাতে ধরবে 100,000 গাছ, 100,000 চারা গাছ ধরবে। এই 100,000 চারা গাছের যদি, এখন কাঁঠালের সিজন চলছে, এই কাঁঠালের সিজনে যদি 100,000 কাঁঠালের চারা গাছ তৈরি করা যায়, 3 মাস পরে এই চারাটা বিক্রি হবে মিনিমাম 8,00,000 টাকা, পার পিস 8 টাকা।
1: সেক্ষেত্রে আপনার কস্টিং কত পড়ছে?
0: আমি বলি পার পিস 8 টাকা, এক বিঘা জমিতে 100,000 ধরছে, সেখান থেকে 10,000 বাদ দিয়ে দিন, মনে করুন কোনো কারণে নষ্ট হয়ে যাবে, তাহলে 90,000 পাচ্ছি। এই 100,000-র জন্য কস্টিং পড়ছে আমার 100,000 টাকা, তার বেশি কোনো রকম ভাবে পড়তে পারে না, সমস্ত কিছু দিয়ে, আনুষঙ্গিক সমস্ত কিছু দিয়ে। তাহলে 90,000 × 8 কত হচ্ছে? 720,000, সেখান থেকে 100,000 বাদ দিয়ে দিন, কত হচ্ছে? 6,00,000, তাই তো? তাহলে ওই এক বিঘে জমিতে যদি আমরা ধান চাষ করি, বোরো সিজন এবং আমন সিজন দুই সিজন মিলে, যদি বড় সিজনে যদি এক বিঘে জমিতে 14 বস্তা ধান হয়, আমন সিজনে হবে হচ্ছে 12 বস্তা, 14 বস্তা ধানের দাম যদি আমি হিসাব করি হচ্ছে 21,000 টাকা, 1,500 টাকা করেও যদি ধরি, আর ওদিকে 12 বস্তা ধানের দাম যদি আমি হিসাব করি, তাহলে ওখানে আমি খুব জোর হলে পাবো 12-13,000 টাকা, তাহলে 21 আর 13 = 34,000 টাকা, তাহলে কোথায় 34,000 আর কোথায় প্রফিটেই 6,00,000 টাকা।
1: তাহলে বন্ধুরা বুঝতে পারছেন আশা কিন্তু এই নার্সারিতে অবশ্যই রয়েছে, এবং আমি ওই যে বলছিলাম অনুষ্ঠানের শুরুতেই একটা নতুন দিগ সেটা মিলে যাচ্ছে, কিন্তু একেবারেই মিলে যাচ্ছে। কিন্তু সুব্রত বাবু দেখুন, এই যে প্রজন্ম, বিশেষ করে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনার বাবা কাকারা চাষ করতেন, সেখান থেকে আপনিও এই পথে এসেছেন, হয়তো আপনি একটু অন্য রকম করে ভেবেছেন, সাফল্যের পথ দেখার একটা অন্য চাবিকাঠি আপনি খুঁজে পেয়েছেন। তারপরেও যেটা সবসময় শোনা যাচ্ছে যে চাষি ঘরের ছেলে মেয়েরা এখন আর চাষ কাজে সেইভাবে উৎসাহী নন, কোনো কোনো ক্ষেত্রে তারা শহরমুখী হচ্ছেন, চাকরি খোঁজার জন্য তারা হতাশার মুখে পড়ে যাচ্ছেন, কখনো বা ভিন রাজ্যে চলে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে নার্সারির ব্যবসা বা নার্সারি করার কাজ তারা কিভাবে ভাবতে পারেন, কি আশার আলো তারা দেখতে পারেন, কি বলবেন তাদেরকে?
0: আপনি যে প্রশ্নটা করলেন, এই উত্তরটা আমি একটু অন্যভাবে দিই। দেখুন, আমার কাছে যে ব্যক্তি কাজ করছে, সে দিনে 800-900 গ্রাফটিং করছে এবং তার পার পিসের দাম 1.5-2 টাকা, তাহলে 2 টাকা করে যদি হয়, 800 গ্রাফটিং করলে 1,600 টাকা তার মজুরি হচ্ছে, এবং এমন 30টা পরিবার, মানে 30 জন লেবার আমার কাছে কাজ করছে, 30 জন লেবারের যদি পার ফ্যামিলি 3 জনও থাকে, মানে 33-90 জন ব্যক্তি এই নার্সারি থেকে চলছে, তাদের রুটি রোজগার সমস্ত কিছুই, এবং আমি যেটা ইনকাম করছি এই ফার্মস প্রডিউসার কোম্পানি থেকে, আমি নিজে কৃষক হয়ে আইটি ফাইল পে করছি, নিজে ইনকাম ট্যাক্স দিচ্ছি, নিজে GST পে করছি।
1: ঠিক কথা, এবং বুঝতে পারছেন শ্রোতা বন্ধুরা, একজন সরকারি চাকুরে বা একজন বড় উদ্যোগপতি যে আইটি ফাইল করেন, আজকে কিন্তু সুব্রত বাবু সেই

0: একই আইটি ফাইল করছেন একমাত্র এই নার্সারি থেকেই, তাই তো?
1: হ্যাঁ, একদম, একশো বার। তাই বলবো আপনারা নির্দ্বিধায় এই নার্সারি পদ্ধতিতে এসে যোগ দিতে পারেন এবং কাজটিকে ভালোবেসে করতে পারেন, এবং সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কাজ করে বলতে হবে এবং সবাই মিলে প্রমিস করতে হবে যে আমাদের এই পৃথিবীকে সবুজায়ন করার সঙ্গে সঙ্গে নিজের রুটি রোজগারের জায়গাটাকেও সমৃদ্ধশালী করে তুলতে হবে।
0: খুব সুন্দর।

0: আপঘাতিক সময় এসেছে, যেখানে জলের অভাব হতে পারে, যেখানে বায়ু দূষিত, যেখানে সবুজায়ন হারিয়ে যাচ্ছে, সেইখানে দাঁড়িয়ে সুব্রত বাবু আজকে আমাদের একটা নতুন দিগন্ত দেখালেন যে কি করে সবুজায়নকেও রাখা যায়। এবং একথা তো একেবারে বলার আর অপেক্ষা রাখে না যে সবুজায়ন থাকলে আনুষাঙ্গিক ভাবে পুরো পরিবেশ সুস্থ হয়ে উঠবে, নিরোগ হয়ে উঠবে, এবং আমরা সকলে বাঁচবো, পরিবেশও বাঁচবে, পাশাপাশি আমাদের রুটি রোজগারের একটা নতুন পথও তৈরি হয়ে যাবে। তাহলে কি বলছেন আপনারা, প্রথাগত কৃষি নাকি নার্সারি? এ প্রশ্ন কিন্তু শ্রোতবন্ধুরা আপনাদের কাছেও আজকে রইল, উত্তরটা আপনারা খুঁজুন। আশা করি আপনারা এর সঠিক উত্তর পাবেন। আজ আমরা কথা বললাম প্রথাগত কৃষি নাকি নার্সারি এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে আজকে খুব সুন্দর করে এই আলোচনায় যিনি এতটা সময় ব্যয় করলেন, তিনি একজন প্রগতিশীল কৃষক, একজন নার্সারির মালিক এবং একজন উদ্যোগপতি সুব্রত বৈদ্য। সুব্রত বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
1: ধন্যবাদ সকলকে।
0: এই বলি আজকের অনুষ্ঠান শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে আবারও অন্য কোনো দিন, অন্য কোনো অনুষ্ঠানে। সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। নমস্কার।

0: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। প্রতিনিয়ত আপনারা আমাদের বিভিন্ন অনুষ্ঠান শুনে উপকৃত হন, সে ব্যাপারে চিঠি তো লিখে জানান। আমাদেরও ভালো লাগে আপনাদের চিঠি পেয়ে, বিভিন্ন বিষয়ে আপনাদেরকে পরামর্শ দিতে পেরে আমাদেরও খুবই ভালো লাগে। তেমনি আজকের এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই সময় বিশেষ করে দেখা যায় যে সমস্ত গ্রাম বাংলার বুকে আমাদের শ্রোতা বন্ধু বা কৃষক বন্ধু যারা রয়েছেন, এই চাষটা আপনারা ব্যাপকভাবে করছেন, কিন্তু করতে গিয়েও কোথাও কোথাও আপনাদের একটু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, যার কারণে আপনারা যে উদ্দেশ্য নিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার কথা ভেবে চাষ করছেন সেটা ঠিক হয়ে উঠছে না। আমি কথা বলছি লাভজনকভাবে পাতা সবজি চাষ। আপনারা ভাবছেন পাতা সবজি এটা আবার কি জিনিস, অনেকেই জানেন, আবার কিছু কিছু কথাটা নতুন শোনাচ্ছে, কিন্তু আপনারা যদি একটু খেয়াল করেন এটা জিনিসটা কিন্তু মোটেও নতুন নয়। আপনার বাড়ির আশেপাশে যে সমস্ত গাছপালা বিশেষ করে সবজি অজান্তেই হয়ে আসে, সেগুলো আপনারা তুলে আনেন, সেগুলো খানও, সেই সবজিগুলো তাদের মধ্যে অন্যতম, যাদের পুষ্টিগুণ প্রচুর রয়েছে, কখনো কখনো ডাক্তাররাও প্রেসক্রাইব করেন আপনাদেরকে খাবার জন্য। এবারে আশা করি আন্দাজ করতে পাচ্ছেন, পালং শাক, নোটে শাক, কলমি শাক, পুঁই শাক, তারপরে ধরুন পাট শাক, এই যে সমস্ত পাতা জাতীয় সবজিগুলো যেগুলো আমাদের অতি প্রিয় পছন্দের এবং যাদের পুষ্টিগুণ প্রচুর, সেই সমস্ত সবজিগুলো যদি আপনারা আর্থিকভাবে বাণিজ্যিকভাবে চাষ করতে চান, এবং যারা করেন কীভাবে আরও ভালোভাবে চাষ করলে আপনারা আর্থিকভাবে আরও লাভবান হতে পারবেন, সেই ব্যাপারে আজকে আমরা আলোচনা করব, লাভজনকভাবে পাতা সবজির চাষ। আর এ ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি কাকদ্বীপ মহকুমার অপর কৃষি অধিকর্তা পি প্রশাসন বরুণ কৃষ্ণ কুণ্ডু। বরুণবাবু, আপনাকে আকাশবাণীতে স্বাগত।
1: নমস্কার।
0: সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। শুরুতে যে কথা বলছিলাম যে পাতা সবজির চাষ, মূলত আমাদের কৃষক বন্ধুরা তো খুব বেশি চাষ করেন না, ওই নিজের সামনে যতটুকু জমি রয়েছে সেখানে হয়তো বীজ ছড়িয়ে দিলেন, দিয়ে কোনো একটা সময় নিজেরা তুলছেন বা বাজারজাত করছেন, কিন্তু আজকের আমরা আলোচনা করতে চাইছি তাদেরকে যদি লাভজনকভাবে চাষ করাতে হয় বা তিনি যদি লাভ পেতে চান সেটা কীভাবে হবে। তার আগে আপনার কাছ থেকে জানতে চাইবো যে পাতা সবজি মূলত আর কোন কোন ধরনের হতে পারে, আমি তো কয়েকটা নাম বললাম, আপনি যদি একটু বিস্তারিত বলেন।
1: হ্যাঁ, পাতা সবজির চাষ হিসেবে দেখুন পাট পাতার চাষ হয়, পাট শাক হয়, কলমি শাক হয়, কুলপো শাক হয়, মূলো শাক, ধনে পাতা মানে চাষ, তারপরে হচ্ছে পালং শাক চাষ, এইগুলো এবং পরবর্তীকালে আপনার হচ্ছে মেথি শাক, এগুলো কিন্তু ভালো চাষ হয়। মূল উদ্দেশ্য হচ্ছে অসময়ে বাজারজাত করা এবং অল্প দিনের ফসল হিসেবে চাষ করলে চাষিরা দাম পায়, সেই জন্যে অল্প সময়ে ঝুঁকি নিয়ে কম দিনে যদি আমরা চাষ করতে পারি সেই ফসলগুলো, তাহলে একটা এক্সট্রা ইনকাম চাষি ভাইরা পেতে পারে, এবং সেই দিকে যদি চাষি ভাইরা এগোয় তাহলে লাভ তো আছেই, ক্ষতির সম্মুখীন হয় না। বর্তমানে আমরা যদি এই সময় দেখি প্রায় অতিবৃষ্টিতে অনেক শাকসবজি নষ্ট হয়ে গেছে, কিন্তু যে সমস্ত চাষি ভাই একটু যত্ন নিয়ে ধরুন

0: মাচাই চাষ করেছেন, কেউ ধরুন পলি মালচে চাষ করেছেন, কেউ ধরুন আপনার হচ্ছে শেড নেট পলি হাউস বা ছাউনি দিয়ে চাষ করেছেন, আচ্ছাদন দিয়ে চাষ করেছেন, তাদের কিন্তু ফসলটা এই অতিবৃষ্টিতেও কিন্তু বেঁচে আছে এবং তারা কিন্তু ভালো লাভ পাচ্ছে।
1: হ্যাঁ, যেহেতু অন্যান্য জায়গায় মাধ্যমে সবজিটা নেই এবং তারাই টিকিয়ে রাখতে পেরেছেন স্বাভাবিকভাবে দামটা পাবে। তা এই যে সমস্ত কৃষক বন্ধুরা অতিবৃষ্টির কারণে সবজিটাকে ঘরে তুলতে পারছেন না বা বাজারজাত করতে পারছেন না, শুরুতেই যদি আপনার থেকে জানি যে এই যে সমস্ত পাতা সবজির কথা বললাম, আমরা কি শুধুমাত্র আর্থিক দিকটা দেখব এর চাষের ক্ষেত্রে নাকি এর বিশেষ কোনো প্রয়োজনীয়তা রয়েছে আমাদের?
0: দেখুন, শাকসবজি আমাদেরকে অনেক কিছুই দেয়, বিশেষ করে এই শাকসবজির মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট আছে, আমাদের বিশেষ করে পালং শাকে দৃষ্টিশক্তি বাড়ায়, আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং আমাদের ম্যাক্সিমাম আজকের দিনে অনেকের ক্যান্সার রোগে আক্রান্ত হচ্ছে, সেই রোগ থেকে বাঁচতে গেলে আমাদের পাতা সবজি খেতে হবে, ভিটামিনস প্রচুর পরিমাণে আছে এবং এই শাকসবজি যদি চাষ করা যায় তাহলে আমরা যদি সেগুলো গ্রহণ করতে পারি তাহলে আমাদের সহজ পাচ্ছ আমরা অনেক ভিটামিন মিনারেলস পাবো এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেকটাই বৃদ্ধি পাবে, সেই জন্য শাকসবজি চাষ করা একান্তই জরুরি।
1: একদম, মানে পাশাপাশি এর ইকোনমিক ভ্যালু তো রয়েছে, সেই সঙ্গে পুষ্টি যে গুণটা সেটাও প্রচুর পরিমাণে
0: আছে।
1: একদম, এবারে যদি আমরা চাষের প্রসঙ্গে আসি,
0: হ্যাঁ,
1: তাহলে আমাদের কৃষক বন্ধুরা যারা এগোবেন,
0: অবশ্যই
1: এমনি তো যারা চাষ করেন তো করেন, কিন্তু ঘরোয়াভাবে ছাড়া যদি প্রথাগতভাবে সায়েন্টিফিক ওয়েতে যদি আমরা চাষ করতে চাই, সেক্ষেত্রে এই ধরনের পাতা সবজিগুলো চাষ করতে গেলে তার জমি তৈরি বা কেমন মাটি হওয়া প্রয়োজন আমাদের এই জল আবহাওয়াতে, সে ব্যাপারে যদি একটু বলেন।
0: হ্যাঁ দেখুন, যেহেতু আমরা এটা বর্ষাকালে চাষ হচ্ছে, বিশেষ করে মে থেকে আগস্ট মাসের মধ্যে আমাদের কিন্তু বীজটা বুনতে হবে এবং বীজটা অবশ্যই বীজ শোধন করতে হবে। এখানে বলে রাখা ভালো, সব জমিতেই কিন্তু পাতা সবজির চাষ খুব যে ভালো হবে তা নয়, বিশেষ করে বেলে দোআঁশ মাটি এবং পলি দোআঁশ মাটি এবং দোআঁশ মাটি, এইগুলো যেখানে জলধারণ ক্ষমতা নেই বা মানে জল জমে না এরকম এবং জল নিকাশি ব্যবস্থা আছে এরকম উঁচু জমিতে আমরা পাতা সবজি যদি চাষ করি তাহলে লাভজনক দিক আছে। বর্ষায় কখনো বৃষ্টি যে হবে সেটা কিন্তু জানিয়ে আসে না, অতি বৃষ্টির ফলে গোড়া পচা রোগ দেখা যায়, জল নিকাশি ব্যবস্থা ঠিক মতো হয় না, ম্যাক্সিমাম সময় আমরা যে বীজগুলো বুনি সেটাই দেখা যাচ্ছে যেদিন বীজ বুনলেন তার পরের দিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হলো, অতএব চারা পচে গেল বা চারা বেরোলো না। সেই ক্ষেত্রে আমরা যদি ছাউনি দিয়ে বা পলি মালচ দিয়ে বা শেড নেটে বা পলি হাউসে যদি এই পাতা সবজির যে বীজগুলো যদি আমরা বুনতে পারি সঠিক সময়ে উঁচু বেড তৈরি করে, তাহলে আমরা কিন্তু একটা লাভজনকভাবে পাতা সবজি আমরা বাজারজাত করতে পারবো, অল্প দিনে বেশি পরিমাণ লাভ হবে সেইগুলো আমরা করতে পারি।
1: আচ্ছা, আপনার কথা রেস্ট নেই বলি যে পলিমালচিং বা শেড নেট যে কথাগুলো বলছেন এগুলো তো আমাদের সব কৃষকের পক্ষে তো সম্ভব নয়, যারা করতে পারছেন তো ঠিক আছে, কিন্তু যে সমস্ত প্রান্তিক কৃষক বন্ধু রয়েছেন হয়তো তিনি চাষ করতে আগ্রহী কিন্তু করতে পারছেন না, তার একটা আর্থিক ব্যাপার রয়েছে, সে ব্যাপারে কি কোনো সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে?
0: হ্যাঁ দেখুন, আমাদের উদ্যান পালন দপ্তর থেকে শেড নেট এবং পলি হাউসের উপর সাবসিডি দেয়, ক্ষুদ্র এবং প্রান্তিক চাষি এইগুলোর সাহায্য নিতে পারে এবং শেড নেট এবং পলি হাউসে যদি একবার করতে পারে তাহলে 80% পর্যন্ত ভর্তুকিতে এগুলো দেওয়া যায় এবং পরবর্তীকালে ওই চাষি কিন্তু অসময়ে অনেক সবজি বাজারজাত করতে পারবে এবং ভালো দাম পাবে।
1: বাহ, এটা তো একটা খুব ভালো দিক বললেন আপনি, যেহেতু একটা সরকারি সুযোগ সুবিধা রয়েছে ভর্তুকিও পাচ্ছে, তাহলে বোধহয় এবার কৃষক বন্ধুদের সমস্যা থাকবে না যদি অসময়ে পাতা সবজি চাষ করতে চান এবং আর্থিকভাবে লাভবান হতে চান।
0: হ্যাঁ
1: বেশ, এবারে জমি তৈরি, যেটা আপনি বলছিলেন যে উঁচু জমি তৈরি করতে হবে যেখানে পলি হাউস বা পলি নেট নেট সেটের যেটা কথা বললেন, জমি তৈরির কি কোনো বিশেষ পদ্ধতি রয়েছে?
0: জমি তৈরির ক্ষেত্রে বলা দরকার আছে যে আমাদের যে জমিটা তৈরি করতে হবে 3-4 চাষ দিতে হবে, জৈব পদার্থের পরিমাণ বাড়াতে হবে, ট্রাইকোডার্মা ভিরিডি এবং সিউডোমোনাস ফ্লুরোসেন্ট জমিতে প্রয়োগ করতে হবে, জৈব সার ব্যবহার করতে হবে। যদি দেখা যায়, ধরুন কেউ যদি বলে যে আমার তো শেড নেট নেই বা পলি হাউস নেই, তাহলে কি আমি মুক্ত জমিতে কি চাষ করতে পারবো না? সেক্ষেত্রে 1.5 চওড়া এবং 15 লম্বা 8 সেন্টিমিটার থেকে 15 সেন্টিমিটার উঁচু বেড তৈরি করেও করা যায়।

0: কিন্তু আমি যেদিন অঙ্কুরিত বীজ বপন করলাম তার থেকে যদি 7-8 দিন পর্যন্ত যদি বৃষ্টি না হয় এবং তাহলে কিন্তু একটা চারা বেরিয়ে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু সে লাভবান হবে। কিন্তু যদি শেড নেট বা পলি হাউসে চাষ করলে সে সকালবেলার দিকে রোদটা খাওয়ালো, পরবর্তীকালে পলি হাউসে বা শেড নেট দিয়ে দিল, বৃষ্টির জল আর ঢুকলো না, শুধু রোদটা পেলো এবং আমরা কন্ট্রোল কন্ডিশনেও কিন্তু আমরা এই অসময়ে সবজিটা পেতে পারি, বিশেষ করে পালং শাক, ধনে পাতা। বর্তমানে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন একটা আঁটি ধনে পাতা 5 টাকা করে বিকোচ্ছে, কিন্তু এটা যখন শীতকালে পাবেন তখন কিন্তু অত দাম পাওয়া যায় না। কিন্তু এই সময় যদি সে, যেহেতু সবাই তৈরি করতে পারছে না, উপযুক্ত ব্যবস্থা, বিশেষ করে জল নিকাশি ব্যবস্থা এবং রোগ প্রতিরোধের যদি ক্ষমতাটা সে যদি গড়ে তুলতে পারে, সে কিন্তু অল্প সময় পেতে পারে। যদিও চাকচিক্য এবং গ্রোথ শীতকালীন সবজির মতো না হলেও, যেহেতু অল্প পরিমাণে অল্প সময়ে বাজারজাত করতে পারবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলে যদি এটা সহজে বাজারে আনতে পারে, তাহলে কিন্তু একটা অল্প সময়ের মধ্যে সে ভালো দাম পেতে পারে। এইটা চাষি ভাইদের মাথায় রাখতে হবে। আর দ্বিতীয় কথাটা হচ্ছে এই যে পালং শাক বা ধনে পাতার চাষ, যেটা আমরা বলছি, কিছু কিছু জাত আছে যেগুলো শীতকালে হয়, সেগুলো আবার বর্ষাকালে হয় না, সেই জন্য বর্ষাকালে বিশেষ কিছু কিছু জাত আছে সেগুলো যদি চাষ করা যায়, এবং মাল্টিকাট কিছু ভ্যারাইটি এসে গেছে। আমি গোড়া সমেত পুরো পালং শাক তুলবো না,
1: বা গোড়া সমেত নিলেও সেটা হতে থাকবে,
0: হ্যাঁ, গোড়া সমেত আমরা ধনে পাতা তুলবো না, কিছুটা কেটে রেখে 2 ইঞ্চি 1 ইঞ্চি পর্যন্ত রেখে দিয়ে আবার ইউরিয়া স্প্রে করে দিতে পারেন, বা ধরুন পিজিআর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর যেগুলো আছে সেগুলো যদি স্প্রে করে দেওয়া যায় তাহলে সেটারও বৃদ্ধি হয়, এবং 3 থেকে 4 কাটিং পর্যন্ত হয়। একই জমিতে বারবার 3 থেকে 4 আমি কর্তন করতে পারবো এবং ভালো লাভ পেতে পারি।
1: বেশ, আমি উন্নত জাতের কথা বলছিলেন, যে এই সমস্ত পাতা সবজির কিছু যদি উন্নত জাতের কথা বলেন।
0: হ্যাঁ, তাহলে উন্নত জাতের ক্ষেত্রে আমরা যে সমস্ত জাতগুলোর কথা বলছি সেই জাতগুলো আপনারা লাগাতে পারেন। যেমন ধরুন পালং জাতের ক্ষেত্রে পাহুজা গ্রিন বীজ বোনার 20-25 দিনের মধ্যে ভালো ফলন দিচ্ছে এবং ভালো দাম পাওয়া যাচ্ছে। প্রথম দিকে 80 টাকা কিলো থেকে 40 টাকা লাস্টে কিলো পর্যন্ত পেতে পারে এবং ভালো লাভ হচ্ছে। প্রতি শতকে খরচ বাদ দিয়ে প্রায় 2000 টাকা পর্যন্ত লাভ আছে 20-25 দিন বীজ বোনার মাথায় তুলতে পারবেন। সেরকম আরও যে সমস্ত জাত আছে পাহুজা গ্রিন ছাড়া পালং শাকের ক্ষেত্রে, পুষা জ্যোতি, অল গ্রিন, পুষা হরিত, আরকা অনুপমা। এই যে আরকা অনুপমা, এটা 4 পর্যন্ত কাটিং করা যায় এবং এটা ভালো ফলন দেওয়া যায়। বিঘাপতি এর ফলন প্রায় 53 কুইন্টাল, যেখানে অন্যান্য ক্ষেত্রে 25 কুইন্টাল, এটার ক্ষেত্রে মানে যেহেতু 4 কাটিং হচ্ছে এটার বিঘাপতি ফলন প্রায় 53 কুইন্টাল। অতএব এইগুলো আমাদের নজরে রাখতে হবে। এবার আমি আসছি ধনে পাতার যে জাতগুলো, বিশেষ করে বর্ষাকালে যে জাতগুলো ভালো দেখা যাচ্ছে, ভালো চাষ হচ্ছে, সেই জাতগুলো হচ্ছে ব্লিস, পাঞ্জাবি, আরোমা, হলদিবাড়ি, সুপার গ্রিন, মাল্টিকাট, কোয়েম্বাটুর 2, কোয়েম্বাটুর 3, ঈশা, আরকা ঈশা। এই জাতটা বিশেষ করে 3-4 কাটিং হয়, বিঘাপতি ফলন প্রায় 16 কুইন্টাল। অতএব বোঝাই যাচ্ছে যে এত ফলন এবং চটজলদি আমরা বাজারজাত করতে পারছি এবং ভালো মুনাফা পেতে পারি। অতএব এই জাতগুলো আপনাদের, বিশেষ বিশেষ যে জাতগুলো আমরা বললাম বা উল্লেখ করলাম, সেগুলো যদি কিনে নিতে পারেন। আর একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, বীজটা যেটা আমরা লাগাবো সেটা যেন কারেন্ট বীজ হয়, যেটে আপনার ম্যানুফ্যাকচারিং, তা সেটা থেকে 1-2 মাসের মধ্যে আমি বীজটা লাগাবো। পুরনো বীজ লাগলে জার্মিনেশন কমবে।
1: আচ্ছা, সেক্ষেত্রে তাহলে কৃষক বন্ধুদের যারা বীজ কিনবেন, বোধহয় ডেটটা ভালো করে দেখে নেওয়া দরকার।
0: অবশ্যই, ডেট অফ প্যাকিংটা যেন 1-2 মাসের মধ্যে হয়। পুরনো বীজ যেটা শীতে লাগাচ্ছে, মানে সেইটা, সেই বীজ না লাগিয়ে কারেন্ট ডেটের প্যাকিং বীজ লাগাবেন এবং অঙ্কুরিত বীজ লাগাবেন। অনেকে মানে ডাইরেক্ট সোন করছে, অনেকে বীজটাকে অঙ্কুরোদ্গম করার জন্যে একটা মানে পলিথিন না মানে একটা হচ্ছে কাপড়ের মধ্যে পুটুলি নিয়ে তার মধ্যে জল ছিটা দিয়ে কল বার করে নিয়ে তারপরে বীজ ফেলছে। যেমন ধনে বীজের ক্ষেত্রে অনেকে ধনের বীজটা ভেঙে নিচ্ছে, আধভাঙা করে নিয়ে তারপরে জল ছিটিয়ে নিয়ে ওকে অঙ্কুরোদ্গম করে নিয়ে অঙ্কুরিত বীজ, হ্যাঁ, 25 সেন্টিমিটার বাই 10 সেন্টিমিটার, মানে সারি থেকে সারির দূরত্ব 25 সেন্টিমিটার, বীজ থেকে বীজের দূরত্ব 10 সেন্টিমিটার দূরে দূরেও কিন্তু ধনে পাতা লাগাচ্ছে। অনেকে আবার ছিটিয়েও বুনছে।
1: হ্যাঁ, সারিতে বোনার কথা বলছে।
0: হ্যাঁ হ্যাঁ,
1: অনেকে তো বেশিরভাগই তো দেখা যায় ছিটিয়ে বোনে।
0: হ্যাঁ, ছিটিয়ে বুনলাম কিন্তু

0: ছিটিয়েও বোনা যায়। সেক্ষেত্রে কি করণীয়, যে ছিটিয়ে বোনার পরে 15 থেকে 20 দিনের মাথায় অতিরিক্ত যে চারাগুলো আছে সেগুলো তুলে ফেলতে হবে। আর এই শাক সবজি চাষের ক্ষেত্রে একটা বিশেষ সমস্যা হচ্ছে আগাছা, সেই জন্য আগাছা কিন্তু শুরুতেই দমন করতে হবে। অনেক চাষি ভাই যারা বাণিজ্যিকভাবে যারা চাষ করছেন, তারা বীজ বোনার 1 থেকে 2 দিনের মাথায় পেন্ডিমিথালিন 30% ইসি বাজারে টাটা পনিরা নামে পাওয়া যায়, সেটি 1 থেকে 2 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করে দিলে প্রি ইমার্জেন্সি হিসেবে হার্বিসাইড হিসেবে কাজ করে। অথবা বীজ বোনার 5 থেকে 7 দিন পরেই আমরা যদি আগাছা নিরান দিতে পারি শুরুতেই, তাহলে কিন্তু ভালো ফলন আমরা পেতে পারি।
1: এবারে এই যে সমস্ত সবজিগুলো চাষ করছেন, পালং শাক হোক বা কলমি যাই চাষ করতে চলেছেন আমাদের কৃষক বন্ধুরা, তারা তো মাটি তৈরি করলেন, বীজ ভালো সংশোধিত বীজ ব্যবহার করছেন, এবং আপনি কিছু সারের প্রয়োগের কথাও বলে দিলেন, এবং পরিচর্যাগত যেটা আগাছা বললেন যে প্রধান শত্রু, এছাড়াও কি অন্য কোনো পোকা রোগ পোকার আক্রমণ ঘটতে পারে?
0: অবশ্যই, বিশেষ করে রোগ হিসেবে গোড়া পচা, তারপরে হচ্ছে পাতায় দাগ অল্টারনেরিয়া লিপ ব্লাইট, পাতা ধসা, হ্যাঁ, তারপরে হচ্ছে পাউডারি মিলডিউ মানে গুঁড়োচিতি, হ্যাঁ, ডাউনি মিলডিউ, এই সমস্তগুলো রোগ আছে। এবং পোকা হিসাবে জাপ পোকা, ম্যাপ পোকা মানে লিফ মাইনার বা নলি পোকা, এইগুলো আছে, পাতা খেকো পোকা, লেদা পোকা, এইগুলো পোকার মধ্যে দেখা যায়।
1: এই পোকাটা যেটা বললেন যে পাতা খেকো বা পাতা কাটা পোকা, এটা কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায়।
0: হ্যাঁ,
1: প্রায় ধনে হোক বা আপনার পালং শাক কলমি শাক যেগুলো চাষ করেন সেখানে দেখা যাচ্ছে অধিকাংশ পাতা, কখনো কখনো বাজারে কিনতে গেলেও দেখা যায় যে পাতাটা কাটা বা ধনে, আরেকটা যেটা চোখে পড়ে যে ধনের পাতা কখনো কখনো হলুদ হয়ে যায়, এগুলো কি?
0: হ্যাঁ দেখুন, ধনে পাতা যেটা হলুদ হয়ে যাচ্ছে সেটা ছত্রাক ঘটিত রোগ অল্টারনেরিয়া লিফ ব্লাইট হচ্ছে। অনেক সময় হচ্ছে পাতার গোড়া পচে যাচ্ছে, সেই ক্ষেত্রে মরে যাচ্ছে, সেইগুলোর ক্ষেত্রে বীজ শোধন একান্তই জরুরি। আমরা বীজটা শোধন করব হচ্ছে কার্বেন্ডাজিম এবং ম্যাংকোজেবের মিশ্রণ হিসেবে, সাপ পাউডার 2 গ্রাম প্রতি কেজি বীজের সঙ্গে, অথবা আছে রিডোমিল গোল্ড বা টাটা মাস্টার অর্থাৎ ম্যাংকোজেব এবং মেটালিক্সেলের মিশ্রণ 2.5 গ্রাম প্রতি কেজি বীজের সঙ্গে মাখিয়ে নিতে পারি। অথবা আমরা যদি বীজ শোধন করার পরেও যদি দেখা যায়, তাহলে 5 থেকে 7 দিন অন্তর অন্তর সাপ বা হচ্ছে সেকটিন মানে হচ্ছে ম্যাংকোজেব এবং ফেনামিডেনের মিশ্রণ 3 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে আমরা কিন্তু গোড়া পচা, পাতায় দাগ এগুলো থেকে রক্ষা পাবো। এবার আমরা আসছি যে যেহেতু আমরা ডাইরেক্ট কনজিউম করছি এই পাতা সবজি, সেই জন্যে বায়োপেস্টিসাইডের দিকে আমাদের ঝুঁকতে হবে। বায়োপেস্টিসাইড হিসেবে নিম বেসড পেস্টিসাইড, যেমন ধরুন অ্যাজাডিরাক্টিন 10,000 ppm, নিমারিন, নিমাজল এই সমস্ত নামে পাওয়া যায়, সেইগুলো 3 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে আমরা লেদা পোকার থেকেও রক্ষা পেতে পারি। আর যারা ধরুন কেমিক্যালি করছেন, তারা আপনারা মিসাইল দিতে পারেন, এমামেকটিন বেনজয়েট 5% SG 0.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন, বা আপনার হচ্ছে ক্লোরোপাইরিফস এবং সাইপারমেথ্রিনের মিশ্রণ, হামলা, সেইগুলোর ক্ষেত্রে 1.5 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, স্প্রে করার পরে যখন ফসলটা তুলবেন সেটা যেন 10 দিনের মতো ব্যবধান হয়। ধরুন আজকে স্প্রে করলেন, কালকেই ফসল তুলে নিলেন, তাহলে তার একটা রেসিডুয়াল টক্সিসিটি কিন্তু এসে যাবে, এবং সেক্ষেত্রে আমাদের যারা ওটা কনজিউম করবে তাদের ক্ষেত্রে ক্ষতি হতে পারে। অনেকে করছে কি, আজকেই ফাঞ্জিসাইড স্প্রে করলো মানে ছত্রাকনাশক, হ্যাঁ, তারপরের দিনই বাজারজাত করতে গেছে, কিন্তু ছত্রাকনাশকের দাগ ধরুন নীলচে রং বা সবজির রং সেটা পাতায় দেখা গেছে, ফলে চাষিরা যেটা বাজারে নিয়ে যাচ্ছে সেটা কিন্তু যারা গ্রাহক তারা নিতে চাইছে না, সেদিকেও সাবধান অবলম্বন করবেন।
1: সার প্রয়োগের 10 দিন পর তাহলে বাজারজাত করতে হবে,
0: কীটনাশক বা ছত্রাকনাশক প্রয়োগ করার 10 দিনের পরে আপনারা বাজারজাত করুন।
1: বেশ, এবারে এই যে সমস্ত সবজিগুলো চাষ করছেন সার প্রয়োগ তো হলো, আরেকটা যেটা গুরুত্বপূর্ণ দিক, যারা বর্ষাকালে চাষ করছেন তো ঠিক আছে, জলের একটা পর্যাপ্ত পরিমাণে জল পেয়ে যাচ্ছেন, কিন্তু অসময়ে যখন চাষ করছেন সে সময় কি কোনো জলসেচের ব্যবস্থা বা কেমন থাকা দরকার?
0: দেখুন, জলসেচ সাধারণত বর্ষায় তো জলসেচ লাগে না, বরং জল নিকাশিটাই বেশি গুরুত্বপূর্ণ। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমার গাছের শিকড় যতদূর পর্যন্ত গেছে সেই শিকড়ের মাটি আমি হাতে নিয়ে মুঠো করব, মুঠো বাঁধছে কি না, যদি মুঠো বাঁধে তাহলে রস আছে, যদি মুঠো না বাঁধে তাহলে ঝাড়ি দিয়ে হালকা সেচ দিতে হবে। সে

0: যাতে ওর গোড়া পচাও না হয় এবং রসটাও পেয়ে যায়। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে এই ফসল তোলার পরে মাল্টিকাট যেগুলো আছে আমি গোড়া সমেত তুলছি না, সেইগুলোর ক্ষেত্রে বৃদ্ধির জন্যে 100% জলদ্রবণীয় বেশ কিছু সার আছে, 18-18-18 NPK অথবা 19-19-19 NPK 3 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন 20 দিনের মাথায়, অর্থাৎ বীজ বোনার 20 দিনের মাথায়, 30 দিনের মাথায়, 40 দিনের মাথায় 3 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে গাছের পাতাগুলো ঝোপালো হবে এবং ভালো দাম পাওয়া যাবে। আবার আর একটা হচ্ছে PGR হিসেবে, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর হিসেবে সিউইড এক্সট্রাক্ট যেমন বায়োভিটা বা সাগরিকা, এই জাতীয় সিউইড এক্সট্রাক্ট মানে সমুদ্র শৈবালের নির্যাস, সেটি যদি 2 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে বিকেলবেলা যদি স্প্রে করেন তাহলে ঔজ্জ্বল্যতা বাড়বে, চকচকে ভাব দেখা যাবে এবং গ্রোথও হবে, বৃদ্ধি পাবে এবং বাজারজাত করতে সুবিধা হবে।
1: বেশ, এবারে ধরুন একবার কেটে নিলেন, হ্যাঁ মাল্টিকাটের কথা বলছি, যখন একবার কেটে নেওয়ার পরে যে স্প্রে করবেন যে গ্রোথের জন্য যেটা বলছেন সেটা কি সেই দিনেই করবেন নাকি তার কোনো পদ্ধতি?
0: হ্যাঁ দেখুন, স্প্রে করার পরে ধরুন একটা ফাঙ্গাল অ্যাটাক হতে পারে, সেই ক্ষেত্রে ফাঙ্গাল অ্যাটাকের জন্যে, ফাঙ্গাল অ্যাটাক যাতে না হয় মানে ছত্রাক ঘটিত আক্রমণ না হয়, তাহলে তারপরেই আপনার সেই দিন বা তার পরের দিন আপনি সাপ পাউডার স্প্রে করলেন 2 গ্রাম প্রতি লিটার জলে
1: কেটে নেওয়ার পরে,
0: তারপরে 4-5 দিন বাদে আপনারা স্প্রে করতে পারেন 18-18-18 অথবা 19-19-19 যেটা 100% জলদ্রবণীয় সার, প্রতি লিটার জলে 3 গ্রাম গুলে স্প্রে করুন 10 দিন অন্তর অন্তর, তাহলে ভালো বৃদ্ধি পাবে।
1: বেশ, আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে আসছি, একটু আপনার কাছ থেকে জানি যে যে সমস্ত শ্রোতা বন্ধুরা বা কৃষক বন্ধুরা আমাদের অনুষ্ঠান শুনে হয়তো আগ্রহী হলেন, তারা তো জানতে চাইবেন যে আমি এই এত কিছু মেনটেন করে চাষ করছি, সেক্ষেত্রে ফলন কেমন হবে বা কতদিন অন্তর তিনি ফলন তুলতে পারবেন?
0: হ্যাঁ, ফলন ভালোই পাওয়া যায়, যেমন হ্যাঁ বিঘাপতি 25 কুইন্টাল অনায়াসে পাওয়া যায়, অতএব এটা কিন্তু ভালো, এটা পালং শাকের ক্ষেত্রে, এবং 53 কুইন্টাল পর্যন্ত পাওয়া যায়। আর একটা হচ্ছে ধনে পাতার ক্ষেত্রে আপনার হচ্ছে বিঘাতে 8-12 কুইন্টাল পর্যন্ত ভালো ফলন পাওয়া যায়, এবং ফলন আমরা যদি অসময়ে যদি আমি ভালো ফলন পেতে পারি এবং ফলন বৃদ্ধির জন্য বেশ কিছু PGR প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এবং 100% জলদ্রবণীয় সারের কথাগুলো বলেছি, মেন সমস্যা দুটো আছে, একটা হচ্ছে আগাছা নিয়ন্ত্রণ করব, আর একটা হচ্ছে গোড়া পচা যেন না লাগে এবং যাতে এই
1: জল নিকাশি
0: ব্যবস্থাটা থাকতে হবে। সবাই হয়তো ঝুঁকবে আমিও চাষ করব কিন্তু তার সেরকম জমি নেই, হ্যাঁ, এবং বৃষ্টি হয়তো বেশি হচ্ছে, সেই জন্য যারা যাদের শেড নেট আছে বা পলি হাউস আছে তারা কিন্তু এগিয়ে যাবে। আমরা হয়তো বলছি এটা সবাই করুন কিন্তু সবার হয়তো সেই জমি নেই, বা ধরুন কারুর দোয়াশ মাটি নেই, বেলে দোয়াশ মাটি নেই, জল নিকাশি ব্যবস্থা ভালো নেই, তারা কিন্তু এই চাষে এগোতে পারবে না। সেই জন্যে প্রতিকূলতা আছে কিন্তু কম সময়ে অধিক লাভজনক হিসাবে এই চাষগুলো খুবই গুরুত্ব পাচ্ছে।
1: আচ্ছা, এই ক্ষেত্রে আপনি তো বলছেন যে কম সময়ে অধিক গুরুত্ব পাচ্ছে, এই জলদি চাষের ক্ষেত্রে কি কোনো সমস্যা দেখা দিতে পারে? জলদি যদি চাষ করার যে বীজ জলদি যেগুলো হবে, বেশি দীর্ঘমেয়াদি চাষ নয়, জলদি চাষের ক্ষেত্রে কী ধরনের সমস্যা দেখা দেয়?
0: দেখুন, জলদি চাষে সমস্যা হিসাবে যেগুলো সমস্যা, দেখুন বাজারজাতের কোনো সমস্যা নেই, জলদি চাষে হয়তো দেখা যাচ্ছে যে তার গ্রোথ হয়তো যেরকম শীতকালীন ফসল সেরকম গ্রোথ এলো না, হ্যাঁ, কিন্তু যেহেতু বাজারে কম লোক এই ফসলটা বাজারে এনেছে ফলে সে কিন্তু দাম পেয়ে যাচ্ছে। ধরুন শীতের পালংয়ে যেরকম সুন্দর লাস্টার মানে উজ্জ্বলতা আছে গোল পাতাগুলো, এটার হয়তো পাতাগুলো ছুচলো আছে এবং এর জাত কিন্তু একটু আলাদা, শীতের পালং জাত আলাদা, আর হচ্ছে বর্ষায় যে পালং অসময়ে যে পালংগুলো চাষ করব তার একটু আলাদা আছে, এবং খুব অল্প সময়ের মধ্যে আমি বাজারজাত করছি এবং ভালো দাম পাচ্ছি এবং লাভজনকের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। ধরুন পালং শাক 40-80 টাকা প্রতি কেজি, হয়রাস শীতকালে 4-5 টাকা পর্যন্ত কিলো বিক্রি হয়, অতএব প্রায় 6-8 গুণ দাম বেশি পাওয়া যাচ্ছে। বিশেষ পরিচর্যা কিন্তু নেই, কিন্তু যে জিনিসটা রাখতে হবে যে আমার জল নিকাশি ব্যবস্থাটা ভালো রাখতে হবে, আগাছা নিয়ন্ত্রণ রাখতে হবে, সে আপনারা নিড়ান দিয়ে হোক, হাত নিড়ান দিয়ে হোক, অথবা বীজ বোনার একদিনের মাথায় পেন্ডিং ইতালিন 30% ইসি টাটা পনিরা নামে পাওয়া যায়, সেটি 1.5 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে প্রি

0: সার্জেন্স হিসাবে, হার্বিসাইড হিসাবে এইগুলো কাজ করে।
1: বাহ,
0: অতএব এইগুলো সাবধান অবলম্বনগুলো করলে ভালো লাভ পেতে পারে।
1: একদম। আর যেটা আমাদের আলোচনা থেকে উঠে এলো বারবার, আমরা যদি একটু খতিয়ে দেখি অন্যান্য চাষের ক্ষেত্রে যে পরিশ্রম বা যে ব্যাপক পরিমাণে জায়গার প্রয়োজন হচ্ছে, এখানে কিন্তু সেই পরিশ্রমটাও কম, জায়গাটাও কম, অল্প জায়গার মধ্যে অল্প পরিশ্রমে বা অল্প ব্যয়ও তো বলতে পারি,
0: অল্প ব্যয়ও
1: কিন্তু আমরা লাভটা ভালো পেতে পারি,
0: লাভটা ভালো পেতে।
1: এবং যেহেতু আমরা অসময়ে চাষটা যদি করতে পারি, তাহলে কিন্তু বাজারে একটা বিশেষ চাহিদা রয়েছে।
0: অবশ্যই অবশ্যই, কেননা যেহেতু সবাই এটা করতে পারছে না, সবার কিন্তু পলি হাউস নেই,
1: ঠিক ঠিক,
0: এবং সবার কিন্তু পলি দোয়াশ বা বেলে দোয়াশ বা দোয়াশ মাটি নেই,
1: একদম।
0: অনেকের এঁটেল জমি আছে, কিন্তু এঁটেল জমিতে এই ফসলগুলো হবে না, কেননা সেখানে জল নিকাশি ব্যবস্থা নেই, সেখানে জল সরতে সময় লাগে, বিশেষ করে বর্ষাকালে গোড়া পচার সমস্যা আছে। হ্যাঁ, যেই এবং যে জাতগুলো আমাকে লাগাতে হবে সেই বিশেষ বিশেষ জাতগুলোর কথা আমরা উল্লেখ করেছি, যে যেগুলো শীতকালীন সেগুলো এখানে নয়, এবং কারেন্ট বীজ ব্যবহার করতে হবে, কারেন্ট প্যাকিং বীজগুলো করতে হবে।
1: বেশ, আমরা আজকে আলোচনা করছিলাম লাভজনকভাবে পাতা সবজির চাষ এবং খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় যেগুলো আপনাদের একান্ত মাথায় রাখতে হবে, সে ব্যাপারে বরুণবাবু খুব স্পষ্টভাবে সুন্দরভাবে বুঝিয়ে বললেন কিভাবে আপনারা চাষ করবেন, কোন বীজ সংগ্রহ করবেন, উন্নত কিছু বীজের কথাও বললেন, তারপর কেমন মাটি হওয়া, সব ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা করলেন। এবং আশা করছি আমাদের আজকের অনুষ্ঠান থেকে অনেক কৃষক বন্ধু উপকৃত হবেন, তারা হয়তো এগিয়েও আসবেন, চাষের প্রতি আগ্রহী হবেন পাতা সবজির চাষের। তবে ওই একটা শর্ত যে আপনারা সবাই এগিয়ে এলে হবে না, আপনার অনুকূল পরিবেশ থাকতে হবে চাষের জন্য, যেটা সব ক্ষেত্রে হয়, এই ব্যাপারেও যদি থাকে তাহলে নিশ্চয়ই আপনারা এগিয়ে আসতে পারেন, এবং অসময়ে চাষ করলে আপনারা আর্থিকভাবে বাণিজ্যিকভাবে লাভবান হতে পারবেন। অনেক ধন্যবাদ বরুণবাবু এত সুন্দরভাবে আমাদের কৃষক বন্ধুদেরকে পাতা সবজি চাষ বুঝিয়ে বলার জন্য। আজকে আমাদের ঘড়ির কাঁটা বলছে এখানেই থামতে হচ্ছে, আজকের মতো আপনাকে ধন্যবাদ জানাই, নমস্কার।
0: নমস্কার।
1: আর বন্ধুরা, আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো তা লিখে জানাবেন, চিঠি লিখুন যে অনুষ্ঠানের জন্য লিখছেন, তারপর দিন প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, অথবা মেল করে জানাতে পারেন aircoalagri@gmail.com। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, নমস্কার।
2: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
3: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না, সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে, দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, সমীক্ষা। আজকের শিরোনাম, হাতের লেখার সংকট। লিখেছেন সত্যজিৎ ঘোষ।
1: আকাশবাণী কলকাতা, সমীক্ষা। শিরোনাম, হাতের লেখার সংকট। লিখেছেন।

সত্যজিৎ ঘোষ। হাতের লেখার দিন কি শেষ হয়ে যাবে সে বিষয়ে নানামুনির নানা মত। মাত্র দু কিংবা তিন দশক আগেও কালি কলম মনের নিবিড় সহাবস্থানে সাদা কাগজে ফুটে উঠত অক্ষরমালা। জীবনের যে কোনো শুভ শুরুর আগে যেভাবে গুরুত্ব পায় পূজার্চনা, লেখা শুরুর আগে হাতে খড়ির রীতি সেই পরম্পরার সাক্ষ্য বহন করত। বর্তমানে শিশুদের লেখা শুরুর বয়স এগিয়েছে সঙ্গত কারণে, যদিও যত্ন বাড়েনি হাতের লেখা চর্চার, ফলে কৌলিন্য হারিয়েছে হাতে খড়িও। আট কিংবা নয়ের দশকে আমরা যদি ফিরে যাই, দেখতে পাওয়া যাবে প্রাথমিক বিদ্যালয়গুলিতে এবং উচ্চ বিদ্যালয়ের গোড়ার শ্রেণীতে হাতের লেখার অনুশীলন হতো জোর কদমে। গ্রীষ্মের ছুটি কিংবা পুজোর ছুটিতে হোমওয়ার্ক হিসেবে দেওয়া হতো 30 পাতা হাতের লেখার নির্দেশ। নিচু ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষক কিংবা অভিভাবকরা খাতার শুরুতে একটা লাইন লিখে দিতেন, শিক্ষার্থীদের সেটা দেখে বারবার লিখতে হতো। অলসভাবে সময় নষ্ট করা আটকাতে অভিভাবকরা হাতের লেখা অনুশীলন করার নিদান দিতেন। এই সব করে হাতের লেখা সত্যি দৃষ্টিনন্দন হতো কিনা তা বলা মুশকিল, কিন্তু হাতের লেখা যে লেখাপড়ার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মান্যতা পেত তা সহজেই অনুমেয়। আজও পরীক্ষায় উত্তর লিখতে হয় হাতের লেখায়, তবু ব্যবহারিক জীবনে প্রয়োজন ফুরিয়ে আসছে বলেই হাতের লেখার প্রতি যত্নবান হওয়ার তাগিদ চোখে পড়ে না। বরং সকলেই এখন কিপ্যাড কিংবা টাচ স্ক্রিনে আঙুল ছুঁয়ে লিখতে অভ্যস্ত। সারা পৃথিবীতে যখন পেপারলেস ওয়ার্কের জনপ্রিয়তা বাড়ছে, তখন কে আর কাগজ কলম নিয়ে লেখার কাজে ব্যস্ত থাকবে। টাইপিংয়ের ক্ষেত্রে পরিমার্জনের সুলভ সুবিধে মেলায় দ্রুত তা জনপ্রিয় হয়ে উঠছে। যে সময় নিয়মিত চিঠির আদান প্রদান হতো, প্রাপক খামের ওপর লেখার নমুনা দেখে সহজেই বুঝে যেতেন চিঠির প্রেরককে। ভিতরের প্রতিটি অক্ষরে থাকত অকৃত্রিম মমত্ব। লেখক কবি গবেষকদের হাতে লেখা পাণ্ডুলিপি চিরকাল সংরক্ষণযোগ্য বস্তু হিসেবে গুরুত্ব পেত। পাশাপাশি তাদের কাগজ কালি কলমের ব্যবহার নিয়েও পাঠকের কৌতূহলের শেষ ছিল না। হাতের লেখা অনেকটাই মানুষের মুখাবয়বের মতো। পৃথিবীতে প্রতিটি মানুষকে দেখতে যেমন আলাদা, হাতের লেখাও তাই। জাল সই নিয়ে সারা পৃথিবীতে প্রতিদিন কত ঘটনাই ঘটে, তার পিছনেও সেই হাতের লেখার কারসাজি। একজনের লেখা আরেকজনের পক্ষে হুবহু নকল করা সত্যি অসম্ভব। সন্দেহের উৎপত্তি হলেই ডাক পড়ে হাতের লেখা বিশেষজ্ঞদের। এইসব কারণে গ্রাফোলজি বিজ্ঞানের মান্যতা না পেলেও নিজেই একটা শাস্ত্র হয়ে উঠতে চাইছে। গ্রাফোলজি বিশেষজ্ঞদের অভিমত, হাতের লেখার নমুনা পরীক্ষা করে মানুষের ব্যক্তিত্ব স্বভাব মানসিকতার হদিশ দেওয়া সম্ভব, যদিও আধুনিক মনোবিজ্ঞান বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ। বিজ্ঞান বিষয়টিরও বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে তারা সন্দেহ প্রকাশ করে। তথাপি অপরাধের নিষ্পত্তি করতে হাতের লেখা বিশেষজ্ঞদের দ্বারস্থ হওয়ার ঘটনা প্রতিনিয়ত নজরে পড়ে। ঠিক যেভাবে একটা সময় সুন্দর হস্তাক্ষরের অধিকারীদের সমাজে বিশেষ কদর ছিল, বিশেষ ধরনের লেখা সে আবেদনপত্রই হোক কিংবা শংসাপত্র, তাদের দ্বারস্থ হতেই হতো। প্রযুক্তির হাতে হাত রেখে আমরা কেবল লাভের পাল্লার দিকেই ঝুঁকতে শিখেছি, অথচ গুরুজনদের হাতের লেখা বারবার ফিরে দেখতে চাই বলে আজও বহু মানুষ সেই সব পরম যত্নে গুছিয়ে রাখেন। কত মজার ঘটনা ঘটেছে এই হাতের লেখাকে কেন্দ্র করে। নিজের হাতের লেখার হতশ্রী দশার কারণে বন্ধুকে দিয়ে চিঠি লিখিয়ে কত মানুষের প্রেম রাস্তা বদল করেছে। আমাদের একটু যত্ন একটু সময় ব্যয় বাঁচিয়ে রাখতে পারে এই চর্চা। আমরাই পারি অভ্যাসের দাস হয়ে হাতের লেখাকে স্বমহিমায় বাঁচিয়ে রাখতে। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন সত্যজিৎ ঘোষ।

0: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। নেট ইস্যুতে বিক্ষোভ আন্দোলন চলাকালীন পড়ুয়াদের ওপর পুলিশি তৎপরতার অভিযোগে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন দিনের মতো মুলতবি। প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করে সরকার। অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরূপের অভিযোগের তদন্তে 4 সদস্যের সিট গঠন করা হয়েছে বলে উত্তরপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে। সিটের পঞ্চম সদস্য হিসেবে একজন ফরেন্সিক অডিটরকে অন্তর্ভুক্ত করতে বলেছে শীর্ষ আদালত। E20 প্রকল্পের লভ্যাংশ কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কারি পাচ্ছেন বলে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া কন্টেন্টের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন মন্ত্রী। সপ্তাহান্তে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান সামরিক হামলা স্থগিত রাখার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় 7% কমেছে। বাণিজ্যিক জাহাজ MV ওমরফিতে আক্রমণের ফলে ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনায় বিদেশ মন্ত্রক এদেশে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূতকে কড়া বার্তা দিয়েছে। ISSF শুটিং বিশ্বকাপে মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে ভারতের এশা সিং সোনা জিতেছেন। আসছে বিস্তারিত খবরে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বিক্ষোভ আন্দোলন চলাকালীন পড়ুয়াদের ওপর পুলিশি তৎপরতার অভিযোগে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন দফায় দফায় ব্যাহত। লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে গেছে। প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করে সরকার। এই বিলে 2024 সংশ্লিষ্ট আইনটির বেশ কিছু সংশোধন করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং সভায় বিলটি পেশ করেন। এই বিলে প্রশ্ন ফাঁসের মতো গর্হিত অপরাধের ক্ষেত্রে সাজা হিসেবে 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাব রাখা হয়েছে। মামলার তদন্ত দ্রুত শেষ করার লক্ষ্যে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে প্রাত্যহিক শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনেরও প্রস্তাব রয়েছে এতে। এ ধরনের অপরাধের তদন্ত থানায় অভিযোগ দায়ের হওয়ার দিন থেকে পরবর্তী 2 মাসের মধ্যে এবং চার্জশিট পেশ করার পর থেকে 3 মাসের মধ্যে শুনানি সম্পূর্ণ করার উল্লেখ রয়েছে বিলে। তৃতীয়বার মুলতবি হওয়ার পর বিকেল 5টায় লোকসভার অধিবেশন বসলে প্রিসাইডিং অফিসার কৃষ্ণা প্রসাদ টেনেটি বিল নিয়ে আলোচনা চালানোর চেষ্টা করেন। যদিও বিরোধী সাংসদরা স্লোগান দিতে থাকেন এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের FIRও প্রত্যাহারের দাবি জানান। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু অভিযোগ করেন, কংগ্রেস এবং বিরোধী দলগুলি বিল নিয়ে আলোচনার সুযোগ দিচ্ছে না। দেশের যুবদের স্বার্থ ও ভবিষ্যতের সঙ্গে সম্পর্কিত এই বিল নিয়ে আলোচনা চলতে দেওয়ার জন্য বিরোধী সদস্যদের কাছে আর্জি জানান তিনি।
1: यहाँ चर्चा को रोकने के लिए ये नारेबाजी क्यों कर रहे हैं, मुझे ये समझ में नहीं आ रहे। ये तो युवाओं का पूरा इस पर नजर है और इतना इम्पोर्टेंट बिल, पब्लिक एग्जामिनेशन प्रिवेंशन ऑफ अनफेयर मीन्स जैसे बिल को चर्चा के लिए रोकना, ये बहुत गलत भेज रहा है।
0: চিৎকার চেঁচামেচি চলতে থাকায় অধিবেশন দিনের মতো মুলতবি করে দেওয়া হয়। এদিকে রাজ্যসভাতেও একই চিত্র নজরে আসে। চতুর্থবার মুলতবি হওয়ার পর উচ্চকক্ষের অধিবেশন ফের বসলে ডেপুটি চেয়ারম্যান হরিবংশ জাতীয় গৌরব অপমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা চালানোর চেষ্টা করেন, কিন্তু বিরোধী সাংসদদের প্রতিবাদ বিক্ষোভের জেরে ব্যর্থ হন তিনি। পরে সভার কাজ দিনের মতো মুলতবি করা হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বিরোধী দলগুলির আচরণের তীব্র নিন্দা করে বলেছেন তারা সংসদের কার্যক্রমে বাধা দিচ্ছে। একাধিকবার অনুরোধ সত্ত্বেও কংগ্রেস কোনো সহযোগিতা করছে না। সংসদের বাইরে কংগ্রেস নেতারা তাদের কথা বলতে অনুমতি দেওয়ার দাবি জানাচ্ছেন, অথচ সরকার তাদের আলোচনায় অংশ নেওয়ার আবেদন জানালে তারা কর্ণপাত করছেন না। বিজেপি সাংসদ কাঙ্গনা রানাওয়াত ইচ্ছাকৃতভাবে সংসদের কাজে ব্যাঘাত ঘটানো এবং আইন প্রণয়নের প্রক্রিয়া ব্যাহত করার জন্য বিরোধী দলগুলির সমালোচনা করেছেন। সংসদ চত্বরে সাংবাদিকদের তিনি বলেন, আলোচনার বিষয়বস্তু যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, বিরোধী দলগুলি সংসদকে সচল রাখতে আগ্রহী নয়। অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরূপের অভিযোগের তদন্তে লখনৌ রেঞ্জের পুলিশের ইন্সপেক্টর জেনারেল এস কিরণের নেতৃত্বে 4 সদস্যের সিট গঠন করা হয়েছে বলে উত্তরপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ রাজ্য সরকারকে সিটের পঞ্চম সদস্য হিসেবে একজন ফরেন্সিক অডিটরকে অন্তর্ভুক্ত করতে বলেছেন। 2 সপ্তাহের মধ্যে এই বিশেষ তদন্তকারী দলকে তাদের প্রথম স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে। উত্তরপ্রদেশ সরকারের

পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা শীর্ষ আদালতে জানান, চলতি মাসের 25 তারিখে দেওয়া আদালতের পরামর্শ মেনেই এসআইট গঠন করা হয়েছে। দলে রয়েছেন ডিআইজি র্যাঙ্কের এক আধিকারিক, একজন সিনিয়র এবং অতিরিক্ত পুলিশ সুপার। অনুদানের তছরূপে সিবিআই তদন্তের দাবিতে একগুচ্ছ আবেদনের আজ শুনানি হয় সর্বোচ্চ আদালতে। এদিকে অনুদান তছরূপ মামলায় উত্তরপ্রদেশের বিশেষ আদালত ধৃত আটজনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ 14 দিন বাড়িয়েছে। আজ তাদের ভার্চুয়ালি আদালতে তোলা হয়। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সিআরপিএফ এর প্রতিষ্ঠা দিবসে বাহিনীর সকল সদস্যকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে উপরাষ্ট্রপতি বলেন, দেশের ঐক্য, অখণ্ডতা ও অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় সিআরপিএফ সাহস, অটল নিষ্ঠা এবং সর্বোচ্চ পেশাদারিত্বের স্বাক্ষর রেখেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা থেকে শুরু করে কঠিন পরিস্থিতিতে নাগরিকদের পাশে দাঁড়ানো সিআরপিএফ সর্বদা দেশকে অগ্রাধিকার দিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সিআরপিএফ এর অদম্য নিষ্ঠা, আত্মত্যাগ এবং কর্তব্য নিষ্ঠা প্রত্যেক ভারতীয়কে অনুপ্রাণিত করে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইথানল মিশ্রিত পেট্রোল E20 প্রকল্পের লভ্যাংশ কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কারি পাচ্ছেন বলে একাধিক ডিপ ফেক ভিডিও এবং এআই নির্মিত কন্টেন্ট সমাজ মাধ্যমে ছড়ানোর অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছেন মন্ত্রী। তাঁকে জড়িয়ে অবমাননাকর ভিডিও, এআই দিয়ে তৈরি কন্টেন্ট প্রকাশের অভিযোগে মেটা, গুগল LLC, এক্স সহ বিভিন্ন সমাজ মাধ্যমের বিরুদ্ধে মামলা করার জন্য কেন্দ্রীয় মন্ত্রীকে অনুমতি দিয়েছে বম্বে হাইকোর্ট। তাঁর দাবি, এই পোস্টগুলোতে তাঁকে এবং তাঁর পরিবারকে অযথা জড়ানো হয়েছে। এই ধরনের ভুয়ো কন্টেন্ট ছড়িয়ে পড়া রুখতে আদালতকে নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। সপ্তাহান্তে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান সামরিক হামলা স্থগিত রাখার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় 7% কমেছে। ব্রেন্ট ক্রুডের হিসেবে দাম অন্তর্বর্তী লেনদেনে 7.9% কমে ব্যারেল প্রতি 89.11 মার্কিন ডলারে নেমেছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI এর পরিসংখ্যান অনুযায়ী অপরিশোধিত তেলের দাম 6.9% কমে ব্যারেল প্রতি 83.14 মার্কিন ডলারে দাঁড়িয়েছে। ইরান জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক অভিযান বন্ধ রাখলে তারাও নতুন করে হামলা চালাবে না। এর ফলে পশ্চিম এশিয়ায় উত্তেজনা প্রশমিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং কূটনৈতিক সমাধানের আশা জোরদার হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে এই উল্লেখযোগ্য পতন। বাণিজ্যিক জাহাজ MV ওমরফিতে আক্রমণের ফলে এক ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনায় বিদেশ মন্ত্রক আজ ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ডক্টর আলেকজান্দ্রা পোলিশচুককে তলব করে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মন্ত্রক বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে এ ধরনের হামলার কড়া নিন্দা করেছে। যুদ্ধের প্রতিকূল প্রভাব সামুদ্রিক যাতায়াত, স্বাধীনভাবে জাহাজ চলাচল এবং আন্তর্জাতিক বাণিজ্যের ওপর পড়ছে বলে উল্লেখ করা হয়েছে। এক বার্তায় বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারতের এই কড়া বার্তা ইউক্রেন প্রশাসনের কাছে পৌঁছে দেওয়ার জন্য বলা হয়েছে রাষ্ট্রদূতকে। চীনের হ্যাংঝৌতে আয়োজিত ISSF শুটিং বিশ্বকাপে আজ মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে ভারতের এশা সিং স্বর্ণপদক জয় করেছেন। প্যারিস 2024 অলিম্পিকে জোড়া পদকজয়ী মনু ভাকেরকে পেছনে ফেলে তিনি এই পদক জয় করলেন। 21 বছর বয়সী এশা ফাইনালে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে 40টি লক্ষ্য হিট করেন। অন্যদিকে মনু ভাকের এই ইভেন্টে ব্রোঞ্জ পেয়ে ভারতের জন্য একই সঙ্গে 2টি পদক জয়ের কৃতিত্ব নিশ্চিত করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল এশা সিং ও মনু ভাকেরকে অভিনন্দন জানিয়েছেন। দুবারের অলিম্পিক সাঁতারু সজন প্রকাশ চলতি কমনওয়েলথ গেমসে পুরুষদের 200 মিটার বাটারফ্লাই ইভেন্টে ফাইনালে উঠেছেন। আজ রাতেই ফাইনাল অনুষ্ঠিত হবে। এদিকে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রথম পদকজয়ী প্যারা পাওয়ার লিফটার ঝান্ডু কুমারের বাড়িতে তাকে অভিনন্দন জানান। 22তম কমনওয়েলথ টেবিল টেনিস প্রতিযোগিতা আজ নতুন দিল্লিতে শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, খেলাধুলা মানুষকে একত্রিত করতে এবং পারস্পরিক বোঝাপড়ার জন্য নিশ্চিত করতে সাহায্য করে। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন উত্তরাখণ্ড জুড়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আগামী 24 ঘণ্টার মধ্যে দেরাদুন, নৈনিতাল ও বাগেশ্বর সহ বিভিন্ন পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নিট ইস্যুতে বিক্ষোভ আন্দোলন চলাকালীন পড়ুয়াদের ওপর পুলিশি তৎপরতার অভিযোগে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন দিনের মতো মুলতুবি। অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরূপের অভিযোগে তদন্তে 4 সদস্যের সিট গঠন করা হয়েছে বলে উত্তরপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে।

0: খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী কলকাতা এখন জানিয়ে দেব আগামী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন সেতার শিল্পী অভিষেক মল্লিক। রাত 9:30 অনুরোধের আসর, 10:00 বাংলা ছায়াছবির গান, রাত 10:30 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান শিল্পী তাপস মিত্র, রাত 10:45 নজরুল গীতি শিল্পী শ্রীনন্তী দাশগুপ্ত, রাত 11:00 পুরাতনী শিল্পী শাওনি মল্লিক, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত সন্দীপন সমাজপতি, রাত 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা বিষয় বিশ্ব হেপাটাইটিস দিবস, আজকের অতিথি ডাক্তার কিংশুক দাস, সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার। শুনলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের আগামী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে।
2: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না, সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, একটু পরেই সংবাদ।
3: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে, ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
4: দাদু, এই গাছটার নাম কি?
5: ট্যাঞ্জেরিন। খুব মিষ্টি হয় এটা, ভাঙিস না যেন।
6: ফ্রি ফরেন ট্রিপ, ক্লিক অন দা লিংক, এক্ষুনি করছি।
4: দাদু দাঁড়াও, লিংকে একদম ক্লিক করো না।
6: কেন?
4: এই এসএমএসটা একটা স্ক্যাম, ক্লিক করলেই তোমার সব ব্যাংক ডিটেইলস চুরি হয়ে যাবে।
6: ওহো, শাবাশ গপ্পু, জোর বাঁচিয়ে দিলি। এই নে তোর বুদ্ধি খাটানোর ফল।
7: আরবিআই কথা বলে স্মার্ট হোন কুল ঠাকুর।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করা হয়েছে। ভারত বিরোধী আন্দোলন কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে বিজেপি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। সিকিমের নামচিতে তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পে নির্মীয়মান সুড়ঙ্গে বিস্ফোরণে নিহত এ রাজ্যের শ্রমিকদের পরিবারের হাতে আজ আর্থিক সহায়তা তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রেশন ব্যবস্থায় চালের গুণগত মান নিয়ে রাজ্য সরকার কোনো রকম আপোষ করবে না। বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যের 96তম আত্মবলিদান দিবসটি আজ রাজ্য জুড়ে যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের ওপর অবস্থিত গভীর নিম্নচাপটি আজ বালেশ্বর এবং ক্যানিংয়ের ওপর দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। আসছি বিস্তারিত খবরে। প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং সভায় বিলটি পেশ করেন। উল্লেখ্য, এই বিলে 2026-24 সংশ্লিষ্ট আইনের বেশ কিছু সংশোধন করা হয়েছে। প্রশ্ন ফাঁসের মতো গর্হিত অপরাধের ক্ষেত্রে সাজা হিসেবে 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার সংস্থান রয়েছে। মামলার তদন্ত দ্রুত শেষ করার লক্ষ্যে প্রতিটি রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চল কর্তৃপক্ষকে দৈনন্দিন শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনের নির্দেশ দেওয়া হবে। এ ধরনের অপরাধের তদন্ত থানায় অভিযোগ দায়ের হওয়ার দিন থেকে পরবর্তী 2 মাস এবং চার্জশিট পেশ করার পর থেকে 3 মাসের মধ্যে শুনানি সম্পূর্ণ করার প্রস্তাবও রয়েছে এই বিলে। উল্লেখ্য, নিট পরীক্ষায় দুর্নীতি ও প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিক্ষোভের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভা গত শুক্রবার ফাস্ট ট্র্যাক আদালত গঠনের জন্য এই খসড়া বিল অনুমোদন করে। বিজেপি জানিয়েছে, ভারত বিরোধী আন্দোলন কোনোভাবেই বরদাস্ত করা হবে না। দলের রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, বামেরা ছাত্রদের পাশে দাঁড়াতেই পারে, সেটা তাদের গণতান্ত্রিক অধিকার। এই অধিকার ভারতের সংবিধান তাদের দিয়েছে। ছাত্র, রাজনৈতিক দল প্রত্যেকেরই প্রতিবাদ করার অধিকার রয়েছে। তবে প্রতিবাদের নামে দেশ বিভাগের চক্রান্ত, সাংবাদিক ও পথচারীদের ওপর আক্রমণ, দোকান ভাঙচুর কোনো রাজনীতি নয়। কলকাতায় গত শুক্রবার যা ঘটেছিল তা কোনো ছাত্র আন্দোলন নয় বলেও তিনি স্পষ্ট জানান।
1: প্রতিবাদ করার অধিকার প্রত্যেকটি মানুষের আছে, ছাত্রদেরও আছে, যে কোনো রাজনৈতিক দলের আছে। সাংবাদিকদের উপর আক্রমণ, সাংবাদিকদের রক্তাক্ত করে দেওয়া, নিরপরাধ পথচারীদের উপরে আক্রমণ, দোকান ভাঙচুর করা, এটা কি ধরনের রাজনীতি? এটা সম্পর্কে সচেতন করতে, এদের প্রকৃত চেহারা মানুষের সামনে তুলে ধরতে এবং মানুষকে এটা বোঝাতে যে আপনাদের বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের এদের থেকে দূরে রাখুন। সেদিন যেটা হয়েছিল সেটা আর যাই হোক কোনো ছাত্র আন্দোলন ছিল না।
0: এদিকে বিজেপি দেশ ও রাষ্ট্রবিরোধী শক্তির বিরুদ্ধেও জনমত গঠনের ডাক দিয়েছে। কলকাতার ছাত্র সংগঠনগুলির আন্দোলনে দেশ বিরোধী স্লোগান ও সাংবাদিকদের ওপর আক্রমণের প্রতিবাদে বিজেপির তিরঙ্গা মিছিলের শেষে দলের নেতা রাজ্যের মন্ত্রী তাপস রায় অভিযোগ করেন, মমতা ব্যানার্জির শাসনকালে 7 বার প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং এত বড় দুর্নীতির সরকার বাংলায় আগে কেউ কখনো দেখেনি। তা সত্ত্বেও মমতা ব্যানার্জি পদত্যাগ করেননি, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন। অন্যদিকে কংগ্রেস কেন্দ্রে এবং বিভিন্ন রাজ্যে ক্ষমতায় থাকাকালীন 53 বার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এর প্রেক্ষিতে কে কবে পদত্যাগ করেছে তিনি সে বিষয়ে প্রশ্ন তোলেন। শ্রী রায় জানান, বিষয়টি নিয়ে একটা ইস্যু তৈরি করে দেশকে অশান্ত করার অপপ্রয়াস চালানো হচ্ছে।
2: পশ্চিমবাংলার বুকেও হঠাৎ স্কুটিতে বসে পড়ল মমতা ব্যানার্জি, হঠাৎ স্কুটিতে বসে পড়ল, আর মানুষ ভুলে গেল 26,000 চাকরিটা কেন গেল। 26,000 চাকরি বিক্রি করায় যে সে আন্দোলন করবে, যাই হোক, আজকে আমাদের বার্তা হলো, ভারত বিরোধী শক্তি, দেশ বিরোধী শক্তি, রাষ্ট্র বিরোধী শক্তি, এর বিরুদ্ধে জনমত গঠন করা।
0: আগেই জানানো হয়েছে, সম্প্রতি ছাত্র সংগঠনগুলির আন্দোলনে দেশ বিরোধী স্লোগান ও সাংবাদিকদের ওপর আক্রমণের প্রতিবাদে বিজেপি আজ কলকাতায় তিরঙ্গা মিছিল করে। দলের উত্তর কলকাতা সংগঠনের পক্ষ থেকে শিয়ালদা স্টেশন থেকে মিছিল শুরু হয়ে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে শেষ হয়। উত্তর কলকাতা জেলা সংগঠনের সভাপতি তমগ্ন ঘোষ জানিয়েছেন, সম্প্রতি ছাত্র আন্দোলনের নামে যেভাবে দেশ বিরোধী স্লোগান দেওয়া হয়েছে এবং সাংবাদিকদের নিগ্রহ করা হয়েছে তা কখনোই বরদাস্ত করা হবে না। অন্যদিকে নিট প্রশ্নপত্র ফাঁসকাণ্ডের বিরোধিতায় বাম ছাত্র সংগঠনগুলির মিছিলে সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে আজ বহু সাংবাদিক একসঙ্গে কলকাতা প্রেস ক্লাব থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন। ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে এই মিছিল থেকে সেই বার্তাই দেওয়া হয়। কলকাতা ও জেলার সমস্ত মাধ্যমের সাংবাদিকরা প্রতিবাদ মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ধর্মতলায় হাতে হাত ধরে তারা পরস্পরের সঙ্গে থেকে এই ধরনের ঘটনার বিরোধিতায় অঙ্গীকারবদ্ধ হন। মিছিলের পর একটি প্রতিনিধি দল লোকভবনে গিয়ে রাজ্যপাল আর এন রবির কাছে স্মারকলিপি জমা দেয়। নিট আন্দোলনের নামে কলকাতায় গত শুক্রবার বিশৃঙ্খলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ধৃত ওয়াকার আজম এবং মোহাম্মদ জাভেদ আক্তারকে আগামীকাল পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। এদের আজ আদালতে তোলা হলে বিচারক এই নির্দেশ দেন। এই ঘটনায় ধৃত মোট ১৬ জনকে আগামীকাল আবার আদালতে তোলা হবে। উল্লেখ্য, ঘটনার পরদিন ১১ জন, গতকাল ৩ এবং আজ আরও ২ জনকে পুলিশ গ্রেপ্তার করে। ধৃত ৫ জনকে নিয়ে আজ ধর্মতলা চত্বরে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। ডাক্তারিতে প্রবেশিকা পরীক্ষা নিটে পশ্চিমবঙ্গে মেধা তালিকার শীর্ষে থাকা পরীক্ষার্থীদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল সম্বর্ধনা দেবেন। নবান্ন সভাঘরে অনুষ্ঠানে ১০০ জন পড়ুয়ার হাতে ল্যাপটপ ও উপহার সামগ্রী তিনি তুলে দেবেন বলে জানা গেছে। উল্লেখ্য, গত ১৭ জুলাই নিটের ফল প্রকাশিত হয়। মোট ১১,২১,০০০ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এরাজ্য থেকে সফল হয়েছেন ৫২,৭৪৬ জন। এদিকে এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে মেধা তালিকায় স্থান পাওয়া পূর্ব মেদিনীপুর জেলার ২৯ জন ছাত্রছাত্রীকে আজ সম্বর্ধনা দেয় পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক নিরঞ্জন কুমার, রাজ্যের মন্ত্রী, প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা প্রমুখ। সিকিমের নামচিতে তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পে নির্মীয়মান সুড়ঙ্গে বিস্ফোরণে নিহত এরাজ্যের শ্রমিকদের পরিবারের হাতে আজ আর্থিক সহায়তা তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জলপাইগুড়ি সফরে গিয়ে নিহত শ্রমিকের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। রাজ্য সরকার এই কঠিন সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রয়েছেন বলেও তিনি আশ্বাস দেন। রাজ্য সরকারের তরফে নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান তারা মোট ২১ লক্ষ টাকা আর্থিক সহায়তা পাচ্ছেন।
3: মোট তারা ২১ লক্ষ টাকা করে পেলেন। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে আমার সিএম রিলিফ ফান্ড থেকে ৫ লাখ টাকা দিয়েছি। সিকিম গভর্নমেন্ট ওদেরকে আজকে এখনই ৪ লাখ টাকা করে দিচ্ছে। আর ওই কোম্পানি আমাদের রাষ্ট্রায়ত্ত কোম্পানি, তারা দিচ্ছে ৫ লাখ। আর যে পাট প্যাটেল প্রাইভেট কোম্পানি যারা কাজের বরাত পেয়েছিলেন তার ৫ লাখ। আমাদের অনারেবল পিএম স্যার নিজে টুইট করেছেন এবং পিএম কেয়ার থেকেও ২ লাখ টাকা করে দিয়েছেন। সব মিলিয়ে ২১ লাখ। আমরা পশ্চিমবঙ্গে নাগরিকদের মধ্যে ৭ জনকে হোমগার্ডে চাকরি দিলাম আর ৪ জনের হোমগার্ডে ক্রাইটেরিয়া ফিট করছিল না, সেই জন্য তাদেরকে সিভিক ভলেন্টিয়ার্সে কাজ দেওয়া হলো।
0: এর আগে বাগডোগরা থেকে আজ সকালে জলপাইগুড়িতে পৌঁছলে জেলা পুলিশের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার প্রদান করা হয়। জলপাইগুড়ি থেকে জল পেশ হয়ে বিকেলে মুখ্যমন্ত্রী শিলিগুড়ির মহাত্মা গান্ধী মোড় থেকে বর্ধমান রোডে নবনির্মিত উড়াল পুলের উদ্বোধন করেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রেশন ব্যবস্থায় চালের গুণগত মান নিয়ে রাজ্য সরকার কোনো রকম আপোষ করবে না। অতীতে যে ধরনের চাল অদল বদল, নিম্নমানের চাল সরবরাহ বা রেশন দুর্নীতির অভিযোগ উঠেছিল সেই পরিস্থিতি হতে দেওয়া হবে না বলে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া স্পষ্ট জানিয়েছেন। খাদ্যভবনে আজ বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও উত্তর দিনাজপুরের চালকল মালিকদের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, সরকারি রেশন ব্যবস্থার সঙ্গে যুক্ত কোনো মিলার, ডিস্ট্রিবিউটার বা খাদ্য দপ্তরের আধিকারিক অনিয়মে জড়িত থাকলে কাউকেই রেয়াত করা হবে না। রেশন থাকে দুর্নীতিমুক্ত করাই সরকারের অগ্রাধিকার। আয়ুর্বেদিক চিকিৎসার সম্প্রসারণে রাজ্য সরকার আরও ৪টি নতুন সুসংহত আয়ুষ হাসপাতাল চালু করার সিদ্ধান্ত নিয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী শরদত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন, পাশাপাশি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুষ নামে একটি প্রতিষ্ঠানও চালু করা হবে। বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যের ৯৬তম আত্মবলিদান দিবসটি আজ রাজ্যজুড়ে যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। এই উপলক্ষে রাজ্য সরকারের তরফে আলিপুর জজ কোর্ট চত্বরে এক অনুষ্ঠানে বিপ্লবীর ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থিত গভীর নিম্নচাপটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। সেটি আজ গভীর নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশার বালেশ্বর এবং এরাজ্যের ক্যানিংয়ের ওপর দিয়ে স্থলভাগে প্রবেশ করবে বলে জানা গেছে। এদিকে একটানা বৃষ্টিপাতে জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারা ব্লকের বিভিন্ন এলাকা, খড়গপুর কেশিয়ারি রাজ্য সড়ক জলের তলায়। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ জুরান্ড কাপ ফুটবলের গ্রুপ লীগ ম্যাচে মোহামেডান স্পোর্টিং বেনারসের বাগপত এফসির মুখোমুখি। শেষ খবর পাওয়া পর্যন্ত মোহামেডান 1-0 গোলে এগিয়ে রয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 8:10।
4: এরকম পাবলিক পোর্টে ফোন চার্জ করলে তোর পার্সোনাল ডেটা।

0: ওপেন ওয়াইফাই
1: মানে জালিয়াতিকে বলো বাই বাই।
0: আরবিআই এ কথা বলে
2: শুরু করো সঠিকভাবে, স্মার্ট হও আর্থিকভাবে।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলো হার্টজে। শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য জিজ্ঞাসা।

স্বাগত জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের স্বাস্থ্য জিজ্ঞাসার এই দরবারে। দিনটা সোমবার, ঘড়ির কাঁটা বলছে রাত 8:01 হয়ে 35 সেকেন্ড, আর সোমবার রাত 8 থেকে 9 একটা ঘন্টা আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গেতে এমন একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আপনারা জানেন যে অনুষ্ঠানের মূল লক্ষ্যই সুস্থ থাকা, সুস্থ রাখা, এবং এই সুস্থ থাকা আর সুস্থ রাখা বিষয়টি নিহাত সহজ যে তাও নয়, আবার খুব যে কঠিন তাও নয়। সচেতনতা বড় বেশি দরকার। সচেতনতা নামক এই অস্ত্রখানি যদি আমরা প্রত্যেকে একটু শান দিয়ে রাখি, তাহলেই কিন্তু সুস্থ থাকা আর সুস্থ রাখার পথে অনেকখানি এগিয়ে যেতে পারব। আগামীকাল এমন একটা দিন পালন করতে চলেছে সমগ্র বিশ্ব, যে দিনখানি একটি অসুখকে কেন্দ্র করে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া। মনে হতেই পারে কি এমন অসুখ যাকে কেন্দ্র করে একটা দিন বিশ্বের নানান জায়গায় গুরুত্বের সঙ্গে পালন করা হয়। 28 জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস, এবং এই দিনটিকে শুধুমাত্র একটি দিনের মধ্যে সীমাবদ্ধ নয়, 365-র মধ্যে বাকি 364 দিন যাতে মানুষ সতর্ক হন, সাবধানে থাকেন, সচেতনতা বার্তাগুলি ছড়িয়ে দেন, সেই সব কিছু থাকে লক্ষ্য। তাহলে মনেই হয় যে আমাদেরও জানা দরকার হেপাটাইটিস নামক রোগখানি সম্বন্ধে কি কি জানা উচিত, কি কি মানা উচিত, এসব কিছু

0: ডাক্তারবাবু স্বাগত জানাই।
1: নমস্কার, শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা, আবার আপনাদের মধ্যে ফিরে আসার সুযোগ পেয়ে খুব আনন্দ লাগছে। আপনাদের এই পরবর্তী সময়টা আমরা নিশ্চয় আপনাদের সঙ্গে আলোচনা করব, আপনাদের সঙ্গে জানব। আর যেরকম শর্মিষ্ঠা বললেন, মানে ওর চেয়ে আর ভালোভাবে তো বলা হয় না, আমাদের সবাইকে সচেতন হতেই হবে। আর সেই সচেতন হওয়ার একটাই স্লোগান, জানবো বুঝবো জিতপড়ে, সেই স্লোগানটা মাথায় রেখে আমরা এগিয়ে চলি, যাতে আমরা হেপাটাইটিসকে জানি বুঝি আর জিততে পারি।
0: বাহ, সত্যি জানবো বুঝবো এবং জিতবো, আপনার কাছ থেকে জানা এবং বোঝা, এই দায়িত্বটা আমাদের রইল। শ্রোতা বন্ধুদের উপরে জেতার দায়িত্বটা ছেড়ে দেবো, কারণ জানা বোঝার মাঝখানে আরেকটা কথা এসে যায়, মানা। জানা বোঝার পর কতটা তারা মানবেন, মানলেই জিতবেন, এই একটাই জিনিস মাঝে রয়ে গেল। আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা সরকার, আপনারাও আছেন রেডিও সেটের অপর প্রান্তে, জানি সেই নম্বর একই চিরাচরিত, যে নম্বরের মাধ্যমেই একটা সেতু বন্ধন হয় আপনাদের সঙ্গে আমাদের। ডায়াল করুন 221-3132-221-3132, আর অবশ্যই শুরুতে কোড দিতে ভুলবেন না 033। আবারও বলি 033-221-3132। লিভার সম্বন্ধে, লিভারের নানান রোগ সম্বন্ধে যদি আপনাদের জানার বিন্দুমাত্র কোনো প্রশ্ন থাকে, মনে জিজ্ঞাসা থাকে, বিশেষত হেপাটাইটিস, অবশ্যই আপনারা এই নম্বরে ডায়াল করবেন। আমার মনে যা যা প্রশ্ন আসছে আমি তো আজকে জানবই, সঙ্গে আপনারাও থাকুন টেলিফোনে। সঙ্গে রয়েছেন ডাক্তারবাবু, ডাক্তার কিংশুক দাস। ডাক্তারবাবু, এই যে একটা দিন 28শে জুলাই সমগ্র বিশ্ব জুড়ে পালন করা হচ্ছে, এতটা গুরুত্ব কি বা আছে যে একটি দিন হেপাটাইটিসকে নিয়ে পালন করা?
1: হ্যাঁ, আসলে হয়েছেটা কি যে এই হেপাটাইটিস মানে লিভারের প্রদাহ। আর এই লিভারকে যদি আমরা দেখি, লিভার একটা শরীরের রান্নাঘর, হেন কাজ হয় না, হেন জিনিস রান্না হয় না, এখানে নেই সেরকম, মানে সব কিছু রান্না হয়, এবং তার অর্ধেক বোধে আমরা এখনও জানি না কী কী এই রান্নাঘরে তৈরি হচ্ছে। তো এমনটা ছিল না বিজ্ঞানের শুরুতে। লিভারকে বলা হতো আত্মার পীঠস্থান, এবং চায়নাতে এটা আরও বলা হতো সিট অফ সোল, এবং তারপরে বলা হতো লিভারের রক্ত তৈরি হয়। মানে এইটা 1500 সালের পরে, তারপরে মানে খ্রিস্টের জন্মের 1500 সাল পরে আমরা জানতে পেরেছি যে লিভার আমাদের কলকারখানা, এবং হেন কাজ করতে পারে না যেটা যেটা জানি না আমরা, সবই করতে পারে। মানে এখানে প্রোটিন তৈরি হচ্ছে, এখানে সমস্ত হরমোনগুলো তৈরি হচ্ছে, এখানে মেটাবলিজম হচ্ছে, এখানে এক্সক্রিশন হচ্ছে, বিলিরুবিন বেরিয়ে যাচ্ছে, সমস্ত ভাইরাসকে ক্লিয়ার করে সব কিছু করা হচ্ছে, ইমিউনিটির একদম সব কিছু এখানে সম্ভব লিভারে। সেই লিভার আক্রান্ত হলে বিপদ, এবং আমরা জানি যে লিভারের কর্মক্ষমতা 6 গুণ বেশি, মানে লিভার তার যা কাজ করার ক্ষমতা তার চেয়েও 6 গুণ বেশি কাজ করতে পারে। কিন্তু তার বেশি যদি কিছু তার উপরে চাপ পড়ে, তখন লিভার ফেল করে যায়, এবং এইটাই হেপাটাইটিসে, তার মানে লিভারের সেলগুলো। আমরা আরও যদি সুন্দর করে বোঝাই, এই যে ভাইরাসগুলো যখন আঘাত হানে আমাদেরকে, হেপাটাইটিস করে, সেটা আমরা সব পরিসংখ্যানটা দেবো, কিন্তু খুব সুন্দরভাবে বোঝার যে আমরা যদি দুর্গাপুজোর কথা বলি, একটা পাড়াতে তখনই দুর্গাপুজো সাকসেসফুল হয় যখন প্রত্যেকটা বাড়ি সেখানে ইনভলভ হয়। আর সেই বাড়ির মধ্যে যদি কোভিডের সময় যেরকম হলো, এক বাড়ির সঙ্গে আরেক বাড়ির আদান প্রদান বন্ধ, এবং এই হেপাটাইটিসে ওই একটা সেলের সঙ্গে আরেকটা সেলের আদান প্রদান বন্ধ হয়ে যায়, যেটা অ্যাকিউট লিভার ডিজিজ, অ্যাকিউট হেপাটাইটিসে হয়, তখন আর লিভার কাজ করে না। যেটা ক্রনিক লিভার ডিজিজ হয়, লিভারে পুরো স্থাপত্যটা নষ্ট হয়ে যায়, মানে পুরো লিভার যে স্থাপত্য, যে স্থৈলী, পুরো জিনিস নষ্ট হয়, একটা সেলের সঙ্গে আর একটা সেলের, কোষের সঙ্গে কোষের আদান প্রদান বন্ধ, যেমন কি না কোভিডে আমাদের হয়েছিল। তাহলে পুরো দুর্গাপুজোটা ফেলিওর হয়ে যাবে যদি একটা বাড়ির সঙ্গে পাশের বাড়িটা, বা একটা ফ্ল্যাট বাড়ির সঙ্গে আর একটা ফ্ল্যাটের যদি সংমিশ্রণ না হয়। সেটাই ঘটে হেপাটাইটিসে। তো আমরা যদি হেপাটাইটিসে পরিসংখ্যান দেখতে যাই, তাহলে সারা পৃথিবীতে আমরা হেপাটাইটিসে ভাইরাসগুলো, প্রধানত যেগুলো লিভারকে আক্রান্ত করে, হেপাটাইটিস এ আর ই, যেটা জলবায়িত বা খাওয়ার থেকে ছড়িয়ে পড়ে, দূষিত জল থেকে ছড়িয়ে পড়ে, বর্ষাকালে শুরু হয়ে যাবে, বা বর্ষাকালে খাওয়ার এবং যেগুলো জলের সঙ্গে যেটা আমরা প্রণালীর জলের মিশ্রণ হয় সেটা হেপাটাইটিস এ আরই করে। কিন্তু হেপাটাইটিস বি আর সি যেটা আজকে মূল কারণ সেটা কিন্তু আমাদের ভীষণভাবে লিভারকে আক্রমণ করে এবং সেটা দীর্ঘস্থায়ী রোগ। এবং সেটা আমরা জানতে পেরেছি প্রায় 300 মিলিয়ন মানুষ এখনও হেপাটাইটিস বি আর সিতে সারা পৃথিবীতে আক্রান্ত। তার মধ্যে হেপাটাইটিস বিতেই প্রায় 250 মিলিয়ন মানে 25 কোটি আর

0: মানে ভারতবর্ষে 4 কোটি বা 40 মিলিয়ন, দ্যাট ইজ 4 crores লোক যারা হেপাটাইটিসে বিতে আক্রান্ত আছেন,
1: এবং সংখ্যাটা অনেক বড়,
0: অনেক অনেক বড়। এটা কি, এটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে, সারা দিনে 3 থেকে 4 হাজার মানুষ হেপাটাইটিসে মারা যান। কত বড় মারাত্মক, তাহলে ভাবা যায় যে প্রত্যেক 30 সেকেন্ডে একজন মানুষ মারা যাচ্ছেন হেপাটাইটিসে সারা পৃথিবীতে। তাহলে তো রোগটাকে গুরুত্ব দিতেই হবে। তাহলে সেই কারণেই ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে, যেমন মাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে আমরা করি সেকেন্ড সানডে অফ মে, তাহলে কিন্তু মাদার্স ডে তো রোজ, আমার মাকে তো আমি রোজ মনে করি, আপনি রোজ মনে করেন, কিন্তু একদিন আমরা রেখেছি ফিক্সড মাদার্স ডে, যেদিন আমরা সেলিব্রেট করব সেদিন বারবার ভাবব, যাতে সারা বছর প্রত্যেকটা দিন মাকে নিয়ে ভাবি। সেরকম এটা ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে প্রথমে করা হতো মে মাসের 1 তারিখে 19 মে, সেটাকে আমরা 2008 অবধি তাই হলো, 2010 ব্লুমবার্গ যেহেতু হেপাটাইটিস বির আবিষ্কর্তা, 1964 আমার জন্মের বছর, সেই বছরে আবিষ্কার করেন অস্ট্রেলীয় উপজাতির মধ্যে, আর 1976 নোবেল প্রাইজ পান, তার এতদিন লেগে গেল তাকে মনে রাখতে। এবং ভারত থেকেই চেষ্টা করা হলো যে ব্লুমবার্গের জন্মদিনটাকে হেপাটাইটিস আমরা ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে করি, সেই জন্য মে 19 থেকে আমরা শিফট করলাম জুলাই 28, যেটা ব্লুমবার্গের জন্মদিন, ওই দিনটাকে আমরা স্মরণ করি, ব্লুমবার্গকে স্মরণ করি, তিনি রাস্তা দেখিয়েছেন। এবং সেই হেপাটাইটিস বি এগেনস্টে ভ্যাকসিন বার করে আমরা প্রায় জিতে ফেলেছি আমাদের ভারতবর্ষে। আমি যখন ছাত্র, আজ থেকে 40 বছর আগে, তখন হেপাটাইটিস বি 5% লোকের ছিল ভারতবর্ষে, 100 জনে 5 জন হেপাটাইটিস বিতে ভুগতেন, আজকে সেটা 2 থেকে 3 জন, কিছু কিছু জায়গায় 1.5 জন, মানে 100 জনে সেই ফিগার 5 থেকে আমরা নামিয়ে আনতে পেরেছি বিলো 3, কারণ ভ্যাকসিন 2011 সাল থেকে হেপাটাইটিস বি এর ভ্যাকসিন ভারতে ম্যান্ডেটরি, মানে করে দেওয়া হয়েছে, বাচ্চারা জন্মের সঙ্গে সঙ্গে হেপাটাইটিস বি এর ভ্যাকসিন পাবে, যেটা পৃথিবীর অন্যান্য দেশ তারা অনেক আগে এগিয়ে গেছে, এবং তাদের দেশ থেকে হেপাটাইটিস বিকে প্রায় নির্মূল করে ফেলেছে লাস্ট 40 বছরের।
1: সুতরাং আমরা কি এরকম ভাবতে পারি যে পোলিওকে যেমন নির্মূল করে দেওয়া যায় ভ্যাকসিনের মাধ্যমে, সেইভাবে হেপাটাইটিসকেও ভ্যাকসিনের মাধ্যমে আমরা নির্মূল করে দিতে পারি?
0: এতটা ছড়িয়ে গেছে, মানে কোনো না কোনো সময় পৃথিবীর 2 বিলিয়ন মানুষ হেপাটাইটিস বিতে আক্রান্ত হয়েছেন, মানে সেটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ডিজিজ, মোস্ট কমন ক্রনিক ডিজিজ, যেটা ডেডলি ভাইরাস, কারণ এই ভাইরাসে যে ক্রনিক লিভার ডিজিজ করছে সেখান থেকে সিরোসিস হচ্ছে, লিভারের স্থাপত্য নষ্ট হয়ে, এবং তারপরে হেপাটোসেলুলার কার্সিনোমা, লিভারে ক্যান্সার হয়ে মৃত্যু হচ্ছে, এবং সেটাকে এত তাড়াতাড়ি জয় করা মুশকিল। যেমন অন্যটা হেপাটাইটিস সি, সেটা আরএনএ ভাইরাস, সেই আরএনএ ভাইরাসের এগেনস্টে আমরা অ্যান্টিভাইরাল শুরু করে 3 মাসে আমরা হেপাটাইটিস সিকে মেরে ফেলছি, অথচ হেপাটাইটিস সিকে আমরা ধরতে পেরেছি হেপাটাইটিস বির অনেক পরে, কিন্তু আমরা হেপাটাইটিস সিকে মারতে পেরেছি। হেপাটাইটিস বি হচ্ছে ডিএনএ ভাইরাস, এই ডিএনএ ভাইরাস হওয়ার পরে হেপাটাইটিস বি ভাইরাসের যখন আক্রমণ হয় লিভার সেলে, তখন ওরা কোষের ডিএনএর মধ্যে একদম ঢুকে যায় এবং নিজের ছাপ বসিয়ে দেয়, তাকে বলে সিসিসি ডিএনএ, মানে ভাইরাসটা আমাদের নিউক্লিয়াসের মধ্যে ঢুকে যায়, হিউম্যান সেলের নিউক্লিয়াস, যার জন্য আমরা হেপাটাইটিস বিকে শরীর থেকে দূর করার 100% নির্ভুল ওষুধ বার করতে পারিনি। এখন অবধি যা যা ওষুধ বেরিয়েছে সেটা 5 থেকে 20% অবধি ক্লিয়ার করতে পারে, 80% লোকের এখনও আমরা ভাইরাস ক্লিয়ার করার কোনো ওষুধ বার করতে পারিনি। ভ্যাকসিন তাই ভেরি ইম্পর্ট্যান্ট, যে আমরা রোগটা হতে দিলামই না, যার হয়ে গেছে তার শরীর থেকে তো বার করতে পারছি না, এবং সেই লোকটা এক্ষুনি যে বললাম 300 মিলিয়ন মানুষ, তার মধ্যে 250 মিলিয়ন হেপাটাইটিস বির লোক রয়েছেন সারা পৃথিবীতে, 40 মিলিয়ন ভারতবর্ষে, এবং সেটাকে তো আমরা জিরো করতে পারছি না, তাই জন্য এক্ষুনি পোলিওর মতো নির্মূল এক্ষুনি ওটা করতে পারছি না। টার্গেট যেটা আমরা দিয়েছিলাম 2018 এই ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে একটা থিম হয়, আমরা এবারে লিখেছি লেটস ব্রেক ইট ডাউন, কিন্তু 2018 ছিল নো হেপ বাই 2030, এবং নো হেপ বাই 2030 এই স্লোগান নিয়ে আমরা এগিয়েছিলাম, এখনও বলছি নো হেপ বাই 2030, কিন্তু আমরা জানি এখানে কিছুতেই পৌঁছানো সম্ভব না। তার 2 মেন কারণ, কারণ এই ডিজিজটা সাইলেন্ট, কিছু বুঝতে দেয় না, যতক্ষণ না লিভারের 80 থেকে 90% কোষ নষ্ট হয়ে যাচ্ছে, ফাইব্রোসিস হচ্ছে, ততক্ষণ অবধি মানুষটার কষ্ট হচ্ছে না, তো ও তো জানছেই না। তার মানে হেপাটাইটিস বি 10% লোক জানেন আমার হেপাটাইটিস বি, 90% জানেন না, হেপাটাইটিস সি 20% জানেন, 80% জানেন না। যদি আমরা যে মানুষটার রোগ হয়েছে তিনি যদি না জানেন, তাহলে আমরা তার চিকিৎসা করব কি করে? সেইটাই সচেতনতার প্রথম ভাগ আপনার আছে কি? তাহলে আমি ভ্যাকসিন দিতে গেলে সেই মানুষটা হেপাটাইটিস বির একটা রক্ত পরীক্ষা করলে, যেটা একদমই খরচ সাপেক্ষ নয় এবং হাসপাতালগুলোতে, সরকারি হাসপাতালগুলোতে একদম ফ্রি, সুতরাং সেই টেস্টটা করে যদি আমরা দেখি হেপাটাইটিস বি নেই, তাকে ভ্যাকসিন দিয়ে প্রিভেনশন করে দেবো, যাতে তার শরীরে আর হেপাটাইটিস না ঢোকে। হেপাটাইটিস সি তো কি ওর বেরিয়ে গেছে,

0: তো এইভাবেই আমরা, তাই 2030-এ আমরা নির্মূল করতে নো হেপ করতে পারবো না আমরা জানি, কিন্তু পৃথিবীতে একটা স্লোগান একটা টার্গেট নিয়ে এগোতে হবে, তবেই তো আমরা টার্গেটটা কাছাকাছি পৌঁছতে পারবো। যেমন আমরা ভ্যাকসিন অনেক এগিয়ে দিয়েছি, অনেকটা এগিয়ে দিতে পেরেছি ভ্যাকসিনেশন, সারা পৃথিবীর অনেকগুলো কান্ট্রি এখন ভ্যাকসিনেশনে এগিয়ে গেছি, কিন্তু নির্মূল করার দিকে আমরা অনেকটা ধাপ এগিয়েছি, কিন্তু এখনও সেই যতটা ভেবেছিলাম 2018-এ এগোবো, 2026-এ কিন্তু ততটা পৌঁছতে পারিনি।
1: ডাক্তারবাবু, তাহলে শুরুতেই মনে হয় এই যে আমরা জানলাম যে 80% মানুষ জানতেই পারছেন না যে তিনি আক্রান্ত রয়েছেন হেপাটাইটিসে, তাহলে আমি কি করে বুঝবো যে আমার হেপাটাইটিস আছে বা আমি আক্রান্ত হয়েছি, এরকম বোঝার কি কোনো রকম কোনো
0: রকমই কারণ সিমটমই নেই এদেরকে, কোনো রকম সিমটম হয় না,
1: তাহলে সচেতন হব কি করে?
0: সেটাই তো মুশকিল হয়ে যাচ্ছে। তার মানে কি, এখন দেখুন একজন মানুষ যখন হসপিটালে যাচ্ছেন, যে কোনো সরকারি বা বেসরকারি, তাদের অলওয়েজ একটা অপারেশনের আগে হেপাটাইটিস বি আর সি এর টেস্ট হয়, বা এন্ডোস্কোপির আগে আমরা যেমন এন্ডোস্কোপি করি টেস্ট হয়, মেজর কোনো অপারেশনের আগে বা মাইনর এখন একটা আগেও টেস্ট করায়, হেলথ চেক আপে হেপাটাইটিস বি আর সি টেস্ট করা হয়। প্রত্যেক মানুষ যিনি সচেতন তার নিজের হেপাটাইটিস বি এবং সিটা টেস্ট করে নেওয়া উচিত। এখন দেখুন 2011 পর থেকে যারা জন্মেছে সবাই তো ভ্যাকসিন পাচ্ছে। আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন, আমি তো বলবো আকাশবাণীর মোড় দিয়ে যারা যারা রাস্তায় হেঁটে যাচ্ছেন তাদের প্রত্যেকে উচিত কালকে সকালে গিয়ে হেপাটাইটিস বি সার্ফেস অ্যান্টিজেন টেস্ট করে, যারা নেগেটিভ ভ্যাকসিন নিয়ে না, আমি প্রত্যেকটা মানে যে কোনো বয়সে নেওয়া যায় এবার, এবং খরচ সাপেক্ষ নয়, কিন্তু সেই অ্যাওয়ারনেস সচেতন করতে বলতে পারছি না আমরা। তাহলে কাদেরকে নিতেই হবে, যাদেরকে ভ্যাকসিনটা নিতেই হবে, যেমন আমি বললাম যে যারা জন্মালো তাদের তো এমনিই পাচ্ছে তারা, যারা ধরুন 20-30 বছর যারা 2011-এর আগে জন্মে গেছে, তারা যারা অ্যাক্টিভ আছে, যারা ধরুন হেলথ প্রফেশনের সঙ্গে যুক্ত, একজন সিস্টার্স, একজন ব্রাদার্স, একজন ডক্টর, একজন যারা আগে নেয়নি তাদেরকে নিতেই হবে, একজন যিনি ডায়ালিসিস মেশিনের সঙ্গে কাজ করেন তাকে নিতে হবে, যিনি একটা মেন্টাল হসপিটালে আছেন, মেন্টাল ইনস্টিটিউটে আছেন, যেখানে যেখানে হাইজিনটা মেনটেন হওয়া সম্ভব না মেন্টাল পেশেন্টদের, সেখানে নিতেই হবে। তো এরকম যারা ট্যাটুর সঙ্গে প্রফেশনের সঙ্গে যুক্ত তাদেরকে নিতেই হবে, কারণ তারা তো অলওয়েজ নিডল এক্সপোজার্স, তাদের সুযোগটা রয়েছে। সেই জন্য যারা এগুলো সেলুনে যারা কাজ করেন তারা তো অলওয়েজ এক্সপোজ, যেন যারা সেলুনে যাচ্ছেন, আমি এটা নিয়ে অলওয়েজ বলি, হেপাটাইটিস বি বা সির পেশেন্ট যারা আছেন পজিটিভ, তারা সেলুনে প্রথম আমার অ্যাডভাইস হয় সেলুনে গিয়ে চুলটা কাটবেন না। আমাদের ছড়ানোর ভারতবর্ষে কমনেস্ট হচ্ছে ওয়ে হচ্ছে সেলুন থেকে হেপাটাইটিস বি আর সি ছড়িয়ে যাওয়ার, সেটা কমনেস্ট না, মার থেকে বাচ্চার বা বাচ্চা থেকে বাচ্চার চেয়ে সেলুন হচ্ছে কমনেস্ট মোড অফ ট্রান্সমিশন। একে বলে ইনঅ্যাপারেন্ট পেরেন্টাল ট্রান্সমিশনস, 0.0001 ml অফ ব্লাড ওই ইনঅ্যাপারেন্ট পেরেন্টাল ট্রান্সমিশন হয়। মানে আপনার ধরুন চুল কাটছেন, ওই যে সিজারটা সেইটা যে কাঁচিটা বা ব্লেডটা যদি রিউজ হয়, বা কাঁচিটা তো স্টেরিলাইজ হচ্ছে না, হয়েই থাকে, ওই জলটা যে গরম ওতে স্টেরিলাইজ হয় না, অতক্ষণ রাখা হয় না, তো সুতরাং আপনার আগের জন যে কেটে গেল সে হয়তো হেপাটাইটিস বি পজিটিভ, তার হয়তো ডিএনএ লেভেলটা হাই আছে যা ট্রান্সফার। এবং হেপাটাইটিস বি কোন দিক থেকে এইচআইভির থেকে মারাত্মক, এইচআইভি স্প্রেড করতে যে অ্যামাউন্ট অফ ব্লাড ট্রান্সমিশন দরকার হয় হেপাটাইটিস বিতে তার অনেক কম, 100 গুণ কম। তাহলে মাইক্রো 0.0001 ml অফ ব্লাড ওই তার যে চুল কাটতে গিয়ে যে এসে গেল সিজারে, ওটাই পরের জনের যখন সিজারটা একটু খোঁচা লেগে গেল ওই মাইক্রো যে ইঞ্জুরিটা হলো ওইটা ট্রান্সমিশন হয়ে গেল ফ্রম। তো সেলুন টু সেলুন ট্রান্সমিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওটা আমাদের মাথায় রাখতেই হবে, যে এটা প্রিভেন্ট করা আমাদের ছড়ানো সবচেয়ে, এটাকে বলা হয় ইনঅ্যাপারেন্ট পেরেন্টাল ট্রান্সমিশন, মানে ব্লাড থেকে ব্লাডে ট্রান্সমিশন, কিন্তু তার তো কোনো ব্লাড ট্রান্সমিশন হিস্ট্রি নেই, তার কোনো ট্রমার হিস্ট্রি নেই,
1: বুঝতেই পারবে না যেটা ঘটে গেল।
0: তো সেইটা মাথায়, সেই জন্য ভ্যাকসিন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওটাই আমাদের অস্ত্র যতক্ষণ না আমরা হেপাটাইটিস বিকে ক্লিয়ার করা কোনো ডেফিনিট ওষুধ খুঁজে পাচ্ছি।
1: ডাক্তারবাবু, একটা জিনিস জানতে চাইবো, তাহলে আমাদের শ্রোতা বন্ধুদের মধ্যে একটা বড় অংশ প্রান্তিক এলাকায় থাকেন, গ্রামে থাকেন, তাদের পক্ষে সবসময় কলকাতা এসে পৌঁছানো সম্ভব হয় না, হেপাটাইটিস বি এর ভ্যাকসিন সরকারি হাসপাতালে নিশ্চয়ই সহজলভ্য, কোনো মানুষ যদি চান তিনি কি নিজে গিয়ে বললেই হবে?
0: না, সেটা দিলে হবে না, সেটা যে জন্মাচ্ছে, যে বাচ্চা নতুন জন্ম হলো, নবজন্ম, সে পাবে, কিন্তু সাধারণ মানুষ গিয়ে সঙ্গে সঙ্গে আমার ভ্যাকসিন চাই যতক্ষণ না ডাক্তারবাবু প্রেসক্রাইব লিখে দিচ্ছেন ততক্ষণ তার পাওয়ার, কারণ এটা জেনারেল এখনো সবাইকে দেওয়ার মতো আমাদের সেই হেলথ থেকে সেইটা
1: কত সংখ্যায় নেই,
0: হয়নি, সেই সেই অতটা আমাদের এখনও আমরা এগোতে পারিনি যে আমরা সবাইকে ভ্যাকসিন দেওয়ার মতো করতে পারবো। অ্যান্ড আমাদের তো ধারণা যে এটা করতে পারলে আমরা সবচেয়ে এগিয়ে যেতে পারবো, সবাই শুড গেট ভ্যাকসিনেটেড আইডিয়ালি।
1: সুতরাং যাদের একটু সামর্থ্য থাকবে তারা চাইলে বেসরকারি জায়গাতে গিয়েও করিয়ে নিতে পারবে, এটা কি খুব খরচ সাপেক্ষ?
0: না একদমই নয়, একদম। এবং এবং এটা মাল্টি ডোজ ভায়ালও পাওয়া যায়, মানে একসঙ্গে যদি, মানে এটা তো তিনটে ডোজ, আজকে নিলাম এক মাস পরে নিলাম ছ মাস পরে, আমরা পাঁচজন বন্ধু মিলে একসঙ্গে ঠিক করলাম আমরা গিয়ে ফার্স্ট ডোজ নিই, মাল্টি ডোজ ভায়াল থেকে নিয়ে নিলাম, তাহলে আমার খরচাটা কম হলো। সেকেন্ড টাইম আর একটা মাল্টি ডোজ ভায়াল নিলাম, থার্ড টাইম আর একটা ডোজ মাল্টি ডোজ ভায়াল নিলাম, সব বা একটা ফ্যামিলির ছজন মেম্বার আছে তো মাল্টি ডোজ ভায়াল থেকে,
1: সেখানে বয়সের জন্য কোনো আলাদা বিষয়
0: না, না আলাদা ডোজ নেই, একটা বাচ্চার তার একটা চিলড্রেনদের একটা
1: অ্যাডাল্টদের ক্ষেত্রে সবসময়
0: সেম ডোজ।
1: সুতরাং এটা আরেকবার আমি শ্রোতা বন্ধুদের মনে করিয়ে দিতে চাই, হেপাটাইটিস এর সঙ্গে লড়াই করার সবচেয়ে বড় অস্ত্র হলো ভ্যাকসিন নিয়ে রাখা। এমন নয় যে আমার হেপাটাইটিস হলে তারপর আমি এগোবো, আমার হেপাটাইটিস নেই, আমার পরিবারের কারণ নেই, আমরা পরিবারের সকলে মিলে একসঙ্গে গিয়ে যদি হেপাটাইটিসের ভ্যাকসিন নিই, একসঙ্গে প্যাকেট পাওয়া যায় মাল্টি ডোজ যেটা ডাক্তারবাবু বললেন, সেইটা আমরা একসঙ্গে নিলে টাকাও অনেক কম লাগবে এবং সুরক্ষাটা একসঙ্গে হবে। ডাক্তারবাবু এবার একটু টেলিফোনে আসি, তারপরে আবার কথা বলা যাবে, আমাদের সঙ্গে কে রয়েছেন কথা বলবো, 0332213342। আর যারা একটু পরে রেডিও সেট টিউন করেছেন তাদেরকে মনে করিয়ে দিই, আপনারা শুনছেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য জিজ্ঞাসা। আজ স্বাস্থ্য জিজ্ঞাসায় আমাদের আলোচ্য বিষয় বিশ্ব হেপাটাইটিস দিবসের প্রাককালে হেপাটাইটিস নিয়ে সচেতনতার বার্তা। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট লিভার রোগ বিশেষজ্ঞ ডাক্তার কিংশুক দাস। নমস্কার। হ্যালো।
2: হ্যাঁ নমস্কার দিদি।
1: নমস্কার নমস্কার, বলুন।
2: হ্যাঁ আমি বীরভূমের দুবরাজপুর থেকে বলছি, অমিতাভ ঘোষ।
1: বলুন অমিতাভ বাবু।
2: হ্যাঁ দিদি, আজকের অনুষ্ঠানটা খুব সুন্দর, মানে স্বাস্থ্য জিজ্ঞাসা যে অনুষ্ঠান, মানে যেটা সচেতন করার, আজ তো হেপাটাইটিস নিয়ে আলোচনা হচ্ছে, তো হেপাটাইটিস এর যে জিনিসটা সেটা হচ্ছে প্রথমত কারণটা হচ্ছে জল। তাহলে দিদি যে জলের জন্য যে হেপাটাইটিস, হ্যাঁ সেই জলটা আমরা কিভাবে মানে সংশোধন করবো? ধরুন আমাদের নলকূপের জল অনেক ক্ষেত্রে সেই জলটা, আর সভ্য ডাক্তারবাবুকেও আমার নমস্কার
0: শ্রদ্ধা
2: জানাবেন।
0: নমস্কার।
2: তো সেই জলটা ডাক্তারবাবু,
0: আপনি শুনতে থাকুন, খুব সুন্দর প্রশ্ন করেছেন আমার মনের মতো, এবং এই উত্তরটা দিতে পারলে আমি খুশি হব। সেটা হচ্ছে আমি চলে যাই প্রত্যেকটা গ্রামে, সেটা দুবরাজপুর হোক আর সেটা এগরার গ্রাম হোক বা সেটা পুরুলিয়ার একটা ঝাল্লার কাছে হোক, তো সেই গ্রামে পুকুরটায় দেখা যায় কি ওই গরু মোষও স্নান করছে, কাপড়ও কাচ্ছি, থালা বাসনও ধুচ্ছি, আবার ওখানে পুরনো খাবারটাও ভুল করে ফেলে দিচ্ছি। তো এইখানে ভাইরাস সংক্রমণের ওই হেপাটাইটিস এ বা ই এই জল থেকে হওয়ার খুব সুযোগ থেকে যায়, এবং ওই জলটা তুলে এনেই কিন্তু আমরা রান্না করছি। ধরুন রান্না করছি, এইটা আমি যদি বন্ধ করতে চাই, হেপাটাইটিস ভাইরাসকে মারতে চাই, তাহলে ঠিকঠাক 30 মিনিট ধরে জলটা গরম করলে, বয়েল করলে যে কোনো জীবাণু এবং ভাইরাস সব মরে যায়। খুব দরকারি কথা বললাম, 30 মিনিট যারা পুকুরের জলটাই খাচ্ছেন বা যে নলকূপটা একদম শিওর নয় যে এটা জলটা পরিচ্ছন্ন কিনা, একদম বিশুদ্ধ কিনা, 30 মিনিট। কিন্তু সত্যিকারের কি 30 মিনিট জল গরম করা মানুষের পক্ষে সম্ভব? অতটা সময় আছে না, অতটা খরচ আমরা করতে পারবো? এছাড়া কিন্তু উপায় নেই। আরও অসুবিধে কোথায় জানেন তো, আপনি ধরুন আপনার জলটা যেটা খাবেন সেটা গরম করলেন 30 মিনিট, যে জলটায় বাসনটা ধোবেন, আপনি ধরুন পুকুরে বাসনটা ধোন না কিন্তু বাড়িতে ওই পুকুরের জলটাই বালতি করে তুলে এনে রাখেন, আর আপনি যদি নিজে করছেন ভালো বা আপনার কাজের লোক যদি বাড়িতে থাকে, সেটা আমাদের শহরেতেও আছেই, আমাদের বাড়িতে ফ্ল্যাটে যখন আমাদের একই প্রশ্নটা আসে যে আমরা খুব সুন্দর করে ফিল্টার্ড ওয়াটার লাগিয়ে নিয়েছি দেয়ালে দেয়ালে, এবং সেই জলটা ফিল্টার বলে আমরা বুক বাজিয়ে বলি আমি তো এত দামি মেশিন কিনেছি, আমি তো ওই কিনেছি, আমার কোনো ইনফেকশনে ভয় নেই, আমার তো মিউনিসিপ্যালিটির জলটাও আমরা ওই ফিল্টার থেকে করি, কিন্তু যখন আমার থালা বাসনটা আমি ধুচ্ছি বা আমার মেয়ের ধুচ্ছেন, তিনি কিন্তু বৌদি ধুয়ে দিয়েছি বলে চলে গেলেন, কিন্তু আমি খেয়াল করলাম না ওইটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন জলে কিন্তু আমার কাবেরই ধুইনি, আমার কিন্তু ওই বাসনটা থেকে হেপাটাইটিস এ বা ইর সংক্রমণের একই রকম সুযোগ রয়ে গেল। তাই খুব প্রশ্ন করেছেন ভালো দুলালবাবু ফ্রম দুবরাজপুর, এবং আপনার প্রশ্নের উত্তর হচ্ছে কি, ওই জলটাকে সুন্দর করে বয়েল করতে ফুটিয়ে খান। আগেও বলা হতো না, ডায়রে হলে জল ফুটিয়ে খান 20 মিনিট, 20 মিনিট মিনিমাম, আমি 30 মিনিট বললাম যদি সেটা করা যায়, না করলে 20 মিনিট করা, ওই একটু খানি আমরা কোনো দিয়ে দিলাম ওর মধ্যে, একটা পাউডার ছড়িয়ে দিলাম আর জলটা বিশুদ্ধ।

0: হলো ভাইরাস চলে গেল,
1: পাওয়া যায় দুপোটা দিয়ে দিলাম,
0: হয় না, সেটা দিয়ে ব্যাকটেরিয়া মরেন, কিন্তু এই ভাইরাসটাকে মেরে ফেলার কোনো গ্যারান্টি থাকে না। কিন্তু আবার মাথায় রাখবেন, আমার উদ্দেশ্য হলো মানুষের কাছে এটা পৌঁছানো যে আমি যে জলটা খাচ্ছি সেটা পরিশুদ্ধ তো হতেই হবে, কিন্তু যে জলে থালা বাসন ধুচ্ছি, এমনকি শুনলে অবাক হবেন, আমি প্রায়ই বলি কথাটা যে আমরা যারা স্নান করি শাওয়ারের তলায় শহরে, ওই শাওয়ারের জলটা যেখান থেকে আসে ওই জলটা কি পরিশুদ্ধ? আমরা কিন্তু অজান্তেই শাওয়ারের জলটা ঢোক গিলে ফেলি, জলটা গিলে ফেলি, এবং ওই জলটাতে শুধু টাইফয়েডের জীবাণু যায় না, তার সঙ্গে কিন্তু হেপাটাইটিস এ আর ইটাও যায়। এবং আমরা অনেকগুলো এপিডেমিক, আমি নাম বলে কাউকে ছোট করব না, আমরা কলকাতা কেন, উত্তরপাড়া কেন, হিন্দমতর কেন, সবগুলো জায়গাতে বছরের পর বছর এপিডেমিক দেখেছি হেপাটাইটিস এ আর ই ভাইরাসের, যেগুলো একটা পার্টিকুলার এরিয়ায় 100টা বাড়ি, 200টা বাড়ি, 500টা বাড়িতে হয়েছে, সেম জলের সাপ্লাই, ওই এই যে সময়টা পয় প্রণালীর সঙ্গে খাওয়ার জলের পাইপলাইনের একটা সিম্পল ফাটলেজ ওই জলের মিক্সটা হয়ে যাওয়ার ফলে একটা থেকে হেপাটাইটিস এ আর ই ভাইরাস ছড়িয়ে পড়েছে। আমাদের মাথায় রাখা দরকার কয়েকটা ভাইরাস মাত্র আমাদের শরীরের লিভারকে সংক্রমণ করিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে, আর হেপাটাইটিস এ এখন তো জাস্ট ইয়ং অ্যাডাল্টস, 18, 20, 22, 25, 27, সেই বয়সে আমাদের তো হাইজিন বেড়ে গেছে, আমাদের ছোটোবেলায় আমরা হেপাটাইটিস এর এক্সপোজার পাই না, তার জন্য আমাদের বডির ইমিউনিটি তৈরি হয় না, প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় না, আমরা শুরু থেকেই জন্ম থেকে এসিতে থাকছি। আমি দুবরাজপুর থেকে একটু এদিকে চলে এলাম, আমি এখন দুবরাজপুরেও অনেক ছোটো বাচ্চারা বড় হচ্ছে যারা এসি ঘরে, এবং ছোট থেকেই যে এসি ঘরে বড় হচ্ছে ওরকম হাইজিনিক ফুড খাচ্ছে বাবা মার হাতে, সুন্দর করে আমার বাবা আমার ছেলে মেয়ের কোনো ও সংক্রমণ হতে দেবো না, স্কুলেও পাঠাচ্ছে ওই জলের জলটা খুব ভালো বিশুদ্ধ, তাদের ওই 20-30 বছর যেই কর্মজগতে এসে গেল, সঙ্গে সঙ্গে হি অর শি ইজ এক্সপোজ টু দি আনহাইজেনিক হ্যাবিটস, সে হয়তো এখানে হস্টেলে থাকে কলকাতায়, বা একটা কর্পোরেট ওয়ার্ল্ডে ঢুকেছে, আইটি সেক্টরে কাজ করে, সেটা পাঁচজন মিলে একটা বাসা নিয়েছে, অথবা ডেলিভারি নেয় ফুড বয়ের কাছ থেকে, সেই যে বয় দিতে গেল খাবারটা, সেই খাবারটা কতটা হাইজিন রইল শিওর না, তার যখন হেপাটাইটিস এ হচ্ছে ভাইরাস ঢুকছে, বডি তো ওই ভাইরাসের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করেনি ছোটোবেলায়, আগে তো আমরা যখন ছোট থেকে বড় হয়েছি আমরা সবাই হেপাটাইটিস এ ভাইরাসে ভুগেছি এবং সাইলেন্ট ছিল, তখন বডি ইমিউনিটি অ্যান্টিবডি তৈরি করেছিল, হেপাটাইটিস এ আমাদের কোনো ক্ষতি করেনি, আজকে আমার হেপাটাইটিস এ হবে না, কিন্তু আজকে যে 20-30 বছর বয়স তাদের মধ্যে অনেকেই মৃত্যুর দিকে ঢলে পড়ছে হেপাটাইটিস এ ভাইরাস থেকে অ্যাকুট লিভার ফেলিওর হয়ে। সেই জন্য হেপাটাইটিস এ ভাইরাসেরও ভ্যাকসিন পাওয়া যায়, হেপাটাইটিস এ ভাইরাসেরও ভ্যাকসিন বাচ্চাদের দেওয়া হচ্ছে এখন, 1 বছরের বয়সে দেওয়া যায় এবং 6 মাসের সেকেন্ড ডোজ, দুটো ভাইরাসের হেপাটাইটিস এ ভাইরাস, এবং আমরা হেপাটাইটিস বিতে যে ভ্যাকসিন দিই তার সঙ্গে এই ভাইরাসটা একসঙ্গে মিশিয়েও দেওয়া যায়, এই ভাইরাসেরও ভ্যাকসিন আছে, অ্যাডাল্টদেরও দিচ্ছি আমরা হেপাটাইটিস এ ভাইরাসের ভ্যাকসিন।
1: তাহলে ডাক্তারবাবু, আমাদের হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি এই দুটির ভ্যাকসিন নিয়ে রাখাই উচিত, হেপাটাইটিস ই এর ক্ষেত্রে কি করা যাবে?
0: না, হেপাটাইটিস ই এরও ভ্যাকসিন এসে গেছে, সবাইকে নিতে হয় না, আমরা বাচ্চাদের দিই না, কিন্তু হেপাটাইটিস ই ভাইরাসের ভ্যাকসিন যেটা এসে গেছে, এ আর বি তো দিচ্ছি আমরা, এরও ভ্যাকসিন দিচ্ছি পার্টিকুলার রোগদের, বি তো সবাইকে দিতেই হবে, যে ক্রনিক ডিজিজ করে, ক্যান্সার করে, তাকে দিতেই হবে, হেপাটাইটিস এ দিতে পারলে ভালো, বাচ্চাদের যেহেতু হচ্ছে না এখন, সেই জন্য আমরা বলছি যে 1 বছরে মাথায় দাও আর তার 6 মাস পরে সেকেন্ড ডোজ দাও। আমরা অ্যাডাল্টদের যাদের ধরুন ক্রনিক লিভার ডিজিজ আছে অলরেডি সিরোসিস, তাদের কিন্তু আমরা হেপাটাইটিস এর ভ্যাকসিন দিয়ে দিচ্ছি, যাতে ওর হেপাটাইটিস বি আছে অলরেডি, তার উপরে সিরোসিস হয়ে গেছে, তার উপরে যদি হেপাটাইটিস এ দিয়ে আক্রমণ হয় তাহলে বাঁচাতে পারবো না, তাদের বলে অ্যাকিউট অন ক্রনিক লিভার ফেলিওর, অলরেডি তার সিরোসিস আছে, তার উপরে এসে আরেকটা ভাইরাস আঘাত আনলো, তার মৃত্যু ত্বরান্বিত করে দেবে, তো তাকে হেপাটাইটিস এ ভাইরাসের ভ্যাকসিন দিতে হবে। আর হেপাটাইটিস ই ওরকমভাবেই, যার ক্রনিক হেপাটাইটিস ক্রনিক লিভার ডিজিজ আছে, তাকেও হেপাটাইটিস ই এগেনস্টে আমরা ভ্যাকসিন কলকাতায় এখন ইন্ডিয়াতে অ্যাভেলেবেল হয়ে গেছে, সো আমরা দেওয়া শুরু করেছি।
1: বেশ, আমরা আরও একটা টেলিফোনে আসতেই পারি, কে রয়েছেন? নমস্কার।
2: নমস্কার।
1: নমস্কার, বলুন।
2: আমি রাজবুলহাট মুঙ্গলি জেলা থেকে বলছি, জগন্নাথ দে।
1: বলুন জগন্নাথ বাবু।
2: আচ্ছা, বলছি যে হেপাটাইটিস বি এর মানে প্রতিকার কি আছে? প্রতিকার বলতে খাওয়া দাওয়ার ব্যাপারে বা আরো অন্য কিছু কিভাবে আটকানো যায়?
0: খুব ভালো প্রশ্ন করেছেন। প্রতিকার তো এক এবং উত্তর, ওটাই ভ্যাকসিন নিয়ে না, একবার যদি হয়ে

0: যায়। একবার যদি হয়ে যায়, আপনি যে বললেন কোনো খাওয়া দিয়ে কি ভাইরাসকে আটকানো যায়, ওই হেপাটাইটিস এ আর ই ভাইরাস আটকানো যায়, যে আমি বিশুদ্ধ জলটা খেলাম, ফুডটা ইনফেক্টেড না সেটা। হেপাটাইটিস বি আর সি তো খাওয়ার থেকে ছড়ায় না, আর কোনো খাওয়ারই সুস্বাদু খাওয়ার এবং সুষম খাওয়ার খেতে হবে, কিন্তু সেদ্ধ খাওয়ার কোনো রোল নেই। আপনি আমার মুখ থেকে প্রশ্নের উত্তরটা খুব দরকারি। দেখবেন গ্রামগঞ্জ কেন, শহরেও বড় বড় শিক্ষিত মানুষরা পর্যন্ত ভুল ধারণা বশবর্তী যে জন্ডিস হলে সেদ্ধ খেতে হবে, এটা একদম ভুল ধারণা। একজন মানুষের যদি জন্ডিস হয়েও যায়, তখন লিভার সেলগুলো ভেঙে যাচ্ছে, কোষগুলো, সেই সময় লিভার সেল ভাঙার সময় আমাদের ইন্টারলিউকিন তৈরি হয়, যেটা অনীহা করে, তীব্র ক্ষুধামন্দতা করে, মানে খিদে চলে যায়, গা বমি দেয়, ওটা লিভার সেল নেক্রোসিসকে ইন্ডিকেট করে, যখন বিলিরুবিন বাড়ছে, কারো কারো আবার বিলিরুবিনও বাড়ে না, এসজিপিটি বাড়ে, সেই সময় খালি রোগীকে খাবার কমিয়ে দিতে হবে। তার যদি বমি হয় আর খেতে ইচ্ছে না করে, তাকে ভর্তি করে স্যালাইন দিতে হবে, কিন্তু সেদ্ধ খাওয়ার কোনো রোল নেই লিভার ডিজিজে। জন্ডিস কিছুতে কমাতে পারে না, সেই মানুষটা যে খেতে পারে, যে মানুষটা জন্ডিস হয়েছে তাকে সুষম খাদ্য, পুরো খাদ্য, তার যদি নর্মাল একটা মানুষের প্রোটিন রিকোয়ারমেন্ট 1 গ্রাম পার কেজি হয়, ধরুন 60 কিলো যে মানুষটার বয়স, তার 60 কিলো যার ওজন, তার 60 গ্রাম প্রোটিন যদি নর্মাল দরকার হয়, তার জন্ডিস হলে 90 গ্রাম প্রোটিন দিনে লাগবে, তার মানে প্রোটিন আরও বাড়াতে হবে, 1.5 গুণ করতে হবে। আর আমরা তাকে তেল ছাড়া, হলুদ ছাড়া খাদ্য দিচ্ছি। আমাদের রোগীদের আমি 40 বছর ধরে এটা বলে আসছি, অমলেট খাও, চিকেন খেলে চিকেন খাও, মাছ খেলে মাছ খাও, যেটা রোগী খেতে চায়। তার খিদে ফেরত এসছে, প্রথম 3 থেকে 7 দিন 10 দিন 12 দিন তার খিদেটা কম হয়, সেই সময় সহজ পাচ্য খাওয়ার দিলাম, ঠিক আছে। কিন্তু এই জন্ডিসটাতে যত তাড়াতাড়ি সে নর্মাল খেতে চাইবে, আমার মন শান্ত হয়ে গেল যে এই রোগীটার কিছুতেই মৃত্যুর দিকে যাবে না, এই রোগীটা যক্তও জমাট বাঁধবে, এই রোগী বিলিরুবিন হয়তো 20 উঠে গেল 30 উঠে গেল, তাকেও আমরা নর্মাল খেতে দেবো। আমাদের বিলিরুবিনের উপরে খাওয়ার ডিপেন্ড করে না। শুধু আপনি মাথায় রাখুন, কোনো প্রতিকার মানে কি হেপাটাইটিস বি হলে কাউকে সেদ্ধ খেতে হবে এরকম কিছু নেই, হেপাটাইটিস এ খেলে সেদ্ধ খেতে হবে এরকম কিছু নেই, বাজার চলতি টনিকের কোনো রোল নেই, আখের রসের কোনো গুরুত্ব নেই, কোনো রকম কবিরাজি ওষুধের কোনো গুরুত্ব নেই, এটা মাথার মধ্যে নিতে হবে। কুসংস্কারের কোনো জায়গা নেই। আজকে বিজ্ঞানের দিনে 2026-এর সময় যদি আপনাকে আমি 28 জুলাইয়ের একদিন আগে বলি যে না, সেদ্ধ খাওয়ান, আর কুসংস্কারযুক্ত হয়ে লিভার টনিক বাজার থেকে কিনে ওই ওষুধের দোকান থেকে খাওয়ান, আর রোগী সুস্থ হয়ে যাবে, একদম মিথ্যে কথা বলো। গলায় ওই মালাটা দয়া করে পরাবেন না, কাউকে পড়তে দেবেন না, মালাটা ছুঁড়ে ফেলে দিন, ওই মালার জন্ডিসের কোনো মালা হয় না। এসব বুজরুকি সায়েন্সের এগেনস্টে সমস্ত প্রমাণ হয়ে গেছে বছরের পর বছর ধরে, আর এখনও আমরা ভারতবর্ষ কেন, বিদেশেও, USA-তে গেলেও দেখতে পারে ওই মালাটা পরে বসে আছে, ইন্ডিয়ানরা গিয়ে ওখানে ওই মালাটা বিক্রি করছেন এবং নাম করছেন যে আমরা এই মালাটা দিয়ে তোমাকে ঠিক করছি। কোনো মালা জন্ডিসকে সারাতে পারে না।
1: তাহলে যদি আক্রান্ত হয়েই যান জন্ডিস এবং লিভারের বাকি যে রোগগুলি নিয়ে আলোচনা হচ্ছে, সেক্ষেত্রে করণীয় কি? অর্থাৎ আগে তো বুঝলাম প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, ভ্যাকসিন নেওয়াটা ভালো, তারপরেও যদি
0: আমরা যদি হেপাটাইটিস এ আর ই থেকে, আগে হেপাটাইটিস এ আর ই এবং বিতেও সিতেও হলেও হয়, যদি বিলিরুবিন খুব বাড়ছে লিভারটা, আমরা তো বিলিরুবিনের লেভেলে শুধু মানুষটা মারা যান না, রক্তের লিভারের অনেক কাজ এক্ষুনি বললাম, যেমন বিলিরুবিন সে এক্সক্রিট করতে পারছে না, ইউরিন দিয়ে বার করে দিতে পারছে না শরীর থেকে, সেরকম সে প্রোটিন তৈরি করতে পারছে না, মানে রক্তে অ্যালবুমিন কমে যাচ্ছে, পেটে জল জমে যাচ্ছে, এর সঙ্গে রক্ত জমাট বাঁধছে না, কোয়াগুলেশন ফ্যাক্টর তৈরি করে লিভার, যেটা নাম প্রথমবিন টাইম, সেই প্রথমবিন টাইমটা বেড়ে যাচ্ছে, রক্ত জমাট বাঁধছে না, ব্লিডিং টেন্ডেন্সি হয়ে যাচ্ছে, এবং অজ্ঞানতা, অ্যামোনিয়া সেটাকে ও মেটাবলাইজ করতে পারছে না, অ্যামোনিয়া ব্রেনকে গিয়ে অজ্ঞান করে দিচ্ছে, অ্যামোনিয়া বেশি বাড়লে ব্রেন অজ্ঞান হয়। তাহলে একজন লিভার ফেলিওর যখন যান, তার তখন বিলিরুবিন হয়তো অতটা বাড়লো না, 10 হলো 15 হলো, কিন্তু তিনি অজ্ঞান হয়ে যাচ্ছেন, তার রক্ত বমি হয়ে যেতে পারে, পেচ্ছাপে রক্ত আসতে পারে, পায়খানায় রক্ত আসতে পারে, পেটে জল জমিতে পারে, তার রেসপিরেটরি ফেলিওর হয়ে যেতে পারে, এইগুলো চিকিৎসা করতে হবে। তাহলে আমরা এগুলো বাধা দেওয়ার জন্য, পুরোপুরি তো একদম নির্ভুল ওষুধ হয় না, এন অ্যাসিটিল সিস্টিন বলে একটা ইঞ্জেকশন ইনফিউশন পাওয়া যায়, আমরা 10 থেকে 14 দিন দিই এখন, এটা একদম নতুন, গত 10 বছরের মধ্যেই আমরা দিচ্ছি, এবং এটা দিয়ে অনেক মানুষকে এই ক্রাইসিসটাকে, আমাদের তো আমরা অলওয়েজ ক্রাইসিসটাকে বাঁচানোর চেষ্টা করি, সেই ক্রাইসিসটাকে ওভার করি যখন আবার লিভার, এই যে বললাম ছগুণ শুরুতে লিভারের কর্মক্ষমতা ছগুণ, মানে আমরা কীরকম বলি একটা খুব সুন্দর এক্সাম্পল, ধরুন আপনার বাড়িতে জয়েন্ট পরিবার, ছজন ফ্যামিলি মেম্বার্স আছেন, তিনজন অসুস্থ হলো বাড়িতে কিন্তু দুবেলায় আমিষ হচ্ছে, চারজন অসুস্থ হয়ে গেল তখন রোজগার কমে গেছে, একবেলা নিরামিষ একবেলা আমিষ, পাঁচজন অসুস্থ হলো দুবেলায় নিরামিষ বা খাওয়ার জুটল না। লিভারেও তাই, যতক্ষণ অবধি 60% সেল মরে গেছে আক্রান্ত হয়েছে, 40% সেল কাজ করে দিচ্ছে, 80% সেল আক্রান্ত হয়েছে, 20% সেল কাজ করে দিচ্ছে, যেই 90% সেল আক্রান্ত হয়ে গেল হেপাটাইটিসে তখন ওই 10% সেল আর বাড়ছে না। সেই সময় বাইরে থেকে এই সাপোর্টগুলো দিয়ে আমরা যেমন অ্যালবুমিন দিই, অ্যালবুমিন কমলে প্রথম দিন টাইম বেড়ে গেলে আমরা ভিটামিন কে ইঞ্জেকশান দিই যাতে রক্ত জমাট বাঁধে, সেরকমই ওই অ্যামোনিয়া যাতে আমরা নিউট্রিলাইজ করতে পারি তাই এনাসিটিল সিস্টিন দিই, অ্যামোনিয়া কমানোর ওষুধ দিই। এইবার হেপাটাইটিস বির জন্য যে ওষুধ আছে আমরা এত বছর ধরে ইউজ করছি তার ভালো ভালো ওষুধ, হেপাটাইটিস বিকে কমিয়ে দেওয়ার, মানে হেপাটাইটিস বি ক্লিয়ার করতে পারছি না শরীর থেকে কিন্তু তাকে সাপ্রেস করে রাখছি, মানে সাপ্রেস যদি আমরা দাবিয়ে রাখি, ধরুন হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ আমরা 1,00,000 ওপরে চিকিৎসা করতাম, এখন 20,000 ওপরে আমরা চিকিৎসা করে দিই, এবং সেটা করলে এখন WHO গাইডলাইন্স বলছে ইভেন তোমার যদি একটাও ভাইরাস থাকে তুমি চিকিৎসা করো, যদি তিনি মোটাসোটা হন, তিনার যদি ডায়াবেটিস থাকে, তার যদি অন্য কোনো ডিজিজ থাকে, তাহলে একটা ভাইরাস থাকলেও তাকে ওষুধটা শুরু করে দাও, লাইফ লং ওষুধ, এই ওষুধটা দিলে তো কোনো ক্ষতি নেই, কারণ আমি কেন রিস্ক নেব যে ওই মানুষটা কোনো দিন আবার ভাইরাসটা বেড়ে ভেতরে ভেতরে ক্যান্সার করলো কি না, সিরোসিস ছাড়াও এই ভাইরাসটা শুধুমাত্র এই নিউক্লিয়াসের মধ্যে থাকে বলে ক্যান্সার তৈরি করতে পারে। তাহলে আমরা হেপাটাইটিস বির ওষুধটা আমরা দিলাম, দিলে আমরা যদি হেপাটাইটিস বি ভাইরাসের ডিএনএটাকে কমিয়ে রাখলাম তাহলে ক্যান্সারের চান্সটা কমে গেল। সেরকম হেপাটাইটিস সি আমরা কিওর করে দিতে পারবো, যা ক্রনিক হেপাটাইটিস সি আমরা মুখে খাওয়ার ওষুধ, এখন আর ইঞ্জেকশন লাগে না। আমি যখন ছাত্র 1980 সালে শেষের দিকে ইন্টারফেরন বলে ওষুধ এলো, সেটা সপ্তাহে 3 নিতে হতো ইঞ্জেকশন, তা গ্র্যাজুয়ালি আমরা যখন 2000 পরে তখন সপ্তাহে 1 ইঞ্জেকশন নিতে হলো, ওই ইঞ্জেকশনটার দাম হেপাটাইটিস সিতে 1-1.5 বছরে 6-8 লক্ষ টাকা ছিল, আর এখন 30-40 হাজার টাকায় 3 মাসের মধ্যে হেপাটাইটিস সিকে দূর করতে পারি। হেপাটাইটিস বি এর ওষুধের দাম বেশি না, 1,000-1,500 টাকা মাসে খরচা পড়ে, সেটা লাইফ লং হলেও বেশিরভাগ মানুষই পারেন এখন এবং তারা নেন, সেই জন্য সচেতন হতে হবে আমার শরীরে হেপাটাইটিস বি আছে কিনা, ঘাবড়ে গিয়ে লাভ নেই, নেই আমি ভ্যাকসিন নেবো, আমার আছে ঘাবড়াবো না, মানে আমার মতো 2-3 জন সারা ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছেন, আমি লোককে বলে বেড়াবো না আমার আছে, এই মিথ্যে কথাটা কি মানে লুকিয়ে বেড়ানো না, আমি তার জন্য ডাক্তারবাবুর কাছে যাব, আমি আমার পেশেন্টদের যার পজিটিভ আছে শিখিয়ে দিই, তোমাকে সবাইকে বলতে হবে না আমার এটা আছে, তুমি সেলুনে যাবে না, নিজের নিজের জিনিসপত্রগুলো কিনে নাও, আর যে তোমার বাড়িতে কাটতে আসবে তার হাতে গ্লাভস পরিয়ে দাও, আমি ছোঁয়া নিই না, মিথ্যে কথা বলে তাকে সেভ করছো, তাকে বলো তুই ভ্যাকসিন নে আমার নেওয়া হয়ে গেছে, কিন্তু তোমার তো নিয়ে লাভ নেই, তুমি তো ইনফেক্টেড অলরেডি, কিন্তু তুমি মিথ্যে কথা বলে আরেকজনকে বাঁচিয়ে দিলে, কারণ তার যাতে না হয়, কিন্তু তুমি সেলুনে গিয়ে যদি কাটো তোমার কাছ থেকে আরেকজনের স্প্রেড করে যাবে, তাহলে তোমাকে মাথায় রাখতে হবে হেপাটাইটিস বি যদি তোমার থাকে, তুমি সমাজে অচ্ছুত নও, আমাদের সচেতন হতে হবে, হেপাটাইটিস বিকে জানতে হবে, আমার নেই আমি ভ্যাকসিন নেবো, আমার পাশের লোকটাকে ভ্যাকসিন দিয়ে দেবো, আমার আমার আছে আমি লোকে বলে বেড়াবো না আমার আছে, তাহলে আমাকে লোকে অচ্ছুত বানাবে, আমি অচ্ছুত হতে চাই না, আমি কাজকর্ম সব নর্মাল করব, আমার খাওয়া দাওয়া সব স্বাভাবিক, আমি পড়াই তাহলে পড়াবো, আমি খেলি ফুটবল আমি খেলবো, আমি কর্মজগতে কাজ করি আমি কাজ করব, কিন্তু আমি রেগুলার ডাক্তারবাবুর কাছে চেক আপ, আমাদের কাছে 6 মাস অন্তর তার একটা টেস্ট হয়, একটা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখি ক্যান্সার হচ্ছে কি না, আর একটা ক্যান্সারের ব্লাড টেস্ট করি, আর তাকে ওই হেপাটাইটিস বির ওষুধটা দিয়ে রাখি। এবার একটা মারাত্মক ইম্পর্ট্যান্ট তথ্য দেবো, যেটা বলবো প্রত্যেকবার আমি আসি আর বলি, 1980 সময় যখন আমি চিকিৎসা শাস্ত্রে ঢুকলাম, তখন যখন ওয়ার্ডে যেতাম তখন মাস্টারমশাইদের কাছ থেকে দেখলাম কারোর যদি হেপাটাইটিস বি কোনো মেয়েদের হয় সে আর বিয়ে করতে পারবে না, কেউ বিয়ে করেছে তাহলে সে আর প্রেগনেন্সি নিতে পারবে না, কেউ প্রেগনেন্ট হয়ে গেছে তার বাচ্চা পেটে এসে গেছে তার হেপাটাইটিস বি ধরা পড়েছে, তার মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি MTP করতে হবে, এটা 1980 কথা বলছি, এটা তখন ডিকটাম ছিল। আর আজকে যদি 2026 বসে কোনো ডাক্তারবাবু কাউকে বলেন তুমি বিয়ে করতে পারবে না, তুমি মা হতে পারবে না, এটা তিনি ক্রিমিনাল অফেন্স করে ফেললেন, অন্যায় করে ফেললেন, সমস্ত মানুষ একজন মহিলা পুরুষ সবাই ইকুয়ালি নর্মাল লাইফ লিড করবেন হেপাটাইটিস বি যার আছে যার নেই তিনি ভ্যাকসিন নেবেন।
1: তাহলে গর্ভস্থ সন্তানের কথা একটু আসবো,
0: সব আসবো আসবো ওটা বলে দিচ্ছি, তাহলে হেপাটাইটিস বি ওলা ভদ্রমহিলা ইয়াস যেটা হতে পারে একটা, আমি অলওয়েজ বলি বলে তুমি যাকে বিয়ে করছো সেই বাড়িতে জানিয়ে দাও, তাকে ভ্যাকসিন দিয়ে দাও। উল্টোটা যেমন আজকে আমার একজন পুরুষ মানুষ যদি পজিটিভ হয়, তার যাকে বিয়ে করছেন সেই মহিলাকে আগে থেকে তিনটে ভ্যাকসিন দিয়ে দেয়া। যেমন আমরা থ্যালাসেমিয়াটা দেখে নিই, স্ক্রিন করে নিই, সব হেপাটাইটিস বিটাও দেখে নেওয়া উচিত, এটা তো লোকানোর নেই।

0: তাহলে যেই যে ভদ্রমহিলা প্রেগনেন্সি যাবেন তার ওই পজিটিভ আছেন তিনি তো আর ভ্যাকসিন নিয়ে লাভ নেই, কিন্তু আমরা তাকে ওই ডিএনএটা মার্ক দেখে নেব তাকে চিকিৎসাটা দিতে হবে কি না, যদি প্রেগনেন্সির সময়ও ওই ওষুধটা দেওয়া যায় সেফ ইন প্রেগনেন্সি। এইবার বাচ্চাটা যখন জন্মাবে সেই সময় বাচ্চাটাকে ওই ভ্যাকসিনের সঙ্গে ইমিউনোগ্লোবুলিন দিয়ে নিতে হবে, যেটা জন্মের 24 ঘন্টার মধ্যে, এবং সমস্ত কেন্দ্রে এই দুটো এখন অ্যাভেলেবেল, সমস্ত জায়গাতে বড় বড় জায়গাতে অ্যাভেলেবেল, সরকারি জায়গাতেও অ্যাভেলেবেল হয়ে গেছে, এবং সেটা হয়তো একদম ছোটো স্বাস্থ্যকেন্দ্রে পাওয়া যাবে কি না এটা আমি বলতে পারবো না, কিন্তু বড় বড় সরকারি হসপিটাল এবং সমস্ত প্রাইভেট হসপিটালে যে মা হেপাটাইটিস বিতে ভুগছেন তার বাচ্চা যখন জন্ম হবে তাকে 24 ঘন্টার মধ্যে ভ্যাকসিন এবং ইমিউনোগ্লোবিনটা দিয়ে দেওয়া হবে, যার ফলে বাচ্চার 99%-এরও বেশি চান্স তার হেপাটাইটিস বি আর হবে না।
1: কিন্তু সে তো ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে দেওয়া হলো, সে যখন গর্ভস্থ অবস্থায় রয়েছে তখন কি মায়ের রক্ত থেকে তার ভিতরে এই হেপাটাইটিস বি এর
0: সেই জন্যই তো মায়ের ওই ভাইরাসটাকে আমরা কমিয়ে রাখার জন্য ওষুধটা মাকে চালু রাখবো।
1: আচ্ছা,
0: ধরুন কোনো মায়ের ধরা পড়েছে আর জানা ছিল না, আগে খাচ্ছিল না, প্রেগনেন্সিতেও প্রথমবার শুরু করা যাবে, তো সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং এই প্রেগনেন্সিতেও এই ভ্যাকসিনটা দেওয়া যায় কোনো মা,
1: লাইফ চেঞ্জিং একটা ডিসিশন
0: এটা লাইফ চেঞ্জিং ডিসিশন, এবং প্রেগনেন্সিতেও এই ভ্যাকসিনটা সেফ, এইটা নয় যে ভ্যাকসিনটা দেওয়া যাবে না, সুতরাং কোনো মা যদি তিনি গর্ভস্থ হয়েছেন তাকেও ভ্যাকসিনটা দিয়ে না যাবেন, যে না হলে গর্ভাবস্থায় যদি তিনি এই ভাইরাসে আক্রান্ত হন তারও তো একই রিস্ক থেকে যাবে, সেজন্য এই ভ্যাকসিনটা তখনও পর্যন্ত দেওয়া যায় ইভেন ইন প্রেগনেন্সি।
1: সুতরাং এটা নিশ্চয়ই আমাদের শ্রোতা বন্ধুরা একটু খেয়াল রাখবেন যে সামাজিক ট্যাবু আমরা অনেক কিছু তৈরি করে রেখেছি নানান বিষয়ে, এবং সেটা এই হেপাটাইটিসের ক্ষেত্রেও কিন্তু অন্যতম, একবার আক্রান্ত হলে আর সেই মেয়েটির বা সেই ছেলেটির সঙ্গে কেউ বিয়ে করতে রাজি হন না, এটা কিন্তু তেমন কোনো বিষয় নয়, একটা সুস্থ সুন্দর জীবন নিশ্চয়ই যাপন করা সম্ভব হয়, শুধুমাত্র ডাক্তারবাবুদের পরামর্শ মতন চলতে হবে। আমরা টেলিফোনে আসি, নমস্কার, হ্যালো,
2: নমস্কার নেবেন,
0: নমস্কার বলুন।
2: হ্যাঁ ডাক্তারবাবু, আপনি খুব সুন্দর কথা বলছেন, আমি সাগরদ্বীপ রুদ্রনগর থেকে সজল কুমার ডিগা বলছি।
0: হ্যাঁ বলুন।
2: তো আমার প্রশ্ন হচ্ছে ডাক্তারবাবু, যদি বাচ্চাকে যদি এই ভ্যাকসিনটা দেওয়া হয় তাহলে কি আমি 100% নিশ্চিত থাকবো যে ভবিষ্যতে ওর হবে না?
0: প্রায় 100 তো কোনো কিছু তো হয় না পৃথিবীতে, 100 হয় না, 99.9%। এইবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার ইমিউনিটি গ্রো করলো না, সেটা আমরা একটা রক্ত পরীক্ষার মাধ্যমে জানতে পারি যে অ্যান্টি এইচবিএস অ্যান্টিবডি টাইটার, সেটা 1.5 বছরের মাথায় আমরা টেস্ট করতে পারি, কিন্তু আমরা নর্মালি করি না। যদি বাচ্চাটার অন্য কোনো ক্রনিক ডিজিজ দেখা যায়, আর একটা রোগ আছে, দ্যাট ইজ দি ওইটাই একমাত্র সিচুয়েশান যে বাচ্চাটা অন্য কোনো রোগে ভুগছে জন্ম থেকেই, তখন ভ্যাকসিনটা দেওয়া হলো যার জন্য ইমিউনিটি ওর এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করতে পারল না, ওই একমাত্র কন্ডিশনস, নাহলে বাচ্চার যদি নিজের কোনো অন্য কোনো অসুখ না থাকে তাহলে বাচ্চার ক্ষেত্রে 99.9%-এর বেশি চান্স, 100% কোনো কিছুতে পৃথিবী
1: বলা যায় না
0: মেডিকেল সায়েন্সে, এই ভাইরাসটাকে প্রোটেক্ট করার অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে।
1: সুতরাং আমরা মোটামুটি নিশ্চিন্ত থাকতে পারি। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার,
3: নমস্কার,
1: হ্যাঁ বলুন।
3: হ্যাঁ আমি ডাক্তারবাবু আপনাকেও নমস্কার।
0: নমস্কার, নমস্কার।
3: হ্যাঁ আমি মাউন্ট থানার বাউসর গ্রাম থেকে অরবিন্দ নাস্কর বলছি।
0: বলুন।
3: হ্যাঁ আমার একটা জানা প্রশ্ন, একটু আগে ডাক্তারবাবু বললেন যে খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনো মানে ওই যে আমরা সিদ্ধ খাই এইসব কিছু হলে যদি আমরা সে সময় ওইসব পরিষ্কার খাবার যা মুখে রোচে বা যেটা খাওয়া যায় যেমন তেল মশলা ইত্যাদি
0: সব খেতে পারবেন, বাড়িতে রান্না, বাইরে রান্না না, বাড়িতে
3: রান্না, বাড়িতে রান্না। আবার অনেক যদি বাড়িতে রান্না যারা মানে খাদ্য রসিক, কিছু খাদ্য রসিক আছে তার একটু হয়তো মাছ মাংস বা ডিম,
0: আমরা স্বাভাবিক বাড়িতে যে রান্নাটা করি সেই রান্নাটা রোগী সব খেতে পারবেন, আমরা স্বাভাবিক বাড়িতে যে রান্না নর্মাল সবাইকার, মানে আমরা বলি এইসব রোগীদের যে বাবা মা যা খাচ্ছে, দাদু দিদা যা খাচ্ছে, ভাই বোন যা খাচ্ছে, একই রান্না ওর জন্য দেওয়া হবে, এবং ও যদি অমলেট খায় অমলেট, ও যদি আলু কাবলি খায় আলু কাবলি,

0: ও যদি ঘুগনি বানিয়ে দিতে পারে মাকে, হ্যাঁ, ও যদি চিকেন স্টু খেতে হবে এরকম না, ও যদি চিকেন বানাতে চায় চিকেনের ঝোল তাই খাবে, ও যদি চিকেন তন্দুরি চিকেন বাড়িতে মা করে দিচ্ছে খাবে, মা যদি বিরিয়ানি বাড়িতে বানিয়ে দিচ্ছে বিরিয়ানি খাবে। তো এটার সঙ্গে কোনো সম্পর্কই নেই। কিন্তু বাইরের খাবারটা, ধরুন হেপাটাইটিস হয়েছে, এ হয়েছে, বাইরে থেকে আরেকটা খাবার এলো, তাদের হেপাটাইটিস ই ঢুকে গেল, মানে দুটো ভাইরাস হয়ে গেল, বা সেই সময় স্যালমোনেলা ঢুকে গেল, টাইফয়েড ঢুকে গেল, হিতে বিপরীত হয়ে গেল। আপনি একটা হেপাটাইটিস এ থেকে ইম্প্রুভ করছিলেন, তার উপরে একটা টাইফয়েড হয়ে গেল, তার 102 জ্বর হয়ে গেল, আবার সে হসপিটালে ভর্তি হলো পেটে ব্যথা নিয়ে বা ব্লিডিং নিয়ে। সেটা আমরা কিছুতেই চাইবো না। সেই জন্য ঘরের খাবার খাবে, এবং যে মানুষটা খিদে পেয়ে এলো তাকে গোগ্রাসে গিলতে দিতে হবে। আমি এই কথাটা খুব ইউজ করি আমার লেখার মধ্যে, গোগ্রাসে গিলতে দিতে হবে, তবেই আমরা তাকে কিন্তু সুস্থ করতে পারবো। কারণ লিভার, আমরা সমস্ত রোগে তো সুস্বাদু খাবার দিই, পুষ্টিকর খাবার দিই, তাহলে লিভারে দেবো না কেন? নিউমোনিয়া হয়েছে তাকে আমরা বলছি, আরে সুস্থ সুন্দর করে জলবায়ু পরিবর্তন করো, দেওঘড় মধুপুর ঘুরিয়ে আনো, দার্জিলিং পুরী ঘুরিয়ে আনো, ওখানে গিয়ে ভালো ভালো খাবার দাও, নিউমোনিয়া চলে যাবে। টিবি হয়েছে, ভালো খাবার দাও চলে যাবে। যেই বললো হেপাটাইটিস বললো, খাবারটাকে সেদ্ধ করে দাও, হলুদ খেলে নাকি চোখটা হলুদ হয়ে যাবে। এই চোখের হলুদ যেতে তো 3 সপ্তাহ সময় লাগে, আমার রক্তের বিলিরুবিন কমছে, কিন্তু চোখের হলুদ তো চোখের চেয়ে স্টেন হয়ে গেছে, তো কর্নিয়াটায় ইলাস্টিন আছে, ওখানে তো বিলিরুবিন আটকে আছে, তাহলে 3 সপ্তাহ তো চোখ হলুদ। আপনি কী করে বাইরে থেকে বলো, আরে ডাক্তার মিথ্যে বলেছে, ওই জন্ডিস তোর কমেনি, রক্ত ভুল রিপোর্ট এসছে, তুই এখনও ওটাকে সেদ্ধ খা। ওই সেদ্ধ খেয়ে আমি কি বলি জানেন, শুনলে অবাক হবেন, ওই মায়েদের
1: হলুদ তো পুরো বন্ধই করে দেয়।
0: হ্যাঁ, আমি বলি মায়েদের বিষ খাওয়াচ্ছেন ছেলেকে, মাকে বলে দিই এই গত সপ্তাহে হলো আমার কাছে ভর্তি ওরকম অ্যাকুট হেপাটাইটিস এ, তার বিলিরুবিন 10-এর কাছে, তাকে 10 দিন N-acetyl-cysteine দিলাম, নর্মাল ডায়েট তাকে হসপিটালে দিচ্ছি, মা বেছে বেছে ভাঁচাগুলো ওখান থেকে বার করে ফেলে দিচ্ছে। আমাকে সিস্টার ব্রাদাররা এসে বললো, স্যার আপনাকে তো 2 দিন ভয় বলিনি, কারণ আপনি তো বকুনি দেবেন মাকে। আমি সেই মা যখন নিচে আমার ঘরে এলো, আমি বললাম, তো আপনি কী অন্যায় করেছেন ছেলেকে, এই ভুলটা করেছেন, এটা কী করে অন্যায়টা করলেন? স্যার ডাক্তারবাবু যখন দিচ্ছেন, বিজ্ঞান মেনে দিচ্ছেন, আপনার ছেলে তো সুস্থ হয়ে যান, 9 দিন 10 দিনও তাকে N-acetyl-cysteine না দিয়ে 9 দিনে ছুটি করে দিচ্ছি। সেই পেশেন্ট কিন্তু বাড়ির লোক আবার আমার কাছে 7 দিনে ফিরে এসে দেখি গেল তার প্রায় বিলিরুবিন নর্মাল হয়ে গেছে। তখন মা আনন্দ করছে, স্যার এত বড় ভুল ধারণা, আমাদের কুসংস্কার ছিল, পাড়ায় বাড়িতে আত্মীয় স্বজন সবাই তো বললেন, তুই যাবি, তুই কিন্তু ছেলেকে কিন্তু সেদ্ধ খাওয়াবি, আর আমি এসে দেখছি ডাক্তারবু আপনি সব নর্মাল দিয়েছেন, অন্য রোগী খাওয়াটাই আমার ছেলেকে দিয়েছেন, আরও পুষ্টিকর 1.5 গুণ খাওয়া দিচ্ছেন আমার ছেলেকে, আমি তো ভয় দিইনি, ফেলে দিয়েছি সব। তো এটাই ভুল ধারণা, আমাদের এগুলো থেকে অনেক শিক্ষা নেওয়ার আছে। তো পুরোটাই সচেতনতা, সচেতনতা আর সচেতনতার, হেপাটাইটিস নিয়ে এত কুসংস্কার আমাদের আছে।
1: ডাক্তারবাবু, আপনাকে যখন পেয়েছি, লিভার রোগ বিশেষজ্ঞ আপনি এবং সবাই জানেন সেটা, হেপাটাইটিস নিয়ে কথা তো হচ্ছে, যেহেতু আলোচনার প্রায় শেষের দিকে, লিভারের সঙ্গে খুব জড়িয়ে, একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে আর দুটি রোগের কথা আমরা খুব জানি, সিরোসিস এবং ফাইব্রোসিস। খাওয়া দাওয়া নিয়ে যখন কথাই হচ্ছে, সিরোসিস এবং ফাইব্রোসিসের ক্ষেত্রেও কিন্তু পেশেন্টরা মোটামুটি জীবন থেকে সুস্বাদু খাবার দাবারকে একেবারে টাটা বাই বাই করে দিতে বাধ্য হন, তাদের ক্ষেত্রে খাবার দাবার বিষয়টা তো একই।
0: মানে আমার যখন অ্যাকিউট হেপাটাইটিস হচ্ছে, হেপাটাইটিস এ আর ই বা BRCA তেও যদি হয়, তখন লিভার সেলটা অ্যাকিউটলি ফেল করছে, আর যখনই ক্রনিক দীর্ঘস্থায়ী লোক, মানে 6 মাসের বেশি হয়ে গেছে, তখনই তো লিভার সিরোসিসের স্টেজ হচ্ছে ফাইব্রোসিস দিয়ে যাওয়া, মানে একবার লিভারে ফ্যাট হলো, লিভারে ফাইব্রোসিস গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, আর গ্রেড 4 ফাইব্রোসিস মানে সিরোসিস, ফাইব্রোসিসের যেটা লাস্ট স্টেজ সেটা সিরোসিস। তো তাকে তো সুস্বাদু খাবার দিতে হবে। এক্ষুনি যে বললাম নর্মাল রিকোয়ারমেন্ট অফ প্রোটিন হচ্ছে 1 গ্রাম পার কেজি পার ডে, 60 কিলো ওজনের মানুষ 60 গ্রাম প্রোটিন খাবেন, তার লিভারের রোগে এই সিরোসিস রোগের প্রোটিনের রিকমেন্ড 1.5 গ্রামস পার ডে, 90 গ্রামস, তার মানে তিনি যদি একটা মাছ খেতেন দুটো মাছ খাবেন, তাহলে কখন তাহলে তার প্রোটিনটা কমাবো? একমাত্র তিনি অজ্ঞান হয়ে আমার কাছে কোমাতে ভর্তি আছেন ভেন্টিলেটারে, তখন ওইটুকু সময়ের জন্য তাকে ভেজিটেরিয়ান প্রোটিন দেবো, অ্যানিমাল প্রোটিনটা দেবো না, মাছ মাংস না দিয়ে ভেজিটেরিয়ান প্রোটিন কিন্তু সেম থাকবে আমার, প্রোটিন উইল বি 60-90 গ্রামস, কিন্তু তখন আমি অ্যানিমাল প্রোটিন থেকে অজ্ঞানতা বাড়ে বেশি, ভেজিটেরিয়ান প্রোটিন থেকে অজ্ঞানতা বাড়ে না, তাই ভেজিটেরিয়ান প্রোটিন করে দেবো। তাকে তো আর ওইভাবে মুখে খাওয়াতে পারছি না অজ্ঞান, তাকে যে রাইলস টিউবে খাওয়াবো সেই খাবারটা যাবে, তাকে হেপাটিক ডায়েট বলে, আমাদের যে একদম ফর্মুলা ফিট বলি, তাতে হেপাটিক রিসোর্স বা হেপাটিক ডায়েট আছে, সেই ডায়েটের মধ্যে ওই ফর্মুলাটা থাকে, যাতে সমস্ত প্রোটিন যাচ্ছে, কোনো প্রোটিন কম যাচ্ছে না, এবং ক্যালকুলেট করে মানে 1.5 গ্রামস পার কেজি করে যাচ্ছে। তো সেই জন্য সিরোসিস ফাইব্রোসিস আপনার ভাষায় পেশেন্টদের প্রোটিন দিতেই হবে।
1: সুতরাং তাদের জীবনে সুস্বাদু খাবারকে টাটা বাই বাই করার কোনো দরকার নেই, বাড়িতে

0: এমন ঘরের রান্না
1: যা খাবেন তাই খাবেন, এইখানে মাথায় রাখতে হবে আমাদের কেয়ারফুল যাতে এই থেকে আমরা না যাই। একজন সিরোসিস মানুষের সেই হিসেবে যদি তারা তো শেষ স্টেজে আসেন, গুরুত্ব দেন না, সাইলেন্ট থাকে ডিজিজটা, সেই জন্য আমাদের কাছে আয়ুটা। একজন যদি আজ হঠাৎ করে একটা গলব্লাডার অপারেশনের সময় ধরা পড়ে, সিরোসিস আছে যেটা সাইলেন্ট, তার মৃত্যু আর বছরে 1%, তো যে কোনো ডিজিজে তো মানুষ 1% মারা যেতে পারে। তো একজন 40 বছরের মানুষ 1%, তাকে আপনার সিরোসিস হয়ে গেছেন আর সিরোসিস মানে মৃত্যুর লেখাবে থেকে ফেললাম, এরকম নয়। আমার কাছে তো মানে আমি বলে কেউ না, যারাই আমরা স্পেশালিস্ট তাদের কাছে একজন সিরোসিস মানুষ 20-30 বছরও বেঁচে রয়েছেন, তাহলে তিনি হয়তো প্রথম দফায় ডায়াগনোসিস হয়েছে। এবং এখন যেটা হয়েছে, যেটা আমরা ছাত্রাবস্থায় জানতাম না, একদম সিরোসিস মানে আর রিভার্সেবল না, পুরো উল্টো, সিরোসিস ইজ রিভার্সেবল, মানে আমার স্থাপত্য নষ্ট হয়ে আছে আবার স্থাপত্য ফিরিয়ে আনছি। এটা 2003 জানা গিয়েছিল ডক্টর পয়নার্ড বলে একজন বিজ্ঞানী, হেপাটাইটিস সিকে যখন চিকিৎসা করলেন দেখা গেল তাদের সিরোসিসটা আবার রিভার্ট ব্যাক টু নর্মাল হওয়া শুরু হয়েছে। সেটা আমরা অ্যালকোহল যখন ছেড়ে দেয় একজন মানুষ সিরোসিসে, তার লিভারটা ফেরত আসে। যারা হেপাটাইটিস বি কিওর হয়ে গেল, বডি থেকে চলে গেল, তার ফেরত আসে, হেপাটাইটিস সি ফেরত আসে। সেরকম ফ্যাটি লিভার ডিজিজ, মোটাসোটা মানুষ, 120 কিলো ওজন, উনি বিরিয়াটিক সার্জারি করেছেন বা নিজে ওজন কমাতে পেরেছেন, 80 কিলো হয়ে গেছেন বা 90 কিলো মানুষ, 60 কিলো হয়ে গেছেন, তার লিভার সিরোসিস ফেরত এসে নর্মাল হয়ে যায়। তো সুতরাং সিরোসিস ইজ রিভার্সেবল। আমরা যে ছাত্রাবস্থায় পড়েছি 40 বছর আগে, একবার সিরোসিস মানে জীবনের শেষ, একদমই নয়। সিরোসিস আরেকটা রোগ, ইজ এ ক্রনিক ডিজিজ। আপনি ডায়াবেটিসের চিকিৎসা করছেন, ক্রনিক কিডনি ডিজিজ করছেন, মাল্টিপল স্ক্লেরোসিস করছেন, হার্টে ইসকেমিয়া আছে, স্টেন্ট আছে, সিরোসিস আছে, আপনার একটা ডায়াগনোসিস, এটা নিয়ে নর্মাল খান দান বেড়ান ঘুরুন, কিন্তু ডাক্তারবাবুর তত্ত্বাবধান, একজনের কাছে ফলো আপে থাকতেই হবে। তিনি বুঝবেন ওই 6 মাস অন্তর ব্লাড টেস্ট আল্ট্রাসাউন্ডটা করে একটু সন্দেহ হলেই, কারণ ওই যে হেপাটোসেলুলার কার্সিনোমা 3 সেন্টিমিটার মধ্যে তো কিছুই না, ওই ক্যান্সারটা 3 সেন্টিমিটার অবধি তো যে কোনো সময় আপনার রেডিওলজিক্যাল মাধ্যমে বা সার্জারির মাধ্যমে মিনিটের মধ্যে উধাও করে দেওয়া যাবে এখনকার বিজ্ঞান। আমরা এখন 8 সেন্টিমিটার 9 সেন্টিমিটার পর্যন্ত লিভার ক্যান্সার যদি ছড়িয়ে না পড়ে, শুধু লিভারে থাকে, তাহলে পর্যন্ত তাকে লিভার রিসেকশনস করে বা লিভার ট্রান্সপ্ল্যান্ট করে নর্মাল করে দিতে পারি।
0: এবং তারপরে আর চিন্তা থাকে না যে ফেরত আসার। বাহ, সুতরাং এটা একটা খুব বড় জিনিস। শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই আশ্বস্ত হলেন শুনে যে আমাদের কাছে একটা ভ্রান্ত ধারণা আছে, সিরোসিস বা ফাইব্রোসিস এগুলোতে মানে লিভারের যতটা খারাপ হয়ে গেল ততটা গেল আর ফেরত আসবে না। আপনি বলছেন সেটা সম্ভব?
1: একদম, লিভার তো রিজেনারেটস, ওই তো বড় বড় জিনিস, এটা লিভার রিজেনারেটস 6 টাইমস। মানে আজকে যে লিভার ট্রান্সপ্ল্যান্ট করি, কি করে করি, একজন লিভার কেটে তো আরেকজনকে দিই, তাহলে যার নর্মাল যিনি বেঁচে আছেন তার কেটে আরেকজনকে দিলাম, তাহলে তিনি কি করবেন? তিনি তো 6 সপ্তাহ থেকে 3 মাসের মধ্যে নর্মাল হয়ে গেল ওই লিভারটা গ্রো করে, তা 6 মান্থসে পরে গেলে তো আর ওই চিহ্নটা খালি লিভার কাটা হয়েছে চিহ্নটা দেখা যাবে, বাকি তো লিভারের ছবি নিলে দেখা যাবে লিভারটা তো আগের অবস্থায় পুনরায় ফিরে গেছে। তো লিভারের রিজেনারেট সুইটস নর্মাল, তো সেই জন্য লিভারকে তো সুযোগ দিতে হবে। সেই জন্য সেদ্ধ খাওয়ার কোনো রোল নেই, যদি কুসংস্কার হয় ওই কুসংস্কার, ইয়েস, লিভারের রোগ আছে, তিনি অ্যালকোহল খেলে চলবে না, তিনি স্মোক করলে চলবে না, তাকে সুষম খাওয়ার খেতে হবে, শাকসবজি খেতে হবে, ফিজিক্যাল ফিটনেস। মানুষের চলে গেছে কুসংস্কার একদিকে যেমন আছে, সেরকম মানুষের ফিজিক্যাল ফিটনেস বলে, আগে তো আমরা ছোটোবেলায় কেউ ব্যায়াম শুনতাম, এখন স্টাইলে লোকরা বলে জিম যায়, আমি যোগা করি প্রাণায়াম করি, তো সেইগুলো আমাদের আরে আমাদের ফিজিক্যাল ফিটনেস। এখন কেউ আর ফুটবল মাঠে যায় না, কেউ ফুটবল খেলে না, আজকাল আর কাবাডি কেউ খেলে না, আজকাল দৌড়ছাপ কেউ করে না, সেইগুলোকে করতে হবে, ফিজিক্যাল ফিটনেস করতে হবে, তবে লিভারকে ভালো রাখতে পারবো। এবং লিভারকে ভালো রাখতে হলে এইগুলো না করলে তো আমাদের চলবে।
0: ডাক্তারবাবু, এই জায়গাটাতে আসতামই, যেহেতু একেবারেই শেষের দিকে এসেছি, যে একদম শেষে আমরা জানতে চাইবই যে লিভারকে ভালো রাখবার জন্য, অর্থাৎ সচেতনতা হিসেবে ভ্যাকসিন নিয়ে রাখা, যেগুলো আপনি প্রথম থেকে বারবার বললেন, শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই তারা এবারে এই ব্যাপারে সতর্ক হবেন, কিন্তু লিভারকে যদি আমরা ওভারঅল ভালো রাখতে চাই আমাদের লাইফস্টাইলের মধ্যে দিয়ে,
1: একদম
0: আমরা কি করব?
1: আমাদের দেখুন, আমাদের লাইফস্টাইলের গন্ডগোল কোথায় জানেন তো? আমরা বাঙালিরা অনেক অবাঙালির শ্রোতা বন্ধু আছেন, কিছু মনে করবেন না, আমরা যারা বাংলা বলি, বলতে সেই হিসেবে বাঙালি বললাম, আমরা সারা পৃথিবীকে শিখিয়েছি কত লেট খাওয়া যায়। মানে পারলে আমি রাত্রি 10টাতে দেখি তিনি রোল খেয়ে এলেন, মোগলাই খেয়ে এলেন, একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে এলেন, আবার 12টায় ডিনার করছেন। মানে ডিনারের টাইম বায়োলজিক্যাল ক্লক তো বলে দিচ্ছে, ভগবান বানিয়েছেন যে তুমি 10টার মধ্যে শুয়ে পড়ো, তোমার ডিনারটা 6টা থেকে 7টার মধ্যে হওয়া উচিত।

0: সারা বিদেশ, সমস্ত সিডনি যান, জাপান যান, টোকিও যান, ইউএসএ যান, ইউকে যান, সবাই তো ডিনার টাইম ইজ 5:30 to 7:30। শুধু ভারতবর্ষে ডিনার টাইমের
1: না, আমরা 7:30-এর সময় তো সবাই সন্ধ্যাবেলা জল খাবার খাই,
0: আমরা তো 9টায় জল খাই। লাঞ্চ টাইম আপনি গেলে কোথাও 12:30-12:30 পরে কোথাও লাঞ্চ খোলা দেখবেন না বিদেশে, 11:00 to 12:30 লাঞ্চ টাইম। তো তাহলে এটা দেখুন, ইউএসএ এর অফিস খোলে 7টায়, জাপানের অফিস খোলে 6টায়, আমরা অফিসে পৌঁছাই 11টা। তাহলে কোথায় আমাদের বায়োলজিক্যাল ক্লক, কোথায় আমাদের জীবনশৈলী? কিছু নেই, ওইটাকে আগে চেঞ্জ করতে হবে। এক, দুই, কুসংস্কার মুক্ত হতে হবে। তিন, আমাদের মতো স্মোকার সারা পৃথিবীতে কোথাও নেই, স্মোক বন্ধ করতে হবে। অ্যালকোহল তো নইব নইব চ, আমি জানি অ্যালকোহলের বিজনেস বন্ধ হয়ে যাবে বললে, কিন্তু অ্যালকোহল তো আমি জীবনে কোনোদিন ছুঁইনি, আমি কোনোদিন প্রমোট করবো না অ্যালকোহল খাও। সো এই চারটে অ্যান্ড ফিজিক্যাল ফিটনেস এই যদি রাখতে পারি, লিভার হেলথ অর্ধেক কেয়ার নেওয়া হয়ে গেল। সবুজ শাকসবজি ফল ওগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্স। অ্যান্ড কুসংস্কার ঢুকতে দেবো না, সচেতন হব, নিজে জানবো, অন্যকে শেখাবো, সঙ্গে নেবো, আর টিম উইন্স দ্য গেম। একলা কিছু করা এই পৃথিবীতে সম্ভব না, সবাইকে নিয়ে হতে হবে। অ্যান্ড সবাই তৈরি হন, কাল যেন আমরা এই শপথটা নিই, জানবো বুঝবো জিতবো রে, তবেই আমরা হেপাটাইটিসকে জানতে পারলে বুঝতে পারলে তবেই তো কাজগুলো করতে পারবো, যে তবেই তো ভ্যাকসিন নেবো, তবেই তো মানুষকে শেখাতে পারবো কী করে এর থেকে দূরে থাকবো।
1: ডাক্তারবাবু, একটি বিষয় আমাদের জানতে ইচ্ছেই করবে, অনেক শ্রোতা বন্ধুও জানতে চাইবেন, যাদের বাড়িতে হয়তো বাবা বা মা হেপাটাইটিসে ভুগছেন। আমরা জানি অনেক রোগ বংশগত হয়, জেনেটিক হয়, আবার অনেক রোগ জেনেটিক হয় না। হেপাটাইটিসের সঙ্গে বা লিভারের রোগের সঙ্গে বংশগতির কি সম্পর্ক রয়েছে যদি একটু বলেন?
0: এটা একটা ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। সেটা হচ্ছে, একটা ফ্যামিলিতে যদি হেপাটাইটিস বি থাকে, ধরুন একটা ফ্যামিলিতে, এখন তো একসঙ্গে আমরা থাকি না, তো জয়েন্ট পরিবার যেখানে 6-8 আছে, তো আগে জানা ছিল হেপাটাইটিস বি বোধ হয় ব্লাড ছাড়া স্প্রেড হয় না, কিন্তু এখন জানা গেছে যে আমার এই টেবিলেও হেপাটাইটিস বিটা থাকতে পারে 7 দিন বেঁচে। মানে আপনি বাসনপত্র থেকেও স্প্রেড হতে পারে, যেটা আগে জানা ছিল না, মানে খাওয়ার বাসনপত্র। তার মানে কি, বাবার হেপাটাইটিস বি আছে, মেয়েরও হেপাটাইটিস বি হতে পারে। তো এখানে তো কোনো শারীরিক সম্পর্কে প্রশ্ন উঠছে না, এটা নয় আদর যত্নের প্রশ্ন উঠছে। তার মানে সেম বিছানা শেয়ার করছেন, অথবা সেম খাওয়ার টেবিল শেয়ার করছেন, সেম বাসনপত্র শেয়ার করছেন। তার জন্য বলি কি, দুই বোন ভীষণ, বা যমজ বোন বা দুই বান্ধবী, তারা কানের দুল শেয়ার করেন, হাতের বালা শেয়ার করেন, ঠিক বলছি একদম, বা নাকছবি শেয়ার করেন, এসব চলবে না। একজনের যদি হেপাটাইটিস বি থাকে, ওই মাইক্রো যে বললাম ব্লাড একজনের থেকে আরেকজনে স্প্রেড হয়ে যাবে। একটা বাচ্চা যখন খেলে, আপনার জেনেটিক কথাটা হলো বলে এই কথাগুলো বলছি, একটা পরিবারের যদি দুজন তিনজন খেলছে বাচ্চা, এবং একজনের যদি হেপাটাইটিস বি কোনোভাবে হয়ে গেছে, মায়ের কাছ থেকে এসছে, চারজন পাঁচজনের কাকা কাকি জেঠু জ্যাঠা মাসি পিসি সবাই একসঙ্গে থাকে, সেখানে একটা বাচ্চার যদি চোট লেগে থাকে হাঁটুতে, আর একটা বাচ্চা ওই মুখ থেকে থুতু দিয়ে ওই চোটটাকে ওখানে থুতুটা লাগালো, ঠিক হয়ে যায়, আমরা ছোটবেলায় ভাবে হয়েছি, ওইখানে ওই বাচ্চাটার তো ওখানে ভাইরাসটা আছে, তো একজনের থেকে আরেকজনে স্প্রেড হয়ে গেল, একে বলে ইনঅ্যাপ্রোপ্রিয়েট প্যারেন্টাল ট্রান্সমিশন। তো তার মানে জেনেটিক ট্রান্সমিশন ওইভাবে হচ্ছে না, মার থেকে বাচ্চার হচ্ছে, ভার্টিক্যাল ট্রান্সমিশন। হরাইজেন্টাল ট্রান্সমিশনটা ওই যে একজনের থেকে আরেকজনে স্প্রেড করছে বাই ইনঅ্যাপ্রোপ্রিয়েট প্যারেন্টাল ট্রান্সমিশন, যেটা থালা বাসন দিয়ে হতে পারে, জামা কাপড় থেকে হয়ে যেতে পারে, কিন্তু এটা কিছুতেই হ্যান্ডশেকে ছড়ায় না, কিছুতেই আলিঙ্গনে ছড়ায় না। ধরুন এটা আমার আছে, আপনি আমাকে জড়িয়ে ধরলেন, ও বসে আছে আমাকে জড়িয়ে ধরলো, এখান থেকে ছড়াবে না। আমি আপনাকে হ্যান্ডশেক করলাম, আপনি আমাকে হ্যান্ডশেক করলেন, ছড়াবে না। তাহলে করমর্দনে আলিঙ্গনে ছড়াবে না, প্রণামে ছড়াবে না। ওই জন্য বলা হয় কি, একসঙ্গে যদি একটা ফ্যামিলিতে 7-8 বছর ধরে আছি, 10 বছর আছি, দিস ইজ চান্স অফ ইনক্রিজিং, দ্যাটস অফ ক্লাস্টারিং অফ হেপাটাইটিস বি ইন দি সেম ফ্যামিলি হ্যাপেন্স, নট বাই জেনেটিক ট্রান্সমিশন বাট হরাইজেন্টাল ট্রান্সমিশন, একজনের কাছ থেকে আরেকজনের হয়েছে।
1: বেশ, আমরা একদম শেষে, আর হয়তো আমাদের হাতে 2 মিনিট সময় রয়েছে ডাক্তারবাবু, একদম শেষে বলবো, আগামীকাল সারা বিশ্বজুড়ে পালন করা হতে চলেছে বিশ্ব হেপাটাইটিস দিবস, তার প্রাককালে সকলের উদ্দেশ্যে আপনার বার্তা।
0: এ লড়াই জিততেই হবে, এ লড়াই জেতার জন্য আমরা এগিয়েছি, এবং সেই লড়াইটা একদিনের লড়াই নয়, এটা সারা বছরের সারা মুহূর্তের লড়াই। সেই লড়াইয়ে কুসংস্কারে পা আমরা দেব না, আমরা জানবো, আমরা জিজ্ঞেস করব যেটা জানি না, সামনের মানুষটাকে জিজ্ঞেস করব, সামনের ডাক্তারবাবুকে জিজ্ঞেস করব, সামনের ভালো ওষুধের দোকানের মানুষটা।

0: আছেন যেখানে অনেক শিক্ষিত কেমিস্ট বসেন, তিনিও আপনাকে গাইড করবেন। তারপরে ভ্যাকসিনের জন্য, হেপাটাইটিস বির জন্য একটা টেস্ট করে নেবো, করে আমার নেগেটিভ থাকলে ভ্যাকসিন নেবো, পজিটিভ থাকলে ডাক্তারবাবুর পরামর্শ নেবো। হেপাটাইটিস সি যার হয়েছে কিন্তু চিকিৎসা নিতে পারবেনি। প্রতিরোধটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে, যাতে ছড়িয়ে না পড়ে হয়ে দাঁড়াচ্ছে, সেটার জন্য সবাই মিলে উঠে পড়ে রাখতে হবে, যাতে এটা একজনের কাছ থেকে আরেকজনের না ছড়ায়। আর আমরা নিজেদের হেলথকে তো দেখবই, এক্ষুনি বললাম ওভারওয়েট কিছুতেই হব না, আমরা স্মোক করব না, অ্যালকোহল করব না, সুষম খাবার খাবো এবং জীবনটাকে একটু নতুন করে বাঁচতে শিখব, যেন ঠিক মতো আমার বায়োলজিক্যাল ক্লকটাকে মেনটেন করি, তবেই আমরা লিভারের জন্য কিছু করতে পারবো বলে নিজেকে ধন্য মনে করব।
1: অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, আপনাকেও এতটা সুন্দর সময় আমাদের দিলেন, এত ভালো করে বুঝিয়ে বললেন, সুস্থতার পথে কয়েক ধাপ আমরা এগিয়ে যেতে পারবো যদি মানি। অনেক ধন্যবাদ,
0: সবাই ভালো থাকুন, সবাই আবার পরের বছর এই সময় আপনাদের সঙ্গে আবার নিশ্চয় সুযোগ পাবো আসার, তাহলে আবার এসে আপনাদের সঙ্গে অনেক গল্প হবে, অনেক কথা না বলা রয়ে গেল পরের বছরের জন্য। নমস্কার।
1: নমস্কার, আমরা এতক্ষণ কথা বললাম বিশিষ্ট লিভার রোগ বিশেষজ্ঞ ডাক্তার কিংশুক দাসের সঙ্গে। আগামীকাল বিশ্ব হেপাটাইটিস দিবস, কিন্তু শুধুমাত্র আগামীকাল নয়, বছরের এই একদিন তার সঙ্গে আরও 364 দিন, অর্থাৎ 365 দিনের এই যে সাইকেল, তার পুরোটা আমাদেরকে সচেতন থাকতে হবে, সুস্থ থাকতে হবে, সুস্থ রাখতে হবে। আর সেই জন্যই ডাক্তারবাবু যে কথাগুলি বললেন, এতটা সময় দিলেন আমাদেরকে, আসুন সবাই জানলাম বুঝলাম এবার একটু মেনে চলি, তাহলেই জিতে যাব। শেষ করছি অনুষ্ঠান আজ এখানেই। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম শর্মিষ্ঠা সরকার, ভালো থাকুন সকলে, নমস্কার।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার, রাগ বেহাগ, শিল্পী অভিষেক মল্লিক। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অনির্বাণ দাশগুপ্ত।

এতক্ষণ সেতারে রাগ বেহাগ শুনলেন, বাজিয়েছেন অভিষেক মল্লিক। তবলা সহযোগিতায় ছিলেন অনির্বাণ দাশগুপ্ত। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হলো।

0: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন অনুরোধের আসর। অনুরোধের আসরে প্রথম শিল্পী শ্যামল মিত্র, শুনতে চেয়েছেন সৌমেন্দু সামন্ত, ঋতজা সামন্ত, বৈভব সামন্ত ও কল্পনা সামন্ত পূর্ব মেদিনীপুরের ব্যবত্তারহাট নারাদানি থেকে।

এবারের গানটির জন্য অনুরোধ করেছেন মৌমিতা ভট্টাচার্য ও অদ্রিতা ভট্টাচার্য সাটুই মুর্শিদাবাদ থেকে। আপনাদের পছন্দের গান রূপঙ্কর বাগচির কণ্ঠে।

শুনছেন অনুরোধের আসর। এবারে শিল্পী মান্না দে, শুনতে চেয়েছেন বিকাশ বাগ, গর্বিতা, পশ্চিম মেদিনীপুর থেকে।

এবারে গানটির জন্য অনুরোধ করেছেন কুহু মুখোপাধ্যায় জলাপাড়া সিঙ্গুর হুগলি থেকে। আপনার পছন্দের গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

করেছেন অনুরোধের আসর। এবারের গানটির জন্য অনুরোধ করেছেন বাসুদেব পাল ও সন্ধ্যা পাল, সৌমিলি পাল, পূর্ব বর্ধমান আর এদিকে জলপাইগুড়ি থেকে। শুনবেন জ্যোতি ছায়াছবির গান কিশোর কুমারের কণ্ঠে।

অনুরোধের আসরে এবারে গরিবের মেয়ে ছায়াছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে যে গানটি শুনবেন, অনুরোধ করেছেন সুব্রত কুমার ঘোষ, কাইতি, পূর্ব বর্ধমান থেকে।

অমরদের আসরের শেষ গান, প্রেমের কাহিনী ছায়াছবি থেকে শানের কণ্ঠে। শুনতে চেয়েছেন মনোজিৎ বিশ্বাস, অরিজিৎ, বিধানচন্দ্র বিশ্বাস, দীপালী রানী বিশ্বাস, অনিমা রানী বিশ্বাস, কুলিপাড়া চর সেলামতপুর, মোহাম্মদপুর, মাগুরা, বাংলাদেশ থেকে।

গুরুদের আসর এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথমে আরাধনা ছায়াছবির গান কিশোর কুমারের কণ্ঠে।

আরাধনা ছবির এবারের গানটি কিশোর কুমার ও আশা ভোঁসলের দ্বৈত কণ্ঠে।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে আরাধনা ছায়াছবির পর এবারে শুনবেন আনন্দ আশ্রম ছায়াছবির গান। প্রথম গানটি কিশোর কুমারের কণ্ঠে।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী তাপস মিত্র।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন তাপস মিত্রর কণ্ঠে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী শ্রীনন্দী দাশগুপ্ত।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন পুরাতনী গান, শিল্পী শাওনি মল্লিক।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে প্রথমে হংসধ্বনি ও পরে সরস্বতী রাগে খেয়াল শুনবেন শিল্পী পণ্ডিত সন্দীপন সমাজপতি। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন পণ্ডিত সুজিত সাহা, হারমোনিয়ামে হিরণময় মিত্র।

এতক্ষণ প্রথমে হংসধ্বনি ও পরে সরস্বতী রাগে খেয়াল শুনলেন পণ্ডিত সন্দীপন সমাজপতির কণ্ঠে। তবলা সহযোগিতায় ছিলেন পণ্ডিত সুজিত সাহা, হারমোনিয়ামে হিরণময় মিত্র। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হলো।

0: The attack on commercial vessel MV OMORFI, in which an Indian national was killed. The ministry conveyed its serious concern over the incident and condemned in strongest terms such attacks on commercial shipping and highlighted their adverse impact on the safety of maritime navigation, freedom of navigation and international commerce. The External Affairs Ministry said in a statement that the ambassador was requested to convey to the Ukrainian authority India's strong concerns over the targeting of commercial vessels. Indian weightlifter Gyaneshwari Yadav clinched the silver medal in women's 53-kilogram category at the Commonwealth Games in Glasgow. Asian Championships bronze winner Gyaneshwari lifted 88-kilogram in the snatch section and 111-kilogram in clean and jerk for a total lift of 199-kilogram. Onome Omolola Didi of Nigeria won the gold with a Commonwealth and Games record total lift of 206-kilogram. Another Indian weightlifter Bindya Rani Devi won the bronze medal in women's 58 kg category competition. Bindya Rani lifted 87 kg in the snatch section and 112 kg in clean and jerk for a total lift of 199 kg. President Draupadi Murmu has congratulated Gyaneshwari Devi on the securing the silver medal in the women's 53 kg weightlifting event and Bindya Rani Devi Sor Khai Bam on winning a bronze medal in the women's 58 kg weightlifting event at the Glasgow Commonwealth Games 2026. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি অনুষ্ঠান পরিচিতি জানিয়ে দেব। 28 জুলাই গীতাঞ্জলি ও সঞ্চয়িতা সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত অনুষ্ঠানে শুনবেন হরপ্রসাদ শাস্ত্রীর রচনা থেকে পাঠ। সঙ্গীতাঞ্জলি 6টা 5 মিনিটে, 6টা 30 মিনিটে আজকে চাষবাস কথিকা বারোমাসী কাঁঠালের চাষ বলবেন ডক্টর অনামিকা কর। 6টা 40 আপনার স্বাস্থ্য বিশ্ব হেপাটাইটিস দিবস বলবেন ডাক্তার সুজয় রায়। 6টা 45 প্রাত্যহিক উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও রাজেন রায়। 7টা 45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবব্রত বিশ্বাস। 8টায় জানা অজানা এই বর্জ্যের ব্যবস্থাপনা বলবেন অনির্বাণ দত্ত। 8টা 5 নজরুল গীতি শিল্পী অসীমা দুবে। 8টা 20 উত্তরণ দৃষ্টিশক্তিতে বিশেষভাবে সক্ষম মঞ্জিত কুমার রামের সাক্ষাৎকার স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অনুশ্রী চট্টোপাধ্যায়। শুনবেন প্রথম পর্ব। 8টা 30 খেয়াল শিল্পী অরুণ কুমার বসু। 9টায় গানে গানে বাংলা ছায়াছবির গান। 9টা 25 জেলার চিঠি মালদা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সহেলী মুখোপাধ্যায়। 9টা 30 আকাশবাণী পডকাস্ট অ্যানিমেশনের অন্তরালে এই বিষয়ে সুব্রত রায়ের সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার। 10টায় গানের ফেলা উপস্থাপনায় দেবাদৃতা রায়। 11টায় যুববাণীর অনুষ্ঠান শরীর স্বাস্থ্য উপস্থাপনায় প্রিয়াশা চক্রবর্তী ও সৌরিক ঘোষ। 12টায় গিটার শিল্পী সুভাষ বন্দ্যোপাধ্যায়। 12টা 15 লোকগীতি শিল্পী মানস ভৌমিক। 12টা 33 উনজমির দুনো ফসল স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান টার্কি পালনের সফল বিশেষভাবে সক্ষম দেবাশিস মাইতির সফলতার গল্প। অনুষ্ঠানটি হাসিমপুর ফলতা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেকর্ড করে এনেছেন সুব্রত চক্রবর্তী। 1টায় নির্বাচিত নজরুল গীতি। 1টা 45 মাননীয় এসে উপস্থাপনায় নীলিমা সাঁতরা। 2টা 30 সাঁওতালি অনুষ্ঠান। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়। বাইরে ঘুরে অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রক্তিম বরণ ময়রা। 5টা 30 বিদ্যার্থীদের জন্য দ্বাদশ শ্রেণীর ইংরেজি বিষয়ে পাঠদান করবেন বাগনান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ভাস্কর চন্দ্র আদক সঙ্গে 2 শিক্ষার্থী। সন্ধ্যে 6টা 5 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি শিল্পী মালতী মান্ডি ও সহশিল্পীরা। 6টা 15 সাঁওতালি অনুষ্ঠানে হেপাটাইটিস কারণ ও প্রতিকারে বিষয়ে ডক্টর প্রেম কুমার হাজদার সাক্ষাৎকার শুনবেন প্রথম পর্ব। 6টা 38 কৃষি কথার আসর বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস প্রসঙ্গে শুভ্র রায়চৌধুরীর সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। 7টা 10 তর্জাগান পরিবেশনায় প্রভাস আলদার ও সহশিল্পীরা। 7টা 30 সমীক্ষা বলবেন দেবশ্রী ঘোষ। 8টায় আজকের প্রসঙ্গ। 8টা 15 শহর কলকাতা অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 8টা 30 কথায় কাহিনী ভারতবর্ষের লেখক কাহিনী রবিশঙ্কর বল, প্রযোজনা আশিস গিরি। 8:45 অর্থনীতির দুনিয়া আলোচনা ভিত্তিক অনুষ্ঠান।

অর্থনীতিতে জনসংখ্যার প্রভাব অংশগ্রহণে অধ্যাপক প্রসেনজিৎ মুখোপাধ্যায় এবং অধ্যাপিকা ডক্টর অপূর্ণা বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা শাহেনাজ আব্দুর রউফ। শুনবেন প্রথম পর্ব। নটায় শুনবেন শরৎ শিল্পী রাজীব চক্রবর্তী, নটা তিরিশে শ্রবণী, স্বরচিত গল্প পাঠে বিনোদা রায়চৌধুরী, স্বরচিত রম্যগদ্যে রজতেন্দ্র মুখোপাধ্যায়, দশটায় বাংলা ছায়াছবির গান, দশটা তিরিশে নজরুল গীতি শিল্পী অসীমা দুবে, দশটা পঞ্চাশে লোকগীতি শিল্পী মানুষ ভৌমিক, এগারোটা দশে খেয়াল শিল্পী অরুণ কুমার বসু। সঞ্চয়িতার প্রথম অধিবেশনে সকাল ছটা পনেরো মিনিটে সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে শরৎ শিল্পী রাজীব চক্রবর্তী, ছটা পঁচিশে রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবব্রত বিশ্বাস, ছটা পঁয়ত্রিশে রামচরিত মানস। শুনবেন একশো ছিয়াশিতম পর্ব। ছটা পঁয়ত্রিশে ভজন শিল্পী শম্পা রায়, সাতটা দশে যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় মেঘবালিকা আচার্য, আটটা তিরিশে নজরুল গীতি শিল্পী অষ্টমা দুবে, আটটা পঞ্চাশে গিটার শিল্পী সুভাষ বন্দ্যোপাধ্যায়, নটা দশে রাস্তার উপস্থাপনায় পূজা মিশ্র, দশটা পনেরো মিনিট আঞ্জুমান উপস্থাপনায় সরফরাজ আহমেদ, এগারোটা পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় প্রজ্ঞাশ্রী ভৌমিক, বারোটায় সুরভি উপস্থাপনায় পূজা মিশ্র, বারোটা কুড়ি একটা দশ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় প্রজ্ঞাশ্রী ভৌমিক। দুটো তিরিশে শুনবেন শরৎ শিল্পী রাজীব চক্রবর্তী, দ্বিতীয় অধিবেশনে পাঁচটা দশে গিটার শিল্পী সুভাষ বন্দ্যোপাধ্যায়, পাঁচটা কুড়িতে উর্বশী উপস্থাপনায় প্রীতি মুরারকা, সন্ধ্যে ছটা দশে হিন্দি অনুষ্ঠান বার্তা উপস্থাপনায় প্রীতি মুরারকা, ছটা তিরিশে গুলগুলশান উপস্থাপনায় প্রীতি মুরারকা, সাতটা দশে নজরুল গীতি শিল্পী অসীমা দুবে, সাতটা তিরিশে দর্পণ উপস্থাপনায় প্রীতি মুরারকা, আটটায় ছায়াছবির গান, আটটা পনেরো মিনিটে সংসদ পর্যালোচনা, আটটা তিরিশে স্পটলাইটের বাংলা রূপান্তর, নটা ষোলো মিনিটে স্পটলাইট, দশটা তিরিশে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় রাজীব বসাক, এগারোটা দশে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন অনুষ্ঠান পরিচিতি। এবারে আবহাওয়া নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের পরবর্তী চব্বিশ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সাধারণত মেঘলা আকাশ, কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত চব্বিশ ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে দুই দশমিক দুই ডিগ্রি কম, সর্বনিম্ন ২৬ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে শূন্য দশমিক এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৬ শতাংশ, সর্বনিম্ন ৭৭ শতাংশ, বৃষ্টি হয়েছে ৬.৭ মিলিমিটার। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূল ও উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো আবহাওয়ার সঙ্গে ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া, যার গতিবেগ ৫৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। সেই জন্য মৎস্যজীবীদের ২৮ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল ও উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। শুনলেন আবহাওয়া নৈশ বিজ্ঞপ্তি। মিডিয়াম ওয়েভে ৪৫৬.৬ মিটার অর্থাৎ ৬৫৭ কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানে সমাপ্তি। স্টুডিওর ঘুরতে এখন সময়, রাত ১২টা বেজে ১৬ মিনিট হয়ে ৫০ সেকেন্ড। জয় হিন্দ।